আকাশবাণী মুর্শিদাবাদ, আজ শনিবার, দোসরা জ্যৈষ্ঠ 1948 শতাব্দ, 8ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 23শে মে 2026 খ্রিস্টাব্দ। আজ সূর্যোদয় হয়েছে ভোর 4:57, সূর্যাস্ত সন্ধে 6:11। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:55। শুরু হলো আজকের অধিবেশন।

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন অমৃতবাণী, আজ গৌতম বুদ্ধের কথা।

যা কিছু পরম জ্ঞান তাকে উপলব্ধি করার জন্য থাকবে গভীর আত্মসংযমের পথ ধরে এগিয়ে চলা। মন থেকে সকল ভ্রান্তি দূর করতে হবে, উপলব্ধি করতে হবে নিত্য এবং অনিত্য বস্তুর মধ্যে প্রভেদ। সংসারে পার্থিব বন্ধন থেকে মুক্ত হওয়ার আকাঙ্ক্ষাও থাকা যায়। সকল মানুষের উচিত ভোগ বিলাস ত্যাগ করে সৎ জীবন যাপন করা। সমস্ত কাজের মধ্যে যেন থাকে সংযম ও শৃঙ্খলা। এছাড়া মানুষের প্রতি থাকবে দয়া, মায়া, ভালোবাসা। জীবন ধারণের জন্য এমন পথ অবলম্বন করতে হবে যাতে রক্ষা পাবে পবিত্রতা ও সততা। মানুষের মধ্যে যখন জ্ঞান প্রজ্ঞার আলো চলে ওঠে, তখন সব কামনা বাসনার আগুন নিভে যায়। এই সময় মানুষ পরম শুদ্ধ হয়ে ওঠে।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন ভক্তিগীতি, বিভিন্ন শিল্পীর কণ্ঠে ভক্তিগীতির আসরে আজ প্রথম শিল্পী নারায়ণ চট্টোপাধ্যায়।

0: এতক্ষণ শুনলেন ভক্তিগীতি, এখন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ 29তম রোজগার মেলায় 51,000-এরও বেশি নবনিযুক্ত যুবদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। ভারত ও সাইপ্রাস গতকাল নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমনসহ বহু ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও 4 দিনের ভারত সফরে আজ কলকাতায় আসবেন। ভারতীয় সেনাবাহিনীর আধিকারিক মেজর অভিলাষা বরাক রাষ্ট্রসংঘের মিলিটারি জেনারেল অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। আইপিএল ক্রিকেটে গতরাতে সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 55 রানে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ 29তম রোজগার মেলায় বিভিন্ন সরকারি দফতরে 51,000-এরও বেশি নবনিযুক্ত যুবদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এরপর তিনি সেখানে একটি ভাষণও দেবেন। এই রোজগার মেলা দেশের 47টি জায়গায় হবে। এখনও অবধি 18টি রোজগার মেলার মাধ্যমে 12 লক্ষের কাছাকাছি নিয়োগপত্র দেওয়া হয়েছে। ভারত ও সাইপ্রাস গতকাল নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমন, উদ্ভাবন ও প্রযুক্তি, উচ্চশিক্ষা ও গবেষণা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠাসহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি বিনিময় করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গতকাল সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিডেসের সঙ্গে বিস্তৃত পরিসরে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও মত বিনিময় করেন তারা। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ভারত ও সাইপ্রাসের সম্পর্ক শুধু মজবুতই নয়, ভবিষ্যৎমুখীও বটে। প্রধানমন্ত্রী বলেন, ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তির ফলে অসংখ্য নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। সাইপ্রাসের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতাও বৃদ্ধি পেয়েছে। উভয় দেশ সাইবার ও সামুদ্রিক ক্ষেত্রে নিরাপত্তা এবং সন্ত্রাসবাদ দমনের ক্ষেত্রেও সহযোগিতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
2: রক্ষা ও সুরক্ষা সহযোগ ভী আমাদের সম্বন্ধ কা এক মহত্বপূর্ণ স্তম্ভ হ্যায়। হমে বহুত খুশি হ্যায় কি পিছলে কুছ বর্ষো মে দোনো দেশো কে বীচ মিলিটারি এক্সচেঞ্জ ও ট্রেনিং সহযোগ বড়ে হ্যায়। আজ হমনে সাইবার সিকিউরিটি, ম্যারিটাইম সিকিউরিটি ও কাউন্টার টেরোরিজম সহযোগ কো ভী অর মজবুত করনে কা নির্ণয় লিয়া হ্যায়। ইতনাই নহি, হম ইন্ডো প্যাসিফিক ওশন ইনিশিয়েটিভ ও ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর জেসে মহত্বপূর্ণ পহলো সে কানে
1: সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিডেস বলেছেন, গত এক বছরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভারত ইউরোপীয় ইউনিয়ন কৌশলগত সম্পর্ক অনেকটাই এগিয়েছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদীর সাইপ্রাস সফরের ফলে গত এক বছরে এই অংশীদারিত্ব গতি পেয়েছে।
2: Cyprus-India relations are rooted in a shared historical experiences and common values. They were forged through common struggles for freedom and the right of peoples to self-determination. And those relations are consistently strengthened through our shared commitment to peace, democracy and respect for international law.
1: মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও 4 দিনের ভারত সফরে আজ কলকাতায় আসবেন। এটি তার প্রথম ভারত সফর। রুবিওর মাদার টেরেজার সমাধিক্ষেত্রে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালও পরিদর্শন করার কথা রয়েছে তার। পরে তিনি নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। রুবিও আগামীকাল বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করবেন। সোমবার রুবিও আগ্রা ও জয়পুর সফর করবেন এবং এরপর মঙ্গলবার কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে নতুন দিল্লি যাবেন। উল্লেখ্য, চলতি মাসের 26 তারিখে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক নতুন দিল্লিতে শুরু হতে চলেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গতকাল স্নাতক স্তরের নিট 2026 পরীক্ষায় অনিয়ম ও প্রশ্ন ফাঁসের ঘটনায় মনীষা সঞ্জয় হাওলাদার নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে। সিবিআই জানিয়েছে, ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA তাকে পদার্থবিজ্ঞানের বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ করেছিল। উল্লেখ্য, এখনও পর্যন্ত এই মামলায় দিল্লি, জয়পুর, গুরুগ্রাম, নাসিক, পুনে, লাতুর এবং অহরনগর থেকে মোট 11 জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি সামাজিক যোগাযোগ মাধ্যম চালিত একটি পাম্প অ্যান্ড ডাম্প র্যাকেট চালানোর অভিযোগে একাধিক অবৈধ ফিনফ্লুয়েন্সার এবং প্রতিষ্ঠানকে শেয়ার বাজার থেকে নিষিদ্ধ করেছে। সেবির গতকাল জারি করা একটি অন্তর্বর্তী

0: কালীন আদেশে বলেছে, এই চক্রগুলো ছোট ও মাঝারি মূলধনের শেয়ার কিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন গুজব রটিয়ে শেয়ার বাজারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে দিত এবং পরে বিপুল লাভে তাদের শেয়ার বিক্রি করে দিত, যার ফলে খুচরো বিনিয়োগকারীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হতেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মাউন্ট এভারেস্ট জয়ের জন্য ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ ITBP-র প্রথম মহিলা পর্বতারোহণকারী দলকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী শাহ বলেন, চরম দুর্গম এলাকা এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এই অসাধারণ সাফল্য অর্জন করে ITBP দল স্বার্থের আগে দেশ মূলমন্ত্রকে সম্মান জানিয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে সহজ, নির্বিঘ্ন এবং নির্দিষ্ট সময়ে পৌঁছানো নিশ্চিত করতে হবে। নতুন দিল্লিতে গতকাল কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। লেবাননে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনীতে কর্মরত ভারতীয় সেনাবাহিনীর আধিকারিক মেজর অভিলাষা বরাক মর্যাদাপূর্ণ রাষ্ট্রসংঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। মেজর বরাক বর্তমানে লেবাননে রাষ্ট্রসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীতে ভারতীয় ব্যাটালিয়ানের মহিলা দলের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। এই নিয়ে তৃতীয় ভারতীয় হিসেবে মেজর বরাক এই সম্মান পেলেন। এর আগে 2019 সালে দক্ষিণ সুদানে রাষ্ট্রসংঘ মিশনে তাঁর সেবার জন্য মেজর সুমান গাওয়ানিকে এবং 2023 সালে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে তার কাজের জন্য মেজর রাধিকা সেন এই পুরস্কার পেয়েছিলেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কঙ্গোতে ইবোলা সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ায় জনস্বাস্থ্য ঝুঁকির মাত্রা জাতীয় স্তরে অত্যন্ত বেশি বলে ঘোষণা করেছে। WHO-র মহানির্দেশক টেড্রোস আধানাম ঘেব্রিয়েসাস গতকাল জানিয়েছেন, এখনও পর্যন্ত 82 জনের সংক্রমণ এবং 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হু জানিয়েছে, প্রায় 750 সন্দেহভাজন সংক্রমণ এবং 177 সন্দেহভাজন মৃত্যুর ঘটনা সামনে এসেছে। এই সংক্রমণ পূর্ব কঙ্গোর কিছু এলাকা এবং প্রতিবেশী দেশ উগান্ডাতেও ছড়িয়েছে। মার্কিন জাতীয় মহানির্দেশক তুলসি গ্যাবার্ড পদত্যাগ করেছেন। তাঁর স্বামী আব্রাহাম উইলিয়ামসে এক অত্যন্ত বিরল ধরনের হাড়ের ক্যান্সার ধরা পড়ার পরই তিনি আগামী 30 জুন তাঁর পদ থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা তাঁর পদত্যাগপত্রে গ্যাবার্ড গত 1.5 বছর ধরে জাতীয় গোয়েন্দা মহানির্দেশকের কার্যালয়ের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। জাতীয় গোয়েন্দা বিভাগের প্রিন্সিপাল ডেপুটি ডিরেক্টর অ্যারন লুকাস তাঁর স্থলাভিষিক্ত হবেন বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের জন্য ইরান যে শুল্ক দেশগুলির থেকে আদায় করছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং একে চলতে দেওয়া যাবে না। ন্যাটোর বিদেশমন্ত্রীদের বৈঠকের পর তিনি বলেন, যদি হরমুজ প্রণালীতে এ ধরনের বিষয় চলতে পারে তাহলে বিশ্বের বাকি জায়গাগুলোতেও তা বলবৎ করা হবে। ইরানের সঙ্গে আলোচনার বিষয়ে রুবিও বলেন, এ ব্যাপারে কিছুটা অগ্রগতি হয়েছে, যদিও ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্র সংগ্রহ করতে দেওয়া হবে না বলেও তিনি জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাতারের একটি প্রতিনিধি দল তেহরানে আলোচনার জন্য পৌঁছেছে। এতদিন অবধি এই দুপক্ষের সঙ্গে দূরত্ব রেখে চলা কাতারের এই পদক্ষেপ পশ্চিম এশিয়ার সংঘাতের পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। গাজা সমস্যাসহ একাধিক আন্তর্জাতিক বিষয়ে কাতার এখনও অবধি বিভিন্ন ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উপসাগরীয় অঞ্চলে অস্থিরতার জন্য বাহরিনে চলতি বছরের 24 অক্টোবর থেকে শুরু হতে চলা বিশ্ব কুস্তি প্রতিযোগিতা UWW স্থগিত করে দেওয়া হয়েছে। বাহরিন অলিম্পিক কমিটি ও বাহরিন কুস্তি ফেডারেশনের সঙ্গে কথা বলে সংশ্লিষ্ট আধিকারিকরা এই সিদ্ধান্তে এসেছেন। IPL ক্রিকেটে গতকাল রাতে সানরাইজার্স হায়দ্রাবাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 55 রানে হারিয়ে দিয়েছে। হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করে 20 ওভারে 4 উইকেট হারিয়ে 255 রান তোলে। ঈশান কিশান 79 রানে অপরাজিত থাকেন। অভিষেক শর্মা 56 এবং হেনরি ক্লাসেন 51 রান করেন। জবাবে রান তাড়া করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 4 উইকেটে 200 রান তোলে। রজত পাটিদার 56 রান করে সর্বোচ্চ রান করেন। ঈশান কিশান ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। দুই দলই ইতিমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে। অন্যদিকে লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আজ লখনৌ সুপার জায়ান্টস পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধে 7:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ 29তম রোজগার মেলায় 51,000-এরও বেশি নবনিযুক্ত যুবদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। ভারত ও সাইপ্রাস গতকাল নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমনসহ বহু ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও 4 দিনের ভারত সফরে আজ কলকাতায় আসবেন। ভারতীয় সেনাবাহিনীর আধিকারিক মেজর অভিলাষা বরাক রাষ্ট্রসংঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। খবর শেষ হল, এরপরের খবর শুনুন 7:25।
1: এতক্ষণ কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ শুনলেন। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে।

এখন একটু জানিয়ে রাখি আজকের শুভ সকাল লাইভ ফোন ইন অনুষ্ঠানের বিষয় সম্পর্কে। আজ 23শে মে, আজ ওয়ার্ল্ড টার্টল ডে বা বিশ্ব কচ্ছপ দিবস। কচ্ছপ কেবল একটি ধীরগতির নিরীহ প্রাণী নয়, এটি কিন্তু আমাদের পরিবেশ ব্যবস্থার অন্যতম একটা স্তম্ভ বটে। কোটি কোটি বছর ধরেই এরা পৃথিবীতে টিকে রয়েছে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে যাচ্ছে। আর আজ তাই আমরা কথা বলবো শুভ সকাল অনুষ্ঠানে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত এই বিষয় নিয়ে। গতকাল জীববৈচিত্র্য দিবস আমরা বার করে এসেছি আমাদের এই পৃথিবীতে নানা ধরনের প্রাণী রয়েছে, তাদের ভূমিকা কতটা আমরা সকলেই জানি, আর তার মধ্যেই একটি অন্যতম হল কচ্ছপ। আজ বিশ্ব কচ্ছপ দিবস, তাই আজ শুভ সকালে আমরা থাকছি ধীর গতির শান্ত প্রাণ এই বিষয় নিয়ে। আপনারা আসুন কথা হোক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে যে সকল প্রাণীদের অবদান বা ইকোসিস্টেমকে চালু রাখতে গেলে কিভাবে আমরা বাঁচিয়ে রাখব আমাদের এই সকল প্রজাতিকে। সকাল 8টা থেকে 9টা পর্যন্ত ফোন নম্বরগুলি খোলা থাকছে আপনাদের জন্য, 9434921300 অথবা 0348225968। আপনাদের মনের কথা ভাগ করে নিতে আসুন এই নম্বরগুলিতে, অথবা আপনাদের মেসেজ পাঠিয়ে দিতে পারেন আমাদের নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে। তাহলে আজ থাকছি ধীর গতির শান্ত প্রাণ ওয়ার্ল্ড টার্টল ডে বিশ্ব কচ্ছপ দিবসে আপনাদের সঙ্গে শুভ সকাল লাইভ ফোন ইন অনুষ্ঠানে।

একই সঙ্গে জানিয়ে দিই, আজ রাত 10:15 মাহফিল ফোনিন অনুষ্ঠানে কথা। মাত্র 6 বছর বয়সে শুরু তাঁর সঙ্গীত সফর। অসামান্য সুরময়ী কণ্ঠ নিয়ে 4 দশক ধরে গান গেয়েছেন 25টি ভাষায় তিনি, অলকা ইয়াগনিক। আজ 23 মে শনিবার রাত 10:15 মাহফিল অনুষ্ঠানে থাকছে তাঁর জীবনের ও গানের প্রসঙ্গ, অগর তুম সাথ হো। অনুষ্ঠান জুড়ে অলকা ইয়াগনিকের গাওয়া বিভিন্ন হিন্দি ছবির গান আপনারা শুনবেন। সরাসরি আপনাদের বার্তা পাঠাবেন এই নম্বরে 9434921300। তাহলে জানা হয়ে গেল বিষয়, সঙ্গে থাকুন আপনাদের। আমরা আছি আজকে সারা দিন, অর্থাৎ 11টা অবধি নানা অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে। আপনারাও থাকুন আমাদের সঙ্গে।

একসাথে দশমিক দুই মেগাহার্জে অনুষ্ঠান শুনছেন আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্র থেকে। এখন নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, আজ প্রথম শিল্পী রাজু শ্রী ভট্টাচার্য।

রবীন্দ্রসঙ্গীতের আসরের শেষ গানটি শুনলেন মনোজ মুরলী নায়ারের কণ্ঠে। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন নজরুলগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আজ প্রথম শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

গানখানি শুনলেন পূরবী দত্তর কণ্ঠে। নজরুলগীতি শুনছেন, নজরুলগীতির আসরের শেষ গানটির শিল্পী শ্রীকান্ত আচার্য।

নির্বাচিত নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে এতক্ষণ শুনছিলেন। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া কৃষি পরামর্শ। ফসল বিষয়ক পরামর্শ বলিতে জানানো হয়েছে ধান চাষের ক্ষেত্রেই ইতিমধ্যেই যে ফসল সংগ্রহ করা হয়ে গেছে সেটি ত্রিপল দিয়ে ঢেকে রাখুন, আগামী 2-3 দিনের জন্য ফসল কাটার কাজ স্থগিত রাখুন। আমের ক্ষেত্রে জানানো হয়েছে যে বজ্রঝড় ও বৃষ্টির কারণে ফল পড়ে যাওয়া ও ক্ষতি এড়াতে পরিপক্ক ফসল দ্রুতই সংগ্রহ করুন। আবহাওয়ার সতর্কতার ক্ষেত্রে ফসলের জন্য জানানো হয়েছে ফসল ক্ষতির সম্মুখীন হতে পারে, অর্থাৎ এক্ষেত্রে গাছ হেলে পড়তে পারে বা বেঁকে যেতে পারে। সবজি ও ফল ফসলে ফুল ও কচি ফল ঝরে পড়তে পারে। জমিতে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। পাকা বা কাটার উপযোগী ফসল ক্ষতিগ্রস্ত হতে পারে। কৃষি কার্যক্রমে স্প্রে করা, সার প্রয়োগ ইত্যাদি এক্ষেত্রে ব্যাহত হতে পারে। এছাড়াও জানানো হয়েছে সবজি ও লম্বা ফসলের জন্য খুঁটি দিন যাতে গাছ হেলে না পড়ে। জমিতে সঠিক নিষ্কাশন ব্যবস্থা রাখুন যাতে জলাবদ্ধতা না হয়। পাকা ফসল দ্রুত সংগ্রহ করে শুকনো ও নিরাপদ স্থানে সংরক্ষণ করুন। ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সময় কীটনাশক অথবা সার প্রয়োগ এড়িয়ে চলুন। আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় ফসল সুরক্ষার ব্যবস্থা গ্রহণ করুন। নিয়মিত জমি পর্যবেক্ষণ করে পোকা ও রোগ

আক্রমণ লক্ষ্য রাখুন। শুনলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া কৃষি পরামর্শ। এখন জানিয়ে দিই আবহাওয়ার খবর। মুর্শিদাবাদ জেলার আবহাওয়া ছিল প্রধানত শুষ্ক, বৃষ্টিপাত হয়নি। আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসে জেলাবাসীর উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে জেলার বিক্ষিপ্ত অঞ্চলে বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি মাপের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে আগামী 25 এবং 26 মে জেলার বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং একই সঙ্গে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে আগামী কয়েকদিন জেলার কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার বিশেষ কোনো সতর্কবার্তা কৃষক বন্ধুদের উদ্দেশ্যে জানানো হয়নি। শুনলেন আবহাওয়ার খবর, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন লোকগীতি শুনবেন প্রথম শিল্পী অভিজিৎ বসু।

অভিজিৎ বসু এবং রুনা লায়লার কণ্ঠে শুনলেন লোকগীতি। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। আকাশবাণী মুর্শিদাবাদ জানিয়ে দিই চলতি অধিবেশনের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে। কিছুক্ষণের মধ্যেই 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং 7:35 কলকাতা কেন্দ্র থেকে শোনানো হবে স্থানীয় সংবাদ রিলে করে। সকাল 7:45 বাংলা ছায়াছবির গান, সকাল 8:00 শুভ সকাল লাইভ ফোন ইন অনুষ্ঠান। আজ বিষয় রয়েছে বিশ্ব কচ্ছপ দিবস বা ওয়ার্ল্ড টার্টল ডে উপলক্ষে ধীর গতির শান্ত প্রাণ। সকাল 9:05 যথাক্রমে শুনবেন হিন্দি এবং ইংরেজি সংবাদ। সকাল 9:10 পডকাস্ট সিরিজে পিপলস পত এই অনুষ্ঠানের 30তম এপিসোড আপনাদের দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। বিবিধ ভারতীর অনুষ্ঠান 9:35 শুনবেন মুম্বাই কেন্দ্র থেকে। বেলা 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান শোনা যাবে। বেলা 2:05 অনুরোধের আসর, আজ শ্রোতাবন্ধুদের অনুরোধের বাংলা ছায়াছবির গান শুনবেন, উপস্থাপনায় থাকবেন শুভ্রা দত্ত। বেলা 2:30 অনুষ্ঠান অঙ্কনা, পৃথিবী সুন্দর রাখব সবার জন্য এই বিষয় নিয়ে একটি সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান। মহুয়া চৌধুরীর সাক্ষাৎকার নিয়েছেন সুমনা মণ্ডল। বিকেল 3:05 দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ, 3:10 আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে শোনানো হবে বিবিধ ভারতীর অনুষ্ঠান। বিকেল 5:00 রবীন্দ্রসঙ্গীত শুনবেন, 5:15 নজরুল গীতি।

সংবাণী অনুষ্ঠানটি থাকছে আজ বিকেল 5:30 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ সন্ধে 6:00 দ্বিজেন্দ্রগীতি অতুল প্রসাদের গান এবং রজনীকান্তের গান শুনতে পাবেন আজ সন্ধে 6:05।

0: 6:30 কর্মখালী সংক্রান্ত খবর জীবিকার জন্য কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ রিলে করে শোনানো হবে। 6:35 ভক্তিগীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে শোনা যাবে। আজ সন্ধে 6:40 বিজ্ঞাপনী অনুষ্ঠান, 6:55 আজ সন্ধ্যায় শ্রোতা বন্ধুদের চিঠিপত্র নিয়ে আসর থাকছে 7:10। 7:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং 7:50 স্থানীয় সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত 8:00 এবং 8:05 যথাক্রমে শুনবেন দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজিতে সংবাদ। রাত 8:10 শুনবেন নাটক, আজকের নাটক নূরজাহান, রচনা কাজী নজরুল ইসলাম। রাত 9:00 নিউজ অ্যাট 9 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। 9:15 আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে শুনবেন বিবিধ ভারতের অনুষ্ঠান। রাত 10:00 স্বরচিত গল্প ও কবিতা পাঠের আসর শ্রুতি। আজ কবিতা পাঠ করবেন সমিত মণ্ডল এবং গল্প পাঠ করে শোনাবেন মোহাম্মদ জিকরাউল হক, উপস্থাপনায় সৌরভ হোসেন। রাত 10:15 মাহফিল অনুষ্ঠানে আজ থাকছে অলকা ইয়াগনিকের গাওয়া হিন্দি ছবির গান, উপস্থাপনায় থাকবেন মুক্তি হক। শুনলেন চলতি অধিবেশনের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। এখন কলকাতা কেন্দ্রের বাংলা এবং স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ 59তম রোজগার মেলায় 51,000-এরও বেশি নবনিযুক্ত যুবর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। ভারত ও সাইপ্রাস গতকাল নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমনসহ বহু ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও 4 দিনের ভারত সফরে কলকাতায় এসে পৌঁছেছেন। ভারতীয় সেনাবাহিনীর আধিকারিক মেজর অভিলাষা বরাক রাষ্ট্রসংঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। আইপিএল ক্রিকেটে আজ লখনউ সুপার জায়ান্টস পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ 59তম রোজগার মেলায় বিভিন্ন সরকারি দফতরে নবনিযুক্ত 51,000-এরও বেশি যুবর হাতে নিয়োগপত্র তুলে দেবেন। এরপর তিনি সেখানে একটি ভাষণও দেবেন। এই রোজগার মেলা দেশের 47টি জায়গায় হবে। এখনও অবধি 18টি রোজগার মেলার মাধ্যমে 12 লক্ষের কাছাকাছি নিয়োগপত্র দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন সেমিকন্ডাক্টর, মহাকাশ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন ও উদীয়মান ক্ষেত্রগুলিতে ভারত ও সাইপ্রাসের মধ্যে ব্যাপক সহযোগিতার সম্ভাবনা রয়েছে। রাষ্ট্রপতি ভবনে গতকাল নিকোস ক্রিস্টোডৌলিডেস এবং তার প্রতিনিধি দলের সম্মানে একটি ভোজসভা আয়োজন করার পর রাষ্ট্রপতি একথা বলেন। তিনি বলেন প্রযুক্তি এবং উদ্ভাবন দ্বিপাক্ষিক সম্পর্কের প্রধান ক্ষেত্র হিসেবে উঠে এসেছে। ভারত ও সাইপ্রাস গতকাল নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমন, উদ্ভাবন ও প্রযুক্তি, উচ্চশিক্ষা ও গবেষণা এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতার জন্য একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ প্রতিষ্ঠাসহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক চুক্তি বিনিময় করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিডেসের সঙ্গে বিস্তৃত পরিসরে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা করেছেন। বহুপাক্ষিক ফোরামে পারস্পরিক সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন তাঁরা। বৈঠকের পর এক যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন ভারত ও সাইপ্রাসের সম্পর্ক শুধু মজবুতই নয়, ভবিষ্যৎমুখীও বটে। সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিডেস বলেছেন গত 1 বছরে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং ভারত ইউরোপীয় ইউনিয়ন কৌশলগত সম্পর্ক অনেকটাই এগিয়েছে। মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও 4 দিনের ভারত সফরে কলকাতায় এসে পৌঁছেছেন। এটি তাঁর প্রথম ভারত সফর। রুবিওর মাদার টেরেজার সমাধিক্ষেত্রে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে। এছাড়াও ভিক্টোরিয়া মেমোরিয়ালও পরিদর্শন করার কথা রয়েছে তাঁর। পরে তিনি নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। আগামীকাল রুবিও বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করবেন। সোমবার রুবিওর আগ্রা ও জয়পুর সফর করার কথা এবং এরপর মঙ্গলবার কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রী

বৈঠকে যোগ দিতে নতুন দিল্লিতে যাবেন। উল্লেখ্য, চলতি মাসের 26 তারিখে কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠক নতুন দিল্লিতে শুরু হতে চলেছে। মার্কিন সেক্রেটারি অব স্টেট ছাড়াও ডক্টর এস জয়শঙ্করের আমন্ত্রণে অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী পেনি ইয়ং এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি এই বৈঠকে অংশগ্রহণ করবেন। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার উত্তরপত্রের স্ক্যান করা ফটোকপি জমা দেওয়ার শেষ তারিখ আরও একদিন বাড়িয়ে আগামীকাল পর্যন্ত করেছে। এর আগে ফটোকপি জমা দেওয়ার শেষ তারিখ ছিল আজ। সিবিএসই জানিয়েছে, গত কয়েকদিন ধরে তাদের ওয়েবসাইটে প্রচুর চাপ এবং অননুমোদিত হস্তক্ষেপের ফলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ড জানিয়েছে, উত্তরপত্রের স্ক্যান করা কপি পাওয়ার পর শিক্ষার্থীরা নম্বর যাচাই বা পুনর্মূল্যায়নের পরবর্তী ধাপের জন্য আবেদন করতে দুদিন সময় পাবে। কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল গতকাল নতুন দিল্লিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ইনভেস্টমেন্ট কোম্পানি ইনস্টিটিউটের এশিয়া মহাদেশের কর্মসূচি পরিচালক ম্যাথিউ মোহলেন ক্যাম্পের সঙ্গে ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করেন। সমাজমাধ্যমের এক বার্তায় শ্রী গোয়েল বলেছেন, প্রযুক্তি, পরিকাঠামো, বৈদ্যুতিন এবং ডিজিটাল ইকোসিস্টেম সহ ক্ষেত্রগুলিতে মার্কিন বিনিয়োগ শক্তিশালী করার পাশাপাশি উৎপাদন, উদ্ভাবন এবং কর্মসংস্থান সৃষ্টিকে উৎসাহিত করার উপর আলোকপাত করা হয়েছে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, সরকারি প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে সহজ, নির্বিঘ্ন এবং নির্দিষ্ট সময়ে পৌঁছানো নিশ্চিত করতে হবে। নতুন দিল্লিতে গতকাল কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রকের শীর্ষ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। শ্রী চৌহান কৃষি, গ্রামোন্নয়ন ও ভূমি সম্পদ সহ সংশ্লিষ্ট সব বিভাগকে অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা আরও শক্তিশালী ও দ্রুত করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি প্রতিদিন জন অভিযোগ, জনপ্রতিনিধিদের আবেদন এবং নাগরিকদের চিঠি খতিয়ে দেখার জন্য অন্তত 10 জন আধিকারিক নিয়ে বিশেষ দল গঠনের কথাও বলেছেন তিনি। তেলেঙ্গানায় নিজাম ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স NIMS 2000টি কিডনি প্রতিস্থাপন সম্পন্ন করে একটি বড় মাইলফলক অর্জন করেছে। সেরাজ্যের মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি এই সাফল্যের জন্য NIMS-এর চিকিৎসক দলকে অভিনন্দন জানিয়েছেন এবং ইউরোলজি বিভাগের দক্ষতা ও নিষ্ঠার প্রশংসা করেছেন। 9 দিনের মধ্যে এই নিয়ে তৃতীয়বার দেশে জ্বালানির দাম বেড়েছে। পেট্রোল এবং ডিজেল উভয় ক্ষেত্রেই লিটার পিছু 91 পয়সা করে দাম বাড়ানো হয়েছে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় তেলের দামে এই ঊর্ধ্বগতি বলে মনে করা হচ্ছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 2025-26 অর্থবর্ষের জন্য কেন্দ্রীয় সরকারকে রেকর্ড 2.86 লক্ষ কোটি টাকা উদ্বৃত্ত হিসেবে হস্তান্তরের অনুমোদন দিয়েছে। এখন অবধি এটি কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া সর্বোচ্চ লভ্যাংশ। মুম্বাইতে গতকাল RBI-এর গভর্নর সঞ্জয় মালহোত্রার সভাপতিত্বে সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্টর্সের 623তম বৈঠকে এই সিদ্ধান্তটি নেওয়া হয়। RBI এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগের বছরের তুলনায় 2025-26 অর্থবর্ষে তাদের মোট আয় 26.42% বৃদ্ধি পেয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। লেবাননে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনীতে কর্মরত ভারতীয় সেনাবাহিনীর আধিকারিক মেজর অভিলাষা বরাক মর্যাদাপূর্ণ রাষ্ট্রসংঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। মেজর বরাক বর্তমানে লেবাননে রাষ্ট্রসংঘের অন্তর্বর্তীকালীন বাহিনীতে ভারতীয় ব্যাটালিয়নের মহিলা দলের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছেন। এই নিয়ে তৃতীয় ভারতীয় হিসেবে মেজর বরাক এই সম্মান পেলেন। এর আগে 2019 সালে দক্ষিণ সুদানে রাষ্ট্রসংঘ মিশনে তার সেবার জন্য মেজর সুমান গাওয়ানিকে এবং 2023 সালে গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে তার কাজের জন্য মেজর রাধিকা সেনকে এই পুরস্কার দেওয়া হয়েছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কঙ্গোতে ইবোলা সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়ায় জনস্বাস্থ্য ঝুঁকির মাত্রা জাতীয় স্তরে অত্যন্ত বেশি বলে ঘোষণা করেছে। হুর মহানির্দেশক টেড্রোস আদানাম ঘেব্রেসাস গতকাল জানিয়েছেন, এখনও পর্যন্ত 82 জনের সংক্রমণ এবং 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, তবে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সংক্রমণ পূর্ব কঙ্গোর কিছু এলাকা এবং প্রতিবেশী দেশ উগান্ডাতেও ছড়িয়ে পড়েছে। মার্কিন জাতীয় গোয়েন্দা মহানির্দেশক তুলসি গ্যাবার্ড পদত্যাগ করবেন বলে ঘোষণা করেছেন। তার স্বামী আব্রাহাম উইলিয়ামসের এক অত্যন্ত বিরল ধরনের হাড়ের ক্যান্সার ধরা পড়ার পরই তিনি আগামী 30 জুন তার পদ থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা তার পদত্যাগপত্রে গ্যাবার্ড গত 1.5 বছর ধরে জাতীয় গোয়েন্দা মহানির্দেশকের কার্যালয়ের নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, জাতীয় গোয়েন্দা বিভাগের প্রিন্সিপাল ডেপুটি ডিরেক্টর অ্যারন লুকাস তাঁর স্থলাভিষিক্ত হবেন।
মার্কিন যুক্তরাষ্ট্র গ্রিন কার্ড প্রক্রিয়ায় একটি বড় পরিবর্তনের ঘোষণা করেছে। এখানে বলা হয়েছে, সেদেশে স্থায়ী বসবাসের অনুমতি প্রয়োজন এমন বিদেশি নাগরিকদের এখন থেকে আবেদন করার জন্য নিজ দেশে ফিরে যেতে হবে। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস এর এক নির্দেশিকায় বলা হয়েছে, কিছু বিশেষ ক্ষেত্রেই সেদেশ থেকে এই আবেদন করা যাবে। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্লাস্টিকের যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত একটি বিপজ্জনক রাসায়নিকের ট্যাঙ্ক থেকে রাসায়নিক ছড়িয়ে যাওয়ার কারণে ওই অঞ্চলের প্রায় 40,000 মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং স্কুলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। অরেঞ্জ কাউন্টি ফায়ার অথরিটি জানিয়েছে, গত বৃহস্পতিবার গার্ডেন গ্রোভের একটি অ্যারোস্পেস প্লাস্টিক কারখানায় 22,700 থেকে 26,500 লিটার মিথাইল মেথাক্রাইলের ধারণকারী একটি স্টোরেজ ট্যাঙ্ক অতিরিক্ত গরম হয়ে যায় এবং বাতাসে বাষ্প ছড়তে শুরু করে। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভারতীয় আবহাওয়া দফতর আজ পূর্ব মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং বিদর্ভে তীব্র তাপপ্রবাহের জন্য লাল সতর্কতা জারি করেছে। আগামী 5 দিনের জন্য দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং ওড়িশায় তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে গরম ও আর্দ্র আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। আইপিএল ক্রিকেটে লখনৌয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে আজ লখনৌ সুপার জায়ান্টস পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ গতকাল রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 55 রানে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আজ 69তম রোজগার মেলায় 51,000-এরও বেশি নবনিযুক্ত যুবদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। ভারত ও সাইপ্রাস গতকাল নতুন দিল্লিতে সন্ত্রাসবাদ দমনসহ বহু ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। মার্কিন সেক্রেটারি অব স্টেট মার্কো রুবিও 4 দিনের ভারত সফরে কলকাতায় এসে পৌঁছেছেন। ভারতীয় সেনাবাহিনীর আধিকারিক মেজর অভিলাষা বরাক রাষ্ট্রসংঘের মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। চার দিনের ভারত সফরের প্রথম পর্যায়ে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও আজ কলকাতা পৌঁছেছেন। সবকা সাথ সবকা বিকাশের ভাবনাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের উন্নয়ন ও বিকাশ কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকার বলে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ঊনবিংশতিতম রোজগার মেলায় সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। আয়ুষ্মান ভারত চালু করা সহ একাধিক বিষয়ে আলোচনার জন্য আজ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার। প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর ওয়ার্ক ফ্রম হোম কাজের নির্দেশিকা জারি করেছে। দেশে পেট্রোল এবং ডিজেলের দাম উভয় ক্ষেত্রেই লিটার পিছু 91 পয়সা করে বাড়ানো হয়েছে। আসছি বিস্তারিত খবরে। চার দিনের ভারত সফরের প্রথম পর্যায়ে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও আজ কলকাতায় পৌঁছেছেন। কিছুক্ষণ আগেই বিমানবন্দরে অবতরণ করেন তিনি। মাদার হাউসে গিয়ে মাদার টেরিজার সমাধিস্থল শ্রদ্ধা জানাবেন রুবিও। ভিক্টোরিয়া মেমোরিয়ালে হলেও ঘুরে দেখতে পারেন বলে সূত্রের খবর। মার্কিন বিদেশ সচিবের সফরকে ঘিরে কলকাতায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। উল্লেখ, কোয়াড বৈঠকে যোগ দেওয়াই মূলত এই সফরের উদ্দেশ্য। আজ দুপুর 1টা নাগাদ তিনি দিল্লি পৌঁছবেন। এরপরই সেবা তীর্থে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বৈঠকের কর্মসূচি রয়েছে। আগামীকাল বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে তাঁর কথা হবে। 25 তারিখ সোমবার রুবিও যাবেন আগ্রা, সেখান থেকে রাজস্থানের জয়পুর হয়ে পৌঁছবেন নতুন দিল্লিতে। আগামী 26 মে রাজধানীতে কোয়াড গোষ্ঠীর সদস্য দেশগুলির সঙ্গে বিদেশমন্ত্রীদের গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সবকা সাথ সবকা বিকাশের ভাবনাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের উন্নয়ন ও বিকাশ কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকারের বিষয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে শ্রী অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম সরকারি বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে একাধিক বিষয়ে আলাপ আলোচনা করেন। পরে সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী অধিকারী বলেন, বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পের অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং অন্যান্য ক্ষেত্রে রাজ্যকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী সর্বাত্মক সহযোগিতা এবং সমর্থনের আশ্বাস দিয়েছেন। স্বচ্ছ প্রশাসন ও সামগ্রিক উন্নয়নে বিজেপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে শ্রী অধিকারী উল্লেখ করেন। এর আগে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রশাসনিক কর্মপদ্ধতি এবং আগামী দিনের বিভিন্ন পরিকল্পনা নিয়ে তাদের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। মুখ্যমন্ত্রী দেখা করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের সঙ্গেও। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর এক বার্তায় শ্রী অধিকারী জানান, শ্রীমতী মুর্মুর পরবর্তী পশ্চিমবঙ্গ সফরে অতীতের মতো দুর্ভাগ্যজনক অভিজ্ঞতা যাতে আর না হয় তা তিনি সুনিশ্চিত করবেন। সাংবিধানিক নিয়ম মেনে দেশের সর্বোচ্চ প্রধানকে তাঁর যোগ্য মর্যাদা ও শ্রদ্ধা নিবেদন করা হবে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নীতিন নবীনের সঙ্গেও দেখা করেন শ্রী অধিকারী। কথা হয় এরাজ্যের ভারপ্রাপ্ত সুনীল বনসালের সঙ্গেও। সরকারি বাসে মহিলা যাত্রীদের বিনামূল্যে যাতায়াত নিয়ে রাজ্য সরকারের বিজ্ঞপ্তি জারি করেছে। ঘোষণা মতোই আগামী 1 জুন থেকে মহিলা যাত্রীরা দূরপাল্লা এবং লোকাল সরকারি বাসে বিনা ভাড়ায় সফর করতে পারবেন। দীর্ঘমেয়াদে এই সুবিধা পাওয়ার জন্য কিউআর কোডযুক্ত বিশেষ স্মার্ট কার্ড চালু করবে রাজ্য। তাতে থাকবে যাত্রীর ছবি এবং পরিচিতি সংক্রান্ত তথ্য। এই ব্যবস্থায় যাত্রীর ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ডের মতো 11টি পরিচয়পত্রের যে কোনো একটি প্রমাণপত্র হিসেবে সংশ্লিষ্ট মহকুমা শাসক বা বিডিওর কাছে জমা দিলে তাকে কিউআর কোড ভিত্তিক স্মার্ট কার্ড দেওয়া হবে বলে জানানো হয়েছে। প্রাথমিকভাবে কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী বাসে ভ্রমণের সময় আধার কার্ড, ভোটার কার্ড সহ 11টি পরিচয়পত্রের যে কোনো একটি আবশ্যিকভাবে যাত্রীকে সঙ্গে রাখতে হবে। কন্ডাক্টর পরিচয়পত্র দেখে নিজের টিকিট পাঞ্চিং মেশিন থেকে 0টি মূল্যের টিকিট ইস্যু করবেন। প্রতি মাসে যে পরিমাণ টিকিট ইস্যু করা হবে রাজ্য সরকার সম পরিমাণ টাকা পরিবহন দপ্তর বা সংশ্লিষ্ট নিগমকে দিয়ে দেবে। যত্রতত্র জমে থাকা আবর্জনা পরিষ্কার করতে সরকার এবং বিরোধী সব পক্ষের বিধায়কদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, এরকম 22টি ব্ল্যাক স্পট চিহ্নিত করেছে পুর দপ্তর। সারা রাজ্যে এ ধরনের ব্ল্যাক স্পটের সংখ্যা 300-র ওপরে। তিনি বলেন, মন্ত্রীর একার পক্ষে এতগুলো জায়গা পরিদর্শন করা সম্ভব নয়, তাই স্থানীয় জনপ্রতিনিধিদের এই কাজে এগিয়ে আসতে হবে। এজন্য পুর দপ্তর অতি শীঘ্রই একটি অ্যাপ চালু করতে চলেছে।
1: যারাই বিধায়ক আছেন, শুধু আমাদের সরকারের নয়, বিরোধীও যারা বিধায়ক আছেন তাদের কাছ থেকেও ইনপুট নিয়ে একটি গার্বেজ পড়ে আছে। আমি যেটা বলেছি যে আমরা কদিনের মধ্যে একটি অ্যাপ ডেভেলপ করছি, যে অ্যাপটা দিয়ে যে কোনো জায়গাতে ময়লা পড়ে থাকলে ইউ জাস্ট ক্লিক আ পিকচার, আপনি পাঠিয়ে দেবেন এবং সঙ্গে সঙ্গে উইদিন 2 আওয়ার্সের একটা উইন্ডোতে সেটা পরিষ্কার হয়ে যাবে। সেই পার্টিসিপেশনটা যাতে ময়লা না থাকে সেটা আমরা বিধায়কের কাছ থেকে আমরা সেই কোঅপারেশন চাই।
0: তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জন্যই গতকাল পুরসভার অধিবেশন হয়নি বলে বিজেপি দাবি করেছে। দিল্লিতে গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন, সবটাই তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ লড়াই, বিজেপির এ বিষয়ে কোনো উৎসাহ নেই। সঠিক সময়ে গণতান্ত্রিক পদ্ধতি মেনে কলকাতা পুরসভার নির্বাচন হবে, বিধানসভার মতো পুরসভা থেকেও তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দেওয়া হবে, এজন্য তালা ঝোলাবার কোনো প্রয়োজন নেই বলে শ্রী ভট্টাচার্য মন্তব্য করেন। এদিকে কলকাতা পুরসভার মাসিক অধিবেশন স্থগিত করার পর পুরভবনে গতকাল প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। এরপর চেয়ারপারসন মালা রায়, মেয়র ফিরাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ, মেয়র পরিষদ সদস্যগণ ও তৃণমূল কংগ্রেসের পুর প্রতিনিধিরা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে যান। ঘটনায় মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের পুর প্রতিনিধিদের পথে নেমে প্রতিবাদ আন্দোলন করার নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে। প্রয়োজনে মামলা করে তার দল তৃণমূল কংগ্রেস লড়াই করবে বলেও তিনি জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 29তম রোজগার মেলায় সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে ভাষণও দেবেন শ্রী মোদী। দেশের 47 স্থানে এই রোজগার মেলার আয়োজন করা হচ্ছে, এর মধ্যে আছে পশ্চিমবঙ্গে 3টি। কলকাতা শিয়ালদায় বিসি রায় মেমোরিয়াল হলে রেলের পক্ষ থেকে 185 জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। এই অনুষ্ঠানে থাকবেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে 147 জনের হাতে নিয়োগপত্র তুলে দেবেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শিলিগুড়িতে আরেকটি অনুষ্ঠানে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান নিয়োগপত্র তুলে দেবেন নবনিযুক্তের হাতে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি এবং স্বাস্থ্য সংক্রান্ত কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালু করা নিয়ে কেন্দ্র আজ পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বৈঠকে বসতে চলেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা আজ রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা সহ বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের সুপার এবং অধ্যক্ষের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন। বৈঠকে আয়ুষ্মান ভারত ও বিনামূল্যে চিকিৎসা কেন্দ্র আয়ুষ্মান মন্দির প্রকল্প নিয়েও কথা হবে বলে মনে করা হচ্ছে। এদিকে রাজ্য যোগ ও ন্যাচুরোপ্যাথি কাউন্সিলের সভাপতি

0: দিনের বেলায় বাইরে না যাবার পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে থাকা ভারতের দীর্ঘ সীমান্তকে সুরক্ষিত করতে সরকার স্মার্ট বর্ডার প্রজেক্টের পরিকল্পনা করেছে। তিনি বলেন, বাংলাদেশ সংলগ্ন ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে নতুন সরকার অনুপ্রবেশ প্রশ্নে কেন্দ্রের সঙ্গে একমত হয়ে ব্যবস্থা নিতে চলেছে।
1: ভারত সরকার নে এ তাই কিয়া হে কি হাম না কেবল ঘুসপেঠ কো রোকেঙ্গে, এক এক ঘুসপেঠিয়ে কো চুন চুন কর দেশ কে বাহার নিকালেঙ্গে, আর হামারি জনসংখ্যাকী মে অকৃত্রিম বদলাব নাহি হোগা। মে বড়ি শান্তি সে নিশ্চিন্ত মন সে আপকো কহ রহা হুঁ কি আব ত্রিপুরা, আসাম আর পশ্চিম বঙ্গাল তিনো জগে এসি সরকারে হ্যায় জো নীতিগত রূপ সে মানতি হ্যায় কি দেশ মে ঘুসপেঠ নাহি হোনি চাই।
0: প্রধানমন্ত্রীর পরামর্শ মেনে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজের নির্দেশিকা জারি করেছে। স্কুল শিক্ষা কমিশনার সহ শিক্ষা দপ্তরের 9 জন আধিকারিক বিভিন্ন দিনে বাড়ি থেকে কাজ করবেন। অপ্রয়োজনীয় যাতায়াত ও বিদ্যুতের খরচ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকগুলি যথাসম্ভব ভিডিও কনফারেন্সে করতে হবে এবং ই অফিসের মাধ্যমে পাঠাতে হবে ফাইল। 9 দিনের মধ্যে এ নিয়ে তৃতীয়বার দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। পেট্রোল এবং ডিজেল উভয় ক্ষেত্রেই লিটার পিছু 91 পয়সা করে দাম বাড়ানো হয়েছে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ার কারণেই তেলের দামের এই ঊর্ধ্বগতি বলে মনে করা হচ্ছে। শেষ করার আগে স্থানীয় সংবাদে বিশেষ কিছু খবর আরও একবার। 4 দিনের ভারত সফরের প্রথম পর্যায়ে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও আজ কলকাতা পৌঁছেছেন। সবকা সাথ সবকা বিকাশের ভাবনাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের উন্নয়ন ও বিকাশ কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকারের বিষয় বলে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানিয়েছেন। আয়ুষ্মান ভারত চালু করা সহ একাধিক বিষয় আলোচনার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চলেছে রাজ্য সরকার। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর সকাল 9:15।
2: এতক্ষণ কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ এবং স্থানীয় সংবাদ রিলে করে আপনাদের শোনানো হলো। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 MHz FM প্রচার তরঙ্গে। বাংলা ছায়াছবির গান এখন। প্রথম শিল্পী আরতি মুখোপাধ্যায়, ছবি মান অভিমান।

0: দিশাসকিবি টেলিলয় ন্যায় বন্ধু আইনি সাক্ষরতা এবং সচেতনতা কার্যক্রমের সঙ্গে যুক্ত হন। টেলিলয়ের টোল ফ্রি নাম্বার 14454 এবং ওয়েবসাইট www.tele-law.in থেকে আইনি সহায়তা লাভ করুন।
1: বাংলা ছায়াছবির গান শুনছেন ত্রয়ী ছবিতে ভূপেন্দর সিং।

0: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে। এত সোজা
1: অল্পফাদে
2: অচেনা অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আরবিআই এ কথা বলে
0: জেনে রাখুন, সতর্ক থাকুন।

সবিতা চৌধুরীর কণ্ঠে পরবেশ ছবির গান শুনছিলেন। বাংলা ছায়াছবির গানের আসরের শেষ গানটি দ্বৈত কণ্ঠে গেয়েছেন লতা মঙ্গেশকর এবং হেমন্ত মুখোপাধ্যায়, ছবি অতিথিয়া।

শুনছিলেন বাংলা ছায়াছবির গান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে। এখন শুভ সকাল অনুষ্ঠান।

নমস্কার, সুপ্রভাত সকল শ্রোতা বন্ধুকে। আজকের শুভ সকাল লাইভ ফোন ইন অনুষ্ঠান থেকে জানাই স্বাগত। আর আজকে একটি ঘন্টা আপনাদের সঙ্গে থাকছি আমি, আপনাদেরই বন্ধু মানসী।

0: সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করি আজকের শুভ সকাল অনুষ্ঠান। আচ্ছা, কেমন হয় শুরুটা যদি একটা গল্প দিয়ে করি? খুব প্রচলিত একটা গল্প, আমাদের সকলেরই জানা, চিরচেনা একটা গল্প, অবশ্য শিক্ষণীয় গল্প আমরা বলতে পারি। আমরা ছোটবেলায় অনেক পড়েছি, শুনেছি, আবার এখন আমরা অন্যদের বা ছোটদের পড়াচ্ছি, শোনাচ্ছি, সেই খরগোশ আর কচ্ছপ। আমরা তো জানি যে বনে তারা থাকতো, খরগোশ কচ্ছপ। খরগোশের তো খুব দ্রুত গতি ছিল আর তার জন্য তার খুব অহংকারও ছিল, আর সে সবসময় বনের পশু পাখি সবার কাছে তার এই যে দ্রুত গতি তার জন্য কি করত, খুব বড়াই করে কথা বলতো। আর কচ্ছপ তো একটু ধীর গতির প্রাণী, তাই না? আর কচ্ছপ একটু ধীরে ধীরে চলতো, আর খরগোশ কি করতো, কুটিপাটি হতো তার ওই গতি দেখে, আর সব সময় তার এই গতি নিয়ে কিন্তু তাকে ঠাট্টা তামাশাই করতো। তো একদিন কচ্ছপ খুব শান্তভাবে বলল, দেখো তুমি যতই দ্রুত দৌড়াও না কেন, আমি চাইলে কিন্তু তোমাকে দৌড়ে হারিয়ে দিতে পারি প্রতিযোগিতায় দৌড়ের। আর কচ্ছপের কথা শুনে খরগোশ তো একেবারে হেসেই খুন, হে আবার কি কথা, সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জটা একেবারে লুফে নিয়ে নিল। তখন বনের অন্যান্য পশুরা মিলে ঠিক করলো যে ঠিক আছে, একটা তাহলে রেসের ব্যবস্থা করা হোক, একটা নির্দিষ্ট লক্ষ্য ওদের বেঁধে দেওয়া হবে, সেই অবধি ওদের পৌঁছতে হবে, আর যে আগে পৌঁছবে সেই জিতবে। তো প্রতিযোগিতার দিন এলো, প্রতিযোগিতা শুরু, দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেল, আর খরগোশ আর কচ্ছপ দুজনেই শুরু করলো দৌড়তে। আর খরগোশ তো তীরের বেগে ছুটে বেরিয়ে গেল, চোখের পলকে অনেক দূর চলে গেল, আর কচ্ছপ তার স্বভাব সুলভ গতিতে ধীরে ধীরে কিন্তু অবিচলভাবে এগিয়ে যেতে লাগলো। অনেকটা দূর যাওয়ার পর খরগোশ বারবার পেছন ফিরে দেখছে, কচ্ছপের তো দেখাটি নেই, কোথায় সে পড়ে আছে। সে মনে মনে ভাবল, কচ্ছপটা যেভাবে হাঁটছে তাতে এখানে পৌঁছাতে মনে হয় সন্ধে লেগে যাবে, তার চেয়ে বরং এই গাছটার ছায়ায় একটু ঝেড়িয়ে নিই, একটু ঘুমিয়েও নিতে পারি, তাতেও আমার আগে কচ্ছপ পৌঁছতে পারবে না। এই ভেবেই খরগোশ একটি বড় গাছের নিচে শুয়ে পড়ল, আর একদম প্রকৃতির ঠান্ডা বাতাসে গভীর ঘুমে সঙ্গে সঙ্গেই আচ্ছন্ন হয়ে গেল। আর কচ্ছপ সে কিন্তু এক মুহূর্তের জন্য থামেনি, সে তার ধীর আর স্থির গতিতে এক নাগারে হেঁটে চলল। দীর্ঘক্ষণ হাঁটার পর সে দেখতে পেল ঘুমন্ত খরগোশটিকে, তাকেও পার হয়ে গেল, কিন্তু তবু সে থামল না, তাকে ডাকল না। তারপর যখন খরগোশের ঘুম ভাঙল, সূর্য তো প্রায় ডুবু ডুবু, সে তাকিয়ে দেখল কি, খরগোশ দেখল কচ্ছপ নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে গেছে আর কি। অবাক হতবাক সবই সে হলো, কিন্তু কিছু আর করার নেই। তাহলে আমরা এটা ছোটবেলায় অনেক পড়েছি বলুন, তাই না, যে ধৈর্য আর অবিচলতাই কিন্তু সাফল্যের চাবিকাঠি, স্লো বাট স্টেডি উইন্স দ্য রেস। আর এই যে অহংকার, অহংকারই আমাদের অনেক সময় পতনের দিকে ঠেলে দেয়, আর তাই কখনো কাউকে না ছোটো বা দুর্বল এটা ভাবতে নেই বা মনে করতে নেই, সবার মধ্যেই কিছু না কিছু সম্ভাবনা থাকে। তো এই যে গল্প বললাম, এই যে এই লোকগাথা বা লোককথা বললাম, কেন বলুন তো হঠাৎ করেই আজ এই গল্প? জানেন তো আজ একটা বিশেষ দিন, হ্যাঁ আজ 23 মে, আজ বিশ্ব কচ্ছপ দিবস, ওয়ার্ল্ড টার্টল ডে। গতকাল আমরা বেরিয়ে এলাম জীব বৈচিত্র্য দিবস, তো এই কচ্ছপ কিন্তু বা কচ্ছপ কাছিম আমরা যাই বলি, প্রকৃতির এই শান্ত ধীর গতির প্রাণী তারা কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, তাই না? তাই তাদের বাসস্থান সংরক্ষণ, মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্যই আজকের এই দিনটি, অর্থাৎ আজ 23 মে বিশ্বজুড়ে অত্যন্ত গুরুত্ব সঙ্গেই পালিত হচ্ছে বিশ্ব কচ্ছপ দিবস বা ওয়ার্ল্ড টার্টল ডে। আজকে এ নিয়েই আপনাদের সঙ্গে কথা হবে, ধীর গতির শান্ত প্রাণ এই বিষয়ে আমরা আজ শুভ সকাল ফোন ইন অনুষ্ঠানে ইতিমধ্যেই আপনারা চলে এসেছেন ফোন লাইনে, দেখব কে আছে। বন্ধু অপেক্ষা করছেন, শুনি তার কি কথা আজকের এই বিশেষ দিনের বিশেষ বিষয় নিয়ে। নমস্কার, সঙ্গে কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো,
1: নমস্কার দিদি ভাই।
0: হ্যাঁ নমস্কার, কে কোথা থেকে বলুন?
1: আমি মারগ্রাম শিবতলাপাড়া বীরভূম থেকে কিশোর কুমার দাস কথা বলছি।
0: হ্যাঁ দাদা, স্বাগত আজকের অনুষ্ঠানে, নমস্কার, বলুন।
1: স্বাগত। আজকের বিষয় ধীর গতির শান্ত প্রাণী কচ্ছপ।
0: হুম হুম, কারণ আজকে কচ্ছপ দিবস।
1: শান্ত দীর্ঘ প্রাণী।
0: হুম,
1: কচ্ছপটা এখন কিন্তু আর সেভাবে দেখা যাচ্ছে না, অনেকটাই বিলুপ্তির পথে। এখনকার প্রজন্মের ছেলেরা কিন্তু কচ্ছপ কি সেটা কিন্তু দেখেনি,
0: জানি না, তারা ওই চিড়িয়াখানায় বা অন্য কোথাও সংগ্রহশালায় দেখছে আর কি।
1: হ্যাঁ দিদি ভাই, চিড়িয়াখানায় দেখেছে, কিন্তু মানে সবার পক্ষে তো সেটা যাওয়া সম্ভব নয়।
0: হুম হুম,
1: আর আমরা ছোটবেলায় দেখেছি পুকুরে ওই জেলেরা যখন মানে মাছ ধরতো,
0: হুম,
1: তখন সেই জালের মধ্যে কিন্তু কচ্ছপ একটা থাকতো দিদি ভাই।
0: আচ্ছা,
1: এটা আমরা প্রত্যক্ষ করেছি। আমরা যখন ছোটবেলায় স্কুলে যাই, ওই স্কুলের কাছে একটা পুকুর ছিল, সেই পুকুরে মাছ ধরতো, আর তার সাথে কচ্ছপ একটা উঠতো দিদি ভাই।
0: বাহ, তো আপনার কি মনে হয় কিভাবে এদের বাঁচিয়ে রাখা উচিত? এরা তো এখন সংকটের মধ্যে।
1: হ্যাঁ দিদি ভাই, এদেরকে মানে সংকটের থেকে বাঁচাতে গেলে মানে মানুষকে মানে এটা ইয়ে করতে হবে, মানুষই পারে একমাত্র ওদেরকে বাঁচাতে। মানুষরা ওদেরকে মাংস হিসাবে মানে
0: স্বীকার করে নিচ্ছে।
1: ওরা মানে মানুষরা ওদেরকে স্বীকার করে, তা এইগুলো যারা না করে তাহলে ওরা মানে মানে পৃথিবীটা বিলুপ্তি হবে না দিদি ভাই।
0: ঠিক ঠিক, সংরক্ষণ করতে হবে, সেভাবে তাদের বাসস্থানের দিকে নজর দিতে হবে। আমরা ধীরে ধীরে এগোবো সকল কথায়। অনেক ধন্যবাদ, অবশ্যই সঙ্গে থাকুন। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো,
2: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে কথা বলছেন? হুম হুম, সুপ্রভাত,
2: আমি জয়নাল আবেদিন, হুম, উদয়পুরা গোয়াল গ্যাং থেকে বলছি।
0: হুম, একদম খুব সংক্ষেপে সবার কাছ থেকে শুনবো, কারণ ইতিমধ্যে আমাদের ইনবক্সও ভরে গেছে।
2: বিশ্ব কচ্ছপ দিবস।
0: হুম,
2: তো কচ্ছপ এমন একটি প্রাণী, যে প্রাণীটাকে ধীর গতিতে চলে, খুব শান্ত অবস্থায় চলে, শান্ত অবস্থায় থাকে, এবং তার বংশ বিস্তারও খুব কম। তো এই যে বলল কিশোর বাবু একটু আগে, আমাদের গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় পুকুরে পুকুরে কচ্ছপ দেখা যেত। বর্তমানে সেই সমস্ত জায়গায় সেই সমস্ত পুকুরে বা পুষ্করণীতে বা খালে বিলে সেরকম কচ্ছপ দেখা যায় না। কচ্ছপ এখন ওই সমুদ্রের ধারে, সুন্দরবনের ধারে এগুলোকে দেখা যায়, আর তাছাড়া কচ্ছপ দেখা যায়। এই যে কচ্ছপ বিলুপ্ত হচ্ছে, পৃথিবীর ভারসাম্য রক্ষা করে এই কচ্ছপ। পৃথিবীর ভারসাম্য, কচ্ছপ হারিয়ে গেলে পৃথিবীর ভারসাম্য নষ্ট হবে, তাই কচ্ছপকে সংরক্ষণ করার জন্য, কচ্ছপের বংশ বিস্তারের জন্য, কচ্ছপকে রক্ষা করার জন্য সমগ্র মানব সমাজকে এগিয়ে আসতে হবে। মানব সমাজ যাতে কচ্ছপের ক্ষতি না করে, মানব সমাজ যাতে কচ্ছপকে
0: আমাদের সচেতন থাকতে হবে, তাই তো?
2: সেই
0: জন্যই আজকের দিনটি। অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, ভালো থাকুন। একদম তাই, যে প্রতি বছর এই 23 মে বিশ্বজুড়ে বিশ্ব কচ্ছপ দিবস বা ওয়ার্ল্ড টার্টল ডে পালন করা হয়ে থাকে, এবছরও কিন্তু তার ব্যতিক্রম নয়, প্রকৃতির এই শান্ত প্রাণীটি অস্তিত্ব রক্ষা করার জন্যই। হুম, তাদের অস্তিত্ব রক্ষা করার জন্য তাদের যে বাসস্থান সেগুলো যাতে সঠিকভাবে সংরক্ষণ করা যায়, আর এই ব্যাপারটা নিয়ে মানুষের মধ্যে যাতে সচেতনতা ছড়িয়ে দেওয়া যায়, সেই জন্যই আজকের এই দিনটি। আমেরিকান টর্টোয়েজ রেস্কিউ এই সংস্থাটি 2000 সালে এই দিবসের সূচনা করে, অর্থাৎ ওয়ার্ল্ড টার্টল ডে যেটা আমরা বলছি। দেখুন, তারপর আজকে এই 2026 সালে এসে আমরা দেখতে পাচ্ছি তো যে জলবায়ু অনেক পরিবর্তিত, পরিবেশ অনেক দূষিত, তাই এরকম একটা মুহূর্তে দাঁড়িয়ে এটা শুধুই একটা দিবস উদযাপন করার জন্য কিন্তু নয়, বরঞ্চ এই যে প্রাণীটি তার অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য কিন্তু একটা সংগ্রামই আমরা বলতে পারি। কচ্ছপ একটি ধীর গতির নিরীহ শান্ত প্রাণী শুধু নয়, এরা আমাদের পরিবেশ ব্যবস্থার একটা প্রধান স্তম্ভ, ইকোসিস্টেমের। কোটি কোটি বছর ধরে এরা পৃথিবীতে টিকে রয়েছে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কিন্তু এরা কাজ করে যাচ্ছে। আমরা আস্তে আস্তে যাব সেসব দিকে, তার আগে অসংখ্য বার্তা পাঠিয়েছেন, আমি জানি না কতটা পড়ে উঠতে পারবো তার সঙ্গে। আপনাদের ফোনে তো থাকতেই হবে, আপনাদের কথাই আর বার্তাই আজকের এই অনুষ্ঠান। ভোরের সাথে অভিজিৎ মণ্ডল লিখছেন, প্রতি পর্বের মতো আজ কচ্ছপ দিবসে মুন্ডেশ্বরী নদীর তীরে মেঠোপথে হাঁটতে হাঁটতে তোমার অনুষ্ঠান শুনছি মোবাইলে। আচ্ছা, তিনি কবিতার মাধ্যমে পাঠিয়েছেন, ভোর পাঁচটায় ঘুম ভাঙে যেই হাঁটি নদীর তীরে, আমায় দেখে পাখিরা সব উড়ে বেড়ায় গান গেয়ে সুরে সুরে, মাঠের মাঝে হাঁটি যখন শিকার ধরে বক শামুক খোল পাখি পায়ের কাছে ঘুরে বেড়ায়, কাঠবেড়ালি কচ্ছপ ছানা প্রেমের সুরে ঘুঘু জোড়া করে ডাকাডাকি, পুকুর পাড়ে জল মুরগি রোজই দেখি কি জানো কি খোঁজে নদীর মাঝে, কানু জেলে লোকগীতে গায় ঘুরি শুনে মন দিয়ে চোখ জুড়ে, এভাবেই আমি দেখি প্রতি ভোরের প্রকৃতি নীলাখেলা। আচ্ছা, কবিতা পাঠিয়েছিলেন, দেখুন খুব সুন্দর, অবশ্যই ধন্যবাদ আপনাকেও, কিন্তু আমরা যে বিষয়ে থাকবো সেই বিষয়ভিত্তিক কথা হলেই আমাদের মনে হয় একটু ভালো লাগবে। আমাদের কবিতার জন্য তো অন্যান্য অনুষ্ঠান রয়েছে, ধীর গতি শান্ত প্রাণ বিশ্ব কচ্ছপ দিবস, চিড়িয়াখানায় একটি কচ্ছপ ছিল সেটা ব্যারাকপুর লাটবগান থেকে বহুকাল আগে আনা হয়েছিল, আজ থেকে প্রায় 65 কিংবা 70 হবে, আমি বাবার সঙ্গে চিড়িয়াখানা গিয়ে তার পিঠে চেপেছিলাম, বাবা বলেছিল এই কচ্ছপের বয়স 300 বছরেরও বেশি। ওড়িশার ভিতরকণিকা বলে একটি জঙ্গল আছে যেখানে কচ্ছপের চাষ হয়, বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। কয়েক বছর আগে দীঘা সমুদ্র তটে একটি বিশাল কচ্ছপ মরে পড়েছিল, এই শান্ত প্রাণীগুলিকে বাঁচানো খুব দরকার, তবে মাংসের জন্য আজকাল খুবই ধরা হচ্ছে গ্রামে বা এই বাংলায়, কচ্ছপ ক্রমশ বিলুপ্ত প্রায়। কচ্ছপ একটি সরীসৃপ জাতির প্রাণী, এদের গায়ের ওপর একটি খোলস থাকে, এদের ডিম থেকে বাচ্চা হয় এবং টেম্পারেচারের ওপর নির্ভর করে সেটা পুরুষ বাচ্চা না মহিলা বাচ্চা সেটা জানা যায়। আচ্ছা, এটা পাঠিয়েছিলেন আজকে আমাদের কাছে, তার এই বার্তা খুব সুন্দরভাবে তথ্য দিয়ে শেষ মোহাম্মদ শিশান পাঠিয়েছিলেন। আচ্ছা, তারপরের যে বার্তায় আমি যাচ্ছি, আচ্ছা আমি প্রত্যেককেই বলবো, দেখুন প্রচুর তো মেসেজ আপনাদের এসেছে, তাই একটু ছোটো করে আসুক, তাহলে আমি চেষ্টা করছি যাতে সবার মেসেজগুলো আমি এই নির্দিষ্ট সময়ের মধ্যে পড়ে ফেলতে পারি, কারণ আমি চাইবই অবশ্যই, এত আগ্রহ ভরে এত সুন্দর করে আপনাদের মেসেজগুলো আসছে, আপনারা ফোন করছেন, তাই একটু ছোটো করে আসুক আজকের বিষয়টা নিয়ে। আচ্ছা, এবারে কে লিখেছে, ননি, ছোট ননি গান্তনগর থেকে লিখছে, পিসমণি আমার প্রণাম নেবেন, হ্যাঁ নিলাম, তুমিও ভালোবাসা জেনো, আজ অনেকদিন পর আসলাম, আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি, আজ কচ্ছপ দিবস, কচ্ছপ পরিবেশের ভারসাম্য রক্ষা করে, কচ্ছপে অনেকে দেবতা হিসেবে মানেন, জানেন পিসমণি আমার এক মাসিমণির ছেলে, আমার দাদা একটি খুব ছোটো অর্থাৎ বাচ্চা কচ্ছপ বাড়িতে পুষত, কচ্ছপটি এখন অনেক বড় হয়ে গেছে, কচ্ছপটির ওজন প্রায় 12 কিলো হবে, বাবাকে জিজ্ঞেস করে বললাম তার ওজন, বর্তমানে আমার ওই মাসির ছেলে আমার দাদা আর এই পৃথিবীতে নেই, আজ 1 বছর হলো মারা গেছে, কচ্ছপটি ছোট মৌরালা মাছ খায়, কচ্ছপটির নাম সোনা, কচ্ছপটিকে মাসিমণি ছেলে ভাবেন, কচ্ছপটিকে সোনা বলে ডাকলে সে মাসিমণির কাছে চলে আসে, বাড়িতে এক মিস্ত্রি কাকু কাজ করতে এসে চুপ করে ধরে নেয় কচ্ছপটিকে, তারপর মাসিমণি সোনার ডাকছে, সে আর আসছে না, চারিদিকে খোঁজাখুঁজি করছে, ওই সময় মিস্ত্রি কাকুকে জিজ্ঞেস করে কচ্ছপটি দেখেছে, বস্তা থেকে কচ্ছপটির হাতে তুলে দেয়। আচ্ছা, ছোট্ট একটা ঘটনা, খুব মর্মস্পর্শী একটা ঘটনা ননি আমাদের জানিয়েছে, খুব ভালো লাগলো, সঙ্গে থাকো, অনেক ভালোবাসা রইল, নমস্কার, কে আছেন সঙ্গে, হ্যালো, হ্যাঁ বলো,
3: নমস্কার দিদি,
0: হ্যাঁ নমস্কার, সুপ্রভাত,
3: হ্যাঁ আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ,
0: দাদা বলুন বলুন,
3: হ্যাঁ দেখুন দিদি আমি যখন এইটে পড়ি, হ্যাঁ তখন একদিন ভীষণ বর্ষা, আর তখন গ্রামের রাস্তা ছিল মানে মাটির কাদা, হ্যাঁ তো দেখছিলাম, হ্যাঁ যে একটা মন্থর গতিতে এগিয়ে আসছেন তিনি, হ্যাঁ তো কপ করে যখন ধরলাম, মাথাটা ধরি, মাথা ঢুকি নিল খোলসের ভেতরে, তারপর তাকে বাড়ি নিয়ে এলাম, তো উল্টে যখন দেখলাম, তখন দেখলাম ও দেখতে মানে একদম পুরোপুরি হলুদ, হ্যাঁ তো আমি তাকে ঝুড়ি দেখা দিয়ে রেখেছিলাম, দাদু বললেন যে দেখ, হ্যাঁ কোনো জীবটা করিস না, হ্যাঁ এটা এখন ঝুড়ি দেখা দিয়ে রাখ, পরে জলে ছেড়ে দিবি, তো এই যে হ্যাঁ তখনকার দিনে যে প্রাচুর্যটা ছিল মানে আমরা যত্র দেখতাম তাদেরকে, হ্যাঁ খপ খপ খপ করে মন্থর গতিতে এগিয়ে চলেছে, কিন্তু এখন দিদি সেটা প্রায় বিলুপ্তির পর্যায়ে পৌঁছে গেছে, হ্যাঁ মানুষের লোভ এতটাই সীমাহীন যে তার সব প্রত্যঙ্গ গুলো খরচ ছাড়াও বা সব অঙ্গ প্রত্যঙ্গ গুলো মানুষ আজকে শুধুমাত্র লোভের কারণে, সামান্য লোভের কারণে
0: তাদেরকে আমরা বিলুপ্ত করতে বসেছি, হ্যাঁ সেজন্যই হয়তো আজকের এই দিনটি বারবার সচেতন করার জন্য, তাই না,
3: হ্যাঁ তো মানুষ যদি সচেতন এখনো হয় দিদি, তাহলে এই প্রজাতিটা বাঁচবে,
0: নইলে কিন্তু পরবর্তী প্রজন্মে আমরা ডাইনোসর পাখির মতো এরাও বিলুপ্ত হয়ে যাবে।
3: ক্রোকোডাইল বলে কোনো জিনিস আছে পরবর্তী প্রজন্ম এখন তো শিখছে ক্রোকোডাইল, কিন্তু ক্রোকোডাইল বলে কোনো জিনিস যে আছে তারা তখন কিন্তু কল্পনা, মানে মানুষ কল্পনায় সৃষ্টি করবে একটা অদ্ভুত জীবের, কারণ তারা চোখে দেখতে পাবে না।
0: ঠিক বলেছেন, এইভাবে আমরা একটু একটু করে সচেতনতার দিকে এগিয়ে যাব, নিজে সচেতন হব, অন্যকে অবশ্যই সচেতন করব। খুব ভালো থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার। কে আছেন সঙ্গে, শ্রোতা বন্ধু রয়েছেন? হ্যালো,
4: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে কোথা থেকে?
4: আমি সৌভিক সরকার বলছিলাম, কসবা থেকে।
0: বলুন।
4: হ্যাঁ, অবশ্যই আপনি কচ্ছপ দিবস নিয়ে আজকে কথা বলছেন, আমাদের একটা জিনিস এটা করতে হবে, সেটা হলো কচ্ছপকে যদি আপনি যদি বাঁচাতে চান, প্রথমে আপনাকে নদী এবং সমুদ্র এই জিনিসগুলো আগে আমাদের খেয়াল রাখতে হবে, যেন পরিষ্কার পরিচ্ছন্ন বানাতে। আমরা অনেক সময় দেখা যায় যে নদী নালাতে আমরা প্লাস্টিক এই আবর্জনা এগুলো ফেলে দিই,
0: দূষণমুক্ত করতে হবে।
4: দূষণমুক্ত করতে হবে, এই যে আমরা অনেক সময় কচ্ছপ শিকার করি, বিশেষ করে কচ্ছপের ডিম অনেক সময় শিকার করে ফেলে, কচ্ছপ তো পারে এসে ডিম পারে, দেখবেন যে ওই সময় অনেকে দেখা যায় যে ডিম গুলো নিয়ে নানারকম ভাবে ব্যবহার করে। এই জিনিসগুলো আমাদের একটুখানি যেন ধ্যান রাখতে হবে, না যেন করি, কচ্ছপ সংরক্ষণের জন্য কচ্ছপের ডিমটা আগে আমাদের ইয়ে করতে হবে এই জিনিস। আর বিশেষ করে মা কচ্ছপ গুলো যাদের পেটে ডিম রয়েছে মানে সদ্য হবে, তাদেরকে শিকার করে আমাদের নিজের থেকে বন্ধ করতে হবে। অনেক সময় তাদেরকে শিকার করে নানারকম চোরাচালান করে দেওয়া হয় নানা জায়গাতে, এই জিনিসগুলো আমাদের ধ্যান রাখতে হবে, নাহলে কিন্তু কচ্ছপ সংরক্ষণ আমাদের হবে না। আর বারে বারে একটা জিনিস বলবো, সেটা হলো সংরক্ষণ, কচ্ছপ সংরক্ষণের জন্য পরিবেশটাকে আমাদের আগে ঠিক করতে হবে, নাহলে না আস্তে আস্তে যদি কোথায় জানি নিরীহ প্রাণীটা, এত সুন্দর একটা প্রাণীটা কোথায় জানি হারিয়ে যাবে। এইটুকুই বলবো দিদি,
0: অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। ইতিমধ্যেই আপনাদের মেসেজ এসেছে, আমি যাই সেখানে। মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে লিখছেন, আজ 23 মে বিশ্ব কচ্ছপ দিবস, এটি 2000 সালে শুরু হয়েছিল। দিনটি বিশ্বজুড়ে কচ্ছপ এবং তাদের বিলুপ্তির অবসানগুলোকে আবাসনগুলোকে রক্ষা করতে সহায়তা করার জন্য উৎসাহিত করা। কিছু জানাবার কথা রয়েছে এই কচ্ছপকে ঘিরে। কচ্ছপের উপরের খোলসকে কারাপেস বলা হয়, নিচের খোলসকে প্লাস্ট্রন বলা হয়। সামুদ্রিক কচ্ছপের বিশেষ গ্রন্থি থাকে যা পানীয় জল থেকে লবণ দূর করে। লেদারবাক সামুদ্রিক কচ্ছপ 1000 মাইলের বেশি ভ্রমণ করতে পারে। কচ্ছপ প্রধানত জলে বাস করে, কাছিম প্রধানত স্থলে বাস করে, টেরাপিন স্থল এবং জল উভয়েই বাস করে। ক্যালিফোর্নিয়ার মালিবুর বাসিন্দা সুমন টেলম ওয়ার্ল্ড টার্টল ডের ট্রেডমার্কের মালিক। সামুদ্রিক কচ্ছপ উপকূলীয় সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ অংশ বা পূর্বপুরুষ হিসেবেও বিবেচনা করা হয়। প্রেরণামূলক ও জীবনদর্শন মোটিভেশনাল কচ্ছপ আমাদের শেখায় দ্রুত দৌড়ানোই শেষ কথা নয়, বরং অবিচল ও ধৈর্যশীল হওয়াই আসল সাফল্য। মনোজ কুমার পাল তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে লিখেছিলেন, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, অনেক তথ্য জানতে পারলাম, আমি এই কথাগুলোতে আসতামই, কিন্তু তার আগেই আপনার কাছ থেকেই জানা হয়ে গেল, অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন অবশ্যই এভাবেই। এরপরে কান্তনগর থেকে সুব্রত দত্ত লিখছেন, শৈশব থেকেই আমরা কচ্ছপ আর খরগোশের এই আপাত অসম ঐতিহাসিক দৌড় প্রতিযোগিতার গল্প প্রথমে শুনে তারপর অক্ষর জ্ঞান হলে নিজেরাই পড়ে পড়ে বড় হয়েছি। বিষ্ণু শর্মার অমর সৃষ্টি ঈশপের এই গল্পগুলো পড়েই আমাদের মনে নীতিজ্ঞান অরূপ প্রেরণার একটা স্থায়ী ধারণা তৈরি হয়েছিল, কিন্তু যুগ যুগ ধরে দেশে বিদেশে এই কচ্ছপের গল্পটি সহ অন্যান্য গল্পগুলো ছড়িয়ে পড়লেও কচ্ছপ কিন্তু আজও বিপন্ন শ্রেণীভুক্ত প্রাণী হিসেবে ইতিমধ্যেই লাল তালিকাভুক্ত হয়ে গেছে। মানুষের লালস্য, জলাভূমির উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়া এবং যথেচ্ছ পরিমাণে কীটনাশক আর রাসায়নিক সার ব্যবহারই হল কচ্ছপের বিলুপ্তির প্রধান কারণ। তাই কচ্ছপ ধরা ও বিক্রি করা আইনত নিষিদ্ধ হলেও খোদ কলকাতা শহরতলি আর বিভিন্ন শহর ও গ্রামে, কিন্তু প্রশাসনের নাকের ডগায় অনেক সময় চড়া দামে কচ্ছপ বিক্রি হতে দেখা যায়, যা অত্যন্ত উদ্বেগের। বিভিন্ন ধরনের কচ্ছপের মধ্যে রয়েছে বাংলার গ্রামে গঞ্জে সোনারুবি বলে এক ধরনের ছোট কচ্ছপ, আগে খুব চোখে পড়লেও এখন আর দেখা যায় না। আর বছরের একটা নির্দিষ্ট সময় নিয়ম করে বঙ্গোপসাগরের বেলাভূমিতে ডিম পাড়তে আসা অলিভ রিডল কচ্ছপ, এর ছবিসহ গল্প আমরা অনেকেই দেখেছি। অবশেষে প্রতি বছর 23 মে তারিখটি বিশ্ব কচ্ছপ দিবস হিসেবে পালনের মাধ্যমে মানুষের মধ্যে কচ্ছপ রক্ষার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বব্যাপী কাজ শুরু হয়েছে। ধন্যবাদ, উদ্দেশ্য সফল হোক। নমস্কার, সবাই ভালো থাকবেন। আচ্ছা, এই বার্তাখানি পাঠিয়েছিলেন সুব্রত দত্ত কান্তনগর থেকে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি এই কচ্ছপ দিবস আজ বা ওয়ার্ল্ড টার্টল ডে, কচ্ছপ বা কাছিম, তো সেই জন্যই আপনাদের কাছ থেকেও যে তথ্য আমরা পাচ্ছি, একই কথা বারবার সেই ঘুরে ফিরে আসে যে সংরক্ষণ করা অত্যন্ত প্রয়োজন, না হলে হারিয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে কিন্তু সেই ডাইনোসর ডোডো পাখির মতো এই প্রাণীটিও।

0: 2000 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম শুভ সকাল অনুষ্ঠানে। আজকে আমরা যে বিষয়ে, ধীর গতির শান্ত প্রাণ, অর্থাৎ আজ বিশ্ব কচ্ছপ দিবস, সেই নিয়েই আমাদের কথা। আচ্ছা, বন্ধু রয়েছেন ইতিমধ্যে, দেখবো কে আছেন সঙ্গে, বিষয় নিয়ে তার কি ভাবনা। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, না শ্রোতা বন্ধুর সঙ্গে যোগাযোগ করতে পারলাম না, আমাদের অপর একটি ফোন লাইনে অপেক্ষা করছেন আরো একজন বন্ধু। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো,
2: তপন দাস পড়ার থেকে মানসী দিদি ভাই।
1: নমস্কার, বলুন
2: দিদি ভাই। সত্যি এই যে প্রথম ছোটা বললো না, এ কথাটা আমি মানি না। আজও আমাদের গঙ্গাতে ছোট ছোট কচ্ছপ পাওয়া যায়। একদিন ফিরেছে আমাদের বাজারে, মাছের সঙ্গে বিক্রি করছে, যে এই কচ্ছপ ছেড়ে দে, এখনই গঙ্গাতে ছেড়ে দেয়, নাকি প্রশাসনকে এখনই বলবো, হ্যাঁ কচ্ছপ ধরা নিষিদ্ধ, জানিস কি? কি দিদি ভাই, 5-6 জন যখন বললাম না, তখন নিজে গিয়ে আবার গঙ্গাতে ছেড়ে দিল, জানেন?
1: ঠিক ঠিক, এইভাবেই নিজে সচেতন হন, অন্য সবাইকে সচেতন করুন, তবেই কিন্তু আজকের এই দিবস সার্থকতা বা আমার এই অনুষ্ঠান করার সার্থকতা।
2: নিশ্চয়ই, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন,
1: খুব ভালো থাকুন আপনারা সকলে, অনেক অনেক ধন্যবাদ। সামুদ্রিক বাস্তুতন্ত্র রক্ষা, সামুদ্রিক কচ্ছপ যেমন গ্রিন টার্টল, সমুদ্রের তলদেশের যে সামুদ্রিক ঘাস সেটা সে খেয়ে থাকে, আর সমুদ্রের বহু মাছ সামুদ্রিক জীবের প্রজনন ক্ষেত্র হিসেবে কিন্তু কাজ করে। তাই আমাদের সমুদ্রকে কিন্তু পরিষ্কার রাখতে হবে, দূষণমুক্ত করতে হবে। আবার নানা জলাশয় রয়েছে, সেখানে মিঠা জলের কচ্ছপ বা কাছিম, জলাশয়ের পচা লতাপাতা, মৃত মাছ বা জৈব আবর্জনা খেয়ে জল পরিষ্কার রাখতে সাহায্য করে। এরা প্রকৃতির এক প্রকার বলতে পারি আমরা কি, ফিল্টার করে, মানে প্রকৃতিকে এরা ফিল্টার করে দেয়, শোধন করে দেয়। তো দেখুন, বাস্তুতন্ত্রে কিন্তু এদের একটা বিশাল ভূমিকা রয়েছে। আবার ডাঙার কচ্ছপ বা টর্টোয়েস বিভিন্ন ফল উদ্ভিদ খেয়ে মলত্যাগের মাধ্যমে দূর দূরান্তে বীজগুলো ছড়িয়ে দেয়, যেটা কি হয়, বনায়নে সাহায্য করে, বৃক্ষ সৃজন হয় আর কি। তবে আজকের এই দিনে দাঁড়িয়ে, অর্থাৎ 2026 সালে এসে আমরা যে সংকটগুলো দেখতে পাচ্ছি, যে আজকের দিনে কচ্ছপ কাছিমের প্রজাতিগুলো পৃথিবীর সবচেয়ে বিপন্ন প্রাণীদের মধ্যে কিন্তু একটি। 2026 সালের বর্তমান যে প্রেক্ষাপট, সেখানে আমরা যদি দেখি যে কী কী কারণে তারা বিলুপ্ত হচ্ছে, তাহলে প্রথমেই যদি বলি, বলবো কিন্তু প্লাস্টিক আর সামুদ্রিক দূষণ। সমুদ্রের প্লাস্টিক বর্জ্য আজ কচ্ছপদের সব থেকে বড় বিপন্নতার কারণ হয়ে দাঁড়িয়েছে। কী হচ্ছে দেখুন, সমুদ্রে ভাসমান প্লাস্টিক ব্যাগগুলো জেলিফিশ মনে করে কচ্ছপরা অনেক সময় খেয়ে ফেলছে, তারা সেটা তাদের যখন শরীরে প্রবেশ করছে, তাদের পরিপাকতন্ত্র কিন্তু ব্যাহত হচ্ছে। এছাড়াও পরিত্যক্ত মাছ ধরার জালে, মানে যে জালগুলো বেছে থাকে আর কি সমুদ্রের জলে, সেখানেও আটকে পড়ে প্রতি বছর হাজার হাজার কচ্ছপ মারা যাচ্ছে। এছাড়া তো জলবায়ু পরিবর্তন আছে, লিঙ্গ বিপর্যয় আছে, সে কথা হবে আপনাদের সাথে, কিন্তু তার আগে ফোন লাইনে বোধহয় বন্ধু অপেক্ষা করছেন, একটু তার সাথে কথা বলে নিই। কে আছেন? হ্যালো, বলুন কে আছেন সঙ্গে? হ্যালো,
3: নমস্কার
1: দিদি।
3: হ্যাঁ নমস্কার, বলুন। এটা করলে কিন্তু আমাদের হবে না, আমাদের প্রতিদিনের একটা এই কচ্ছপ দিবস হিসাবে পালন করার চেষ্টা করতে হবে, তবে আমাদের এই জিনিসগুলো আবার আমরা ফিরে পাবো। আর যে আমরা হারিয়ে যাচ্ছে এই নতুন প্রজন্মকে, এই জিনিস কচ্ছপটাকে কিন্তু আমরা দেখাতে পারবো না, তাদেরকে কিন্তু ওই ছবিতে কিংবা ওই কোথাও চিড়িয়াখানায় গিয়ে দেখাতে হবে যে এইটাই এইটা কচ্ছপ। এই জিনিসটাকে আমাদের চিনিয়ে আনতে গেলে পরে আমাদেরকে প্রতিদিনের একটা দিনচর্যার মধ্যে আনতে হবে, যে আমরা রাসায়নিক সার ব্যবহার করবো না, তাহলে পরে এই যে আজ পুকুরে রাসায়নিক সার ব্যবহার করে মাছ চাষ করা হচ্ছে, তার ফলে হয়তো মাছ চাষের উপকার হচ্ছে, কিন্তু আমরা এই যে বিরল প্রজাতির জিনিসগুলো বলুন বা অন্যান্য জীব জগৎ যারা আমাদের বহু উপকার করে, তারা কিন্তু আমরা তাদের কিন্তু হারিয়ে ফেলছি। তাই আমাদের একটা মাছ চাষের দিক থেকে দেখতে নিয়ে বিষ প্রয়োগ করে এগুলো যদি আমরা জৈবিক পদ্ধতিতে ব্যবহার করি তাহলে কিন্তু আমরা সেই সব কচ্ছপ গুলো আবার ফিরে পাবো।
1: আপনারাও বলছেন, আমিও বলছি, বা আমরা জানিও সকলে, তবু সেই একইভাবে আমরা আমাদের লোভের বশবর্তী হয়ে তাদের শিকার করছি, তাদের বাঁচা করছি, আবার খাদ্য হিসেবেও তাদের গ্রহণ করছি। তো সেগুলো থেকে সময় কিন্তু এসেছে যে দূরে সরে আসার, কারণ হয়ে যাচ্ছে বিলুপ্ত আস্তে আস্তে এই প্রাণীটি। শ্রোতা বন্ধুর বার্তায় কী জানাচ্ছেন তিনি? কান্তনগর থেকে চন্দ্রনাথ সাহা। ধীর গতি শান্ত প্রাণ, বিশ্ব কচ্ছপ দিবসে আজকের বিষয় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শান্ত ও ধীর গতিসম্পন্ন জীবনের মধ্যে যে দীর্ঘায়ু রহস্য লুকিয়ে আছে তা কচ্ছপ নামক এই প্রাচীনতম সরীসৃপ প্রাণীটি প্রমাণ করেছে। ধীর স্থির ও শান্ত জীবনযাত্রায় গড়ে ওঠে প্রফুল্ল মানসিকতা, যা তার কাছে সুখের জাদু কাঠির মতো। বিচার বুদ্ধির ক্ষমতা বাড়ায়, সাফল্যের পথকে প্রশস্ত করে। এই শিক্ষা তো আমরা গল্পের মাধ্যমে কচ্ছপের থেকে পেয়েছি। ওইটুকু একটা প্রাণী যে প্রতিনিয়ত আমাদের মতো সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমানদের শিক্ষা দিয়ে চলেছে, অথচ এখনও আমরা ছুটেছি আরও বৃহৎ কিছুর খোঁজে ব্যস্ততার গতিময় জীবনে। যে নিরীহ প্রাণীটি আমাদের সবার স্বার্থে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রেখে চলেছে, আজ তার জীবন বিপন্ন। প্রাকৃতিক দূষণ, বেআইনি শিকার, সংরক্ষণের অভাবজনিত কারণে এই প্রজাতি আজ প্রায় বিলুপ্তির পথে। এই বিশ্ব কচ্ছপ দিবসে আমাদের প্রতিশ্রুতি হোক জনসচেতনতার স্রোত সৃষ্টি করা ও এই প্রজাতির অস্তিত্ব রক্ষা করার ঐকান্তিক প্রচেষ্টার বিস্তার করা। চন্দ্রনাথ সাহা, কান্তনগর, বহরমপুর থেকে তার এই বার্তা আমাদের কাছে পাঠিয়েছিলেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনার এই সুন্দর বার্তা আমি ভাগ করে নিলাম সকলের সঙ্গে। আর একটু ছোট করে সকলের এসএমএসগুলো আসুক, আর এমনি মানে বলার কারণ একটাই, তাহলে আমি পড়তে পারবো সবারটা। হ্যাঁ, দেখছেন তো ঘড়ির কাঁটা কীভাবে দৌড়চ্ছে। তবে তখন একটু ছোট করে বিষয় নিয়ে আসুক, যাতে আমি যত জন আমাদের কাছে পাঠাচ্ছেন তাদের এই বিষয় নিয়ে মতামত, সেটা যেন আমরা ভাগ করে নিতে পারি সকলের সঙ্গে। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, কে আছেন? হ্যাঁ, সুপ্রভাত, কে কোথা থেকে?
4: বীরভূম থেকে চন্দ্রমোহন সিং।
1: হ্যাঁ দাদা, নমস্কার, বলুন।
4: ধীর গতির শান্ত প্রাণ আজ হারিয়ে যায়নি, মানুষের লোভে জীব বৈচিত্র্য হারিয়ে যাচ্ছে। কচ্ছপ ডাঙ্গায় পুকুরের ধারে গর্তে পাওয়া যায়, কচ্ছপ সংরক্ষণের প্রয়োজন রয়েছে। পূর্ব দেবতাকেও মানুষ খেয়ে ফেলছে, বিস্ময়কর ব্যাপার। ভারতবর্ষের জীব বৈচিত্র্য আছে বলেই সভ্যতা সংস্কৃতি বেঁচে থেকে এগিয়ে যাচ্ছে, সেটা ইতিবাচক দিক। জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতরম।
1: অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, ভালো থাকুন। এখনই ফিরছি একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে।

0: 87 সালের আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনের 12 নম্বর ধারার অধীনে যোগ্য নাগরিকরা ন্যায়বন্ধু মোবাইল অ্যাপ এবং www.probono-doj.in এর মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা পেতে পারেন।
1: সবার জন্য সামাজিক সুরক্ষা, অটল পেনশন যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প
2: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায়, তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
1: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি সুবিধাভোগী যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে, তাহলে মাসিক অটল পেনশন যোজনার 3টি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন।
3: বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম শুভ সকাল অনুষ্ঠানে। ধীরগতির শান্তপ্রাণ এ বিষয়ে আজ আমরা রয়েছি। আপনারা আসুন, আমাদের নম্বরগুলি খোলা থাকছে আপনাদের জন্য 9434921300 অথবা 0348225968। এছাড়াও আপনাদের বার্তা পাঠিয়ে দিন আমাদের নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে। আচ্ছা, আবারও যাব আপনাদের কাছে, তার আগে একটু কাজের কথা হয়ে যাক। ইন্ডিয়ান আর্মি অগ্নিপথ স্কিম 2026 মুর্শিদাবাদ সহ অন্যান্য জেলাবাসীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আগামী 1 জুন থেকে 12 জুন 2026 কমন এন্ট্রান্স এক্সামিনেশন অনুষ্ঠিত হবে দুর্গাপুর এবং আসানসোলে। আবেদনকারীদের নিজেদের অ্যাডমিট কার্ড www.joinindianarmy.nic.in থেকে ডাউনলোড করে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। রেজিস্ট্রেশন করা আবেদনকারীর এখনও অ্যাডমিট কার্ড যারা ডাউনলোড করতে পারছেন না, তারা আর্মি রিক্রুটিং অফিস বহরমপুরে গিয়ে যোগাযোগ করবেন। অন্য কোনো তথ্য জানার জন্য আবেদনকারীরা আর্মি রিক্রুটিং অফিস অথবা 9434584102 এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন। যারা নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান জেলার অন্তর্গত, তারাই একমাত্র পারবেন। আমি আবারও আপনাদের ফোন নাম্বারটা জানিয়ে রাখি, 9434584102 এই ফোন নাম্বারে গেলেই আপনারা সমস্ত বিবরণ জানতে পারবেন।

0: সত্যিই বিস্ময়কর এ পৃথিবী, এ বিশ্ব। তার মধ্যে এক অনন্য বিষয় যদি আমরা দেখি, সেটা হলো এই কচ্ছপ। কচ্ছপের একটি অদ্ভুত বৈশিষ্ট্য হলো, ডিম ফুটে পুরুষ নাকি স্ত্রী কচ্ছপ জন্মাবে তা নির্ভর করে বালির তাপমাত্রার ওপর। এই বিশ্ব উষ্ণায়নের কারণে বালির তাপমাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে কেবল স্ত্রী কচ্ছপের জন্মহার একদম আশঙ্কাজনকভাবে কিন্তু বেড়ে যাচ্ছে। পুরুষ কচ্ছপের এই চরম অভাব ভবিষ্যতে এদের বংশবিস্তার সম্পূর্ণরূপে কিন্তু বন্ধ করে দিতে পারে। আবার দেখুন, এই যে অবৈধ বন্য প্রাণী পাচার আর শিকার, তাই আন্তর্জাতিক বাজারে কচ্ছপের মাংস, খোলস এবং শৌখিন পোষা প্রাণী হিসেবে এদের চাহিদা রয়েছে কিন্তু প্রচুর। বিশেষ করে দক্ষিণ এশিয়ার মিঠা জলের কাছিম চোরা শিকারীদের একদম প্রিয় একটা জিনিস বা তাদের প্রধান লক্ষ্য আমরা বলতে পারি। নদী ও জলাশয় থেকে অবৈধভাবে এদের ধরে নিয়ে পাচার করে দেওয়া হচ্ছে। আর প্রথমে যে কথা বলেছিলাম, বাসস্থান বিলুপ্ত হয়ে যাচ্ছে, নদী ভরাট হয়ে যাচ্ছে, জলাভূমিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, সমুদ্র সৈকতে অপরিকল্পিত পর্যটন কেন্দ্র গড়ে উঠছে, আর যার ফলে কচ্ছপরা হারাচ্ছে তাদের ডিম পাড়ার উপযুক্ত জায়গা। সৈকতের কৃত্রিম তীব্র আলো অনেক সময় সদ্যজাত যে কচ্ছপ তাদের দিকভ্রান্ত করে সমুদ্রের বিপরীত দিকে নিয়ে যাচ্ছে, আর তারা সেখানে মারা পড়ছে। তাই আমাদের উচিত এই সব দিন যে দিকগুলো আমরা তুলে ধরলাম সেই সকল দিকে একটু সচেতন হওয়া। এবছর 2026 সালে বিশ্ব কচ্ছপ দিবসের যে বার্তা বা যে থিম, একটু সচেতনতা, দীর্ঘায়ু, জীবনের নিশ্চয়তা। তাই এই প্রাণীটিকে যেন আমরা বাঁচাতে পারি সেদিকে আমরা অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখব, যাতে বিলুপ্ত হয়ে না যায়। শ্রোতা বন্ধু কি বলছেন? নমস্কার।
1: নমস্কার।
0: হ্যাঁ, কি কথা থেকে?
1: আমি পূর্ব বর্ধমানের ডায়াক থেকে সুজয় চৌধুরী।
0: নমস্কার, বলুন।
1: দেখুন, এই কোটি কোটি বছরের যে প্রাণী, যে প্রাণীটি খুবই ধীর, স্থির এবং শান্ত, সেই কচ্ছপ কিন্তু আজকে আমাদের হারিয়ে যাবার পথেই রয়েছে। তা এখনো যে সমস্ত কচ্ছপগুলো দেখা যায়, সেই কচ্ছপগুলো যদি আমরা ঠিক মতো সংরক্ষণ করি, আর যে সমুদ্র থেকে আরম্ভ করে গঙ্গা থেকে আরম্ভ করে যে সমস্ত জলাশয়গুলো আছে তাদের এই বাসযোগ্য জায়গা, সেই বাসযোগ্য জায়গাগুলো যদি আমরা ঠিকঠাক রাখতে পারি, আমরা যাতে দূষণ, এই প্লাস্টিক, তারপরে বোতল, প্লাস্টিকের বোতল, এই সমস্তগুলো ঠিকঠাকই, এগুলো দিয়ে যদি আমরা জলে বা সমুদ্রে যদি আমরা ঠিক মতো না ফেলি, আমরা যদি দূষণটাকে বন্ধ করতে পারি, আমরা যদি পুকুরের আবর্জনাগুলোকে সরিয়ে ফেলতে পারি, তাহলে কিন্তু এই কচ্ছপগুলো টিকে থাকে। দেখা যায় কিছু অসৎ ব্যবসায়ী লুকিয়ে রাত্রির অন্ধকারে দিনের বেলায় সমস্ত এই কচ্ছপগুলো ধরে নিয়ে গিয়ে তারা বিক্রি করে লোভের জন্য, তারা কিছু পয়সা উপার্জনের জন্য। কিন্তু এই সমস্ত প্রাণীগুলো কি আমরা মেরে ফেলি, তাদেরকে যে বিলুপ্ত করে ফেলি, সেই বিলুপ্ত থেকে আমাদেরকে এবং সরকারকে কিন্তু এগুলো অবশ্যই রক্ষা করতে হবে। তাহলে আমরা এই কোটি কোটি বছরের প্রাণীগুলোকে আবার দেখতে পাবো এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম তারাও কিন্তু এই প্রাণীটাকে দেখতে পাবে এবং তাদের যে সংরক্ষণ, তাদের যে জীবন, সেই জীবনটা বাঁচানো আমাদের সকলেরই দরকার। নমস্কার।
0: নমস্কার, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। চলে যাই আপনাদের পাঠানো মেসেজ এসেছে। আমি রানীনগর বাজার থেকে রফিকুল মণ্ডল। আজকের বিষয়, ধীরগতি শান্ত, অর্থাৎ কচ্ছপের দৌড়। আমরা যদি এই ধীরগতিতে চলাফেরা করতে পারি, তাহলে হয়তো আমাদের জীবনের গতি বেড়ে যাবে, আমাদের গতি বেড়ে যাবে, আমাদের সমাজ খুব ভালোভাবে চলবে। আর অসুস্থ গাছ আস্তে আস্তে অল্প অল্প করে বড় হয় এবং অনেক দিন বাঁচে না। সেইভাবেই কলা গাছ এক বছরে শেষ হয়ে যায়, ধান গাছ, গম গাছ 90 দিনে শেষ হয়ে যায়। তাই প্রকৃতি দেখে আমাদের শিক্ষা নেওয়া দরকার। আমরা পরস্পর পরস্পরকে এইভাবে যদি দেখি, তাহলে আমরা বড় হওয়ার চেষ্টা করব। কচ্ছপের গতিতে চলিয়ে এটুকু বললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রানীনগর থেকে রফিকুল মণ্ডল লিখেছিলেন তার এই বার্তা আমাদের কাছে। এবার রজত বিশ্বাস, চাঁদপুর নদিয়া থেকে। সবাই যখন দ্রুত ছুটে চলেছে, তখন ধীরগতিতে চলার মধ্যেও এক আলাদা সৌন্দর্য আছে। ধীরগতি মানে পিছিয়ে পড়া নয়, বরং প্রতিটি মুহূর্তকে অনুভব করে এগিয়ে যাওয়া। যে মানুষ শান্ত মনে কাজ করে, সে ছোট ছোট আনন্দগুলো খুঁজে নিতে পারে। তার জীবনের অস্থিরতার চেয়ে স্থিরতা বেশি থাকে। ধীরগতিতে চললে অনেক অভিজ্ঞতা অর্জন করা যায়। অনেককে দেখেছি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে ফেলে কিন্তু পরে গিয়ে ভুল বোঝে। আচ্ছা, রজত বিশ্বাস লিখেছিলেন, উনি আসলে মানে আমরা আজকে যে বিষয়ে আছি সেই বিষয়টির একটা দোতনা করেছেন। শুভ সকাল পিসুমণি, প্রণাম নেবেন। আজ কচ্ছপ দিবস, কচ্ছপ পৃথিবীর ভারসাম্য রক্ষা করে। কচ্ছপ দু রকমের হয়, কচ্ছপের মাংস অনেকে খায়, কচ্ছপ মাটির নিচে থাকে আবার জলেও থাকে। কচ্ছপের গল্প আমরা পড়েছি, কচ্ছপ খুব ধীরগতিতে চলে, কচ্ছপ ধরা নিষিদ্ধ, কচ্ছপ বিলুপ্তির পথে। আচ্ছা, এটি লিখেছিলে ছোট বিরূপ বিরাটি থেকে, তোমার জন্য অনেক ভালোবাসা রইল। শ্রোতা বন্ধু রয়েছেন তার কাছে যাব, কিন্তু তার আগে একটু আপনাদের আবহাওয়ার খবরটা জানিয়ে রাখি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আবহাওয়ার বিজ্ঞপ্তি অনুযায়ী মুর্শিদাবাদ জেলার আবহাওয়া প্রধানত শুষ্ক ছিল, বৃষ্টিপাত হয়নি। আগামী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে জেলার কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি মাপের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 25 মে জেলার বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী দুদিনে এই আবহাওয়া সামান্য পরিবর্তিত হতে পারে। আবহাওয়ার খবর শোনা হলো। হ্যাঁ, যা দাবদাহ চলছে তাতে স্বস্তির নিঃশ্বাস একটু হলেও আমরা ফেলতে পারছি কি আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, বন্ধুর কাছে এবার যাব, অপেক্ষা করছেন তিনি। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো।
2: হ্যাঁ, আমি খায়রুল বাসার কথা বলছি। আসল কথা হচ্ছে, যারা ডিম পাড়েন তারা বেশিরভাগ সমুদ্রের যে আপনার চর আছে না, সেখানে গিয়ে তারা ডিম পাড়েন। এবং সব থেকে মজার ব্যাপার, আমাদের যে শ্রীলঙ্কার যে বঙ্গোপসাগর যে দ্বীপ পড়ছে, সেখানে দেখবেন বেশিরভাগ কচ্ছপরা ওখানেই বাসা বাঁধে। আর সর্বনাশের মাথায় তো না দেখে বলছে আমি মদ থেকে নিষেধ করছি, আর অসংখ্য গভর্নমেন্ট হয়ে মদের লাইসেন্স ইস্যু করছি, যেটা শহরে থাকার কথা গ্রাম বাংলা অলি গলি
0: বিষয়ের কথা হোক, একদম বিষয়ের কথা হোক, আজকে যে বিষয় সে নিয়ে।
2: হ্যাঁ, আমরা বিষয়ের কথা বলছি আপনাকে, যে অসংখ্য জলাশয় লাগাচ্ছিল। মূল কথা হচ্ছে যে প্লাস্টিকের কথা উঠছে, এখানে প্লাস্টিক তো আমরা জমা করছি, সরকার বন্ধ করুক কেন,

কথায় নয় কাজে করাতে দেখা করেও দেখাতে হবে। তাই আমরা প্রত্যেকেই যদি সচেতন হই এবং অপরকে সচেতন করি, এই যে বারবার প্লাস্টিক প্রসঙ্গ আসছে, বলুন তো, আমরা যে নিত্য প্রয়োজনীয় জীব যে বাড়িতে ব্যবহার করি জিনিসপত্র, বা সেখানে কি প্লাস্টিক আমরা বর্জন করতে পারছি পারছি না? যখন আমরা বাজারে নিজেরাই যাচ্ছি, আমরাই চেয়ে নিচ্ছি, একটা ক্যারি ব্যাগ দাও না, নিয়ে যাব জিনিসটা কিসে করে, আমরা কি প্রতি মুহূর্তে সঙ্গে করে ব্যাগটা নিয়ে যাচ্ছি বাড়ি থেকে? তো এইভাবেই মানে উভয় দিক থেকেই কিন্তু এটা হচ্ছে। আর ওই দু একজনকে দিয়ে হয়তো উদাহরণ তৈরি হয় না, তাই না? তাই সর্বতোভাবে আমাদের এর বিরুদ্ধে দাঁড়াতে হবে। এই যে প্লাস্টিক ব্যবহার বর্জন আমাদের তো করতেই হবে, আমাদের দৈনন্দিন জীবনে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণ বন্ধ করতে হবে। এগুলো নদী বা সমুদ্রে গিয়ে যেন না পড়ে সেটা লক্ষ্য রাখতে হবে। কারণ এই যে কচ্ছপ, যাদের কথা আজকে আমাদের হচ্ছে, তাদের বাসস্থানটাকে সংরক্ষণ করতে হবে, তারা যেখানে ডিম পাড়ছে সেই স্থানকে সংরক্ষণ করতে হবে, সমুদ্র সৈকত ও নদীর পাড়গুলোকে দূষণমুক্ত ও শান্ত রাখতে হবে, বিশেষ করে যখন কচ্ছপের প্রজনন মৌসুম। আর যে কথা আপনারাও বলছেন, আমরাও বলছি, কচ্ছপ যে পাচার হয়ে যাচ্ছে চোরা শিকারীরা, সেটা রোধ করতে অবশ্যই কঠোর আইন প্রণয়ন করতে হবে। কচ্ছপ কেনা বেচা, দেখুন কিনছে কেন, মানে বেচছে কেন? আমরা কিনছি বলেই, আমরা কিনছি, আমরা খাচ্ছি কচ্ছপের মাংস, কাচিমের মাংস, সেজন্যই তো বেচছে তারা, তাই না? তাহলে আমাদেরও এটা বন্ধ করতে হবে। আর এটা সত্যিই দণ্ডনীয় অপরাধ। তাই কেউ কখনো কোথাও যদি দেখেন যে কচ্ছপ বিক্রি করছে বাজারে বসে, অবশ্যই তাদেরকে বোঝাবেন, তাদেরকে সচেতন করবেন। বন্যপ্রাণী পাচার রুখতে প্রশাসনকে হয়তো আরও আরও কঠোর হতে হবে, এবং অবশ্যই সাধারণ মানুষকেও হতে হবে সচেতন, সতর্ক। এবার চলে যাই আপনাদের পাঠানো বার্তায়। খোরশেদ আলী মণ্ডল তালপুকুর হাড়িভাঙা মুর্শিদাবাদ থেকে লিখেছেন, শুভ সকল মানুষদের, আশা করি ভালো আছেন। আজকে বিষয় ধীর গতি শান্ত প্রাণী। আজকে বিশ্ব কচ্ছপ দিবস। কচ্ছপ একটা শান্ত প্রাণী, পরিবেশের ভারসাম্য রক্ষা করে। আমাদের উচিত বিভিন্নভাবে কচ্ছপকে বাঁচিয়ে রাখা। আগের যুগে অনেক পুকুরে কচ্ছপ দেখা যেত, কিন্তু এখন সেটা আর নেই। বিরক্তির পথে যে পার্থক্য একটাই, প্রাণী কচ্ছপ এবং খরগোশের গল্প আমরা সবাই জানি। এই গল্পে কচ্ছপ জয়লাভ করেছিল, এটুকুই বললাম। খোরশেদ আলী মণ্ডলের বার্তা আমাদের কাছে এসেছে আজকের বিষয় নিয়ে। শ্রোতা বন্ধুরাও আসছেন আমাদের ফোন লাইনে, কিন্তু তার আগে চলে যায় আরও একটা মেসেজে। মেসেজ পাঠিয়েছেন সোমনাথ দাস, রানীর বাজার সোনামুখী বাঁকুড়া থেকে লিখছেন, জ্যৈষ্ঠের তপ্ত প্রাতে সুপ্রভাত, শুভ সকাল এবং শ্রোতা বন্ধুদের সুস্বাগতম। 23 মে বিশ্ব কচ্ছপ দিবস উপলক্ষে ধীর গতির শান্ত প্রাণী। দিদি ভাই, আজকে শুভ সকালে খরগোশ ও কচ্ছপের গল্পটি ছেলেবেলায় পড়ার নীতিমূলক কথা মনে করিয়ে দিল। সেই ইংরেজি প্রবাদ, স্লো বাট স্টাডি উইন্স দ্য রেস, আর বাংলায় তর্জমা করলে হয়, ধীর গতি হলেও জয়লাভ করা যায়। বাস্তব ও চিরন্তন সত্য, হটকারিতায় জয়লাভ হয় না, লেগে থাকলেই সাফল্য আসে। বাস্তুতন্ত্রে, জীববৈচিত্র্যে কচ্ছপ প্রকৃতির অঙ্গ, তাকে রক্ষা করাই মানব ধর্ম। আন্তরিক শুভেচ্ছা সহ তার এই বার্তাখানি আমাদের কাছে পাঠিয়েছিলেন সোমনাথ দাস, রানীর বাজার বাঁকুড়া থেকে। এবারে মারগ্রাম সন্ন্যাসীতলা থেকে কৃষ্ণদাস, আজকের বিষয় কচ্ছপ দিবস। আমি একটা ছিপ নিয়ে মাছ ধরতে গিয়েছিলাম, আমার ছিপে একটা কচ্ছপ লেগে গিয়েছিল। আমি তাকে বংশী থেকে ছাড়িয়ে জলে ছেড়ে দিয়েছিলেন তিনি। বা খুব ভালো কাজ করেছিলেন, হ্যাঁ, যে তাকে আপনি আবার তার সুনির্দিষ্ট বাসস্থানে ফিরিয়ে দিয়েছিলেন। অনেক অনেক ধন্যবাদ। মিন্টু দালাল বসুয়া থেকে লিখছেন, কচ্ছপকে সংরক্ষণ করতে গেলে কৃত্রিম উপায়ে চাষ করতে হবে, যেমন পোলট্রির মুরগি হয়, মাছ চাষ হচ্ছে, সেই রকমই ভাবে, তবেই কচ্ছপের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাবে। মিন্টু দালাল পাঠিয়েছিলেন তার এই মেসেজ আমাদের কাছে, আপনাকেও ধন্যবাদ। আচ্ছা, সৌমেন দাস, তিনি শুধুই তার অনুভূতির কথা আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। শুভ সকাল মানুষী দিদি ভাই, কচ্ছপ দিবস নিয়ে খুব সুন্দর অনুষ্ঠান শুনছি। সৌমেন দাস মঙ্গলকোট পূর্ব বর্ধমান থেকে তার অনুভূতির কথা আমাদের সঙ্গে ভাগ করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, ঠিক এইভাবেই আমাদের সঙ্গে, আমাদের পাশে থাকার জন্য। এবারে
শুভেন্দু সাউ হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে জানাচ্ছেন, শুভ সকাল, নমস্কার। ধীর গতি শান্ত প্রাণীদের মধ্যে কচ্ছপ অন্যতম। বেশ কয়েক বছর আগে আমি একটা কচ্ছপের বাচ্চা পেয়েছিলাম মাঠে ফুটবল খেলতে গিয়ে। তো সেই বাচ্চাটাকে বাড়িতে নিয়ে এসে একটা পাত্রের

0: মধ্যে রেখে তাকে ছোট মাছ কেঁচো এসব খাইয়ে বেশ অনেকটা বড় করেছিলাম। তারপর একদিন আমার বাড়ির পুকুরে তাকে ছেড়ে দিয়েছিলাম। বছরখানেক পর দেখি আমাদের পুকুরে আরও দু একটি কচ্ছপ দেখতে, কিন্তু আজ কয়েক বছর হলো তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাচ্ছি না। জানি না তারা অন্য কোথাও চলে গেছে কিনা। তবে আমাদের গ্রামে কয়েকজন ব্যক্তি আছে যারা এই কচ্ছপ ধরার সঙ্গে যুক্ত। তারা বিভিন্ন ডোবা খানা খন্দে কচ্ছপ খুঁজে সেগুলোকে বাজারে বেশ চড়া দামে বিক্রি করে। তাদের কাছে আমার অনুরোধ, আপনারা এই প্রাণীটিকে বিলুপ্তি করে দেবেন না, পরিবেশের ভারসাম্য নষ্ট করবেন না। শুভেন্দু সাউ, হাসনাবাদ, উত্তর চব্বিশ পরগনা থেকে। আপনি লিখেছেন যে আপনি জানেন, তবে আপনি অবশ্যই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতেও পারেন, আমাদের প্রশাসনের দ্বারস্থ আপনি হতেই পারেন সেক্ষেত্রে। আচ্ছা, এবারে যার বার্তা আমাদের কাছে এসেছে আজকের বিষয় নিয়ে, অর্থাৎ আজকে আমাদের যে বিশ্ব কচ্ছপ দিবস, ওয়ার্ল্ড টার্টল ডে রয়েছে সেই নিয়ে। ত্রিমোহিনী থেকে মধুমঙ্গল পাল লিখছেন, শুভ সকাল, নমস্কার দিদি ভাই। বিশ্ব কচ্ছপ দিবস, আজ আমাদেরকে সতর্ক হতে হবে। তবে আগে দেখতাম পুকুরে দেখা যেত, এখন খুব কম দেখা যায়। কোনো জায়গায় যদি আমরা দেখতে পাই তবে অবশ্যই বন বিভাগকে খবর দিতে হবে, আর আমরা সতর্ক হতে পারি তবে অনেক কাজে লাগবে। তার আগে দেখতে পেতাম খুব কম দেখা যায়। খুব সুন্দর অনুষ্ঠান, ভালো লাগছে দিদি শুনতে, এভাবেই তার মেসেজ আমাদের কাছে পাঠিয়েছিলেন মধুমঙ্গল পাল। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধু রয়েছেন, তার কাছে যাব। হ্যালো, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, 9434921300, সঙ্গে কে রয়েছেন? হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে, বলুন।
1: দিদিভাই নমস্কার।
0: হ্যাঁ হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি।
1: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মন্ডল। দিদিভাই
0: বলুন।
1: হ্যাঁ দিদিভাই, দেখুন আজকে কচ্ছপ দিবস, আমাদের উড়িষ্যা মানে কেরালা অন্ধ্রপ্রদেশ এরা কিন্তু কচ্ছপকে দেবতা বলে মানে, এবং তারা ঘরের সামনে, হ্যাঁ, এবং ঘরের সামনে তারা ঝুলিয়ে রাখে। আর আমরা কচ্ছপ দেখলে আজকে যাত্রাটা খারাপ হয়ে গেল, কিন্তু আমি তো সেই জায়গা থেকে মানে আমি দেখেছি, আমরা তো আর্মি ক্যাম্পের সাথে জড়িত, এই যে ওরা ওই উৎসবের সময় মানে পুঙ্গল কিংবা আরেকটা উৎসব ওদের হয়, তো সেই সময় কিন্তু ওরা কচ্ছপকে আগে পুজো করে তারপরে আমাদেরকে সেই নিমন্ত্রণে খাওয়ায়, এবং মানে 18 রকম শাকসবজি দিয়ে তাদের সেই আপ্যায়ন, এবং সেই আপ্যায়নটা যদি ভাই মানে না দেখলে এবং আসলে এবং কলা পাতায় এবং সবাই ধুতি পাঞ্জাবি পরে এমন ভাবে মানে ইয়ে হয়, সেটা দেখতেও খুব ভালো লাগে এবং মানে অনুষ্ঠানটাতে যোগ দিতেও ভালো লাগে। তো এই জায়গাটার থেকে আমি বলবো যে কচ্ছপ আমাদের কাছে বিরাট মানে ইয়ে জিনিস, তো এইটা
0: মানে ভগবানের একটা বিষ্ণুর অবতার হিসেবে তো আমরা দেখি। অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন, আপনারাও খুব খুব ভালো থাকুন সকলে। আমরা আস্তে আস্তে একদম সময়ের শেষ পর্যায়ে। আচ্ছা, এবারে চলে যাব। আচ্ছা, একটা ভালো খবর জানিয়ে রাখি, একটা আনন্দের খবর, তারপর আবারও আপনাদের কথায় আপনাদের বার্তায় ফিরে আসব। সিএবির উদ্যোগে এবং মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আন্তঃমহকুমা বিদ্যালয়ে অনূর্ধ্ব 15 ছেলেদের ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে গোড়াবাজার ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশন। গতকাল তারা জিয়াগঞ্জের রাজা বিজয় সিংহ বিদ্যামন্দিরকে হারিয়ে জয়লাভ করেছে। আর বহরমপুর স্টেডিয়ামে এই খেলা হয়েছিল। নির্ধারিত 30 ওভারে 4 উইকেট হারিয়ে 119 রান করেছিল জিয়াগঞ্জের স্কুল, আর তারপর তারা 110 রানে অল আউট হয়ে যায়, 9 রানে জয়ী হয় গোড়াবাজার ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশন। খুব খুব আনন্দের একটা খবর, খুব ভালো খবর, অনেক শুভকামনা শুভেচ্ছা রইল। হ্যাঁ, এই কচ্ছপ দিবসের কথা হতে হতে সময় শেষ হয়ে আসছে, তবু শ্রোতা বন্ধু আছেন, দেখি কে আছেন সঙ্গে। নমস্কার, বলুন, কে আছেন? না, দেখুন যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল, উনি চেষ্টা করছেন, কারণ আমি দেখতে পাচ্ছি যে লাল আলোটা বিপ বিপ করছে। আচ্ছা, আবারও দেখি উনি আসতে পারছেন কিনা লাইনে। হ্যাঁ বলুন, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যালো, হ্যালো,
2: নমস্কার মানসী।
0: হ্যাঁ হ্যাঁ নমস্কার, আপনি চেষ্টা করছিলেন বোধ হয়।
1: আমি মিঠুন চক্রবর্তী কথা বলছি, মাননীয় বলতে।
0: হ্যাঁ স্বাগত আজকের অনুষ্ঠানে, নমস্কার বলুন।
1: হ্যাঁ আচ্ছা ভালো আছি দিদি, আপনি ভালো থাকবেন। আসলে দেখুন দিদি, সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে আমাদের এই জীব সংরক্ষণ, কারণ এই সংরক্ষণের খুব প্রয়োজন। আর এমন একটা বিষয় নিয়ে আজকে আপনি বলেছেন যে কচ্ছপ কিন্তু আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়, ধ্যানস্থ হওয়ার কথাও কিন্তু বলে কচ্ছপ, কারণ সে ডাঙায় ডিম পাড়, মানে ডিম পাড়লেও জলে বাস করে, একা থেকে অনেক কিছু শিক্ষা। কচ্ছপ কিন্তু আদি যে বহুদিনে বহুদিনে প্রাচীন প্রাচীন, তো আমাকে যেসব কথাগুলো বললেন, আমার তো আর কিছু বলার নেই, আমি শুনলাম অনুষ্ঠান, খুব মন দিয়ে শুনছিলাম, বলার মতো আর কিছু আছে বলে মনে হয় না।
0: তবু বলুন, অবশ্যই বলার জন্য তো আমাদের অনুষ্ঠান।
1: মানবতার মানবতার এ বিরুদ্ধে অভিযোজন দরকার, মনে যদি অভিযোজন না হয় না, তাহলে আমরা কখনো জীব সংরক্ষণ করতে পারবো না। আইন করেই নয়, আমরা সত্যি প্রকৃতপক্ষে মানুষ রূপের মনে দেখতে পাই আমরা না, মানসিক চোখে, তাহলে কিন্তু আমাদের খুব খুব মুশকিল হয়ে যাবে। কেন সঠিক অভিযানের পৃষ্ঠা আমাদেরই কিন্তু খুঁজে বের করতে হবে মানুষেরই। ভালো থাকবেন, নিশ্চয়ই ভালো আছেন, নমস্কার দেবেন।
0: অনেক ভালো থাকুন আপনারা সকলে, অনেক অনেক ধন্যবাদ। এবারে চলে যাই একটা মেসেজে, পাঠিয়েছে কে আমাদের ছোট্ট বন্ধু পিসুমণি। আমি সারগাছি বিনকার মুর্শিদাবাদ থেকে মৃণাল পাল বলছি। ধীর গতি শান্ত প্রাণী কচ্ছপ। কচ্ছপ হলো খুব ধীর গতির প্রাণী, কিন্তু দেখলে হবে না, তার কিন্তু ভালো বুদ্ধি আছে, তার জন্যই সে খরগোশের সঙ্গে প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিল। কচ্ছপকে দেখে আমরা এই শিক্ষা পাই যে নিজের লক্ষ্যে থাকতে হবে, সেটা ধীর হোক বা দ্রুত, কিন্তু খরগোশের মতো অহংকারী হওয়া উচিত নয়। আচ্ছা মৃণাল পাল আমাদের ছোট্ট বন্ধু পাঠিয়েছে, আর ও তো নিশ্চয়ই গল্পটাও পড়েছে খরগোশ আর কচ্ছপের। অনেক অনেক ভালোবাসা রইল তোমার জন্য, এভাবে আমাদের সঙ্গে থাকো। শ্রোতা বন্ধু রয়েছেন, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, 9434-9130 কে রয়েছেন? হ্যালো হ্যালো, কোনো শ্রোতা বন্ধু আছেন? না, যোগাযোগ করে উঠতে পাচ্ছি না। রয়েছেন কি কেউ ফোন লাইনে? আমরা কিন্তু একদম সময় শেষ পর্যায়ে, এবার আমাদের অনুষ্ঠান শেষ করার পালা, তাই দেখি শেষ শ্রোতা বন্ধু কে আছেন। হ্যালো, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, খুব ছোট্ট করে তাড়াতাড়ি, অনেক দেরিতে এলেন। হ্যাঁ বলুন বলুন বলুন। কাছিম, কাছিম যেটা ছোট, হুম অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন আমাদের অবশ্যই। হ্যাঁ আজকে আপনি আমাদের সম্ভবত শেষ কলার, আমরা শেষ করবো আজকের অনুষ্ঠান। বারবার সেই একই কথা ঘুরিয়ে ফিরিয়ে আসছি, সচেতন হন, সতর্ক হন। আর এই যে আজকে কচ্ছপকে নিয়ে আজকের এই অনুষ্ঠান, যেহেতু আজকে বিশ্ব কচ্ছপ দেয়, কিন্তু তবু জীব বৈচিত্র্য রক্ষায়, বাস্তুতন্ত্র রক্ষায় প্রত্যেকটি প্রাণীরই ভূমিকা আছে, তাই তাদের জন্য সঠিক বাসস্থান, তাদের সঠিক সংরক্ষণ, এটা কিন্তু আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য। কচ্ছপ ডাইনোসরদের আমল থেকে আজ পর্যন্ত পৃথিবীর বুকে টিকে রয়েছে, কিন্তু মানুষ মাত্র কয়েক দশকে অবিচকের মতো, অবিবেচকের মতো কাজ করে তাদের এই কর্মকাণ্ডের কারণে কোটি কোটি বছরের এই প্রাচীন জীবটিকে বিলুপ্তির দিকে ঠেলে দিচ্ছে। আজ এই কচ্ছপ নামক প্রাণীটিও কিন্তু ওই ডাইনোসরের মতোই বিলুপ্ত হতে বসেছে। তাই আজ বিশ্ব কচ্ছপ দিবসে এই 2026 সালে দাঁড়িয়ে এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর উপর শুধু মানুষের একার তো অধিকার নেই, তাই না? এই পৃথিবীর সকলের, প্রত্যেক প্রাণীর, প্রত্যেক প্রাণী কুলের, জীব কুলের, পশু পাখি কীট পতঙ্গ উদ্ভিদ সকলের অধিকার রয়েছে এই পৃথিবীতে, এই প্রকৃতির ওপর। আর তাই আজকে যে এই প্রাণীর কথা বলছি, তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব তো আমাদের, এটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। কচ্ছপ বাঁচলে আমাদের জলাশয় ও সমুদ্র বাঁচবে, আর তবেই হয়তো বাঁচবে আমাদের সামগ্রিক পরিবেশ, আমাদের সম্পূর্ণ পৃথিবী। আর আমরা দিয়ে যেতে পারব আগামীকে এক সুন্দর পরিবেশ, সেই এ শিশু, এ পৃথিবীকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, তো সেই দায় অনেকটা আমাদের ওপরেই বর্তায়। তাই আজকের এই বিশেষ দিনে নানা কথা হলো আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, যেভাবে আপনারা এই তথ্য সমৃদ্ধ বার্তাগুলি পাঠিয়েছেন এবং আপনাদের কথা থেকে উঠে এসেছে নানা তথ্য। সকলে খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি আপনাদেরই বন্ধু মানসী, কারিগরি সহায়তায় আমার সঙ্গে ছিলেন মন্দার গোস্বামী। আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে। ততদিন খুব ভালো থাকুন।

0: এতক্ষণ আকাশবাণী মুম্বাই কেন্দ্র থেকে বিবিধ ভারতের অনুষ্ঠান রিলে করে আপনাদের শোনানো হচ্ছিল। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান শুনবেন।
1: আরও একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
2: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন গানের ভেলা, আপনাদের সঙ্গী সুতপা চট্টোপাধ্যায়।

অনেক দিনের শূন্যত আমর, এই যে গান, এই যে মুশকিলে পড়া মন চাঙ্গা করতে এই গান, এর তুলনা কোথায় বলুন? আমরা বেশ কয়েকটি পর্ব জুড়ে কিছু গান শুনছি যেখানে দেখছি যে রবীন্দ্রনাথ প্রচলিত সুরের, শুদ্ধ সুরের কৌলিন্যকে কোথাও ভাঙছেন, নতুন একটা রূপ দিতে চেষ্টা করছেন। কিন্তু এই যে প্রচলিত নির্দিষ্ট ধারার যে সুর তিনি ভাঙছেন, নতুন সুর সৃষ্টি করছেন, তার সঙ্গে সঙ্গে তালের বন্ধন কি তার নজর এড়িয়ে গেছে? না, সেই প্রচলিত তালের বন্ধন কাটিয়ে নতুন তালেরও প্রচলন করেছেন তিনি। যে ছন্দ আবহমান কাল ধরে চলে আসছে, সেই ছন্দের বন্ধনে কথা চিরকাল একেবারে অচল হয়ে থাকবে, এটা কোনো স্রষ্টাই বোধহয় মানতে পারেন না, আর রবীন্দ্রনাথ তো পারেনি। তার বিপ্লবী মন ওই প্রচলিত ছন্দের বাঁধুনি ভেঙে, শুধু যে ভেঙেছেন তা নয়, একেবারে জাদুকরের মতো কিনা একটা কাণ্ড করে ফেলেছেন বাংলা গানের ক্ষেত্রে এবং সাহিত্যের ক্ষেত্রে। যেন পায়ে কোথাও একটা ছন্দের বেড়ি পড়ানো ছিল তার আগে বাংলা সাহিত্যের পায়ে, সেই পায়ের বেড়ি তিনি খুলে দিলেন। বাংলা কবিতায় যেমন জোর এলো, একটা প্রাণ এলো নতুন, তেমনি গভীর বা খুব গম্ভীর, সেখান থেকে কিছুটা হালকা, কিছুটা চটুল, কত রকম ভাবের যে সাবলীল প্রকাশ তিনি করেছেন, করতে চেষ্টা করেছেন। না, এমন নয় যে তার আগে কখনো এমনটা আমরা পেলাম না, আমরা তার আগেও প্রাচীন কবিদের মধ্যে কিছুটা পেয়েছি, কিন্তু রবীন্দ্রনাথ যেন একেবারে আগল খুলে দিলেন তার। তার মনে হলো যে মন্থর গতি, মন্দাক্রান্তা, গজগমনে চলতে যেমন অভ্যস্ত, তেমনি পৃথিবীতে লঘু চপল তড়িৎ গতিও তো আছে। মন্দাক্রান্তা চালে চলতে গেলে যে কখনো যেন হাঁপ ধরে যায়। আবার কবিতার ছন্দে যেমন, তেমনি সুরের ছন্দেও একটা বিপ্লব নিয়ে এলেন রবীন্দ্রনাথ ঠাকুর। নিশ্চয়ই অনেকেই মনে করতে পারছেন, মানে মনে গুনে ফেলছেন একেবারে মাত্রা গুনে গুনে, যে আট মাত্রার রূপকরা তার 3-2-3 ছন্দে। এই ছন্দেও তার কাছ থেকে আমরা পেলাম এই এই আট মাত্রায় 3-2-3 ছন্দে একটি গান এখন আমরা শুনে নিতেই পারি, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়।

এরপর আমরা যদি একটু নবতালের দিকে তাকাই, ন মাত্রার, তার 3-2, 2-2 ছন্দে রচিত একটি গান এই মুহূর্তে আমরা শুনে নিতেই পারি। শিল্পী ভাস্বতী দত্ত।

এবারে আরও একটি গান আমরা শুনে নিতে চাইব, যেটি 11 মাত্রার একাদশী, 3-2-2-4 ছন্দে এই গান। এই গান আমরা শুনব সুচিত্রা মিত্র কণ্ঠে।

এবারে আমরা পাশাপাশি দুটি গান শুনে নিতে চাইব, যেই দুটি গানকেও ছ মাত্রার যে প্রচলিত তাল তাকে তিনি ভাগ করেছেন। এবং এই যে ভাগ, অবশ্যই দুটো আলাদা ভাগ করলেন, একটির ভাগ করলেন 4-2 আর আরেকটির ভাগ করলেন 2-4। এই পর্বে দুটি গান আমার ভাবনায়, যে দুটি গানকে একেবারে পাশাপাশি না শুনলে যেন ঠিক পূর্ণ আস্বাদন হয় না। প্রথম গান আমরা শুনব অগ্নিভ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, আর পরের গানের শিল্পী রেজবানা চৌধুরী বন্যা। প্রথম গান 4-2 ছন্দে, পরের গান 2-4 ছন্দে।

0: এবারে আরেকটি গানে যাব, কিন্তু তার আগে আরেকবার বলি 2213134221342 খোলা আছে আপনাদের জন্য। আবার এই যে প্রচলিত আমাদের টেলিফোনে একজন বন্ধু আছেন, তাকে একবার একটু দেখে নি। নমস্কার, সুপ্রভাত।
1: হ্যাঁ নমস্কার,
0: কার সঙ্গে কথা বলছি?
1: আমি পশ্চিম মেদিনীপুর থেকে গুগুড়িপুর থানা চান্দা গ্রামনিবাসী বলছি, অঞ্জনা সিংহ।
0: বলুন,
1: আমি আপনাদের গানের ভালা যদি শুনি।
0: আচ্ছা,
1: আমার খুব ভালো লাগে।
0: আচ্ছা,
1: এটা আকাশবাণী তো?
0: হ্যাঁ হ্যাঁ, আকাশবাণী। বেশ বেশ, শুনতে থাকুন।

0: প্রচলিত ছ মাত্রার তালকে যেমন তিনি 4-2-2-4-এ ভাগ করেছেন, তেমনি যে প্রচলিত পাঁচ মাত্রার যে ছন্দ তার ওই 2-3 ছন্দকে তিনি উল্টে 3-2 ছন্দেও গান বাঁধলেন। এই পর্বের একটি গান আমরা এক্ষুনি শুনে নিতে পারি, শিল্পী শৈলেন দাস। কিন্তু আমাদের একজন বন্ধু আছেন, একবার একটু দেখে নিই কী বলতে চাইছেন তিনি। নমস্কার, সুপ্রভাত। নমস্কার
1: সুপ্রভাত।
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি নদিয়া জেলার নবদ্বীপ থেকে সৌরভ ভৌমিক কথা বলছি।
0: বলুন দাদা।
1: অসাধারণ লাগছে আজকের অনুষ্ঠান, মানে আমার বহুদিনের মানে মনের ইচ্ছা কার্যকার্য প্রকাশ হয়ে গেল। মানে এরকম কাল ভিত্তিক অনুষ্ঠান আমার মনে ছিল যে কোনোদিন হয়তো শুনতে পাবো, সেটাই শুনে অসাধারণ লাগছে।
0: আচ্ছা, অনেক ধন্যবাদ।
1: অনেক ধন্যবাদ। নমস্কার।
0: নমস্কার। যে কথা বলছিলাম, প্রচলিত পাঁচ মাত্রার ওই যে 2-3 ছন্দ, যে বিভাজন, তাকে তিনি উল্টে দিয়ে করেছিলেন 3-2 ছন্দ। তেমন একটি গান আমরা শুনি শৈলেন দাসের কণ্ঠে।

এবারে আমরা একটু অন্যদিকে যাই, যে একটা সময় কবি নিজের কবিতায় সুর দিতে প্রয়াসী হয়েছিলেন এবং এগুলো তিনি কিন্তু গান হিসেবে লেখেননি, তিনি কবিতা হিসেবেই লিখেছিলেন। কিন্তু হঠাৎ তার মনে হয়েছিল যে এইসব কবিতাতে তো সুর দেওয়া যায়, কবিতার তো একটা নিজস্ব রীতি আছে, তেমনি গানেরও তো একটা বৈশিষ্ট্য আছে আলাদা। এবার একই কবিতায় নানান রকম ভাবের প্রকাশ তো হতেই পারে, নানা মনোভাব সেই কবিতার উপর আলো ছায়া ফেলে। কিন্তু কবির মনে হলো যে তিনি বললেন, আমি একটি গানের সুরের ভিতর দিয়ে সেই বৈচিত্র্যের প্রকাশ করব, যেখানে ভাব গম্ভীর সেখানে সুরও হবে গম্ভীর, আবার যেখানে ভাব চপল সেখানে সুরও হবে চপল। অর্থাৎ কবি ভাবের অনুগামী সুর সৃষ্টি করার দিকে যত্নবান হয়েছিলেন, এইটাই গবেষকরা বলেন যখন তার কবিতায় তিনি সুরারোপ করছেন। এই জায়গা থেকে গবেষকদের এটাই মনে হওয়া যে ভাবে ভাব অনুযায়ী সুর তৈরি করতে চাইছেন তিনি। একটি গান আমরা এখন শুনব, সেই গানটি আমরা শুনব স্বাগতালক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে। আসুন গানটি শুনি। যে আসলে কি হলো, আমি অন্য আরেকটি গান ভেবে রেখেছিলাম, সেই গানটি পেরিয়ে গিয়ে অন্য একটা গানে পৌঁছে গেছি। তাহলে যেটি আগে ভাবা ছিল সেটি আবার একটু শোনানোর কথা ভাবি। যে আমরা ওই যে পাঁচ মাত্রার দুই তিন ছন্দকে উল্টে তিন দুই ছন্দের গান আমরা শুনলাম, এবারে আরেকটি গান আমরা শুনে নিই এই অবসরে। লাইজা আহমেদ লিজা এই গানের শিল্পী, এই গানে আবার একটু দেখুন দ্বিতীয় অক্ষরে একটু ঝোঁক, দ্বিতীয় অক্ষর যেই আসছে অমনি একটা ঝোঁক পড়ছে। এইভাবে তিনি বেশ কয়েকটি গান বেঁধেছিলেন, তার একটি আমরা শুনি লাইজা আহমেদ লিজার কণ্ঠে। কিন্তু তার আগে আমাদের একজন বন্ধু আছেন, তাকেও একটু আমরা ছোট্ট করে দেখে নিতে পারি কি বলতে চাইছেন তিনি। নমস্কার সুপ্রভাত, নমস্কার সুপ্রভাত, কোনো কারণে কথা বলা সম্ভব হলো না তার সঙ্গে। যাই হোক, যে গানের প্রসঙ্গে ছিলাম লাইজা আহমেদ লিজা, তাকে শুনে নি।

0: 2213134 তে আমাদের একজন বন্ধু আছেন, তার সঙ্গে কথা বলে নিতে চেষ্টা করি। নমস্কার, সুপ্রভাত।
1: হ্যাঁ নমস্কার দিদি ভাই,
0: কার সঙ্গে কথা বলছি?
1: হ্যাঁ আমি পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকর থানার সাঙ্গাপাড়া গ্রাম থেকে সৌমেন দাস বলছি।
0: বলুন দাদা।
1: হ্যাঁ তো দিদি ভাই, আজকের অনুষ্ঠানটা আমাদের খুবই ভালো লাগছে এবং আমাদের এই গ্রামের প্রত্যেকটা মানুষ এই অনুষ্ঠানগুলো শুনছে এবং তাদের ভালো লাগছে, সেই কথাটা আমাকে জানিয়ে গেল যে দিদি ভাইকে একটু জানিয়ে দাও, এই শুভেচ্ছা বার্তার জন্য পাঠিয়ে দাও। আমার বেশ ঠিক আছে বলে দিচ্ছি দিদি ভাইকে।
0: বেশ বেশ, অনেক ধন্যবাদ, ভালো লাগলো আমাদেরও। এবারে আসি সেই গান প্রসঙ্গে, যে গানের প্রসঙ্গ একটু উল্লেখ করেছিলাম একটু আগে, যে কবিতায় সুর দিতে প্রয়াসী হয়েছিলেন একসময় কবি, এবং গবেষকরা বলেন যে কবিতায় তিনি সুর দিতে যখন শুরু করলেন তখন আসলে তার মনের মধ্যে এই একটা ভাব এলো যে ভাবের অনুগামী সুর তিনি তৈরি করবেন, এই দিকটায় তিনি যত্নবান হয়েছিলেন। একটি বর্ষার গান এখন এই মুহূর্তে আমি শোনাব এই পর্যায়ে, যে গানের স্তবকে স্তবকে কত বৈচিত্র্য, সেখানে সুরের তান বদলে যাচ্ছে, লয় বদলে যাচ্ছে, গতি বদলে যাচ্ছে। এই কবিতার প্রথম অংশে একটা গুরুগম্ভীর বর্ষা মেঘের মাদল আমরা যেন শুনতে পাচ্ছি, তারপরেই দেখছি যে ওই তড়িতচকিত নয়না জনপদবধূ, তার যে দ্রুত চরণের একটা যে ওই চঞ্চল চরণের দ্রুত ছন্দ, সেইটা যেন আবার পাচ্ছি, একেবারে অভিসারিকার মতন তার পায়ের গতি। আবার তার পরের অংশেই যেন যে আবার অন্য আর একটা রকম, অন্য যে নানান ভাবের বর্ষাকে যখন আমরা নানা রকমভাবে প্রকৃতিতে পাই, সেটাই যেন তারই শব্দ সুর ছন্দ বা অনুভূতি আশ্চর্যভাবে আমাদের কানে এসে ধরা দেয় এই গানে। আসুন শুনি স্বাগতলক্ষ্মী দাশগুপ্তর কণ্ঠে। এই গান আগে কবিতা হিসেবে লেখা হয়েছিল, পরে কবিতার কথার ভাব অনুযায়ী কবি সুর করেছিলেন, হয়ে উঠেছিল এই গান।

0: এই পর্যায়ের আরও একটি গান আমরা শুনতে চাইছি, কিন্তু টেলিফোনেও আমাদের একজন বন্ধু আছেন, খুব দ্রুত তার সঙ্গে একটু কথা বলে নি। নমস্কার, সুপ্রভাত।
1: নমস্কার,
0: বলুন।
1: ভালো আছেন?
0: আপনি দ্রুত আপনার বিষয়ে আসুন। আর আমার নাম সুতপা চট্টোপাধ্যায়, বলুন। সময় সংক্ষিপ্ত, তাই একটু কথা সংক্ষিপ্ত করতেই হলো। আমরা এবারে যে গান শুনব, সে গান এই এই একই পর্বের, যে কবিতা থেকে গান তৈরি হলো, দ্বৈতকণ্ঠে সুচিত্রা মিত্র এবং অর্ঘ্য সেন।

0: একটি গান দিয়ে অনুষ্ঠান আজ শেষ করতে চাইছি, যে গানটি কথকতার ঢঙে লিখেছেন কবি। এবং এই গান যে ভবিষ্যৎ সুরকারদের জন্য একটা কত বড় নতুন সম্ভাবনার ইঙ্গিত রেখে গেছেন রবীন্দ্রনাথ, তা হয়তো সে সময় ততটা বোঝা না গেলেও পরবর্তী সময় আমরা তাকে বুঝেছি যে কথকতার ঢং নিয়েও গানে কত বৈচিত্র্য আনা যেতে পারে তার পরিচয় পেয়ে সত্যি বিস্মিত হয়েছি সেদিনও আজও। এই গানে কিছুটা কেদার, কিছুটা কেদারা, কিছুটা মল্লার তিনি মিশিয়েছেন, আবার ওদিকে কীর্তন বাউল তারও একটা ছোঁয়া রেখেছেন। আর একটি মাত্র শব্দ তাকে তিনি কতবার কতভাবে ব্যবহার করলেন, সবটা মিলিয়ে বাংলা গানের একটা অজানা সম্ভাবনার দিক তিনি খুলে দিয়েছিলেন। এই গানের শিল্পী শান্তিদেব ঘোষ।
1: কৃষ্ণ।

চোখ, ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো

ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই শ্যামামে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই আকাশ পানে হানি যুগল ভুরু শুনলে বারেক মেঘের গুরু গুরু কালো

খালের ধারে দাঁড়িয়েছিলেন একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা চে আমি জানি, আর জানে সেই মেয়ে। কালো তা সে যতই

আষাঢ় মাসে নামে তামাল বনে, এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণ কলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক,

গানের ভেলা আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।

0: আজ আবার সেই এক শুক্রবার, শনিবার, সরি, সেই শনিবারে কিন্তু আজকে আমরা চলে এসেছি আমাদের সেই পরিচিত নাট্যাঙ্গন নিয়ে।
1: একেবারেই। তবে আমার মনে হয় আমাদের বন্ধুরা এই বিষয়টা জানতে উদগ্রীব যে নাট্যাঙ্গনে বিভিন্ন দিন আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আজকের বিষয়টা ঠিক কী?
0: আজকের বিষয়টা হচ্ছে, যারা এতক্ষণে আমাদের ফেসবুক পেজ দেখে ফেলেছে তারা জানে যে আজকে আমরা এই যে বাঙালির কাছে যে নাট্য উৎসব হয় বিভিন্ন সময়, বা নাট্যোৎসবে এখন আমরা যে ধরনের নাটক দেখে থাকি সেই সমস্ত নাটক নিয়ে কিন্তু আজকে কথা হবে। এবং শুধু এখনকার নাটক নয়, বরং এই যে বঙ্গনাট্য, সেই বঙ্গনাট্যের একাল এবং সেকাল, কিভাবে এই বঙ্গনাট্য এলো, কিভাবে এখনকার যে ধারা দেখছি আমরা নাটকের, সেই নাটকের ধারা কিভাবে পরিবর্তিত হতে হতে হতে হতে আজ এই পর্যায়ে পৌঁছেছে, সেই বিষয়টাও কিন্তু আজকে আমরা শুনবো, জানবো।
1: মানে সময়ের সঙ্গে সঙ্গে কতটা কি পাল্টেছে আর কি, আগে যেরকম ছিল তার সঙ্গে বর্তমান নাট্যধারার যে বদল, তার যে ভাবভঙ্গি, সবটা নিয়েই আজকের আলোচনা। আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বন্ধুরা, এবং আমরা ধীরে ধীরে আরো এগিয়ে যাব।
0: এগিয়ে তো যাবই, আর বন্ধুরা কিভাবে আমাদের সঙ্গে এগিয়ে আসবে, আমাদের কাছে এগিয়ে আসবে, সেটার জন্য কিন্তু আমাদের ফোন লাইন খোলা আছে 0332213134 2। আরেকবার বলে দিই, 0332213134 2 নাম্বারে তোমরা চলে আসতে পারো আমাদের কল লাইনে। এবং আমাদের ফেসবুক পেজ কিন্তু খোলা রয়েছে, সেই ফেসবুক পেজে তোমরা চাইলেই চলে আসতে পারো এবং জানাতে পারো এই যে বঙ্গনাট্যের কথা আমরা বলছি, তোমার দেখা প্রথম থিয়েটার কোনটা বা যাত্রা কোনটা, তো সেটা কিন্তু একদম আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো, বা আমাদের কল লাইনে এসে 0332213134 2 নাম্বারে এসে তোমরা জানাতে পারো।
1: এবং সঙ্গে এও জানাতে পারো যে তোমার ছোটবেলায় দেখা যাত্রাপালা বা নাটক, তার সঙ্গে এই সময়, সময়ের সঙ্গে সঙ্গে তুমি যতটা এগিয়ে এসছো, যতটা অভিজ্ঞতা অর্জন করেছো, তার মধ্যে তোমার চোখে কী কী পরিবর্তন ধরা পড়লো, যেহেতু আজকে আমাদের বিষয়ই বঙ্গনাট্য ও যাত্রার একাল সেকাল।
0: আর এই আজকের আড্ডাটা শুরু করার আগে, মানে সব কিছু গুছিয়ে সাজিয়ে বলার আগে একটা সাজানো গোছানো গান শুন।
1: অবশ্যই, সেই গান এবং আমাদের বন্ধুরাও তাই চায়।
0: একদম, সেই গানটা শুনে কিন্তু আমরা সরাসরি আবার আড্ডায় ফিরে আসবো। তোমরা কোথাও যেও না, তাড়াতাড়ি চলে এসো আমাদের আড্ডায়, ঠিক আছে? গানটা শুনতে শুনতে অবশ্যই কিন্তু কানে রেখো যুববাণী।

0: সমস্ত সাজগোজের পর যখন উইংসের আড়ালে দাঁড়িয়ে থাকা সেই চেনা কাপড়িটা অনুভব হয়, স্পটলাইটের তীব্র আলোয় চশমার কাঁচটা চকচক করে ওঠে, আর প্রথম সংলাপটা ছুড়ে দেওয়ার ঠিক আগের ওই এক একটা সেকেন্ড,
1: আর তার সঙ্গে তেরপোলে প্যান্ডেলের হ্যাজাকের আলোয় ঝনঝন করে বেজে ওঠা জুরির ঝংকার, আর কনকনে শীতের রাতে মাটির গন্ধ, আর সংলাপের পিঠে দর্শকদের বুক কাঁপানো হাততালি, তাই তো?
0: এই যে সমস্ত কিছু নিয়ে, এই সমস্ত কিছু কিন্তু একটা নাটককে বলো, থিয়েটারকে বলো বা যাত্রাকে বলো, এই সমস্ত কিছু কিন্তু এদেরকে বেঁধে রাখে। এই যেমন সাজানোর একটা গান শুনলাম, সেই রকমই সাজিয়ে গুছিয়ে
1: একটা পরিপাট্য সাজ দেওয়া
0: একদম। আর সেই সাজটা আমাদের সামনে যখন আসে, তখন তো আমরা সেই সাজটুকুর যেটুকু আড়ম্বর, যেটুকু আমাদের এন্টারটেনমেন্টের জন্য, দেখার জন্য, বোঝার জন্য, সেটুকু আমরা বুঝি, দেখি, ভালো লাগে, কিন্তু
1: এবং আত্মস্থও করি ক্ষেত্রবিশেষে
0: একদম। আর এই বিষয়গুলোর পিছনে যারা অভিনেতা রয়েছেন, কলাকুশলী রয়েছেন, যারা স্টেজের উপরে থাকেন এবং যারা স্টেজের পেছনে থাকেন, একদম, তো তারা তাদের যে মানে সেই হাড় ভাঙা পরিশ্রম, যদি বলি সেই হাড় ভাঙা পরিশ্রম গুলো কিন্তু,
1: এবং শুধু তাই নয়, একটা অনুষ্ঠান, একটা যাত্রা, যদি আমি যদি যাত্রার কথাই ধরি বা থিয়েটার যাই বলো না কেন, সেটা একটা নির্দিষ্ট দিনে সংঘটিত হবে, অর্থাৎ তার আগে যে রিহার্সাল বলো বা দীর্ঘদিন ধরে মঞ্চ সজ্জা, তার আলো, শব্দ প্রক্ষেপণ, সমস্ত কিছুর পেছনে যে পরিশ্রম লুকিয়ে থাকে, তারই তো একটা, এই সবের তো একটা সম্মিলিত উপস্থাপনাই বলতে পারি আমরা, অর্থাৎ তার জন্য কিন্তু যথেষ্ট মন প্রাণ ঢেলে তারা কাজ করে থাকেন এবং সেটাই আমরা দেখে এসেছি।
0: সেটা তো একেবারেই ঠিক, কারণ তাদের কাছে সেটা একটা আর্ট ফর্ম। মানে আমরাও যদি দেখি, আমাদের কাছে প্রত্যেকটা জিনিসই কিন্তু আর্ট ফর্ম, মানে এখানে যে বসে আমরা তোমাদের সঙ্গে কথা বলছি, তেমনি এই যে থিয়েটার বলো, যারা নাচ করেন, যারা গান করেন, আঁকেন, সমস্ত কিছু, আমার বাড়িতে যিনি রান্না করতে আসেন বা আমার বাড়িতে যিনি মানে ধরুন মাকে হেল্প করতে আসে বা যারা কাজ করে, তাদের কাছে প্রত্যেক তাদের কাজটাই আর্ট, মানে প্রতিটা কাজের মধ্যে আর্ট লুকিয়ে রয়েছে
1: এবং প্রত্যেকেই চেষ্টা করে তার কাজটা যথেষ্ট দরদ দিয়ে করার, এবং যার ফলে প্রয়াসটা কিন্তু সম্পূর্ণ সচেতন এবং সম্পূর্ণ সফল হয়।
0: একদম। আর আচ্ছা, এবার একটা প্রশ্ন, মানে এই আড্ডা দিতে দিয়ে যেটা মনে পড়লো, সেটা হচ্ছে ধরো একটা বাড়িতে যখন চুরি হয়, তখন পুলিশ এসে প্রথম কি জিজ্ঞেস করতে পারে?
1: কি কি খোয়া গেছে?
0: কি খোয়া গেছে, হ্যাঁ সেটা তো জিজ্ঞেস করতে পারে, কিন্তু কি হারিয়েছে তার হিসেব করলে বোঝা যায় যে বাড়িতে আসলে
1: কি মূল্যবান জিনিস ছিল। একেবারে।
0: তো প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী মহাশয় এই উদাহরণটাই দিয়েছিলেন,
1: ঠিকই,
0: আর উনি বলেছিলেন আমাদের ঊনবিংশ শতকের বাংলা থিয়েটারে হারানো প্রাপ্তির খতিয়ানে সবচেয়ে বড় খোয়া যাওয়া জিনিসটা হলো সাধারণ, একদমই সাধারণ রঙ্গালয়,
1: তার মানে কমার্শিয়াল থিয়েটার।
0: একদম,
1: মানে 1972 সালে আমরা কত গর্ব করে সাধারণ রঙ্গালয়ের শতবর্ষ পালন করলাম, আর আজকে কিন্তু আমরা সেই নিয়ে আর আলোচনা সেভাবে করি না, এটাও ভেবে দেখেছো?
0: একেবারে করি না, কারণ আড়াই দশকের সেই ঐতিহ্যবাহী থিয়েটার এখন মানে নিঃশব্দে সেই গঙ্গা প্রাপ্তি বলি না আমরা,
1: সেই খারাপ লাগে,
0: হ্যাঁ সেরকম অবস্থায় চলে গেছে, কারণ সেই পুরনো থিয়েটারের ধাঁচ বা এখন মানুষের কাছে, এখন যে যুগ বদলেছে, এখন মানুষের কাছে থিয়েটার দেখা বা ধরো শুধু থিয়েটার নয় কিন্তু সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা,
1: সেই প্রবণতাও কমে গেছে,
0: হ্যাঁ কারণ আমাদের,
1: কারণ এখন ওটিটি রমরমা,
0: সবকিছু মুঠো ফোনে বন্দি, বা এখন স্মার্ট টিভি হয়ে গেছে, তো স্মার্ট টিভিতে বসে আমরা সমস্ত কিছুটা দেখতে পাচ্ছি।
1: আসলে বিষয়টা কি বলতো, এখন তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখবে, আমার মনে হয় তুমি আমার সঙ্গে সহমত হবে এবং বন্ধুরাও হবেন, যে এন্টারটেনমেন্টের এত অপশন আমার কাছে যে আমি না চাইতেই অনেক কিছু পেয়ে যাচ্ছি, যে কারণের জন্য আগ্রহটা ফুরিয়ে যাচ্ছে কোথাও গিয়ে,
0: আগ্রহ তো ফোরাচ্ছি, কারণ মানে যদি ধরো তখন থিয়েটারের জন্য যে নিজের জন্য স্পেস খুঁজে যারা বেড়াচ্ছে এই প্রান্ত থেকে ওই প্রান্ত, তখন কিন্তু মানে আজকের দিনে দাঁড়িয়ে যখন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যখন কাজের আশায় ছেলেমেয়েরা ঘুরছে, তখন কিন্তু ইন্ডাস্ট্রির থেকেও থিয়েটারে বেশি খুঁজছিল, কারণ থিয়েটার প্র্যাকটিশনার এই যে বিষয়টা
1: এবং থিয়েটার যে ভিতটা তৈরি করে দেয়,
0: হ্যাঁ
1: সেটা কিন্তু পরবর্তীকালে আজীবন থাকে, এবং শুধু তাই নয়, আমরা দেখেছি যে যারা ধরো বিখ্যাত অভিনেতা আজকে হয়েছেন, তাদের অনেকেরই কিন্তু গ্রাসরুটটা থিয়েটারেই তৈরি।
0: মানে তখনকার দিনের কথা যদি বলি,
1: 70-এর দশকের কথা বলো,
0: হ্যাঁ 70-এর দশকের কথা যদি বলি, তাহলে তো তোমার স্টার, বিশ্বরূপা, তারপর রঙ্গমহল, এইগুলো তো এই মানে এই বিষয়গুলো তো ছিল,
1: যেমন ধরো 1970-এ তৈরি হলো রঙ্গনা, 1976-এ সরকারিনা, এবং 1979 সেই সময় বিজন থিয়েটার, যদি খুব সালটা ভুল না হয়।
0: একদম একদম তাই, আর মাত্র এক দশকের মধ্যে কিন্তু উত্তর কলকাতায় তিনটে নতুন থিয়েটার দল, মুখের কথা নয়
1: একেবারেই, তার মানে মানুষের আগ্রহ আছে বলেই তো হচ্ছে,
0: আছে বলেই হচ্ছে, আর কারণ দর্শক, নাট্যশিল্পী বা প্রযোজক
1: সবারই একটা আকাশ ছোঁয়া চাহিদা,
0: কারণ এই চাহিদা থেকে তুমি যখনই দেখবে, যদি আমরা মানে ইন্টারেস্টের কথা বলি, যদি একদম অঙ্কের ভাষায় চলে যাই বা ইকোনমিক্যাল টার্মে চলে যাই, তাহলে মানে কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট যাই বলি না কেন, সেখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের থাকবে যে আমার যত বেশি চাহিদা হবে তত বেশি আমার মূল্যবৃদ্ধি হবে বা তত বেশি আমার জিনিস
1: সেই অনুযায়ী প্রোডাকশনও তৈরি হবে।
0: একদম। তো যদি আমার কাছে চাহিদা না থাকে তাহলে আমি থিয়েটার হল তৈরি করব কেন?
1: তার মানে সেই সেরকম চাহিদা ছিল। আচ্ছা, সেই বিষয়ে আমার মনে হয় আমাদের বন্ধুরা ফোনে রয়েছেন এবং কেউ কিছু বলতে চাইছে। দেখে নেবো ফোনে কে আছে।
0: হ্যালো,
1: নমস্কার, কে বলছো, কোথা থেকে বলছো?
0: কে বলছেন, কোথা থেকে?
2: নমস্কার, মালদা থেকে শায়ন ঘোষ কথা
0: বলছি। বলো শায়ন,
2: আজকে তোমরা এত সুন্দর, আমি তোমাদের তুমি করে বলছি,
0: বলো।
2: তোমরা যে বিষয়টা নিয়ে বসেছো সেই বিষয় নিয়ে আমার প্রথম নাটক দেখার কথা মনে পড়লো। আমি তখন মানে আমার 12 কি 13 বছর বয়স।
1: আচ্ছা,
2: তাও মানে পুরো নাটক নয়, আমি মিডিলে ঢুকেছিলাম দেখতে, দেবী স্বল্পমস্তা।
1: আচ্ছা,
2: মিউজিক্যাল, মিউজিক্যাল একটি নাটক, এবার ওই যে মিউজিকটা, আমার না মিউজিক্যাল নাটক দেখতে ভালো লাগে, বিবর্তনের কথা জানতে চেয়েছো। আমি যাত্রা মেকিংটা দেখেছি, কি করে যাত্রা তৈরি হয়, আমার বাড়িতে একটা যাত্রা করার চর্চা ছিল বা এখনো আছে। তো সেখানে দেখেছি যে মূলত পুজোর পরে, যে লক্ষ্মী পুজোর আগে বা লক্ষ্মী পুজোর পরে যাত্রাটা হতো, বা অঘ্রাণ মাসের দিকে হতো, নবান্ন মানে নবান্ন সরে মাঘ পোষ করে যাত্রা তৈরি হচ্ছে। আর একটা এখন এইভাবে বিবর্তন, তাহলে এখন কিন্তু ওটিটিতে থিয়েটার চলে এসেছে।
0: একেবারেই মানে শায়ন যে থিয়েটারের কথা বললো, যেমন দেবী সর্বমস্তা বা উইঙ্কেল টুইঙ্কেল, সম্পূর্ণটাই কিন্তু দেবেশ চট্টোপাধ্যায়ের। এবং এখনকার দিনে দাঁড়িয়ে দেবেশ চট্টোপাধ্যায় বেশ নাম করা নাট্য ব্যক্তিত্ব, এটা আমরা সবাই
1: জানি, এবং তার একদম সাম্প্রতিক সম্পাদনা প্রথম পার্থ সেটাও যথেষ্ট ছাড়া ফেলেছে
0: নাটকে। এই যে মিউজিকের ব্যবহার যেটা বললেন, বলল শায়ন, সেই মিউজিকের ব্যবহার কিন্তু প্রতিটা নাটকে ছাপ ফেলার মতো। নাটক দেখতে গেলে
1: কোথাও গিয়ে সেই আবহটা কিন্তু, মানে আমি ধরো আজকে একটা নাটক দেখতে গেলাম,

0: এবং এরপর অনেকবার এরকম হয়েছে, এবং আমার নিজের ক্ষেত্রেই ব্যবহার হয়েছে, আমার মনে হয় তোমার ক্ষেত্রেও হয়েছে, যে এক নাটক আমরা কিন্তু বারবার দেখেছি। তার কারণ এবারে শুধু গল্প তো নয়, গল্পের পাশাপাশি যে কলাকুশলী অভিনয় করছেন, তার অভিনয়, তার আবহ সঙ্গীত সব কিছু মিলিয়ে সেই দু ঘন্টা তিন ঘন্টায় যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে সেটার ঘোরটা কাটানো যাচ্ছে না, মনে হচ্ছে আবার আমরা তার স্বাদ নিই। এবং সায়ন যে বিবর্তনের কথা বললেন, নিঃসন্দেহে খুব উল্লেখযোগ্য পয়েন্ট তুলে ধরেছেন।
1: আর সায়নের কথা তো আমরা শুনলাম, আমাদের কথা তোমরা শুনলে, কিন্তু শুনতে শুনতে শুনতে শুনতে কিন্তু মানে আমরা যদি এই বিষয়টা নিয়ে কথা বলতে শুরু করি তাহলে তোমাদের গান টান শোনানো হবে। তো সেই জন্যই তোমাদের জন্য তো গান থাকবেই, সঙ্গে আমরা থাকবো। যেমন বললো আবহ ভীষণ ইম্পর্টেন্ট, তো তেমনই এই কথা বলতে বলতে তোমাদের জন্য কিছু গান রেখে যাওয়াও ইম্পর্টেন্ট। কারণ তোমরা গান শুনতে শুনতে এবং আমাদের কথা শুনতে শুনতে হয়তো কেউ বাড়ির কাজ করছো, হয়তো কেউ গাড়ি চালাচ্ছো, হয়তো কেউ আবার পড়াশোনা করছো,
0: এবং সবভাবেই তোমরা রিলেট করতে পারবে। তবে পড়াশোনা করতে করতে শোনো না, তাহলে পড়াশোনা হবে না।
1: এই না না, এটা এটা বলো না, এটা আমি নিজে করতাম, কারণ আমি অঙ্ক করতে করতে সবসময় গান শুনতে শুনতে
0: অঙ্ক করতে করতে গান শোনা যায়, এই কথাটা আমি খুব ভালোভাবেই মানি। কিন্তু তুমি ধরো ইতিহাস, ভূগোল কিংবা ফিজিক্স, কেমিস্ট্রি পড়তে পড়তে তো আর হবে না,
1: পড়ছো তখন হবে না।
0: অতএব পড়াশোনা পড়াশোনার জায়গাতে,
1: যেমন ধরো এই যে মাধ্যমিকের আগে এই সবসময় মাধ্যমিকের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে,
0: আমার এটা মনে হয় দুপুরবেলা টেস্ট পেপার সলভ করতে করতে গান শুন, মানে এফএম এ গান শুনছি এবং টেস্ট পেপার সলভ করছি, যেটা আমার খুব ভালোভাবেই মনে আছে। তবে আবহটার কথা আমরা খেয়াল রাখবো, আমাদের বন্ধুরা ভাবছে যে কি বলছে না।
1: তো এই নাটক নিয়ে তো কথা হবে, বঙ্গনাট্যের একাল এবং সেকাল নিয়ে কথা হবে, আর তার সঙ্গে থাকবে তোমাদের জন্য কিছু গান। এখন যেমন অন্বেষা দাশগুপ্তের কণ্ঠে এই গানটা থাকবে তোমাদের জন্য।

0: আমরা তুমিহীন হতে দেব না, কারণ তোমরা ছাড়া আমাদের এই যুববাণীর আড্ডা কিন্তু জমবে না। তো আজকে যেমন নাট্যাঙ্গনের আড্ডা আমরা বলেছিলাম যে আমরা বঙ্গনাট্যের একাল এবং সেকাল নিয়ে কথা বলছি, এবং সেই বিষয় নিয়ে কথা বলতে বলতে আমরা বেশ কিছু থিয়েটার দল, কিছু মানুষ, তাদের কথা বলছিলাম। কিন্তু অন্যদিকে, মানে ধরো দক্ষিণ বা মধ্য কলকাতা, আমরা তো উত্তর কলকাতার কথা এতক্ষণ
1: বলছি,
0: কারণ থিয়েটারের ভিত্তিটা শুরুই কিন্তু হচ্ছে
1: উত্তর কলকাতা থেকে, এবং সেখান থেকে ধীরে ধীরে গ্রেটার কলকাতায় ছড়িয়ে পড়ছে, এবং সেই সময় উত্তর কলকাতার প্রভাবটা যথেষ্ট বেশি ছিল,
0: যথেষ্ট। আর অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়, বসন্ত চৌধুরী, রবি ঘোষ, এরা সবাই মানে এক, মানে একটা গোষ্ঠী তো দরকার, তাই না?
1: বুঝতে পারছি,
0: তুমি খুঁজে বার করলেন শিয়ালদহের ওই
1: ক্লেমবাউন
0: ইনস্টিটিউট, একদম। আর সেটা ছিল কিন্তু
1: রেলের হল, ঠিক বলেছ,
0: এবং এর
1: সঙ্গে, হ্যাঁ, এবং এর সঙ্গে নেতাজি সুভাষ ইনস্টিটিউটকেও কিন্তু তারা ব্যবহার করেছিলেন,
0: এবং আর আরেকটা ছিল যে রাজাবাজারের সেই বিখ্যাত নাটকের হল, এবং
1: প্রতাপচন্দ্র মজুমদার,
0: সেই প্রতাপচন্দ্র মজুমদারের মেমোরিয়াল হলে কিন্তু অসীম চক্রবর্তী আর কেতকী দ্বারা শুরু করলেন তুমুল বিতর্কিত নাটক,
1: বলতো,
0: একদম। আর সেই সময় সেই সময়টা কাঁপিয়ে দিয়েছিল। এবং আর অজিতেশ বন্দ্যোপাধ্যায় কোথায় গেলেন?
1: সেটাই, সবাই ইতিহাসের পাতায় রয়ে গেছেন, অজিতেশবাবু, তৃপ্তিমিত্র বা এন বিশ্বনাথ, যার কথাই বলো, শ্যামল সেন থিয়েটার দিয়ে শুরু হলো রামমোহন লাইব্রেরির মঞ্চে,
0: একদম। আর মানিকতলা খালের পাড়ে সেই পরিত্যক্ত হলটার নাম কি জানো?
1: কাশী বিশ্বনাথ মঞ্চ,
0: একদম। এই কাশী বিশ্বনাথ মঞ্চে কিন্তু এখনো পর্যন্ত আমি যখন রবীন্দ্রভারতী বা কোথাও যাই, এই কাশী বিশ্বনাথ হল কিন্তু এখনো পর্যন্ত ওয়ার্কিং রয়েছে, এবং কাশী বিশ্বনাথ হলে এখনো পর্যন্ত যারা মানে ধরো বিশ্বভারতী বা রবীন্দ্রভারতীতে যারা থিয়েটার করে, থিয়েটার নিয়ে পড়াশোনা করছে, বা যারা খুব মানে খুব স্বল্প মূল্যে যারা থিয়েটার প্র্যাকটিস
1: করতে চায়, হ্যাঁ,
0: তাদের জন্য কিন্তু এই হল ভাড়া দেওয়া হয়, এবং সারা রাত সেখানে রিহার্সাল হয়,
1: এবং এভাবেই হয়তো যারা উৎসাহী তারা এভাবেই বাঁচিয়ে রেখেছেন এই হলগুলোকে।
0: আর এই এই কাশী বিশ্বনাথ মঞ্চ নিয়ে কিন্তু একটা ঘটনা আছে।
1: কি ঘটনা বলো তো?
0: মানে নাম জীবন বলে একটি নাটক ছিল, সেই নাটক নিয়ে পাবলিক থিয়েটারের প্রথম পা রাখলেন অভিনেতা এবং পরিচালক সৌমিত্র চট্টোপাধ্যায়, এবং
1: মানে সেই সময় তো পুরো কলকাতা জুড়েই থিয়েটারের জোয়ার চলছে,
0: একদম। এবং থিয়েটার তার নাম, মানে থিয়েটারের নাম তো চলছে, এবং তার সঙ্গে তখন কিন্তু তারও এক নাম হয়েছে কিছুটা, কারণ শ্যামবাজারের বসুদেব মঞ্চে অনুপ কুমার, শ্যামল সেনের জুটি, টালা ব্রিজের নিচে চিতপুরিয়ারে কমল মিত্র, বিকাশ রায়দের অভিনয়,
1: ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলের কথা বলো যেখানে অনুপ কুমার নিয়ে এলেন ঐতিহাসিক নাটক নূরজাহান,
0: একদম। আর দক্ষিণ কলকাতায় তখন হল, মানে যে হল মানে একদম দাপিয়ে বেড়াচ্ছে,
1: সেটা তপন থিয়েটার,
0: যেটা এখনো পর্যন্ত আমরা তপন থিয়েটারের মানে থিয়েটার দেখতে যাই।
1: আর সত্য বন্দ্যোপাধ্যায় ওদিকে পরবর্তীকালে গড়ে তুললেন উত্তম মঞ্চ,
0: একদম। সেখানে কিন্তু রবি ঘোষও এসে কাজ করেছিলেন, আর চক্রবেড়িয়ায়
1: থিয়েটার সেন্টার তো, হ্যাঁ, আমি জাস্ট বলতেই যাচ্ছিলাম,
0: সেই থিয়েটার সেন্টারেও কিন্তু মানে নিজের সাধের থিয়েটার একার কাঁধে টেনে নিয়ে চলেছিলেন কিন্তু তরুণ রায়,
1: আমরা ধনঞ্জয় বৈরাগী নামেই চিনি,
0: একদম। এবং এই যে এতগুলো থিয়েটার হলের কথা বললাম, এই এতগুলো থিয়েটার হল এবং থিয়েটার যেগুলো সমসাময়িক ভাবে গড়ে উঠেছে কলকাতায়, যেভাবে এসেছিল থিয়েটার, এবং যে থিয়েটার দলগুলো ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে ধীরে নিজেদের মাথা চাড়া দিয়ে উঠেছিল, থিয়েটার দল যেমন মাথা চাড়া দিয়ে উঠেছিল, তার সঙ্গে থিয়েটার হলও মাথা চাড়া দিয়ে উঠেছিল।
1: মানে এত হল, এত প্রযোজনা, এগুলো আমি মাঝে মাঝে ভাবি আসলে। এই যেমন আজকের আমাদের এই যে টপিকটা, এই নিয়ে কথা বলতে বলতে হট করে মাথায় এলো যে এত হল, এত প্রযোজনা, সাধারণ রঙ্গালয় কিন্তু তবুও সেভাবে থাকলো না।
0: ঠিকই তাই, কারণ তুমি একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবে, ধীরে ধীরে মানুষের মনের মধ্যে ওই থিয়েটার দেখার যে আশ্বাসটা সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে, এবং এটার পেছনে একটা ইকোনমিক্যাল দিকও রয়েছে। কারণ তুমি যখনই মানে যারা খুব প্র্যাকটিক্যালি সেন্স করতে পারবে তারা বুঝতে পারবে যে একটা সিনেমা দেখা, ধরো আমি কোনো একটা নামি হলে বা কোনো একটা সরকারি হলে সিনেমা দেখতে যাই, এবার সেই সিনেমাটা ধরো আমি দেখবো ম্যাক্সিমাম, মানে খুব বেশি যদি বলি আমি সিনেমাটা দেখবো 150 কি 200 টাকা, ঠিক আছে। এবার যখন আমি থিয়েটার দেখতে যাব, থিয়েটার দেখতে গেলে এই সময় এখন সব মানে বাস্তবিক ঘটনা যদি বলি, থিয়েটার দেখতে গেলে ধরো সেই থিয়েটারের টিকিট শুরু হচ্ছে, স্টার্টিং হচ্ছে 200 টাকা থেকে, মানে সেটা হচ্ছে একদম গ্যালারিতে বা একদম পিছনে। এবার মানুষের যখন আমি থিয়েটার দেখতে যাই তখন আমার মনে হয় যে একটু সামনে থেকে দেখবো,
1: এবং তার বুঝতে পেরেছি তুমি কি বলতে চাইছো, তার টিকিটের চার্জ যথেষ্ট বেশি হয়,
0: মানে ধরো সেটা 350, 400, 500
1: সিনেমার ক্ষেত্রে, যেটা পিছনের দিকে, থিয়েটারের ক্ষেত্রে সেটা সামনের দিকে।
0: এবার যখন থিয়েটার দেখতে যাব, ধরো সামনে বা মাঝখানের দিকে আমি বসবো, যখন টাকাটা বেশি হচ্ছে আমি তখন কি করছি, ফ্রিকোয়েন্সি কমিয়ে দিচ্ছি, কারণ আমি খুব কম, ধরো মাসে আমি একটা বা দু মাসে একটা থিয়েটার দেখলাম, সেখানে আমি মাসে দুটো সিনেমা দেখছি বা দু মাসে তিনটে সিনেমা দেখছি। এইভাবে ইকোনমিক্যাল দিকটাও মানুষের মানুষ হিসেব করা শিখে গেছে।
1: এবং সময়ের সঙ্গে সঙ্গে ওই যে শুরুতে যে কথাটা বললাম যে সিনেমা থিয়েটার এই সব কিছুরই মানে দর্শক কোথাও গিয়ে মুঠোফোন প্রতি এত মুঠোফোনের প্রতি এতটাই কেন্দ্রীভূত হয়ে পড়েছেন যে সব জায়গাতেই কিন্তু ফুটফলসটা কমছে।
0: এটা এখানে দাঁড়িয়েও মানে তখনকার দিনেও যেটা ছিল যে নামি দামি যাদের কথা আমরা বললাম, ধরো শ্যামল মিত্র বা শ্যামল সেন বা রবি ঘোষ, তরুণ রায়, যাদের নাম আমরা বলছি, সৌমিত চট্টোপাধ্যায়,
1: সবাই
0: তাদের কিন্তু থিয়েটারে একটা ভিত্তি। ধরো উৎপল দত্তের থিয়েটার দেখতে যাবো, ধরো আমি টিনের তলোয়ার দেখতে যাওয়ার কথা বলছি, ধরো আমি টিনের তলোয়ার দেখতে যাবো, সেটা একটা মানে বিশাল হাইপটা একটা থিয়েটার এবং অসামান্য একটি কাজের থিয়েটার।
1: ফেরারি ফৌজ অঙ্গার আমি কার কথা বলবো, মানে উৎপল দত্ত বললে তো একটা ইনস্টিটিউশন আর কি।
0: হ্যাঁ, দেখতে গেলাম। এবার সেটা হচ্ছে আমি মানে প্রচুর টাকা দিয়ে টিকিট কাটলাম, তখন কিন্তু এত টাকা
1: ছিল না।
0: এবার দেখতে গেলাম
1: এবং তখন মানুষের মধ্যে আগ্রহ এখন হচ্ছে অনেক বেশি ছিল
0: একেবারেই। তখন থিয়েটার দেখা মানে থিয়েটার পাগল লোক ছিল রীতিমতো, এখন কিন্তু সেই সেই চারটা অনেক কমে গেছে। তুমি দেখবে এখন এখন অবশ্য কিছুদিন যাবত আমি দেখছি, কিছু বছর যাবত, যে মানে খুব যারা তরুণ প্রজন্ম তাদের মধ্যে আবার থিয়েটার করার টেন্ডেন্সিটা আস্তে আস্তে বাড়ছে।
1: এই জিনিসটা আমার একটা জিনিস আমি লক্ষ্য করেছি গিয়ে, সেটা হচ্ছে যে ধরো যারা একদম যুব সমাজ যদি কথা বলি, কেউ হয়তো কোনো নির্দিষ্ট দলে কাজ করছে এবং তার বন্ধুদের মধ্যে কিন্তু এই আগ্রহটা কাজ করে, আচ্ছা আমার এই বন্ধু কি করছে গিয়ে দেখে আসি। এবং যে কারণের জন্য যদি ধরে নিই যে পাঁচটি নতুন ছেলেমেয়ে কাজ করছে, সেই ছেলেমেয়ে প্রত্যেকের যারা যারা বন্ধু বান্ধব রয়েছে, যদি চার পাঁচজন করে হয়, এইভাবে চার পাঁচে কুড়ি জন হয়ে গেল,
0: তো এই কুড়ি জন মিলে তো একটা থিয়েটার দলও তৈরি তৈরি
1: অবশ্যই পারে, এইটা একটা বড় কথা।
0: তো এই থিয়েটার দল এবং এই থিয়েটার দল থেকে ধরো কেউ স্ট্রিট ড্রামা করছে, কেউ নতুন করে আবার থিয়েটারটাকে মানে নতুন করে জাগিয়ে তোলার চেষ্টা করছে।
1: স্ট্রিট থিয়েটারের একটা আকর্ষণ সবসময় রয়েছে, সেটা আমরা ময়দানে বা একাডেমির আশপাশে বুঝতে পারি।
0: হ্যাঁ, কারণ সেটা একটা আলাদা উত্তেজনা, এত মানুষের মধ্যে ধরো রাস্তা দিয়ে এত লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে, তাদের মধ্যে তাদের গলাটা পৌঁছে দেওয়া যারা স্ট্রিট ড্রামা করে তাদের।
1: এবং তুমি হয়তো কোনো একটা কাজে যাচ্ছ, হয়তো তুমি খুব একটা তাড়ায় নেই, এই যে দাঁড়িয়ে গেলে আচ্ছা দেখি তো কি করছে, এখানেই কিন্তু তারা সফল। এবং শুধু কলকাতার কথা বললে হবে না, আমাদেরকে গোটা বাংলার কথাই যদি আমরা বলি, মালদা, মুর্শিদাবাদ, উত্তরবঙ্গ, সমস্ত জায়গা জুড়ে তার কিন্তু একটা প্রভাব রয়েছে। বিভিন্ন জায়গার থিয়েটার প্রাণ যারা, থিয়েটারের প্রতি যারা নিজেদের সারা জীবন সমর্পণ করেছেন,
0: তারা কিন্তু
1: হ্যাঁ এক্স্যাক্টলি, তারা যারা এই যাত্রা থিয়েটারের মাধ্যমে যাপন করেন এবং তারা কিন্তু প্রতি মুহূর্তেই চান যত ভালোভাবে এর মাধ্যমে মানুষের সঙ্গে কানেক্ট করা যায়, এই কানেকশনটা খুব জরুরি।
0: সত্যিই তাই। এবং মানে কথা তো আমরা বলছি, তোমাদেরকেও বলেছিলাম না, যারা কথা বলতে চাও আমাদের সঙ্গে এই থিয়েটার বিষয়ে বা বঙ্গনাট্যের একাল সেকাল নিয়ে বা তোমার দেখা প্রথম থিয়েটার কোনটা, এই বিষয়গুলো নিয়ে তোমরা যদি আমাদের সঙ্গে কথা বলতে চাও তাহলে কিন্তু আমাদের ফোন লাইনে চলে আসতে হবে। আমাদের ফোন লাইন খোলা রয়েছে 0332213134, আর আমাদের ফেসবুক পেজ তো খোলা রয়েছে YUVAVANIKOLKATA জোবানি কলকাতা, সেখানে গিয়ে দেখবে আজকে নাট্যাঙ্গনের যে পোস্টারটা রয়েছে
1: সেই পোস্টারের কমেন্ট সেকশনে যথারীতি গিয়ে তোমরা জানাতে পারো তোমাদের যা যা ভাবধারা এই বিষয়ে।
0: একদম। আর কথা বলতে বলতে কিন্তু আমরা অনেকটা সময় পার করে ফেলেছি এবং সেই সময় পারের সঙ্গে সঙ্গে সময় হচ্ছে আরেকটা গানের, একটা ছোট্ট গান শুনবো, সেই গানটা শুনে কিন্তু কথা দিলাম, খুব তাড়াতাড়ি ফিরে আসবো।
1: তোমরাও কোথাও যেও না, সঙ্গে থাকো, শুনতে থাকো যুব।
0: একদম। ততক্ষণে তোমরা ফোন লাইনে ফোনটা করতে থাকো, আমরা এসেই কিন্তু তোমাদের কথা শুনবো, কেমন?

0: কথা দিয়েছিলাম না, খুব তাড়াতাড়ি ফিরে আসবো একটা ছোট্ট গান শুনে, আর তোমরাও কিন্তু আমাদের সঙ্গে ফিরে এসেছো। তো সেই তোমাদের সঙ্গে
1: বন্ধু ফোনে আছেন,
0: একদম শুনে নি কে কথা বলছে।
1: হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
0: হ্যালো,
2: কি বলছি?
0: বলো।
1: হ্যাঁ বলো।
2: আমি প্রথম নাটক শুনেছি রবীন্দ্রনাথের রক্ত পরবী।
1: আচ্ছা,
2: আমার খুব ভালো লেগেছিল, আর তোমাদের অনুষ্ঠান খুব ভালো লাগছে।
0: তোমার নামটা? আচ্ছা, তুমি কোথা থেকে বলছো?
2: কামদেবপাটি।
0: বাহ, বেশ। রক্তকরবী আমাদের সবারই খুব প্রিয় নাটক, মানে যতবারই
1: সারা জীবনের,
0: সত্যিই তাই। রক্তকরবী যতবার দেখবো, যেমন ভাবে দেখবো, হয়তো কিছু কিছু জায়গায় হয়তো ধরো দেখলে খুব মন খারাপ হয়ে যায় যে নাটকটাকে এইভাবে করলো, আবার কিছু কিছু জায়গায় যারা নাটকটাকে ভীষণ ভালোভাবে ফুটিয়ে তুলতে পারে।
1: অ্যাডাপশন এবং রিপ্রেজেন্টেশন, এই দুটো শব্দ থিয়েটারের খুব জরুরি, এবং কে কিভাবে অ্যাডাপ্ট করছে এবং কে কিভাবে সেটাকে রিপ্রেজেন্ট করছে
0: সেটা ভীষণ ইম্পর্টেন্ট,
1: সেটা ভীষণ ইম্পর্টেন্ট।
0: কারণ থিয়েটারে তুমি একটা গল্প নিয়ে হাজার দল নাটক,
1: হাজার রকম আঙ্গিকে তুমি সেটাকে রাখতে পারো, হয়তো তোমার ভালো লাগলো, আমার ভালো লাগলো না, বা কোনটা আমার ভালো লাগলো, তোমার ভালো লাগলো না।
0: এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং,
1: এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, কারণ কে কার সাথে কিভাবে কানেক্ট করছে, এই কানেকশনটা সব জায়গাতে খুব।
0: হ্যাঁ, কারণ তুমি ধরো এই যে রক্তকরবী যখন 100 বছর হলো, তখন আমরা মানে প্রচুর নাটকের দল প্রচুরভাবে রক্তকরবী নাটকটাকে মঞ্চস্থ করেছেন, এবং কারোর হয়তো মানে কারোর হয়তো ভালো লেগেছে সব জায়গায়, কারোর হয়তো ভালো লাগেনি। মানে এটা ইম্পর্টেন্ট হচ্ছে তুমি তোমার প্রেজেন্টেশনটা কীরকম, তোমার মানে সাজানো কীরকম, স্টেজ ডিজাইন কীরকম, অভিনয় কীরকম, সব কিছু ডিপেন্ড করছে যে আমার থিয়েটারটা সত্যি কি জায়গা করে নিতে পারবে। বেশ, মানে আমরা তো এইসব নিয়ে কথা বলছিলামই, আমাদের বন্ধুরাও চলে আসছে ফোন লাইনে, তাদের সঙ্গে কথা বলবো, কিন্তু আমাদের ফেসবুক কমেন্ট সেকশনেও কিন্তু বন্ধুরা চলে এসেছিল এবং কথা বলেছে। হরিহর নৃত্য মন্দির থেকে বলছে, সুন্দর আলোচনা করছো, আমাদের গ্রামে নাটক যাত্রা জলসা হয়, তাই প্রথম দেখা নাটক মায়ের কোলে বসে, তাই নাম মনে নেই, তবে আগে খানিকটা টেনে জোরে সংলাপ বলা হতো এবং খুব স্বাভাবিকভাবে বলা হতো, এখন দর্শক টিভি সিরিয়ালের দেখা দর্শক, গানে সিনেমার গান ব্যবহার হচ্ছে, আগে যাত্রার গান আলাদা ছিল, আলো পোশাক সমস্ত কিছু আলাদা ছিল, এবং সেই সমস্ত কিছুতে পরিবর্তন এসেছে। দুটোই
1: ভালোভাবেই ব্যক্ত করেছেন সৌমেন দাস, সেখানে আমাদের দুজনের কথা প্রথমে লিখেছেন এবং তারপরে বলেছেন যে আমাদের গ্রামের ছোটবেলার প্রথম যাত্রা দেখেছিলাম সারা রাত জেগে।
0: হ্যাঁ,
1: যাত্রা বইটির নাম মামাটি মানুষ, ভৈরব গঙ্গোপাধ্যায়ের লেখা, খুব ভালো হয়েছিল, বর্তমানে এরকম যাত্রা আর দেখতে পাই না। তো সবাই এইভাবে নিজেদের ছোটবেলার কথা, তাদের যাত্রা যাপন বা থিয়েটার যাপন যাই বলি না কেন, সেইটা আমাদেরকে জানাচ্ছেন। যারা যারা এখনো জানাননি, আমাদেরও খুব ভালো লাগছে ডেফিনেটলি,
0: এবং যারা যারা এখনো জানাতে পারোনি তারা আমাদের ফোন লাইনে চলে এসো, বলতে বলতে
1: বলতে বলতেই ফোনে আছে। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
0: হ্যালো,
3: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: হ্যালো,
0: হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আদিপুর থেকে অদেশা বলছি।
0: হ্যাঁ বলুন,
3: আপনাদের অনুষ্ঠানটি অনেক সুন্দর লাগছে।
0: বেশ,
1: অনেক ধন্যবাদ।
0: আর নাটকের কথা, কোন থিয়েটার প্রথম দেখেছিলেন?
3: আমার তো থিয়েটার বলতে একটা থিয়েটারের কথা
1: নেশার মতো যে প্রতি মাসে আমাকে যেতেই হবে বা কোনো একটা নির্দিষ্ট শো সেটা বারবার হচ্ছে, এবং তার এবং একটা জিনিস প্রিয়সমা তুমি আমার সঙ্গে সহমত হবে, আমি ধরো কোনো একটা স্পেসিফিক একটা নাটক সেটা কিন্তু ধরো অনেকদিন ধরে হচ্ছে না, সেটার কোনো রিপিট শো নেই, এটা কিন্তু আমাদের মনে একটা বিরক্তি জন্মায় যে কী ব্যাপার, এতদিন আর হচ্ছে না কেন, কী হলো, এবং সেই বিষয়ে খোঁজ নেওয়া, কোনো বন্ধু যদি কোনো দলের সঙ্গে যুক্ত থাকে কিরে ওটা জানার চেষ্টা করিস, তো এটা নিশ্চয়ই আমরা সবাই লক্ষ্য করেছি।
0: মানে আমার দেখা, আমি যদি বলি আমি সব থেকে বেশি কোন নাটক দেখেছি, সব থেকে বেশি যদি বলি তাহলে আমি 5 বার দেখেছি অথই নাটকটা, অথই আমি 5 বার দেখেছি, এবং 5 বারই আমি মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিলাম স্টেজে।
1: আমার এই সময়ের মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট কাজ আমার খুব ভালো লেগেছিল, উড়ন্ত তারাদের ছায়া। মানে ইভেন উড়ন্ত তারাদের ছায়া দ্বিতীয়বার দেখার জন্য আমি অপেক্ষা করেছি, কবে হবে কবে হবে, মানে যথেষ্ট সময় নিয়ে আর কি,
0: অনেকটা সময় নিয়ে। কারণ দেখো, একটা মানুষ যখন একটা থিয়েটার দেখছে, ধরো আমি যখন থিয়েটার দেখছি বসে, সেই থিয়েটারটা দেখার পরে, সিনেমা দেখার থেকে থিয়েটারের প্রভাব কিন্তু আমাদের মনের ওপর বেশি পড়ে, কারণ সেটা সম্পূর্ণ আমাদের চোখের সামনে হচ্ছে, এবং সেখানে কোনো এই যে মেরে দিলাম উড়ে চলে গেল এই বিষয়গুলো নেই, মানে সবটাই কিন্তু আমাদের চোখের সামনে ঘটছে, কারণ ওখানে কোনো পর্দা নেই, এবার
1: আরো বড় একটা পয়েন্ট, সেটা হচ্ছে যে ভুল যদি একবার হয়ে যায়
0: ব্যাস
1: সেইটাকে কিন্তু মেকআপ করার কোনো জায়গা নেই, এখানে কোনো রিটেক নেই
0: না।
1: থিয়েটারের এই একটা
0: তুমি দেখবে যে এই যে ধরো থিয়েটারের মঞ্চে ধরো কেউ একটা আঙুলের মুভমেন্ট করছে, সেই আঙুলের মুভমেন্টটা করে ধরো কিছু একটা বোঝাতে চাইছে, সেইটা ধরো একদম পিছনে যিনি বসে আছেন তিনি হয়তো দেখতে পেলেন না, বা মানে থিয়েটার যে শিল্পী যিনি করছেন সেটা সেটা তিনি এমনভাবেই করলেন যে সবার চোখে পড়লো, মানে এইটা থিয়েটার একজন শিল্পী যিনি রয়েছেন তার দায়বদ্ধতা যে আমি যেটা করছি বা আমি যেটা বলছি
1: সেটা যেন সবার কাছে পৌঁছায়,
0: একদম মানে যারা গ্যালারির শেষ চেয়ারটা পর্যন্ত সেটা যেন সবার কাছে পৌঁছায়।
1: বলতে বলতে ফোনে বন্ধু রয়েছেন, দেখে নেব কে রয়েছেন।
0: হ্যালো,
1: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন।
4: আমি সত্যি কথা বলতে কি থিয়েটার বলুন বলুন আর নাটক বলুন, শাহেদ নাটকটা ভীষণ ভাবে এ করেছি করেছি, কারণ তাপস পাল আমি থিয়েটার দেখেছি আর এইদিকে সিনেমাও দেখেছি, আবার সত্য বন্দ্যোপাধ্যায়ের অশোকা বন্দ্যোপাধ্যায়ের নাটকটাও শুনেছি। এই যে চোখে জল রাখা যায় না লাস্টের যে বাবার শ্বশুরের যে উক্তি
1: প্রত্যেকেই তার ব্যক্তিগত স্মৃতি তুলে ধরছেন, স্মৃতির পর্দা সাজিয়ে তুলছেন,
0: এবং আমরা কিন্তু আমাদের বঙ্গনাট্যের একাল সেকাল করতে করতে আমরা অনেক দূর পৌঁছে গেছি, কিন্তু আমাদের আরো
1: অনেক কথাই থেকে যায়, আসলে এটা তো এত অল্প সময় হয় না। তো সত্তরের দশকের যে কথা তখন বলছিলাম যে শম্ভু মিত্র, উৎপল দত্ত, অজিতেশ বন্দ্যোপাধ্যায় এনাদের যে থিয়েটার গ্রুপগুলো ছিল সেগুলো কিন্তু বঙ্গনাট্যকে যথেষ্ট ভাবে প্লাবিত করেছিল
0: একেবারে, কারণ ওই সময় নাটকের প্রদর্শন মানে সংখ্যা শুনলে আজ মনে হবে যেন রূপকথা, কারণ প্রত্যেকটা যখন এই যে এই যাদের কথা বললে তুমি তাদের থিয়েটারের যে হল প্রথম দিকের যদি কথা বাদ দিই তারপরে কিন্তু কোনোটা হাউসফুল ছাড়া কিছু হয়
1: না। এবং শুধু তাই না, তুমি ভাবো বিশ্ব সাহিত্যকে কি করে বাংলার আঙিনায় নিয়ে চলে আসা হলো, যে শেক্সপিয়ার, সফোক্লেস, মলিয়ের নাটক বাংলায় মঞ্চস্থ হতে শুরু করলো।
0: হ্যাঁ শুধু তাই নয়, ধরো চেকফ, গোর্কি, বার্নার্ড শ, আর্থার মিলার, জপল সান্ত্র, কামুর, এই সব নাটকও কিন্তু বাদ যায়নি,
1: সমস্ত
0: কিছু থেকে অ্যাডাপ্টেশন এসেছে। এবং সবথেকে বড় কথা এই যে নাটকগুলো, এই নাটকগুলো আমরা সাধারণ মানুষের আমাদের মতো মানুষের কাছে আমরা কিন্তু পড়তাম না, ঠিক আছে?
1: এটাই তো, ধরো যারা একেবারে সেইভাবে বই বিমুখ, তারা আমি পরিষ্কার বলছি যে যারা বই বিমুখ হয়তো তারা সে থিয়েটার ভালোবাসে, তার মাধ্যমে কিন্তু বিশ্ব সাহিত্যের সাথে কোথাও গিয়ে তার যোগসাজশ তৈরি হচ্ছে, এটা কত বড় কথা।
0: এই অ্যাডাপ্টেশন গুলো থেকে, এই অ্যাডাপ্টেশনের নাটক গুলো থেকে বিশেষ করে আমরা অনেক কিছু শিখতাম, জানতাম যে এইরকম একটা সাহিত্য রয়েছে, এরকম একজন লেখকের লেখা রয়েছে, আমাদের কাছে তুলে এই গল্পগুলো তুলে ধরা, মঞ্চস্থ করা, সেটা কিন্তু যারা থিয়েটার শিল্পী তাদেরকে কুর্নিশ জানানো ছাড়া আমাদের কোনো কাজ নেই আর। কিন্তু যে বিষয়টা বলার দেবার কথা সেটা হচ্ছে বিভাসবাবু একটা ভারী খাঁটি কথা বলেছেন।
1: কি বলেছেন?
0: সেটা হচ্ছে কোনো জিনিস শুরু থেকে গড়তে গেলে একটা ফ্যানাটিক বা অন্ধ উন্মাদনার প্রয়োজন,
1: তা তো বটেই,
0: সেটা তো মানে খুব স্বাভাবিক সেটা, কারণ
1: উন্মাদনা ছাড়া তো আন্দোলন হয় না,
0: কিন্তু সেটা ঠিকই, কিন্তু গড়ে ওঠবার পর সেই উন্মাদনা যদি সংযত করা না যায় তাহলে কিন্তু দল ফেটে যেতে বাধ্য,
1: মানে দলের ভেতরের ক্ষমতা আর প্রেস্টিজের লড়াই যদি ঢুকে পড়ে এটাও কিন্তু একটু সমস্যা তৈরি,
0: একদম, কারণ কায়েমি স্বার্থ জমে ওঠে, ফলে নতুন অবস্থার সঙ্গে মানিয়ে নেওয়াটা বড্ড কঠিন হয়ে পড়ে। আর আজকের দিনে থিয়েটারের অবস্থাটা যদি একটু ভেবে দেখো তাহলে আজকের দিনে থিয়েটার দেখে মনে হয় যে সব বিজ্ঞান আর থিওরিকে ভুল প্রমাণ করে একদমই, কারণ সমস্ত থিয়েটারে এখন যদি আমি দেখতে যাই তাহলে কিন্তু প্রচুর গল্পকে সেটাকে বিকৃতও করা হচ্ছে, এবং সেই বিকৃতির ফলে কিন্তু এই মাঝখানটার যদি কথা বলি,
1: ধরো 10-15 দিনের একটা ভাঙা রিহার্সাল দিয়ে একটা আস্ত নাটক মঞ্চস্থ হয়ে যাচ্ছে,
0: কারণ একটা নাটক পুরোপুরি মঞ্চস্থ করতে নতুন ভাবে মানে যদি একটা নতুন প্রোডাকশন আমি তৈরি করতে চাই তাহলে সেই নাটকটা মঞ্চস্থ করতে মিনিমাম আমার নিজের মনে হয় অন্তত 2-3 মাস সময় দেওয়া উচিত। মানুষ যখন নিজের টাকা খরচা করে, নিজের উপার্জনের টাকা খরচা করে একটা থিয়েটার দেখতে আসছে, তার মানে তার সেখানে দায়বদ্ধতা আছে।
1: অবশ্যই দায়বদ্ধতা রয়েছে। আমি তাকে বসিয়ে রাখছি আড়াই ঘন্টা, আমি চেষ্টা করব যে আমি এমন কিছু ডেলিভার করব যেটা আমি আগে করিনি, এন্ড দ্যাট শুড বি দ্য বেস্ট।
0: একদমই, কারণ মানে একজন অভিনেতা হোক বা ধরো প্রোডাকশন যে ম্যানেজার রয়েছে বা যিনি ডিরেক্টর রয়েছে, তিনি একসঙ্গে হয়তো 15টা নাটকে অভিনয় করছেন। নাটক মানে নাটকেরা মানে বছরে 5-10টা নাটক লিখে ফেলছেন গিরীশ ঘোষের মতো, ঠিক আছে, কিন্তু মানে ইন্ডাস্ট্রির কথা যদি আমরা ভাবতে যাই তাহলে কিন্তু সেখানে কোথাও গিয়ে সে কাজের মানটা পড়ে
1: মানে সবাই খুব প্রফেশনাল হতে গিয়ে হয়তো প্যাশনটার প্রতি একটু নেগলিজেন্সি এসে যাচ্ছে,
0: একদম
1: সেটা আমরা আসতে দেব না।
0: কিন্তু আমাদের বন্ধুদেরকে আসতে দেব, কারণ আমাদের ফোন লাইনে বন্ধু চলে আসছে,
1: বন্ধু রয়েছেন বলতে বলতে। হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
0: হ্যালো, না সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু আমরা আছি তোমাদের সঙ্গে, আর তোমরা চলে আসতে পারো আমাদের ফোন লাইনে 0332231313।
1: আবার ফোনে কে রয়েছেন দেখে নেব।
0: চলো,
1: হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন?
5: ঘটনা এমন পজিশন ছিল যে স্বামীর ব্যাপারটাই আগে হওয়া দরকার ছিল, সেই অভিজ্ঞতা হয়েছিল, সেইটার কথা আপনাদের কাছে তুলে ধরলাম।
1: অনেক ধন্যবাদ।
0: আমরা এই গল্পগুলো তো শুনছি, মানে এগুলো তোমাদের থেকে বন্ধুদের থেকে শুনেও ভালো লাগছে, কিন্তু আমাদের হাতে তো বিশাল কিছু সময় নেই, তাই
1: না?
0: তো সেই
1: কথার ফাঁকে আমার মনে হয় একটা গান হলে খুব ভালো হতো, এবং আমাদের বন্ধুরাও তাই চাইছেন।
0: একদম, আমরা সেই বিখ্যাত গানটা, বাদল সরকারের গান, সেই গানটা শুনে আমরা কিন্তু আবার আড্ডা
1: নাটক নিয়ে কথা হবে, বাদল সরকার আসবেন না কি হয়?
0: একদম, চলো গানটা শুনে আমরা আবার ফিরে আসছি।

0: সবাই আসেন এই অনুষ্ঠান উপভোগ করার জন্য। আপনারা যে এই অপসংস্কৃতির যুগে এই অনুষ্ঠান আজকে যে সিরিয়াল চালু করেছেন এর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে।
1: অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার
2: জন্য। হ্যাঁ, এবার আমরা যে বিষয়ে কথা বলছিলাম এই যে রিহার্সাল নিয়ে, নাটকের মঞ্চস্থ হওয়া নিয়ে, এবং এই যে বিবর্তন এবং প্রত্যাবর্তন সব কিছু নিয়ে, কারণ কিভাবে থিয়েটারের দলগুলো শুরু হলো, কিভাবে
1: সময় বা বিবর্তনের চাকাটা যদি প্রশ্ন লক্ষ্য করো তাহলে একটা জিনিস লক্ষ্য করবে যে আমরা যতই এগিয়ে যাই না কেন পুরনো সুতোর টানটা কিন্তু যথেষ্ট বজায় থাকে, এবং সেই অনুষঙ্গগুলোই আমাকে কোথাও গিয়ে ডানা মেলতে সাহায্য করে এটা যে কোনো ক্ষেত্রে।
2: হ্যাঁ, আর তুমি যদি এখনকার কথা বলো, এই যে যিনি ফোন করেছিলেন তিনি যেমন বলছিলেন যে এখনো গ্রামের দিকে এই যাত্রার যে বিষয়টা
1: রয়েছে, তো আমি ওই জন্যই বলছি
2: যে কালচারটা সেটা এখনো জারি রেখেছে, কারণ তুমি যে কোনো পূজোয় দেখবে এখনো আমাদের আমাদের একটা পাড়া রয়েছে আমাদের ওখানে, সেখানে প্রত্যেকবার সরস্বতী পুজোর দিন রাত্রেবেলা, মানে সরস্বতী পুজোর দিন হয়ে গেল তার পরের দিন সন্ধ্যাবেলা যাত্রা হয়, এবং সেই যাত্রাটা দেখতে মানে সমস্ত পাড়া থেকে লোক ভিড় করে আসে। তো এখনো যেই কালচারগুলো, যে যে পাড়া পাড়া কালচারগুলো বাঁচিয়ে
1: রেখেছে। সরস্বতী পূজোর কথা বললে এই প্রসঙ্গে আমার মনে হলো যে এটা খুব কমন, বিজয়াদশমীর পরের দিন বা সেই সময় পুজোর একদম শেষ মুহূর্তে এসে যে যাত্রাপালা পাড়া ক্লাবে যেটা হয়, এটা অনেক জায়গাতে এখনো জারি রয়েছে। এবারে রবীন্দ্র জয়ন্তীর সন্ধ্যার নাটকের কথা তো আমি বাদই দিলাম, সেটা এগুলো রয়েছে, এগুলো খুব কমন। এছাড়াও কোনো ওকেশন না হওয়া সত্ত্বেও যখন কোনো যাত্রা বা থিয়েটারকে মঞ্চস্থ করার জন্য উদ্যোগ নেওয়া হয় সেটা কিন্তু যথেষ্ট ভূয়সী প্রশংসার দাবি রাখে।
2: একদমই।
1: এবং কলকাতার বাইরে আমি একটা কথা সবসময় বলবো যে শুধু জীবনটা তো কলকাতা সেন্ট্রিক নয়, বাংলা মানে বৃহত্তর বাংলা, এই যে পুরো বাংলা, উত্তরবঙ্গ, মালদা, মুর্শিদাবাদ বা মেদিনীপুরের দিক যদি বলি, সমস্ত বাংলা জুড়ে আমরা যদি দেখি এই টানটা কিন্তু বিভিন্ন জায়গাতে অঞ্চল ভেদে ভালোবাসাটা কিন্তু পাল্টে পাল্টে, মানে ভালোবাসাটা এক থাকে কিন্তু তার প্রকাশটা পাল্টে পাল্টে যায়, এটাই বলতে চাইছি।
2: কারণ বাঁকুড়া পুরুলিয়া তুমি যে জায়গাগুলোর নাম বললে, বাঁকুড়া পুরুলিয়া
1: তাদের সংস্কৃতি যুক্ত হচ্ছে সেখানে,
2: হ্যাঁ, মানে সেই সংস্কৃতিগুলোর সঙ্গে সঙ্গে এই থিয়েটারের ধাঁচটা বদলাতে বদলাতে যায়।
1: যেমন আমি কথা প্রসঙ্গে মনে পড়লো নাটকটার নাম এক্ষুনি মনে আসছে না, দেবেশ চট্টোপাধ্যায়েরই নাটক একটা, আমি কয়েকদিন আগে আগের বছর দেখেছিলাম, দক্ষিণ দিনাজপুরের একটা বিশেষ নাচ, সেইটাকে কিন্তু অ্যাডপ্ট করা হয়েছে সেই গল্পে, গিরিশ কর্ণাটের গল্প বেসিক্যালি, আমার এই মুহূর্তে খেয়াল আসছে না কিছুতেই। বন্ধুরা কেউ জানলে নিশ্চয়ই আমাদের কমেন্ট সেকশনে জানিও,
2: কমেন্ট সেকশনে জানাও বা ফোন করে জানাও।
1: তো আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম,
2: হ্যাঁ, যেমন গ্রাম বাংলা মফস্বলের কথা বললে, কিন্তু থিয়েটারের কথা যদি বলি, থিয়েটার কিন্তু শুধু কলকাতার একাডেমি বা রবীন্দ্রসদনে আটকে ছিল না, কারণ বাংলার আসল নাট্যরস লুকিয়েছিল লোকসংস্কৃতিতে বা যাত্রাপালা,
1: যাত্রাপালা
2: যে জায়গাগুলোর নাম বললো।
1: এবং এই যাত্রার কথা ভাবলেই ভাবো আমাদের চোখের সামনে কি ভেসে ওঠে, যে মাঠের মাঝখানে একটা খোলা মঞ্চ, চারিদিকে উঁচু তক্তপোশের উপরে স্টেজ,
2: একদম মরমীবধু। তো সেই মরমীবধু দেখার জন্য মানুষ কিন্তু রাত জেগে থাকতো,
1: এবং এটা জসীমউদ্দীনের বিখ্যাত কাব্যগ্রন্থ সজনবাদিয়ার ঘাট অবলম্বনে তৈরি, এটা জানো তো?
2: একদমই।
1: কে নাট্যরূপ দিয়েছিল বলো তো?
2: নাট্যরূপ দিয়েছিলেন হচ্ছে নির্মল মুখোপাধ্যায়,
1: একদম।
2: এবং সেই পালায় নির্মল মুখোপাধ্যায় এবং বীণা কুমারী যখন উনি অভিনয় করতেন, মানুষ তখন যেমন বললাম রাত জেগে মানুষ দেখতো, এবং যাত্রা কালচারটাই কিন্তু সেটা, যাত্রা কিন্তু সারা রাত,
1: হ্যাঁ,
2: যে একটা যাত্রা রাইড হবে আজকে,
1: যে এই মাঠে সারা রাত ধরে যাত্রা পালা, এবং সেই নিয়েই মানুষের আগ্রহ, এবং শীত গ্রীষ্মের কোনো ব্যাপার নেই, যে শীতের রাতেও বেশি করে হতো আরো সেই সময়,
2: বিশেষ করে তখনকার দিনে যাত্রা দেখতে আসতেন মেয়েরা, কারণ মানে সমস্ত কাজ সেরে বাড়ির যা যা হাউসহোল্ড থাকতো সমস্ত কিছু সেরে রাত্রিবেলা বসে যাত্রা, ওইটুকু সময় হচ্ছে তাদের,
1: মানে এই বিনোদনের সত্যি কোনো ভাগ হবে না,
2: সত্যি তাই, কারণ এই নিখাত ভালোবাসার এই পালা, এই
1: এই আন্তরিকতা কিন্তু আজকের সিনেমা হলে আমরা কোনোদিনই পাবো না,
2: সত্যি তাই, কারণ প্যান্ডেলে যখন চোখ মুছতে মুছতে যখন আমাদের আমাদের যারা সঙ্গী তারা যারা যাত্রা দেখতে এসেছিলেন তারা যখন ওই চোখ মুছতে মুছতে বেরোবেন বা খুব হাসতে হাসতে বেরোবেন, তখন শিল্পীদের কাছে সেটাই পরম পাওয়া। এবং যখন ওই মরমী বধুর আগেও তো বেশ কিছু পালা হয়েছিল, মানে ধরো বিবি বিবি আনন্দময়ী বা নটি বিনোদিনী, এই সব,
1: কিংবা ধরো মীরার বধূহা, গঙ্গাপুত্র ভীষ্ম বা ভৈরব গঙ্গোপাধ্যায়, মামাটি মানুষ আমাদের বন্ধু একটু আগে একটা কথা বললেন,
2: বলেছিল তো তখনকার, মানে এই যে এতগুলো নাটক বা এতগুলো যাত্রা পালা, এগুলোর জনপ্রিয়তা কিভাবে বিচারিত করা,
1: মানে তুমি বলতে চাইছো আজকের মতো ইউটিউব টিআরপি তো সহজ ছিল না, তাহলে কিভাবে হতো এটা? আমার যতদূর মনে হয় কাউন্টারে টিকিট কত বিক্রি হলো আর হাটে বাজারে কি রকম চর্চা হচ্ছে সেটা নিয়ে,
2: এবং এই টিকিট বিক্রি হলো তো এক কথা, আরেকটা হলো টিকিটের দাম, মানে খুব নাম করা যদি হয় থিয়েটার বা যাত্রা তার টিকিট

0: দামটা হয়তো এক আনা বেশি হবে বা দু আনা বেশি হবে, এরকম ছিল। আর এই এর থেকেও মানে এই যে বিষয়গুলো, পৌরাণিক পালাগুলো, যেমন গঙ্গাপুত্র বিশ্ব, এগুলো দেখতে কিন্তু বিভিন্ন ধর্মের মানুষ আসে।
1: হ্যাঁ, মানে ওই জাতি ধর্ম নির্বিশেষে এই সমন্বয় সূত্রটা কোথাও গিয়ে যাত্রা আমাদের মধ্যে গেঁথে দিয়েছিল।
0: এন্টারটেইনমেন্ট, আজকে আমরা কাজ করছি, এন্টারটেইনমেন্ট দেখছি, তো সমস্ত কিছু কিন্তু আমাদের জাতি ধর্ম নির্বিশেষে, তেমনি আমাদের কাছে কিন্তু আমাদের বন্ধু চলে এসেছে। কথা
1: দেখে নেবো, ফোনে কে রয়েছেন? হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
0: হ্যালো হ্যালো
1: হ্যালো,
0: না যেমন ওই বাদল সরকারের শেষে মানে গানের শেষে আমরা শুনলাম না যে
1: জয় থিয়েটার, জয় জয় সিনেমার,
0: জয় থিয়েটার, জয় জনতার জয়। এবং এই জনতাই কিন্তু পারে একমাত্র এই থিয়েটার বিষয়টাকে বাঁচিয়ে রাখতে, এই যাত্রাপালার বিষয়টাকে বাঁচিয়ে রাখতে। এবং আমি জানি এখন মানুষের কাছে থিয়েটার বলতে মানে ধরো একাডেমিতে যাও বা বিভিন্ন মঞ্চে, ধরো তপন থিয়েটারের কথা বললাম, মাঝে তো তপন থিয়েটারের মতো একটি হল বন্ধ হয়ে যাওয়ার কথা উঠেছিল, কিন্তু প্রচুর মানুষ, প্রচুর দল, থিয়েটার দল, তারা চেষ্টা করেছিল কিভাবে সেই থিয়েটার দলটিকে বাঁচিয়ে রাখা যায় এবং কিভাবে সেই থিয়েটার দল,
1: ওই যে শুরুতে যেমনটা বললাম যে এন্টারটেইনমেন্টের এত মাধ্যম আমাদের কাছে, যে কারণের জন্য কোথাও গিয়ে একটা শ্রেণীর কাছে হয়তো আগ্রহ ফুরিয়ে যাচ্ছে, কিন্তু যাদের ভালোবাসাটা আজও অকৃত্রিম রয়ে গেছে তারা কিন্তু পুরোতে দিচ্ছেন না।
0: সেই পুরোতে না দেওয়ার কাজটা কিন্তু আমাদের, যাতে থিয়েটার বা সিনেমা, যেই দুটোই প্ল্যাটফর্ম, এই এই সিনেমা বা থিয়েটার বা যাত্রা, তারা কিন্তু তাদেরকে পুরোতে না দেওয়া কিন্তু আমাদের হাতে।
1: আচ্ছা, কথা প্রসঙ্গে আমার একটা জিনিস মনে হলো, তখনকার দিনে যাত্রাপালার বায়না বা বুকিং কবে করা হতো বলতো?
0: কবে করা হতো?
1: রথযাত্রায়।
0: তাই মানে খুঁটি পূজার মতো অনেক।
1: হ্যাঁ, মানে প্রতি বছর ব্যবসায়ীদের যেমন হাল খাতা হয়, যাত্রা দলগুলোরও রথযাত্রায় তেমন হাল খাতা হতো, এবং সেই অনুযায়ী অগ্রিম বায়না দিয়ে পছন্দ মতো তারিখ অনেকে পেতেন, অনেকে পেতেন না।
0: এইটা একটা মুশকিল।
1: হ্যাঁ, এটা একটা ব্যাপার, কারণ সবাই চায় না একটা ভালো ডেট,
0: সবাই চাইবে নিজের মনের মতো একটা ডেট চাইবে অবশ্যই। আর আজকের এই বঙ্গনাট্যের একাল এবং সেকাল নিয়ে অনেকটা গল্প করলাম আমি প্রিয়সমা এবং দেবার্ঘ। তোমরাও অনেকে ফোন লাইনে এলে এবং ফেসবুক কমেন্ট সেকশনে এলে, তারাও অনেক গল্প করলে।
1: শেষ মুহূর্তে একজন বন্ধুর ফোন নিয়ে নেবো, রয়েছেন কেউ সঙ্গে? হ্যালো, কে বলছো, কোথা থেকে বলছো?
2: আমি বলছি ভাই, তারুল থেকে।
1: হ্যাঁ,
2: যে নাটকের অনুষ্ঠানটা করছো,
1: হ্যাঁ
2: হ্যাঁ, খুবই ভালো, কিন্তু তোমাদেরকে যেটা লিখে দিয়েছে সেটাই বলছো, আর কিছু তোমার জানা নেই। নাম জীবন নাটকে যেটা তুমি বললে, সৌমিত্রর একটা আবৃত্তি ছিল, অভিশপ্ত এই জীবনে তোমার পাইবে না সুখ কখন, তীব্র অনুশোচনায় দিন যাবে কেটে, কণ্টক শয্যায় শুয়ে কাটিবে নিশি, নিদ্রা নাই হবে, কন্দ্রা যোগে ঘোর স্বপ্ন দেখিবে, যখন দেখিবে শোক ধরিতে যাবে, মরিতে সে মরিচিকা সম বাতাসে নিতাবে।
0: অনেক ধন্যবাদ। যে নাটকটার নাম বললেন আপনি, সেই নামটা আমরা খুব মানে খুব
1: প্রথমেই উল্লেখ করে দিয়েছি,
0: উল্লেখ করে দিয়েছিলাম, আপনি
1: হয়তো তখন শুনেননি। হ্যাঁ, সেটাই।
0: ঠিক আছে, আমরা আজকের মতো এই বঙ্গনাট্যের একাল এবং সেকাল নিয়ে গল্পের আড্ডা যেটা চলছিল সেটা ইতি টানছি, এবং তোমাদের জন্য যেতে যেতে থাকবে একটা সুন্দর গান ক্যাকটাসের পক্ষ থেকে। গানটা শুনতে শুনতে তাহলে ফেসবুকে কমেন্ট করে জানাও কেমন লাগলো। তাহলে আজকের মতো টাটা।

0: শেষ হলো যুববাণীর অনুষ্ঠান উপস্থাপনা করলেন দেবার্ঘ সাহা এবং প্রিয়সমা গঙ্গোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি, শুরু হচ্ছে বাংলার মুখ।

আজকের অনুষ্ঠানে যে গ্রামের কথা বলবো তার নাম বেলপুকুর। নদিয়া জেলার কৃষ্ণনগর 2 নম্বর ব্লকের অন্তর্গত এই গ্রামটি ঐতিহ্য ও পরম্পরার নিদর্শন বহন করে চলেছে। এই বেলপুকুর গ্রামেই ছিল শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর মা তুলালয়। অথচ এই গ্রামেই ধুমধামের সঙ্গে হয় শক্তির আরাধনা অর্থাৎ কালী পুজো। আরো অনেক কিছু বিষয় রয়েছে যা ভীষণভাবে উল্লেখযোগ্য। গ্রামের এই রূপ নামকরণের উৎস সহ আরো অনেক কিছু নিয়েই কথা বলেছিলাম কিছু গ্রামবাসীর সঙ্গে। চলুন শুনে নিই তাঁদের কথা, তাঁদের কবিতা ও তাঁদের গান।

0: একসময় এই এলাকায় খেলোয়াড় হিসেবে বেশ নাম ডাকছিল নারায়ণ সেনগুপ্তের। নারায়ণবাবু বর্তমানে মেয়েদের ফুটবল প্রশিক্ষক হিসেবে নিরলস কাজ করে চলেছেন।
1: আমি ফুটবলটা খেলতাম কৃষ্ণর সাউথ ক্লাবে, প্রথম জীবনে ক্রিকেটটা খেলতাম স্পোর্টিং ইনম্যান, তারপরে পরবর্তী সময় অমর ভারতীতে ক্রিকেট খেলি এবং ফুটবলটাও খেলতাম। তারপরে আমি ধুবুলিয়া জোনাল স্পোর্টস যখন জন্ম নিল তখন ধুবুলিয়া জোনাল স্পোর্টসে ইয়ংস্টার ক্লাব হয়ে খেলতাম ফুটবল, এবং আমরা ইয়ংস্টার ক্লাব পরপর ছ বছর চ্যাম্পিয়ন ছিলাম। ক্রিকেটটা এবং ফুটবলটা আমি দুটোই ইস্তমল লিগে খেলতাম। ফুটবল খেলতে নদিয়ার প্রতিটা জায়গায় মোটামুটি গিয়েছি, ক্রিকেটটাও বাইরে খেলে এসেছি, আর রেফারি বা আম্পিয়ারিং করতে গিয়ে আমি ওয়েস্টবেঙ্গলে প্রায় ডিস্ট্রিক্টটাই ঘুরে এসেছি। 1994 সালে খেলা ছাড়ার পর তারপরে আমি একটু কোচিং জীবনে ঢুকি, তখন বিভিন্ন ক্লাবে কোচিং করাতাম, নাগাদিতে কোচিং করাতাম, নাগাদি কুটির বাগান, সেখানে ওরা রানার্স আপ হলো, বেথডরি কোচিং করেছি, ধুবুলিয়াতে 3-4টে ক্লাবকে কোচিং করিয়েছি, তারাও চ্যাম্পিয়ন হয়েছে, সর্বশেষে চুপিপোতা এবং ডাঙ্গাপাড়া ছেলেদের ফুটবলও কোচিং করিয়েছি, চুপিপোতা সেকেন্ড ডিভিশন থেকে চ্যাম্পিয়ন হয়ে ফার্স্ট ডিভিশন ওঠে, ডাঙ্গাপাড়াও জুনিয়র সিনিয়র দুটোই চ্যাম্পিয়ন হয়, বাহাদুপুরও কোচিং করি, বাহাদুপুরও চ্যাম্পিয়ন হয়। বর্তমানে মেয়েদের নিয়েই প্র্যাকটিস করাই, প্রথম চুপিপোতা মাঠে আমি মেয়েদের ফুটবল নিয়ে নামি, চুপিপোতার অনেক মেয়ে যারা ছিল, এবং সে বছর আমি আবাহনী ক্রীড়াচক্র থেকে সহযোগিতা পেয়েছিলাম। আমি একসময় খোখো টিম করেছিলাম, নদিয়া জেলার হয়ে খোখো কোচিং করে আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম, প্রথমবার মুর্শিদাবাদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
2: মেয়েদের কোচিং করার ব্যাপারটা কিভাবে মাথায় এলো?
1: এটা আমার একটা মনের জেদ চাবে যে মেয়েদের ফুটবল মাঠে নামাতে হবে, প্রথম মেয়েদেরই আমি নামাই, ভালো সাড়াও পাই, বিভিন্ন গ্রামগঞ্জে মেয়েদের নিয়ে যাই, তাতে ব্যাপক মানুষের উন্মাদনা যে মেয়েরা ভালো ফুটবল খেলে, এটা আমার একটা বড় জেদ ছিল, এবং সেই জেদে আমি কিছুটা সাকসেসফুল হয়েছি। এখন পরবর্তী সময় কতটুকু ধরে রাখতে পারবো সেটাও আমি চিন্তা ভাবনা করছি।
2: কোচিং ক্যাম্পটা কি বিশেষ কোনো স্কুলের মেয়েরা বেশি আসে?
1: হ্যাঁ, সবই ধুবুলিয়া নিবেদিতা বালিকা বিদ্যালয়ের মেয়ে, এবং ওরা 19-এ দুবার চ্যাম্পিয়ন, আবার সুব্রত কাপে চ্যাম্পিয়ন হলো।
2: তো এদের নিয়ে আপনার স্বপ্ন কি?
1: এরা খেলুক, আমাদের দেশের হয়ে খেলুক, রাজ্যের হয়ে খেলুক, জেলার মধ্যে সারা পড়েছে আমাদের ক্যাম্পে। আন্ডার-14-এ বেঙ্গল খেলে এসছে বিদিশা বৈরাগি, আন্ডার-17-এও চান্স পেয়েছে, তারপরে আবার 19-এ মেয়ে আছে, এবং এছাড়া কলকাতা মাঠেও আমাদের 14-15টা মেয়ে খেলে, এবং দিল্লির লিগেও আমাদের 3টে মেয়ে খেলে এসছে।
2: বলছিলেন যে আপনি রেফারিং করেছেন, আম্পায়ারিং করেছেন, এইটা কিভাবে সম্ভব হলো?
1: ধুবুলি আঞ্চলিক ক্রীড়া সংস্থা যখন সৃষ্টি হয় আর কি 1979 সালে, তখন রেফারির অভাবে খেলা পড়ে যেত। তখন কি হলো, আমারই একজন মাস্টারমশাই ধীরেন্দ্রনাথ রায়, উনি মারা গিয়েছেন, ওনার প্রেরণাতে আমি রেফারিং জগতে আসি, এবং ওই খেলার মধ্যে থেকে রেফারিং করতাম, ফুটবলটা রেফারিং করতাম, ক্রিকেটটা আম্পায়ারিং করতাম। কলকাতা সিআরও করেছি, সিএবিও করেছি, পরীক্ষা দিতে হয়েছে, জেলাও পরীক্ষা দিয়ে কোয়ালিফাইড হয়েছিলাম, এবং কলকাতাতেও তাই।
0: বেলপুকুর নিয়ে আরো অনেক কথাই বললেন প্রবীণ স্বপন কুমার বন্দ্যোপাধ্যায়।
3: বেলপুকুর গ্রামের মোটামুটি 600-650 বছরের ইতিহাস পাই, চৈতন্যদেবের মাতামহ পণ্ডিত নীলাম্বর চক্রবর্তীর আমল থেকে আমরা বেলপুকুর গ্রামের ইতিহাস মোটামুটি একটু পাই। মাঝখানে একটা গ্যাপ আছে, চৈতন্যদেবের পরে প্রায় 150-200 বছরের গ্যাপ আছে, তারপরে যিনি এই গ্রামের প্রতিষ্ঠাতা তিনি ছিলেন রামচন্দ্র বন্দ্যোপাধ্যায় ওরফে রামচন্দ্র ভট্টাচার্য। কারণ ভট্টাচার্যটা তো পাণ্ডিতিক বা যাজনিক উপাধি, সেটা এখন পদবী হয়ে গিয়েছে। তো রামচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি সিদ্ধ পুরুষ ছিলেন, এই গ্রামে যে কালী পুজোর প্রবর্তন করেছিলেন রামচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা ভট্টাচার্য, যাই বলুন না কেন, সেই কালী পুজোটা এখন প্রায় 300-350 পুজো হয়। আমাদের এই গ্রামে পরিক্রমা উৎসবে দোলের আগে সকলে আসেন, প্রায় 15 দিনের উৎসব চলে। এখানকার শিক্ষাদীক্ষার হার বেশ ভালো, প্রায় 75% to 80%। মাঝে মাঝে আগে বেশ ভালো সাংস্কৃতিক উৎসব হতো, এগুলো কিছুটা হলেও মার খেয়েছে, কিন্তু মরে যায়নি। এখানে নাম সংকীর্তনের জন্যে এবং বাউলের জন্যে বেশ কিছু আর্টিস্ট আছে। আমি দেখেছি বন বেরুনি বলে একটা উৎসব হতো, মায়েরা ঠাকুমারা জঙ্গলের কাছে বেড়ার কাছে গিয়ে ধূপ ধুনো দিয়ে পুজো করতেন, এইটা একটা বড় লোক উৎসব ছিল, আস্তে আস্তে সেটা হারিয়ে যাচ্ছে। তারপরে ষষ্ঠী, ষষ্ঠীর উৎসবটা শুধু একটা মা ষষ্ঠীকে পুজো নয়, বটগাছের নিচে সবাই মিলে একসাথে হয়ে গ্রামীণ মহিলারা এসে সেখানে পুজো দিতেন। এখানে এখনো 55 তলা বিরাট বটগাছের নিচে মনসা পুজোর সময় একটা বিরাট উৎসব হয়।
2: গ্রামের নাম বেলপুকুর কেন?
3: রামচন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি একটি বেলগাছের নিচে বসে সাধনা করতেন, আর সেখানে একটা পুকুর ছিল, এবং এই গ্রামটা রামচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে দিয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্রের প্রপিতামহ রুদ্র রায়। তো সেই থেকে নাম হলো বিল্ল পুষ্করণী, অপভ্রংশ হলো বেলপুকুর। আবার বৈষ্ণব শাস্ত্রকে বেলপুকুরিয়া বলা হয়, আবার সীমন্ত দ্বীপও বলা হয়, নবদ্বীপের অন্যতম একটা দ্বীপ। আর এক সময় বেলপুকুরের কাছাকাছি গঙ্গা প্রবাহিত হতো, শ্রী চৈতন্যদেবের আমল থেকে 3 বার তার স্থান পরিবর্তন হয়েছে। এছাড়া আমার কাছে একটা ম্যাপ আছে, রেডেল সাহেবের ম্যাপ, সেই ম্যাপেও আমি দেখেছি আগে নবদ্বীপের পশ্চিম দিকে ছিল, তারপরে এলো পূব দিকে, এসে বেলপুরের কাছাকাছি চলে এলো, তারপরে পূব দিকেই থাকলো কিন্তু কাছাকাছি চলে গেল নবদ্বীপের। গঙ্গাকে কেন্দ্র করে কিন্তু এখানে ব্যবসা বাণিজ্য বেশ ভালো হতো আগে। সুরেন্দ্রনাথ তর্কালঙ্কার মহামহোপাধ্যায় উপাধি পেয়েছিলেন এবং বিদ্যাসাগরের আমলে ওনাকে আমন্ত্রণ জানানো হয়েছিল যে কলকাতার সংস্কৃত কলেজে পড়ানোর জন্য, কিন্তু উনি গ্রাম ছেড়ে যাননি এবং ওই তর্কালঙ্কার নাম থেকেই তর্কালঙ্কার বাড়ি হয়েছে, আর রামনাথ বিদ্যালঙ্কারের নাম থেকেই বিদ্যালঙ্কার পাড়ার সৃষ্টি। এইভাবে বেলপুকুরে বাচস্পতি পাড়া আছে, সবই পাণ্ডিতিক উপাধির উপর নির্ভর করে পাড়াগুলো সৃষ্টি হয়েছিল।
0: মুক্তিরানী বৈরাগ্য, খুব ছোট থেকেই সাংগীতিক আবহে বড় হলেও বিয়ের পর তাঁর এই প্রতিভার সঠিক বিকাশ হয়। 2020 সালে রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর দ্বারা পুরস্কৃত এই শিল্পীর সঙ্গে কথা বলার শেষে গানও শুনে নেওয়া গেল।
4: বাবার নাম ছিল পিনাকপানি পাঠক আর শ্বশুরমশাই ছিল ঈশ্বর অধীরচন্দ্র বৈরাগ্য, উনি ছিলেন কীর্তনিয়া, আর বাবা ক্লাসিক্যাল গান করতেন। বাবা আমাকে দিলেন যে এই কীর্তনটা করো, আমাদের বংশে যেহেতু চৈতন্য মহাপ্রভু এসেছেন তা কীর্তনটা তুমি করো। এবার আমার স্বামী আমাকে কীর্তনটা শেখালো। বিয়ের পর আমার খুব ছোট বয়সে বিয়ে হয়েছে।
3: আপনি এরকম কীর্তন করতে কোথায় কোথায় গেছেন?
4: এলাহাবাদ গেছি, বৃন্দাবন গেছি, হরিদ্বার গেছি, ঝাড়খণ্ড, বিহার, আসাম, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, মেদিনীপুর, আমাদের নদিয়াতে তো করি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, সব জায়গাতে আমি প্রোগ্রাম করি পশ্চিমবাংলার। আমাদের ছজনার দল আছে, এই কীর্তন দিয়েই আমাদের সবারই সংসার চলে। যদি

0: খোলবাদক বাবুলাল বৈরাগ্য। ওর সঙ্গে কথা বলার শেষে উপরি পাওনা হিসেবে খোলবাদনও শুনে নিলাম আমরা।
1: শিখলটা আমার বাবা ঈশ্বর অধীরচন্দ্র বৈরাগ্য, তিনি শিখল জানতেন এবং কীর্তন তিনি গাইতে পারতেন। এবার সেইখান থেকে আমার দাদা ঈশ্বর সাধনচন্দ্র বৈরাগ্য, তিনি বাবার কাছ থেকে শিখল শিক্ষা করে, এবার দাদার কাছ থেকে আমি শিখলটা শিক্ষা করি। তখন আমার বয়স হচ্ছে 11 বছর, সেই 11 বছর থেকে এই অবধি আমি খোল সঙ্গত করছি। বাবা কীর্তন গাইতেন, দাদা বাজাতেন খোলে, এবার দাদার সঙ্গেই আমি সঙ্গত করতাম। এইবার 13 বছর বয়সে বাবা দেহ রাখে, তারপরে কীর্তনটাকেই আমরা নিজস্ব মনে করে চলি। এইটাই পেশা আমাদের।

0: প্রাক্তন খেলোয়াড় ও বর্তমানে পেশায় চিকিৎসক জগদীশ নাথ বললেন অনেক কথা।
1: একটা সময় এই বেলপুকুরের নাম ছিল বিল্লপক্ষ, ওই পঞ্চানন তলা যেটা বলা হচ্ছে, যেখানে এখানে বিশাল একটা বট গাছ আছে, তার নিচে দিয়ে গঙ্গা ছিল। সেই গঙ্গার তীরে দুটো শিবের মন্দির ছিল, একটা বিল্লেশ্বর একটা পক্ষেশ্বর, সেটা গঙ্গা গর্ভে চলে যায়। একটা সময় এই গ্রাম 1,002 ঘর ব্রাহ্মণের বাস ছিল এবং 27টা টোল ছিল, এবং এইখানে যে নীলাম্বর চক্রবর্তী নিমায়ের দাদু, উনি শিহট্ট থেকে এখানে আসেন বিদ্যালাভ করতে, এবং এইখানে বিদ্যালাভ করে যে পণ্ডিতের কাছে উনি শিক্ষালাভ করেছিলেন, সেই পণ্ডিতের কোনো সন্তানাদি না থাকা সেই চতুষ্পাঠীটা তাকে দিয়ে দেয়, সেইখানে উনি টোল খুলে বসেন এবং শিক্ষা দিতেন। নীলাম্বর চক্রবর্তী একমাত্র লোক যিনি 1,002 ঘর ব্রাহ্মণের মধ্যে একজন ছিলেন যিনি বিষ্ণুর উপাসক ছিলেন। কৃষ্ণানন্দ অগমবাগীস, যিনি স্বপ্নাদিষ্ট হয়ে কালী পুজো, তা দীপাবলিতে যে পুজো হয় সেই ঠাকুরের প্রতিষ্ঠা করেন, এবং সেই কালী পুজো আমাদের এখানে পরবর্তী ক্ষেত্রে চালু হয়ে যায়। প্রতি বৈশাখ মাসে পয়লা বৈশাখ গণেশ পূজাকে উপলক্ষ করে আগে এক মাস ব্যাপী মেলা হতো এবং এক মাস ব্যাপী আপনার যাত্রা হতো। পরবর্তী ক্ষেত্রে সেটা কিছুদিন বন্ধ ছিল, তারপর আবার চালু করা হয়। গত বছর আমরা 5 রাত্রি যাত্রা করেছি, প্রত্যেকটা গ্রামের ছেলেরা এবং বাইরের থেকে আপনার ওই ফিমেল ভাড়া করে নিয়ে আসে, যাত্রা চালিয়ে যায়। বেলপুকুরও একটা দল আছে, ভালো দল, কিন্তু এখন মোটামুটি এত আপনার কস্টলি হয়ে গেছে যাত্রা দিয়ে, যার জন্য এখন এই সবগুলো চালানো খুব মুশকিল হচ্ছে।
2: আপনি নিজে যাত্রা করেন?
1: আমি যাত্রা আগে করেছি, এখন বন্ধ করেছি, অনেক যাত্রাই করেছি।
2: ছেলেপুরেরা এখনো যাত্রা করছে এখানে?
1: হ্যাঁ, এখানকার ছেলেরা যাত্রা করে এবং মোটামুটি তারা খুবই উৎসাহী এই যাত্রার ব্যাপারে।
2: আচ্ছা, এই অঞ্চলের মানুষজন চিকিৎসার জন্য কি মানে কি ধরনের ইয়ে পায় এখানে?
1: এখানে দেখুন আমাদের একটা হসপিটাল আছে, সরকারি হসপিটাল, মেনলি আপনার ধুবুলিয়া, ধুবুলিয়া থেকে কৃষ্ণনগর, শক্তিনগর সদর। এখানকার লোকেরা হলো কৃষির উপরে নির্ভরশীল, 75% হলো গিয়ে আপনার কৃষিজীবী।
2: আপনাদের এখানে কি কি ধরনের ভালো এখানে ফলন আছে?
1: এখানে ধান, পাট, এখন ভুট্টা চাষ খুব হচ্ছে, আর তরকারি হয়, আর একটা এখন নতুন যে জিনিসটা হচ্ছে সেটা হলো গিয়ে ফুলের চাষ, ব্যাপক হারে ফুলের চাষ হচ্ছে।
2: চাষজাত দ্রব্যগুলো যে বিক্রি হয় সেটা কোথায় বিক্রি? স্থানীয় পাইকারি বাজার?
1: এখানে কিছু লোকাল ফুড়ে আছে যারা কেনে, ধুবুলিয়ায় আড়ত আছে, সে আড়তে নিয়ে গিয়ে বিক্রি করে, তারা কম দামে কিনছে, ওখানে গিয়ে একটু বেশি দামে বিক্রি করছে।
0: এলাকার চাষবাস নিয়ে বললেন
3: বিশ্বনাথ ঘোষ। 10-15 বিঘা জমি আছে, নিজেই চাষ করে, কিন্তু চাষের যা বর্তমান পরিস্থিতি, চাষে আর কোনো কিছু সুরাহা হচ্ছে না, এখানে লেবার পাওয়া যাচ্ছে না, কোনোরকমভাবে দিন আনা দিন খাওয়া মতো। তাও একটা সিজন ভালো হচ্ছে, একটা ফসল ভালো হচ্ছে না।
2: ধান কতবার হয়?
3: ধান 2 বার হয়, মানে একটা আমন, একটা হচ্ছে বোরো।
2: কি কি সবজি এখানে মূলত মানে ভালো হয়?
3: সবজি এখানে সব রকম সবজি হয়, সবজি এখানে যা লাগানো যাবে তাই হয়, ভুট্টাটা আমদানি হয়েছে, আর তিল চাষটাও চলছে অনেকদিন ধরে, গাঁদা ফুলটা আমদানি হয়েছে ভালো, কুমড়োর চাষ ফল হয়, আমটা হয়।
0: ছোট্ট ঈশানি শোনালো কবিতা।
4: শুক্লা বসুর লেখা কবিতা বাসা। ফাল্গুনে ফোটে নিত কাঞ্চন ফুল, আমাদের আম গাছে ধরেছে মুকুল, মৌটুসি বুলবুলি ডগমগ আটখান, মুকুলের এ খবর করোনা কো পাঁচ কান, তাও গেল ফাঁস হই মম করা গন্ধে, মৌমাছি ঝাঁকে ঝাঁক সকালে ও সন্ধে, মগডালে কত বড় মৌচাক ওরে ভাই, তাই দেখে কুটচিটা হাত তালি দিল তাই, মিনিয়ার গুড্ডুটা এত বড় বিটকেল, মৌচাক ভাঙতে খুঁজে ফেরে পাটকেল, কুটচি তোড়ে গে টং মনে ভারি দুঃখ, ভাষা ভাঙা ঠিক নয় জেনে রাখ মুখ্য।
0: গ্রাম নিয়ে তার অনুভূতি ব্যক্ত করলেন নবীন প্রজন্মের প্রতিনিধি নিরুপমা বৈরাগ্য বিশ্বাস।
5: আমি এই বেলপুকুর গ্রামেরই মেয়ে এবং বেলপুকুর গ্রামে আমার বিবাহ হয়েছে।

0: পারিবারিক সূত্র থেকে মামা বাড়িটাও বেলপুকুর গ্রামেই। এই গ্রামে পড়াশোনা করেছি। আমাদের গ্রামের মেয়েরা কিন্তু সবাই শিক্ষা সংস্কৃতির দিকে ঝোঁক আছে। নাচ, গান, আবৃত্তি, আঁকা, এগুলো কিন্তু কোনো পরিবার নেই এমন যে সেই পরিবারের ছেলেমেয়েরা যে করে না বা মেয়ে হিসাবে এটা করা যাবে না, এই বাধ্যবাধকতা কিন্তু আমাদের গ্রামে নেই। আমাদের গ্রাম সবসময়কার জন্য একটু উচ্চশিক্ষিত, বা তাদের চিন্তাভাবনাও কিন্তু উচ্চ মননের। কোথাও গিয়ে যে এরকম না যে মেয়ে বলে তাকে পিছন দিকে টেনে ধরা বা সে এটা করতে পারবে না, এটা কিন্তু আমাদের গ্রামে নেই। আমি যে পাড়ায় থাকি সেই পাড়াতেই প্রাথমিক বিদ্যালয় এবং বেলপুকুর গার্লস হাই স্কুল রয়েছে, উচ্চ বিদ্যালয়ও রয়েছে বেলপুকুর হাই স্কুল। তো এখান থেকে পড়াশোনা করার পরে যে কলেজে ভর্তি হবে তখন তাদের কৃষ্ণনগর আছে, কৃষ্ণনগরে গিয়ে কলেজ করতে হচ্ছে। তো মোটামুটি উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত গ্রামেই আমাদের মেয়েদের পড়াশোনার ব্যবস্থা রয়েছে। অনেক শিক্ষিত মেয়ে রয়েছে যারা বিভিন্ন জায়গায় চাকরি করতে যাচ্ছে, বা টিচার বলুন, সমস্ত দিক থেকে বউরা রয়েছে যারা কাজ করছে।
1: বিশ্বভারতীর অপূর্ব সাংগীতিক আবহেই শিক্ষালাভ করেন চিন্ময় ভট্টাচার্য।
2: আমার গানটা ছোটবেলা থেকেই খুব পছন্দের জিনিস। আমাদের বাড়িতেও গানের একটা চর্চা পরিবেশ ছিলই আগাগোড়াই। আমার ছোট পিসি গান করতেন এবং আমার দাদুও ভীষণ ভালো গান করতেন, বলত পরিবেশটা ছিলই সেইটার থেকেই আসা। এবং আমার বাবা গান ভালোবাসেন, বলত শেখাটা সেখান থেকেই শুরু হয় এবং ছোট পিসির হাতেই হাতে করি আমার। তারপরে মাস্টারমশাইদের কাছে পড়ি, অনেকের কাছেই শিখেছি এবং পরবর্তীতে বিশ্বভারতী, এবং এখনো পর্যন্ত আমি রবীন্দ্রসঙ্গীতে তালিম নিচ্ছি শ্রীমতী সঙ্গমিত্রা গুপ্ত, এবং খেয়াল তালিম নিচ্ছি পণ্ডিত মনোজিৎ মল্লিকের কাছ থেকে।
3: রবীন্দ্রসঙ্গীতের প্রতি তোমার এত টান কেন?
2: বাড়িতে চিন্ময় চট্টোপাধ্যায়ের একটি ক্যাসেট ছিল, সেখানে অদ্ভুতভাবে একটি গান কানে আসে চালাতে গিয়ে,

0: কর্মসূত্রে বাবা অনেকদিন বোলপুরে ছিলেন এবং সেখানে রবীন্দ্রসঙ্গীত আমি শিক্ষা নিতে যাই। প্রশান্ত কুমার ঘোষ বিশ্বভারতীর সঙ্গীত ভবনের অধ্যাপক, ওনার কাছে দীর্ঘ 5-6 বছর শিক্ষার পর আমি তারপরে বিশ্বভারতীর সঙ্গীত ভবনের জন্য পরীক্ষা দিই, তারপরে চান্স পেয়ে যাই, তারপরে ওখানেই বিএমইউজ করি এবং এমইউজ করি। বিশ্বভারতীর অনুভূতিটা আমার প্রাণের মধ্যে জড়িয়ে আছে এখনো পর্যন্ত, চেষ্টা করি যে সময় পেলে চলে যাওয়ার।
1: নবীন এই শিল্পী শোনালেন রবীন্দ্রনাথের গান।

0: একটু অন্যরকমভাবে শিক্ষাদানের ভাবনার দিকে আলোকপাত করেন শিক্ষক মহানন্দ চক্রবর্তী।
1: আমি এই শঙ্করপুর প্রাথমিক বিদ্যালয়ের টিচার। আমার স্কুলে কিছু সিস্টেম চালু করেছি। আমরা বিনোদনমূলক কিছু অনুষ্ঠানের আয়োজন করি এবং বিদ্যালয়ের যে ছাত্ররা আছে তাদের জন্মদিন তা মা বাবারা ভুলে যায়, কিন্তু আমরা ভুলি না, আমরা তাদের জন্মদিনটা পালন করি। এবং আমাদের নথিভুক্ত আছে স্টুডেন্ট শিক্ষাপঞ্জি, সেখানে প্রত্যেকটার জন্ম তারিখ, তাদের ফোন নাম্বার ডিটেলসটা আছে। আমরা মান্থ ওয়াইজ সেটাকে লিস্ট করি, পিয়ার লাইন মিট হওয়ার আগে আমরা সেখানে চোখ বুলাই, তাকে আমরা ডেকে নিই, প্রত্যেকটা ছাত্র তাকে উইস করে, আমরা তাকে আশীর্বাদ করি। আমরা প্রতি 3 মাস অন্তর একটা করে মূল্যায়ন করি, সেই মূল্যায়নটা হচ্ছে তার অ্যাটেন্ডেন্স, স্বাস্থ্য সচেতনতা, শৃঙ্খলা পরায়ণতা। আমি একাডেমিক ব্যাপারটা ততটা মুখ্য করি না, গার্জিয়ান মিটিং করি, গার্জিয়ান মিটিংয়ে তাদের সম্পর্কে বলা হয় এবং পেন হোক, একটা ছোট্ট গিফট তার মাকে তুলে দিই। এবং পরপর 3 দিন যদি কামাই হয়, সেই 3 দিনের কামাইয়ের পর চতুর্থ দিন আমরা গার্জেনকে ফোন করি, এই করার জন্য আমাদের অ্যাটেন্ডেন্সটা অপেক্ষাকৃত। এই সার্কেলের একটা প্রত্যন্ত গ্রাম গঙ্গার ধারে, সেখানে আমরা অ্যাটেন্ডেন্সটা খুব ভালো পাই। আমরা প্রত্যেকটা মনীষীর জন্মদিন এবং অনুষ্ঠান করা হয় এবং সেসব অনুষ্ঠানগুলোতে প্রভাত ফেরি করি। শুধু তাই নয়, সমাজ সচেতনতামূলক অনেক অনুষ্ঠানও করি, যেমন বাল্যবিবাহ, ওখানে খুবই ওটা প্রযোজ্য। 15 বছর 16 বছর হয়ে গেলে মেয়েদের তার মা বাবা চায় পাত্রস্থ করে দেওয়া, আমরা প্রচার করি এবং আমরা পথ পরিক্রমা করি। শুধু তাই নয়, প্রভাত ফেরির মাধ্যমে যারা হেলমেট পরে নি তাদেরকে আমরা দাঁড় করাই, দাঁড় করিয়ে ছোট্ট একটা বাচ্চা তাকে একটা চকলেট দেয় যে কাকু হেলমেটটা পরবেন। এছাড়া ডেঙ্গু, তারপরে যে মশাবাহিত যে রোগ, সেই সম্পর্কে আমরা সচেতন করি এবং 5 জন করে আমরা টিম করি ডেঙ্গুর টাইমে। বর্ষার টাইমে আমাদের প্ল্যাকার্ড করা আছে, তার হাতে নিয়ে যায়, একজনকে আমরা হেড করে দিই, তার সঙ্গে 5 জন যায়, তার পাড়ার 5টা করে বাড়িতে মিট করে, মিট করে তাদের নামটা লিখে আনে, আমরা কাগজ দিয়ে দিই। বেশিরভাগ চাষি পরিবার, তাদের বিভিন্ন রকম আবর্জনা থাকতেই পারে, সেটা পরিচ্ছন্ন করার জন্য আমরা সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ করি। স্পেশাল ক্লাস আমাদের 3-4 থেকে নেওয়া হয় এবং আমরা স্কুল কম্পাউন্ডে যাওয়ার পর যে বাচ্চার মুখে কথা ওঠে না, প্রি প্রাইমারিতে ভর্তি হয়েছে, তাকেও আমরা শেখাই যে মে আই গো টু দ্য টয়লেট।
0: নবীন যাত্রা শিল্পী পিন্টু দত্ত।
2: আমরা ছোটবেলা থেকেই আমার বাবাকে দেখেছি যাত্রা করতে, আমার দাদাও করে। এবার যাত্রাটার সমস্যা হচ্ছে যে আর্থিকভাবে খুব সমস্যা, তো একটা যাত্রা করতে গেলে যে টাকা প্রয়োজন হয় সেই টাকা অনুযায়ী আমরা যোগান করতে পারি না, সেই জন্যেই হয়তো খুব বেশি করাও হয়ে ওঠে না। কিন্তু যে এক একটা গ্রামের উৎসব যখনই হয়, এক একটা গ্রামের বিভিন্ন সময়ের এক একটা উৎসব থাকে, সেই উৎসবকে কেন্দ্র করে যাত্রাটা হয়। যেমন এই দোল উৎসবকে কেন্দ্র করে আমাদের পার্শ্ববর্তী গ্রাম রাজাপুর, সেখানে যাত্রা হলো, সেই যাত্রা আমি করেছি। এরকম উৎসবকে কেন্দ্র করে এই যাত্রা এখন হচ্ছে আমাদের এলাকায় অন্তত পক্ষে। আর আমাদের যেটা মূল যেটা ছিল প্রতি বছরই হয়, সেটা হচ্ছে বেলপুকুর ব্যায়াম সমিতি ক্লাবের পরিচালনায় বেলপুকুর গ্রামেই, ওটা আনন্দমেলা মাঠে, ওটা 7 দিনের ওটা কম্পিটিশন হতো, যাত্রা কম্পিটিশন। যাত্রা প্রেমী মানুষ প্রচুর আছে, তারা যাত্রা উপস্থিত হয়।
3: আপনার খুব প্রিয় কোন যাত্রাপালা, তার একটা ছোট্ট যদি অংশ শোনান।
2: আমি না হয় ভুল করেছি, কিন্তু ওরা ওই অর্থ আর আভিজাত্যে পরিপূর্ণ বিজন চৌধুরী কি ঠিক কাজ করেছে? এই ঘুণধরা সমাজ কি ঠিক কাজ করেছে? করনি, আর করবেও না কোনোদিন। তাই নিজেদের বিচার এবার নিজেদেরই করতে হবে, যারা তোর আর আমার মতো হাজার হাজার বেকার যুবকের বুকের হাড় দিয়ে তৈরি করেছে ওই 7 মহলা ইমারত, যারা শুনতে পায় না গরিবের কান্না, তারা দেখতে পায় না অসহায় নারীর চোখের জল। সেই সব ধনীর নিকট কোনো আবেদন নিবেদন, কোনো অনুগ্রহ ভিক্ষা নয়, উড়িয়ে দিতে হবে ওদের অহংকারের অট্টালিকা, আদায় করে নিতে হবে ন্যায্য বিচার, কায়েম করতে হবে নিজেদের অধিকার।
0: বহুদিন ধরে বেলপুকুর সহ সমগ্র নদিয়া জেলায় সাহিত্য ও সংস্কৃতি নিয়ে কাজ করে চলেছেন পীতম ভট্টাচার্য। এই সব ব্যাপার নিয়ে বললেন পীতম বাবু।
4: একটা সময় সাহিত্য সংস্কৃতিতে খুবই উল্লেখযোগ্য ছিল এই গ্রাম বেলপুকুরেও, অনেক চতুষ্পাঠি ছিল, দেশ বিদেশ থেকে ছাত্রছাত্রীরা এখানে সংস্কৃত পড়তে আসত, পণ্ডিত প্রধান এই গ্রাম। এই গ্রামে বহুকাল ধরেই যাত্রাপালা প্রচলিত, এখানকার নাটক একটা সময় জেলার বিভিন্ন প্রান্তে পুরস্কৃত হয়েছে। প্রখ্যাত কয়েকজন যাত্রা শিল্পী ছিলেন প্রয়াত বিমল ব্যানার্জি, প্রয়াত কার্তিক ব্যানার্জি এবং এখনও বেঁচে আছেন দুলাল বিশ্বাস, ক্ষিতিশ দত্ত, তারা একটা সময় অসম্ভব ভালো যাত্রা করতেন এবং বিভিন্ন অঞ্চলে তারা যাত্রা করে বেড়াতেন। পরবর্তী প্রজন্ম যাত্রা শিল্পটাকে এখনো টিকিয়ে রেখেছে। এখানে সনদ পাঠক, তিনি উজ্জীবনী বলে এখানে একটা ক্লাব ছিল, সেই ক্লাবের তিনি নাট্য পরিচালক ছিলেন। এই গ্রামের নাটকের ইতিহাস অনেকটাই তার হাত ধরে এসেছে, তিনিও প্রয়াত হয়েছেন এবং দীর্ঘদিন ধরে এই উজ্জীবনী ক্লাবের নাটক নদিয়া জেলার বিভিন্ন প্রতিযোগিতাতে পুরস্কৃত হয়েছে। আমি মূলত আবৃত্তি করি এবং নিয়মিতভাবে আমি আমাদের অগ্রজ প্রয়াত লেখক শিল্পী সাহিত্যিকদের তাদের জন্মদিন পালন করি। এখনও এই উজ্জীবনী ক্লাব প্রতি বছর অনুষ্ঠানের আয়োজন করে এবং সবচেয়ে বড় কথা, আমাদের এখানে প্রায় শতবর্ষ হতে চলেছে 1928 তৈরি একটি লাইব্রেরি আছে। সমস্ত জায়গায় লাইব্রেরি যেমন প্রায় পাঠক নেই, শুধু একটা প্রতিষ্ঠান, একটা ঘর, কিন্তু আমাদের এই লাইব্রেরি নিয়মিতভাবেই খোলা হয়। সেখানে এখনও পর্যন্ত একজন নিয়মিত লাইব্রেরিয়ান আছেন এবং সেখানে টেক্সট বইয়ের পাশাপাশি একাডেমিক পড়াশোনার পাশাপাশি চাকরিতে যারা চেষ্টা করছে তাদের জন্য কিছু সহায়ক বই আছে, সেইগুলো পড়তে ছেলেমেয়েরা এখনো আসে। এবং একটা সময় আমার ছোটবেলা এই সাধারণ গ্রন্থাগার 25শে বৈশাখ উপলক্ষে প্রতিযোগিতা করত, রবীন্দ্র জয়ন্তীতে একটা অনুষ্ঠান করত। বলতে গেলে সেই লাইব্রেরির অনুষ্ঠানেই আমার কবিতা বলা শুরু, যদিও এখন সেই প্রতিযোগিতা বা অনুষ্ঠানটা বন্ধ হয়ে গেছে। এখন ওই আমাদের যে উজ্জীবনী ক্লাব, তারা নিয়মিতভাবে অনুষ্ঠান করে।
3: পত্রিকা কেমন বেরোয়
4: এখানে? পত্রিকা বলতে মিষ্টিমুখ বলে একটা পত্রিকা অনিয়মিতভাবেও করি, এটা বিষয় ভিত্তিক পত্রিকা। যেমন ধরুন মদনমোহন তর্কালঙ্কারে 200 বছর, এর আগে কৃষ্টি বলে লোক সংস্কৃতি বিষয়ক একটি পত্রিকা আমি দীর্ঘদিন সম্পাদনা করেছি, কিন্তু সত্যি কথা বলতে কি পত্রিকাটা লেখা বন্ধ করে দিতে হলো, অর্থের অভাবে নয়, কিন্তু লোক সংস্কৃতির উপরে লেখা পাওয়াটা কঠিন হয়ে গেল, আর কোনো পত্রিকা বেরোয় না। আমাদের এই গ্রামের মানুষ নারায়ণ মুখোপাধ্যায়, তিনি আমার শিক্ষক, তিনি প্রয়াত হয়েছেন, তিনি আমাদের এই বেলপুকুরের ইতিহাস নিয়ে কয়েকটি খুব ছোট পুস্তিকার মতো বই করেছেন। এখানে প্রায় 550 বছরের পূজিত মদন গোপাল বিগ্রহ আছে, সেই মদন গোপালের কাহিনী নিয়ে তিনি একটি পুস্তিকা করেছেন। বেলপুকুরের ছোট্ট ছোট্ট টুকরো টুকরো ঘটনা নিয়ে তিনি কিছু লেখালেখি করেছেন। এই গ্রামের শুক্লা বসু এই সময়ের একজন উল্লেখযোগ্য গল্পকার, তার গল্প ছাপা হয়েছে, সেটা ছোটদের বা বড়দের গল্প। আর স্বপন পাল, তিনিও নিয়মিতভাবে ছড়া কবিতা গল্প লেখেন।
0: বেলপুকুর গ্রামে সারাটি দিন কাটিয়ে অনেক কিছু জানার সুযোগ হলো, হয়তো অজানাও থেকে গেল আরো বেশি কিছু। যাই হোক, চিন্ময় ভট্টাচার্যের গাওয়া একটি লোকগান দিয়ে শেষ করছে আজকের বাংলার মুখ।

0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। একটি ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17 জুন 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিয়ার অ্যাভিনিউ কলকাতা 700012 এই ঠিকানায় বেলা 11:30টায় গুগল মিটের ভিডিও কনফারেন্স মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তার সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1/6/2026 তারিখের মধ্যে পাঠাতে হবে শ্রী এস সি দাস, এডিপিএস সিএস, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিয়ার অ্যাভিনিউ, কলকাতা 12 এই ঠিকানায়। এখন
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছে সৃজিত মুখোপাধ্যায়। দুর্নীতি ও স্বজন পোষণ রুখে মেধাবী চাকরি প্রার্থীদের স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে রাজ্য সরকার এখন থেকে ওএমআর সিটের কার্বন কপি দেবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ শিয়ালদায় রোজগার মেলায় অংশ নিয়ে তিনি বলেন, মৌখিক পরীক্ষা একটি ন্যূনতম নম্বর রাখা হবে যাতে রাজ্যে নতুন নিয়োগ নীতি চালু করা হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
2: অ্যাসেম্বলিতে রিক্রুটমেন্ট পলিসির জন্য যে নতুন আইন করা দরকার সেটা করব। আমাদের উদ্দেশ্য থাকবে ওএমআর কার্বন কপি রিটেন পরীক্ষা আমরা যারা পরীক্ষায় বসবেন তাদের দেব, সে প্রভিজন আছে। আমরা রিটেন এক্সাম, একাডেমিক যে স্কোর এবং সাথে সাথে এখানে পশ্চিমবঙ্গে ওরালে ভাইবাতে
1: শিয়ালদায় বিধানসন্দরায় অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে দক্ষিণ পূর্ব রেলের সুপারভাইজার ট্রেনিং সেন্টারে কেন্দ্রীয় সরকারের 19তম রোজগার মেলা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের 47টি স্থানের সঙ্গে এই কেন্দ্রীয় রোজগার মেলাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে নতুন চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। খড়গপুরের এই কেন্দ্র থেকে মোট 142 জন প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। এর মধ্যে ভারতীয় রেলের 124 জন, ভারতীয় ডাক বিভাগের 13 জন এবং বিভিন্ন ব্যাংকের 5 জন চাকরি প্রার্থী রয়েছেন। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ সহ দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের বিশিষ্ট আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দক্ষিণ চব্বিশ পরগনার বামনখালী মাইতি মোড়ে সরকারি ত্রাণ সামগ্রী পাচারের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের স্থানীয় বুথ সভাপতি সন্তোষ দাসের বাড়ি থেকে রাতের অন্ধকারে সরকার থেকে দেওয়া ফসলের বীজ ও সার পাচার করা হচ্ছিল বলে অভিযোগ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী গিয়ে ভ্যানটি আটক করে। পরে সন্ত্রাসের বাড়িতে তল্লাশি চালিয়ে 6টি ত্রিপল, 4 বস্তা সার ও মাছের খাবার উদ্ধার হয়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। পুরুলিয়ায় পুঞ্চা ব্লকের হাতিহার গ্রামে সাপের কামড়ে 7 বছরের এক বালকের মৃত্যুর ঘটনায় রাজ্য সরকার ওই পরিবারের পাশে দাঁড়িয়েছে। অরূপ গোপ নামে ওই বাচ্চাটিকে গত 15 তারিখ কালাজ সাপে কামড়ায়। বাড়ির লোক পুঞ্চা হাসপাতালে নিয়ে যাওয়ার পর বারবার অনুরোধ জানালেও সঠিক চিকিৎসা হয়নি বলে অভিযোগ। অ্যান্টিভেনাম না দিয়ে প্রথম পর্যবেক্ষণেই রাখা হয় বলে পরিবারের দাবি। পরে অ্যান্টিভেনাম চালু করা হলেও অরূপকে বাঁচানো সম্ভব হয়নি। এরপরই ক্ষোভে ফেটে পড়েন পরিজনরা। উত্তাল পরিস্থিতি সামাল দিতে নামানো হয় কেন্দ্রীয় বাহিনী সহ পুলিশ। অন্যদিকে গত বৃহস্পতিবার জেলা মানবাজার এলাকায় কালাত সাপের কামড়ে অজয় বাউরি নামে 9 বছরের এক বালকের মৃত্যু হয়েছে। ভায়াল অ্যান্টিভেনাম দেওয়া সত্ত্বেও অজয়কে বাঁচানো সম্ভব হয়নি। জেলায় সাপের উপদ্রবে পরপর মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে গত সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য সরকারের তহবিল থেকে 4 লক্ষ টাকার চেক পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়াও দেওয়া হয়েছে বিশেষ কিট। সরকারি বাসে মহিলা যাত্রীদের বিনামূল্যে যাতায়াত নিয়ে রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করেছে। ঘোষণা মতো আগামী 1 জুন থেকে মহিলা যাত্রীরা দূরপাল্লা এবং লোকাল সরকারি বাসে বিনা ভাড়ায় সফর করতে পারবেন। দীর্ঘমেয়াদী সুবিধা পাওয়ার জন্য কিউআর কোড যুক্ত বিশেষ স্মার্ট কার্ড চালু করবে রাজ্য। তাতে থাকবে যাত্রীর ছবি এবং পরিচিতি সংক্রান্ত তথ্য। এই ব্যবস্থায় যাত্রীর ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ডের মতো 11টি পরিচয়পত্রে যে কোনো একটি প্রমাণপত্র হিসেবে সংশ্লিষ্ট মহকুমা শাসক বা বিডিওর কাছে জমা দিলে তাকে কিউআর কোড ভিত্তিক স্মার্ট কার্ড দেওয়া হবে বলে জানানো হয়েছে। 9 দিনের মধ্যে এ নিয়ে তৃতীয়বার দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। পেট্রোল এবং ডিজেল উভয় ক্ষেত্রে লিটার পিছু 91 পয়সা করে বাড়ানো হয়েছে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ার কারণে এই সিদ্ধান্ত। বর্ধিত দামের ওপর কর আরোপ করে কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে 94 পয়সা। 1 লিটার পেট্রোলের নতুন দাম হয়েছে 110.64 টাকা। অন্যদিকে ডিজেলের দাম লিটার পিছু 95 পয়সা বেড়ে হয়েছে 97.02 টাকা। জঙ্গলমহলের ঝাড়গ্রাম শহরে নির্বাচনী প্রচার এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ঝালমুড়ির দোকানে ঝালমুড়ি খেয়েছিলেন, সেই দোকানের মালিক এখন প্রাণনাশের হুমকির মুখে পড়েছেন। ওই ঝালমুড়ি বিক্রেতা দাবি করেছেন যে গত 19 তারিখে তিনি একাধিক নম্বর থেকে প্রাণনাশের হুমকি পেয়েছেন। গ্রামীণ সংবাদ এখন এ পর্যন্তই। এর পরবর্তী সংবাদ শুনুন দুপুর 12:50।
0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কৃষি কাজের জন্য জল হওয়ার খবর। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস: বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং কোচবিহারের বেশিরভাগ জায়গায়। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলিতে এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

0: সতর্কবার্তায় জানানো হয়েছে ভারী থেকে অতি ভারী অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে এছাড়াও ভারী অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পংয়ে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, পশ্চিম মেদিনীপুর জেলার অনেক জায়গায়। আর্দ্র অস্বস্তিকর আবহাওয়ার সম্ভাবনা পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে। শুনলেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর।
1: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা, মোদীজির সংকল্প।
2: যোজনা উন নৌজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
1: এখনো পর্যন্ত 8,85,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যোগদান করেছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
0: একটি ঘোষণা। মুখ্য পোস্টমাস্টার জেনারেলের পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 136তম ডাক আদালত আগামী 17 জুন 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল, যোগাযোগ ভবন, P36 সিআর এভিনিউ, কলকাতা 700012 এই ঠিকানায় বেলা 11:30 মিনিটে গুগল মিটের ভিডিও কনফারেন্স মাধ্যমে অনুষ্ঠিত হবে।

এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের যদি ডাক পরিষেবা সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকে তাহলে তার সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি 1 জুন 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, এডিপিএস সিএস, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিয়ার এভিনিউ, কলকাতা 700012 এই ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে cpmg_wb@indiapost.gov.in। এছাড়াও adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিট ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য এডিপিএস সিএস এর সঙ্গে টেলিফোন নম্বর 0332120250 অথবা 0332120612 অথবা 0332120500 এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালতের জন্য প্রতিটি অভিযোগে ডাক আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শেষ হলো।

এখন শুনুন বিভিন্ন শিল্পীর কণ্ঠে আধুনিক গান। অনুষ্ঠানের প্রথম গানের শিল্পী নির্মলা মিশ্র।

আধুনিক জ্ঞানের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রম্যগীতি।

অনুষ্ঠানের সব শেষে দ্বৈতকণ্ঠে একটি গান শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং পুরবী দত্ত। গানটি লিখেছেন আশানন্দন চট্টোপাধ্যায়, সুর দিয়েছেন সত্যজিৎ মজুমদার।

0: শুনলেন আকাশবাণীর স্টুডিও রেকর্ডে গৃহীত গানের অনুষ্ঠান রঙ্গগীতি। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান
1: মন কি বাত, জনগণের কথা, সকলের নিজের কথা, কিছু লড়াইয়ের কাহিনী, কিছু সাফল্যের আখ্যান, অব্যক্ত ঐতিহ্যের গাথা, নতুন ভারতবর্ষের আশা, মাসের শেষ রবিবারের অপেক্ষায় থাকা, মলয় পর্বতের কোল থেকে বিন্ধ্যাচলের পাদদেশ পর্যন্ত, ব্রহ্মপুত্র নদের তীর থেকে হিমালয় পর্বতমালা পর্যন্ত পৌঁছে যায় মাননীয় প্রধানমন্ত্রীর মনের কথা, মন কি বাত। মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে আকাশবাণী কলকাতার সবকটি প্রচার তরঙ্গ সহ প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভসে 31 মে ঠিক সকাল 11টায়। মাননীয় প্রধানমন্ত্রীর মূল অনুষ্ঠানটি সম্প্রচারের ঠিক পরেই মন কি বাত অনুষ্ঠানে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এবং পুনঃসম্প্রচার শোনা যাবে সেই দিন রাত 8টায় আকাশবাণীর গীতাঞ্জলি, সঞ্চয়িতা, মৈত্রী, FM রেইনবো, FM গোল্ড, বিবিধ ভারতী প্রচার তরঙ্গে এবং DTH বাংলা পরিষেবায়। এছাড়াও আকাশবাণী ও দূরদর্শনের ইউটিউব চ্যানেলে এবং প্রসার ভারতীর নিউজ অন AIR অ্যাপ সহ প্রসার ভারতীর OTT প্ল্যাটফর্ম ওয়েভসে সরাসরি সম্প্রচার করা হবে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আরো একবার মনে করিয়ে দিই, মন কি বাত অনুষ্ঠানটি শোনা যাবে 31 মে রবিবার ঠিক সকাল 11টায়।
2: ছুটি ছুটি ছুটি ছোট্ট বন্ধুরা, গ্রীষ্মের ছুটিতে আকাশবাণী কলকাতা শিশু বিভাগের উদ্যোগে এবারেও বেজে উঠবে ছুটির ঘণ্টা। ছোটদের প্রিয় এই বিশেষ লাইভ ফোন ইন অনুষ্ঠান প্রচারিত হবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 22 মে থেকে 29 মে, শনি ও রবিবাদে প্রতিদিন সকাল 10টায়। এবারের ছুটির ঘণ্টায় বিশেষ আকর্ষণ নজরুল জয়ন্তী উপলক্ষে বিশেষ কবিতা আলেখ্য, কল্প বিজ্ঞানের নাটক সিলিকন পোকার দ্বীপে, শিশু শিল্পী অনেক জানা, শিশু সাহিত্য পুরস্কার প্রাপ্ত সাহিত্যিক ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়, বিশেষভাবে সক্ষম শিশু শিল্পী কৌশিকী কারফা ও ছোটদের চিত্র পরিচালক শৌকর্য ঘোষালের সাক্ষাৎকার। শুনতে ভুলো না ছুটির ঘণ্টা 22 মে শুক্রবার থেকে প্রতিদিন শনি ও রবিবার বাদে সকাল 10টায়। ছুটির ঘণ্টা

0: আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন সংবাদ।
1: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুবকদের বিকশিত ভারত গড়ে তোলার কাজে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। চার দিনের ভারত সফরের প্রথম পর্যায়ে কলকাতা সফর সেরে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও দিল্লি পৌঁছেছেন। আজই তিনি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। দেশে পেট্রোল এবং ডিজেল উভয় ক্ষেত্রে লিটার পিছু 91 পয়সা করে দাম বাড়ানো হয়েছে। চীনের উত্তরাঞ্চলীয় শাংসি প্রদেশের চিনইয়ুয়ান কান্ট্রির কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 82 হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ লখনউ সুপার জায়ান্টস পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুবকদের বিকশিত ভারত গড়ে তোলার কাজে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। 59তম রোজগার মেলায় আজ সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার পর তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে ভাষণ দেন।
2: আজ 51,000 সে জাদা ইউওয়াওঁ কো সরকারি নৌকরি কা নিযুক্তি পত্র মিলা হ্যায়। আজ আপ সভি দেশ কি বিকাশ যাত্রা মে अहम भागीदार बन रहे हैं, जिम्मेवार भागीदार बन रहे हैं। रेलवे, बैंकिंग, डिफेंस, हेल्थ, एजुकेशन, आप सभी नई जिम्मेदारियां संभालने जा रहे हैं। आने वाले वर्षों में विकसित भारत के संकल्प को सिद्ध करने में आप सभी महत्वपूर्ण भूमिका निभाने वाले हैं।
1: দেশের 47টি স্থানে এই রোজগার মেলার আয়োজন করা হয়। এর মধ্যে আছে পশ্চিমবঙ্গের 3টি। কলকাতার শিয়ালদায় বিসি রায় মেমোরিয়াল হলে রেলের পক্ষ থেকে 185 জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরেও দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে 147 জনের হাতে নিয়োগপত্র তুলে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের আর্থিক বৃদ্ধির ক্ষেত্রে পরিকাঠামোকে বিশেষ গুরুত্ব দিয়েছেন। আজ 59তম রোজগার মেলায় এক ভার্চুয়াল ভাষণে প্রধানমন্ত্রী বলেন, দেশের সমস্ত মানুষের কাছে যোগাযোগ সহ অন্যান্য সুবিধা পৌঁছে দিতে সড়ক, রেলপথ সহ পরিকাঠামো নির্মাণের কাজ বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
2: ভারত কি গ্রোথ স্টোরি আর এমপ্লয়মেন্ট জেনারেশন ইসমে ইনফ্রাস্ট্রাকচার কি বহুত বড়ি ভূমিকা হতি হ্যায়। জব গাঁও, ছোটে শহর আর দূর দরাজ কে ইলাকে বিকাশ সে জুড়তে হ্যায়, তভি দেশ কি প্রগতি কা লাভ জাদা লোগো তক পৌঁছতা হ্যায়। পিছলে 12 বর্ষো মে রেলওয়ে, হাইওয়ে, এয়ারপোর্ট, লজিস্টিক্স, পোর্ট, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার পর কল্পনা ভর কা তেজ গতি সে বিস্তার হুয়া হ্যায়।
1: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, স্বচ্ছ নিয়োগের লক্ষ্যে রাজ্য সরকার নতুন নিয়োগ নীতি প্রণয়ন করবে। কলকাতার শিয়ালদায় আজ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে নবনিযুক্তদের নিয়োগপত্র প্রদানের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, এখন থেকে রাজ্য সরকারের চাকরির জন্য সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার ওই মার্কশিটের কার্বন কপি পরীক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে। এর ফলে নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকবে। রাজ্য সরকার খুব শীঘ্রই এ সংক্রান্ত একটি নীতি ঘোষণা করবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকারের বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে যাতে সাংবিধানিক নিয়ম মেনে সংরক্ষণের সুবিধা দেওয়া হয় তা নিশ্চিত করা দরকার। কেন্দ্রীয় কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, সমস্ত সরকারি প্রকল্পের সুবিধা নির্দিষ্ট সময় এবং অবাধে নাগরিকদের কাছে পৌঁছানো দরকার। নতুন দিল্লিতে তাঁর মন্ত্রকের বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে শ্রী চৌহান একথা বলেন। এই বৈঠকে তিনি কৃষি ও গ্রামোন্নয়ন মন্ত্রকের বিভিন্ন কর্মসূচির রূপায়ণের অগ্রগতি পর্যালোচনা করেন। বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী বলেছেন, আগামী 5 বছরে সে রাজ্যে 1,00,000 নিয়োগ শিক্ষক নিয়োগ করা হবে। শিক্ষা দপ্তরের এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকের মুখ্যমন্ত্রী সরকারি আধিকারিকদের প্রতি বছর অন্তত 20,000 শিক্ষক নিয়োগ করার নির্দেশ দেন। তিনি বলেন, নিয়োগ প্রক্রিয়াকে আরও সহজ ও সুশৃঙ্খল করতে এখন থেকে প্রতি বছর জুলাই মাসে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ সিবিএসই দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষার উত্তরপত্রে স্ক্যান করা ফটোকপি জমা দেওয়ার শেষ তারিখ আরও একদিন বাড়িয়ে আগামীকাল পর্যন্ত করেছে। এর আগে ফটোকপি জমা দেওয়ার শেষ তারিখ ছিল আজ। চার দিনের ভারত সফরের প্রথম পর্যায়ে কলকাতা সফর সেরে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও দিল্লি পৌঁছেছেন। আজ সকালে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরে সস্ত্রীক অবতরণ করেন তিনি। ভারতে মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর তাঁকে স্বাগত জানান। সেখান থেকে তারা মিশনারিজ অব চ্যারিটিতে মাদার হাউসে গিয়ে মাদার টেরিজার সমাধিস্থল ঘুরে দেখেন, পরিদর্শন করেন দুস্থ শিশুদের জন্য তৈরি চিলড্রেন্স হোম। সমাজ মাধ্যমের এক বার্তায় গোর জানিয়েছেন, আজই রুবিও দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। সেবা তীর্থে দুপুর একটা নাগাদ এই বৈঠক হওয়ার কথা। সফরকালে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করা এবং বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি, নিরাপত্তা, প্রযুক্তি ও ভারত প্রশান্ত মহাসাগরীয় কৌশলগত ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হবে। নদিনের মধ্যে এই নিয়ে তৃতীয়বার দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। পেট্রোল এবং ডিজেল উভয় ক্ষেত্রেই লিটার পিছু 91 পয়সা করে দাম বাড়ানো হয়েছে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ার কারণে এই সিদ্ধান্ত। বর্ধিত দামের উপর কর আরোপ করে কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম বেড়েছে 94 পয়সা। এক লিটার পেট্রোলের নতুন দাম হচ্ছে 110.64 টাকা। দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম হবে 99.91 টাকা এবং ডিজেলের দাম হবে লিটার প্রতি 92.49 টাকা। অন্যদিকে কলকাতায় ডিজেলের দাম লিটার পিছু 95 পয়সা বেড়ে হয়েছে 97.02 টাকা। ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড সিএনজির দাম কিলোগ্রাম প্রতি 1 টাকা করে বাড়িয়েছে। এর ফলে জাতীয় রাজধানী অঞ্চলে 1 কিলোগ্রাম সিএনজির দাম হবে 81.09 টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চীনের উত্তরাঞ্চলীয় সাংশি প্রদেশের চীন ইউয়ান কাউন্টির কয়লা খনিতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় নিহতদের সংখ্যা বেড়ে হয়েছে 82। গতকাল সকালে এই খনিতে দুর্ঘটনা ঘটে, আরও 9 জন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকে আছে বলে জানা গেছে। জোর

উদ্ধার কাজ চলছে। এদিকে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং দ্রুত উদ্ধার এবং আহতদের চিকিৎসার জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়াও তিনি এই ঘটনার বিস্তারিত তদন্তের পর দায়িত্ব নির্ধারণের কথাও বলেছেন। কর্মস্থলে নিরাপত্তা বাড়ানোর এবং ঝুঁকি চিহ্নিত করে দুর্ঘটনা এড়িয়ে চলার উপর তিনি জোর দিয়েছেন। কঙ্গোতে ইবোলার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জনস্বাস্থ্যের ক্ষেত্রে ঝুঁকির মাত্রা অত্যন্ত বেশি বলে ঘোষণা করেছে। WHO-র মহানির্দেশক টেড্রোস আধানম গ্যাব্রিয়াসুস জানিয়েছেন, এখনও পর্যন্ত 82 জনের সংক্রমণ এবং 7 জনের মৃত্যু হয়েছে। প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই সংক্রমণ পূর্ব কঙ্গোর কিছু এলাকা এবং প্রতিবেশী ইউগান্ডাতেও ছড়িয়েছে। তবে WHO জানিয়েছে, পরিস্থিতি এখনও মহামারীর পর্যায়ে পৌঁছয়নি। অন্ধ্রপ্রদেশের শ্রী সত্যসাই জেলার পাল সমুদ্রমে ন্যাশনাল একাডেমি অফ কাস্টমস ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড নার্কোটিক্সে আজ ভারতীয় রাজস্ব পরিষেবার 76তম ব্যাচের অফিসারদের পাসিং আউট প্যারেড অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। আধিকারিকরা শ্রী চৌধুরীকে গার্ড অফ অনার প্রদান করেন। এই উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সন্তোষ প্রকাশ করেন। উত্তরাখণ্ডের চামোলি জেলায় অবস্থিত পবিত্র হেমকুণ্ড সাহেবের প্রবেশদ্বার আগামীকাল পুণ্যার্থীদের জন্য খুলে দেওয়া হবে। এদিকে পঞ্চ পেয়ারের নেতৃত্বে তীর্থযাত্রীদের প্রথম দলটি গোবিন্দঘাট থেকে ঘাঙ্গারিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। দলটিতে দেশ বিদেশ সহ 5,000-এরও বেশি পুণ্যার্থী রয়েছেন। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি জমি ব্যবহারের ধরন পরিবর্তন সংক্রান্ত ভুয়ো সম্মতিপত্র দেওয়ার মাধ্যমে অর্থ তছরুপের একটি মামলায় জলন্ধরের ইন্ডিয়ান কোঅপারেটিভ হাউস বিল্ডিং সোসাইটির সেক্রেটারি অজয় সেহগালকে গ্রেপ্তার করেছেন। পাঞ্জাব পুলিশের কাছে কৃষকদের অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া একটি FIR এর কারণে ইডি এই তদন্ত শুরু করে। কৃষকদের সই জাল করে ওই জমিতে সানটেক সিটি নামক একটি মেগা রিয়েল এস্টেট প্রকল্প গড়ে তোলার এই সম্মতিপত্র তৈরি করা হয়েছিল বলে খবর। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ পূর্ব মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং বিদর্ভে তীব্র তাপপ্রবাহের জন্য লাল সতর্কতা জারি করেছে। আগামী 5 দিনের জন্য দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং ওড়িশায় তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, পশ্চিম মধ্যপ্রদেশ এবং পশ্চিম উত্তরপ্রদেশেও একই পরিস্থিতি বজায় থাকবে বলে জানিয়েছে IMD। আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে গরম ও আর্দ্র আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। SpaceX তাদের স্টার্টআপ স্টারশিপ সুপার হেভি রকেটের সবচেয়ে শক্তিশালী সংস্করণের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে। চাঁদ ও মঙ্গল গ্রহে ভবিষ্যতের অভিযানের জন্য তৈরি মহাকাশযানকে সম্পূর্ণ পুনর্ব্যবহারযোগ্য করার লক্ষ্যেই পরীক্ষা চালানো হয়। IPL ক্রিকেটে আজ লখনউ সুপার জায়ান্টস পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে। লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধে 7:30। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ গতকাল রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে 55 রানে হারিয়ে দিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুবকদের বিকশিত ভারত গড়ে তোলার কাজে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। 4 দিনের ভারত সফরের প্রথম পর্যায়ে কলকাতা সফর সেরে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও দিল্লি পৌঁছেছেন। আজই তিনি দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে সৃজিৎ মুখোপাধ্যায়। প্রথম বিশেষ বিশেষ খবর। স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে রাজ্য সরকার নতুন নিয়োগ নীতি ঘোষণা করবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে বৈঠকের পর রাজ্যসভার সাংসদ সৌমিক ভট্টাচার্য বলেছেন, সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়িত করতে উদ্যোগ নেওয়া হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গতকাল বৈঠক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে আজ কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসেছেন রাজ্যের প্রতিনিধিরা। আসছে বিস্তারিত খবরে। দুর্নীতি ও স্বজন পোষণ রোখে মেধাবী চাকরি প্রার্থীদের স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে রাজ্য সরকার এখন থেকে ওয়েনার সিটের কার্বন কপি দেবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ শিয়ালদায় রোজগার মেলায় অংশ নিয়ে তিনি বলেন, মৌখিক পরীক্ষায় একটি ন্যূনতম নম্বর রাখা হবে।
1: আমরা আগামী অ্যাসেম্বলিতে রিক্রুটমেন্ট পলিসির জন্য যে নতুন আইন করা দরকার সেটা করব। আমাদের উদ্দেশ্য থাকবে ওএমআর কার্বন কপি রিটেন পরীক্ষার আমরা যারা পরীক্ষায় বসবেন তাদের দেব, সে প্রভিজন আছে রিটেন এক্সাম সাথে পশ্চিমবঙ্গে ভাইভাতে ম্যাক্সিমাম নাম্বার রাখা হয়েছে, ইটস নট গুড, ভাইভাতে মিনিমাম নাম্বার রাখা উচিত।
0: রাজ্যে নতুন নিয়োগ নীতি চালু করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নিয়োগে দুর্নীতি রোধেও কড়া বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী।
1: আমরা চাই স্বচ্ছতার সঙ্গে লিখিত পরীক্ষা, একাডেমিকের মূল্যায়ন, ইভ্যালুয়েশন 100% ইমপ্লিমেন্টেশন, ইটস এ ম্যান্ডেটরি অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন, স্বচ্ছতার সঙ্গে যাতে আগামী দিনে রিক্রুটমেন্ট হয় এবং তার স্কোর রিক্রুটমেন্ট বোর্ড গুলো ওয়েবসাইটে দিয়ে দিতে পারে, হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে অ্যাপয়েন্টমেন্ট বা রিক্রুটমেন্ট না হয়।
0: শিয়ালদায় বিধানচন্দ্র রায় অডিটোরিয়ামে আয়োজিত এদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ও বিধায়ক তাপস রায় উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে নিয়োগ নিরাপত্তা নিয়োগ প্রক্রিয়ায় 185 জনের মধ্যে 90 জন রেলে নিয়োগ হয়েছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রিপোর্টিং। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে দক্ষিণ পূর্ব রেলের সুপারভাইজার ট্রেনিং সেন্টারে কেন্দ্রীয় সরকারের 19তম রোজগার মেলা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশের 47টি স্থানের সঙ্গে আজ এই কেন্দ্রীয় রোজগার মেলাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল মাধ্যমে নতুন চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। খড়গপুরের এই কেন্দ্র থেকে ভারতীয় রেল, ডাক বিভাগ এবং বিভিন্ন ব্যাংকিং ক্ষেত্রে মোট 147 জন চাকরি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ সহ দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের বিশিষ্ট আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দিল্লিতে আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে বৈঠকের পর রাজ্যসভার সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন, প্রধানমন্ত্রী সোনার বাংলা গড়ে তোলার কথা বলেছেন। বিজেপি সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়িত করবে, এর জন্য নির্দিষ্ট পরিকল্পনা ও কর্মসূচি রয়েছে।
2: পশ্চিমবঙ্গ এখন পরিযায়ী যে রাজ্য, পার্কাবিটা ইনকাম আর কি সবচেয়ে নিচে এসে দাঁড়িয়ে, এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ুর সঙ্গে একই পঙ্ক্তিতে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রী সোনার বাংলা তৈরির কথা বলেছেন, সোনার বাংলাটা তৈরি করব। প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, গৃহমন্ত্রী সবাই মিলে আমরা পশ্চিমবঙ্গের এই অবস্থা থেকে সুন্দর জায়গায় পৌঁছে দিতে পারব।
0: রাজ্যসভা সাংসদ সৌমিক ভট্টাচার্য অভিযোগ করেন, রাজ্যে গত 50 বছরে আর্থিক অবস্থা ধ্বংস হয়ে গেছে, শিল্পক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং মানুষের মাথাপিছু আয় কমে গেছে। পশ্চিমবঙ্গ আজ পরিযায়ী শ্রমিকদের রাজ্যে পরিণত হয়েছে। রাজ্যের এই আর্থিক বেহাল অবস্থা থেকে অর্থনৈতিক উত্তরণের জন্য কি করা উচিত সে বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর অভিজ্ঞতা রয়েছে। পশ্চিমবঙ্গকে এই শ্রেহীন অবস্থা থেকে মুক্ত করার জন্য যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা তিনি নেবেন বলে শ্রীমতী সীতারমণ তাকে আশ্বাস দিয়েছেন। সবকা সাথ সবকা বিকাশের ভাবনাকে সামনে রেখে পশ্চিমবঙ্গের উন্নয়ন ও বিকাশ কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকারের বিষয় বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানিয়েছেন। গতকাল নতুন দিল্লিতে শ্রী অধিকারী মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম সরকারি বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একাধিক বিষয়ে আলাপ আলোচনা করেছেন। পরে সমাজ মাধ্যমের বার্তায় শ্রী অধিকারী বলেন, বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। রাজ্যের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পের অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং অন্যান্য ক্ষেত্রে রাজ্যকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী সর্বাত্মক সহযোগিতা এবং সমর্থনের আশ্বাস দিয়েছেন। 9 দিনের মধ্যে এ নিয়ে তৃতীয়বার দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। পেট্রোল এবং ডিজেল উভয় ক্ষেত্রে এটার পিছু 91 পয়সা করে দাম বাড়ানো হয়েছে। পশ্চিম এশিয়ায় উদ্ভূত পরিস্থিতি এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ার কারণে এই সিদ্ধান্ত। বর্ধিত দামের উপর কর আরোপ করে কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম বেড়েছে 94 পয়সা। এক লিটার পেট্রোলের নতুন দাম হয়েছে 110.66 টাকা। দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম হবে 99.91 টাকা এবং ডিজেলের দাম হবে লিটার প্রতি 92.49 টাকা। অন্যদিকে কলকাতায় ডিজেলের দাম লিটার পিছু 95 পয়সা বেড়ে হয়েছে 97.02 টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 31 মে আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 134তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণীর সংবাদ ওয়েবসাইট, নিউজ অন এয়ার মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শন সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রীর দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও এই অনুষ্ঠানটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি এবং স্বাস্থ্য সংক্রান্ত কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালু করা নিয়ে কেন্দ্র আজ পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে বৈঠক করেছে। আগামী জুলাই মাস থেকে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠকের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একথা জানিয়েছেন। পাশাপাশি জনঔষধি কেন্দ্রের সংখ্যা 117 থেকে বাড়িয়ে 469টি করা হবে বলেও তিনি জানান। অমৃত প্রকল্পে কম দামে ওষুধ দেওয়ার পরিকল্পনাও করা হয়েছে। স্বাস্থ্যক্ষেত্রে বর্তমানে 53% থেকে আগামী 3 মাসে নিয়োগ বৃদ্ধি করা হবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মিশন রাজ্য

0: নির্বাচন পরবর্তী হিংসা, বেআইনি গরু পাচার, কাটমানি ও দাগী দুষ্কৃতীদের গ্রেপ্তার, বিনা হেলমেটে বাইক চালানোর মতো বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকার সব জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করেছে। সব জেলার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের নবান্ন থেকে পাঠানো এক নির্দেশিকায় কোন জেলায় কেমন কাজ হয়েছে তা বিস্তারিত জানিয়ে দ্রুত রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শ মেনে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর ওয়ার্ক ফ্রম হোম বা বাড়ি থেকে কাজের নির্দেশিকা জারি করেছে। স্কুল শিক্ষা কমিশনার সহ শিক্ষা দপ্তরের 9 জন আধিকারিক বিভিন্ন দিনে বাড়ি থেকে কাজ করবেন। রাজ্য সরকারের জারি করা আইন মেনে জলপাইগুড়ি জেলার মাল ব্লকের মুসলিম সমাজ জানিয়েছে, এবার থেকে ঈদ সহ কোনো ধর্মীয় উৎসবে গরু কুরবানি দেওয়া হবে না। স্থানীয় মসজিদের সদস্য ফিরোজ খান জানান, যেহেতু হিন্দু সম্প্রদায় গরুকে গোমাতা বলে শ্রদ্ধা ও পুজো করে, এই বিষয়টিকে সম্মান জানিয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। মসজিদের ইমাম মৌলানা ফিরোজ আলম আশরাফি জানিয়েছেন, সরকার সমাজের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা শোষণা অঞ্চলে এক স্কুল ছাত্রের যৌন নির্যাতনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রের খবর, নাবালিকার সহপাঠীর সাহায্য নিয়ে এক অজ্ঞাত পরিচয় যুবক নাবালিকাকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে মাদক খাইয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। পরে সেই ঘটনার ভিডিও তুলে রেখে তাকে দীর্ঘদিন ধরে ব্ল্যাকমেল করা হয়। এরপর সেই স্কুল ছাত্রী মানসিকভাবে ভেঙে পড়লে তার পরিবারের তরফ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনা জানাজানি হওয়ার পর একাধিক সিসিটিভি ফুটেজের মাধ্যমে পুলিশ তদন্ত শুরু করেছে। দক্ষিণ নন্দন পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর পুর পরিষদ সদস্য সঞ্জয় দাসের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার সকালে নাগেরবাজার কাজীপাড়ার বাড়িতেই আত্মঘাতী হন তিনি। তাকে উদ্ধার করে নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তিনি রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি এবং তার স্বামী তথা তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ ছিলেন। এই ঘটনায় পুলিশের তরফে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও ঘর্মাক্ত ও অস্বস্তিকর আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও আগামী 4 দিন অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে এবং দিনের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন হবে না। এরপর ধীরে ধীরে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে আজও উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে রাজ্য সরকার নতুন নিয়োগ নীতি ঘোষণা করবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে আজ কেন্দ্রের সঙ্গে বৈঠকে বসেছেন রাজ্যের প্রতিনিধিরা। রাজ্যে জুলাই থেকে চালু হবে আয়ুষ্মান ভারত প্রকল্প। স্থানীয় সংবাদ এখন এ পর্যন্তই। এর পরবর্তী সংবাদ শুনুন বিকেল 5:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন।
2: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগেরবাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: একটু পরে মহিলা মহল।
3: কিউআর কোড স্ক্যান করো, 5,000 টাকার ক্যাশব্যাক পাও। বাহ, দিনটা ভালোই।
4: টাকা পাঠানোর সময় এন্টার করতে হয়।
5: আরবিআই এ কথা বলে,
6: জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: শুরু হচ্ছে মহিলা মহল, উপস্থাপনায় অঙ্কিতা পাল।

নমস্কার, আমার দুই নমস্কার। মহিলাদের আসরে আপনাদের সকলকে স্বাগত। আজ শনিবার, চিঠিপত্রের দিন। আজ দিনটি আপনাদেরই। এই কথাটি আমার

ভাবে মনে হয় একটাই কারণে, বলতে পারেন আমার খানিকটা ব্যক্তিগত মতামত, যে এই যে চিঠিপত্র আপনারা আমাদের পাঠান এবং আমরা সেই চিঠিগুলোকে সবার সঙ্গে ভাগ করে নিই, আমার সকল শ্রোতা বন্ধুদের মধ্যে যে ভাগ করে নিই, এবং এর মধ্যে দিয়ে যে ভালো লাগা এবং আপনাদের যে মনের কথাগুলো আমরা সকলের মধ্যে তুলে ধরতে পারি, সেটার আমার অনুভূতি সত্যি কোথায় অন্যরকম। আজ যে বিষয়টি আপনাদের জন্য ছিল, সেই বিষয়টি হলো মায়ার খেলা, যে নৃত্যনাট্য রয়েছে রবি ঠাকুরের, সেখানে দুজনের চরিত্র কবি যেন দুই নামের মাধ্যমে তাদের দুই চরিত্রকে একেবারে নির্দেশ করে দেখিয়ে দিয়েছেন, একদম বলে না যে একেবারে অঙ্গুলি হেলন করে আপনি দেখিয়ে দিয়েছেন যে সেই দুটি নামের মধ্যে দিয়ে চরিত্রের যে গুণগত বৈশিষ্ট্য সেটা যেন প্রকট হয়ে ওঠে। শান্তা এবং প্রমদা এই দুই নারী চরিত্র, তাদের দ্বন্দ্ব, তাদের চরিত্রগত যে বৈপরীত্য, সবটা নিয়ে আলোচনা আজকে ছিল। আপনারা আমাদের চিঠি লিখে পাঠিয়েছেন, সেটাই আজ পড়ে শোনাবো আপনাদের। প্রথম চিঠিটি পাঠিয়েছেন জয়তী নন্দ আচার্য, পাথি পূর্ব মেদিনীপুর থেকে। তিনি লিখছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের মায়ার খেলা নাটকে শান্তা ও প্রমদা এই দুই বিপরীত সত্তার প্রতিরূপ, যেখানে প্রেমের অন্তর্লীন রূপ ও মানব মনের সূক্ষ্ম গতি স্পষ্ট হয়ে ওঠে। শান্তা স্বভাবতই নিমির, ধ্যানমগ্ন এবং সংবেদনশীল, তার প্রেমে অধিকার নয়, আছে অন্তর্মুখী নিবেদন ও সহিষ্ণু প্রতীক্ষা। বিরহ ও অব্যক্ত যন্ত্রণার মধ্য দিয়েও সে প্রিয়জনের হৃদয়ের গূঢ়তল অন্বেষণে নিবিষ্ট থাকে, তার ভালোবাসা নির্মোহ, প্রায় আধ্যাত্মিক ঔজ্জ্বল্যে দীপ্ত। অন্যদিকে প্রমদা বহির্মুখী, চঞ্চল, আত্মপ্রকাশে স্পষ্টবাদী, তার প্রেমে আবেগের উচ্ছ্বাস প্রবল, কিন্তু তাতে সূক্ষ্মতা যেন কোথাও একটু কম। সে ভালোবাসাকে অধিকারের আবরণে আবদ্ধ করতে চায়, ফলে ভুল বোঝাবুঝি এবং অস্থিরতার জন্ম দেয়। এই দুই চরিত্রের বৈপরীত্য অন্যদিকে শান্তার গভীর মুর্বিত ও অন্তর্লীন প্রেম মানবিক পরিণতির দিকে উত্তীর্ণ হয়। অন্যদিকে প্রমদার আবেগময় আকাঙ্ক্ষা আত্মসমালোচনার মাধ্যমে পরিশুদ্ধির পথে অগ্রসর হয়। আমার মনে হয় এরা প্রেমের দ্বৈতরূপ, একদিকে ধীর ও নিবিড়, অন্যদিকে প্রগলভ ও অস্থির, যা সম্মিলিতভাবে মানব প্রেমের পূর্ণাঙ্গ ব্যঞ্জনা রচনা করে। আমাদের এই চিঠিটি পাঠিয়েছেন জয়তী নন্দ আচার্য, কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন শুক্লা হালদার, শাকম্ভরী এনক্লেভ, কলকাতা থেকে। তিনি লিখছেন, যৌবনে উপনীত হলে মায়া কুমারীদের প্রভাবে মানুষের মনে প্রেমের উদ্ভব হয়, চলে মন দেওয়া নেওয়া, কিন্তু প্রেমের অনুভূতি তার প্রকাশের ভাষা যে ভিন্ন, মানুষ বিভিন্ন মানুষের ক্ষেত্রে তা বিভিন্ন রকম হয়। মায়ার খেলা নৃত্যনাট্যে দুই ভিন্ন প্রেমের প্রকাশই আমরা দেখতে পাই, শান্তা ও প্রমদা। এই দুই নারীর নামের মধ্যে দিয়েই কবিতাদের স্বভাবের বৈপরীত্য বুঝিয়েছেন। শান্তা ধীর স্থির, তার প্রেম আত্মনিবেদিত। আমি ভালোবাসি যারে, সে কি কভু আমার হতে দূরে যেতে পারে? শান্তার মনে প্রেমিকের জন্য চিরস্থায়ী আসন পাতা, তাই অমর তার প্রেমকে তুচ্ছ করে চলে গেলে সে নীরবে যেতে দেয়, আবার যখন সে ফিরে আসে তখন তাকে গ্রহণ করে শান্ত চিত্তে। অন্যদিকে প্রমদা সুন্দরী, উচ্ছল, বহু পুরুষের আকাঙ্ক্ষিত, সে প্রচ্ছন্ন অহংকারে সে তাদের প্রেমকে অগ্রাহ্য করলেও অমরকে দেখা মাত্র তার মনে প্রেমের সঞ্চার হয়। কিন্তু সখীদের রঙ্গরসিকতায় ও কিঞ্চিত কারসাজিতে দুজনের মধ্যে মিলন হয় না, হতাশ অমর ফিরে আসে শান্তার কাছে। প্রমদা ভুল বুঝতে পেরে অমরের কাছে এলেও অমর তাকে আর গ্রহণ করতে চায় না। শান্তার প্রেম ভারী অদ্ভুত, সে অক্লেশে দুজনের মিলন ঘটাতে চায়, যদিও তার এক বুক অভিমান নিয়ে প্রমদা ফিরে যায়। মিলন হয় শান্তা আর অমরের।
শান্তার প্রেম গভীর শাশ্বত, প্রমোদার প্রেম অভিমানের সরোবরে ফোটা আকাঙ্ক্ষার পদ্ম। কবি এখানে দুই নারীর বিপরীত স্বভাব ও প্রেমাকাশের মাধ্যমে বৈচিত্র্যময় প্রেমকে তুলে ধরেছেন অপূর্ব মুন্সিয়ানায়। এই চিঠিটি লিখেছেন শুক্লা হালদার, শাকম্ভরী এনক্লেভ, কলকাতা থেকে।

0: পরবর্তী চিঠিটি আমাদের পাঠিয়েছেন রেখা মুখোপাধ্যায়, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। তিনি লিখছেন, মায়ার খেলা রবীন্দ্রনাথের অন্যতম নৃত্যনাট্য, যেখানে নরনারীর জীবনের মিলন এবং বিরহের বিচিত্র আলেখ্য ধরা পড়েছে। মোরা জলে স্থলে কত কত ছলে মায়া জল গাঁথি। শান্তা একটি অত্যন্ত কোমল চরিত্র, সে যাকে জীবন এবং মন সমর্পণ করেছে, সেই মানুষটি যদি অন্য কাউকে ভালোবাসে অথবা আর ফিরেও না আসে, তথাপি সে তাকে সুখী দেখতে চায়, দুঃখী নিজে দুঃখী হয়েও। ঠিক তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো। শান্তার ব্যথাভরা হৃদয়ের মূল্য অমর বোঝে না। অবশেষে অমর যখন প্রমোদার কাছে আশ্রয় না পেয়ে অনুভব করে সে এতদিন মরীচিকার পিছনে ছুটেছে, তখন সে শান্তার হৃদয়ে আশ্রয় পেতে চাইলে শান্তা সংযতভাবে তাকে সতর্ক করে এবং বলে, সে মরণের মাসিতে মুগ্ধ হয়ে সর্বনাশের পথে যেতে চায় না। অমরের হৃদয়কে সে যথার্থই উপলব্ধি করেছে, অবশেষে সে মিথ্যা প্রেমের জাল ছিন্ন করে মুক্তিলাভ করেছে। আর অন্যদিকে প্রমোদা, সে চঞ্চলা চপলা একজন নারী, জীবনের সুখ খুঁজতে গিয়ে সে বাস্তব জগতের সুখকে হারাতে চায় না। অমরের কাছেও প্রথমে সে ধরা দেয় না, জীবনের হলাহলে সে দ্বিধাগ্রস্ত, সে আপনার মাঝে আপনি হারা, আপন সৌরভে সে পিউহল। কুমারের প্রতি সে তার প্রেম ডালা ভরে রাখলেও তা নিবেদনে কুণ্ঠিত হয়। প্রেমের বিচিত্র রূপে গাঁথা এই দুই নারী চরিত্র। এই চিঠিটি লিখেছেন রেখা মুখোপাধ্যায়, গুরুনানক রোড থেকে। আমাদের পরবর্তী চিঠিটি লিখেছেন কৃষ্ণা কর্মকার, পশ্চিম মেদিনীপুর থেকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার কাব্যধর্মী বিখ্যাত গীতিনাট্য মায়ার খেলায় একই পুরুষকে ঘিরে দুই বিপরীত ধর্মী নারী চরিত্রের প্রেমের বৈপরীত্যকে তুলে ধরেছেন। শান্তা অতি প্রত্যুষেই তার প্রেমের দেবতা অমরকে নিঃশেষে তার হৃদয়ে সমর্পণ করেছে, কিন্তু অমর তা উপলব্ধি করতে অসমর্থ হয়ে হৃদয়ের তাড়নায় তার মনের মতো মানসীকে খুঁজতে বেরিয়ে পড়ে। কিন্তু হায়, অনেক খুঁজেও সে তার সন্ধান পায় না। দেখা হয় লাস্যময়ী অহংকারী প্রমোদার সাথে। প্রমোদাকে দেখে আকৃষ্ট হলে প্রমোদা তাচ্ছিল্য ভরে তাকে প্রত্যাখ্যান করে। অমর আবারও ফিরে আসে শান্তার কাছে। অন্যদিকে শান্তা অতি ধীর স্থির শান্ত স্নিগ্ধ প্রেমের সরোবরে ডুব দিয়ে অমর হয়েছে তৃপ্ত এবং সার্থক। শান্তার প্রেম ছিল দ্বন্দ্ব এবং আকাঙ্ক্ষার আকুলতাবিহীন, ত্যাগের মহিমায় উজ্জ্বল শাশ্বত প্রেম। প্রেমাস্পদের জন্য সে সমস্ত কিছু উৎসর্গ করতে সদা তৎপর। অন্যদিকে প্রমোদা ছিল অহংকারী সদা লাস্যময়ী, এক উচ্ছল চঞ্চলমতী নারী, আত্মঅহংকার ও আত্মসম্মান বোধ ছিল তার প্রবল। কতজনই তো তাকে প্রেম নিবেদন করেছে, কিন্তু সে তাচ্ছিল্য বলে সকলকেই প্রত্যাখ্যান করেছে। তাই জীবনে প্রকৃত প্রেমের সন্ধান তার কাছে অধরাই থেকে গেছে। এই চিঠিটি লিখেছেন কৃষ্ণা কর্মকার, খরার, পশ্চিম মেদিনীপুর থেকে। আমাদের পরবর্তী চিঠিটি পাঠিয়েছেন আরেক শ্রোতা বন্ধু, ছন্দা পাহাড়ি, পশ্চিম মেদিনীপুর থেকে। তিনি লিখছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের এই মায়ার খেলা নাটকে শান্তা এবং প্রমোদা দুই বিপরীত ধর্মী নারী চরিত্র, যারা মানুষের মন, প্রেম, মায়া এবং বাস্তবতার ভিন্ন ভিন্ন দিককে প্রকাশ করছে। এই নাটকে শান্তা অত্যন্ত শান্ত সংযত এবং অন্তর্মুখী একটি নারী চরিত্র। সে বাহ্যিক চাকচিক্যের থেকে অন্তরের সত্যকে সবসময়ই বেশি মূল্য দিয়েছে। শান্তার প্রেমের মধ্যেও গভীর অনুভূতি পরিস্ফুট। তার প্রেম ছিল নিঃস্বার্থ আত্মিক, সত্য স্থিরতার প্রতীক। শান্তা নাটকের আবেক্ষণ এবং গম্ভীর দিককে প্রকাশ করে। অন্যান্য চরিত্রের তুলনায় সে অনেক বেশি পরিণত এবং তার চিন্তাধারাকে সে সবার সামনে তুলে ধরতে বেশি সক্ষম। অপরদিকে এই নাটকে প্রমোদা ছিল অত্যন্ত চঞ্চল, প্রাণবন্ত এবং বহির্মুখী এক নারী চরিত্র। সে অত্যন্ত হাসিখুশি, কৌতুকপ্রিয়, হালকা মনের একজন নারী, যে বাহ্যিক আকর্ষণের উপরেই সবথেকে বেশি গুরুত্ব দেয়। তার প্রেমের মধ্যেও রয়েছে আবেগ, আকর্ষণ অনেক বেশি রয়েছে তা অস্বীকার করা যায় না, তবে গভীরতা তুলনামূলকভাবে অনেকটাই কম। মায়া ও ক্ষণস্থায়ী আকর্ষণ জীবনের লঘুদিককেই প্রকাশ করে, আর প্রমোদা চরিত্রের মাধ্যমে কবিগুরু জীবনের লঘুদিকটিকেই উপস্থাপিত করেছেন বারংবার। তবে নাটকের প্রাণচঞ্চল্য ও গতিশীলতা আনার পাশাপাশি ভ্রমের ধারণাকে স্পষ্ট করতেও কিন্তু প্রমোদা চরিত্রটি অনবদ্যভাবে তিনি ফুটিয়ে তুলেছেন। এই সুন্দর চিঠিটি লিখেছেন ছন্দা পাহাড়ি পশ্চিম মেদিনীপুর থেকে। সময় বলছে এবার যাওয়ার পালা, যেতে না চাইলেও তো যেতে হয়, কিন্তু আপনারা আমাদের চিঠি লিখবেন, জানাবেন আপনাদের মনের কথা, আর এইভাবেই আপনারা রয়েছেন বলেই কিন্তু আমরা রয়েছি। আপনারা আর আমাদের মাধ্যমে এই সেতুবন্ধনের এই চিঠিগুলো আমাদের অনেক আনন্দ দেয়। সকলে ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। আজ এই পর্যন্তই।
1: এতক্ষণ কলকাতা কেন্দ্রের বিভিন্ন অনুষ্ঠান রিলে করে শোনানো হলো। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন বাংলা ছায়াছবির গানের অনুরোধের আসর।
2: হঠাৎ ভীষণ ভালো লাগছে,
1: লতা মঙ্গেশকরের কণ্ঠে কবিতা ছায়াছবির এই গানটি শুনতে চেয়েছেন আব্দুল হাদি বেলাই পাড়া খৈড়াটি মুর্শিদাবাদ থেকে।

কবিতা ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে গানটি শুনলেন। পরের গান শ্যামল মিত্রের কণ্ঠে জিটি রোড ছায়াছবি থেকে শুনতে চেয়েছেন আদিত্য মুখোপাধ্যায়, অপর্ণা, মৌ, তাথৈ ও কৌশিক ছোট সাটই মুর্শিদাবাদ থেকে।

শ্যামল মিত্রের কণ্ঠে জিটি রোড ছায়াছবির গান শুনলেন। পরের গান কুহেলি ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

লতা মঙ্গেশকরের কণ্ঠে কুহেলি ছায়াছবির গান শুনতে চেয়েছেন পাঁচকড়ি দাস, শেফালি দাস ও বুলকা কুণ্ডু মোল্লাগেরের ধার খাগড়া বহরমপুর থেকে।

শুনছেন বাংলা চাচুবিজ্ঞানের অনুরোধের আসর। আসরে মান্না দে ও রুমা গুহ ঠাকুরা তার দ্বৈত কণ্ঠে আশিতে আসিও না চাচুবিজ্ঞান শুনতে চেয়েছেন আলাউল মল্লিক ও রূপসোনা বেগম দেওরা আমতা হাওড়া থেকে। আসুন শুনি তাদের পছন্দের গান।

গানটি শুনতে চেয়ে অনুরোধ করেছেন মোহাম্মদ খোরশেদ আলী মণ্ডল, জিয়ারুল মণ্ডল, কিশোর কুমার দাস মুর্শিদাবাদ থেকে।

বাংলা ছাঁচবে গানের অনুরোধের আসরে এবারেও শিল্পী লতা মঙ্গেশকর, ছবির নাম দোলন চাপা। শুনতে চেয়েছেন বিরাটি থেকে অশোক দে, অভিরূপ মন্টালি, অদ্রিকা রিয়া। আবার এই একই গান শুনতে চেয়েছে চুয়াপুর থেকে মনা, গোপা, দোলা ও ঈশিতা।

দোলন চাপা ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে গানটি শুনলেন। এবারে শিল্পী মান্না দে ছবির নাম হার মানা হার। শুনতে চেয়েছেন মারগ্রাম মুর্শিদাবাদ থেকে বিশ্বনাথ দালাল ও চামেলি দালাল।

মান্নাদের কণ্ঠে হার মানা হার ছায়াছবির গান শুনলেন। চলে যাব অনুষ্ঠানের শেষ গানে। শেষ গানটি সন্ধ্যা মুখোপাধ্যায় কণ্ঠে পথে হলো দেরি ছায়াছবি থেকে। শুনতে চেয়েছেন অরুণ কুমার ঘোষ।

আর অনেকক্ষণ গান শোনাতেই কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু আর তো সময় নেই, তাই আজকের মতো বিদায় নিচ্ছি বাংলা ছায়াছবি গানের অনুরোধের আসর থেকে। আকাশবাণী মুর্শিদাবাদ। এখন শুনবেন অনুষ্ঠান অঙ্গনা।

0: অঙ্গনানুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা, স্বাগত। বন্ধুরা কেমন আছেন? খুব গরম, তাই না? আবার কোনো কোনো দিন এমন বৃষ্টি হচ্ছে, তারপরেও আবার বীভৎস গরম। সব কিছুই কেমন যেন এলোমেলো, কোনো কিছুর সঙ্গে কোনো কিছুর মিল নেই, তাই না? কখনো আমরা বিশ্ব উষ্ণায়নের কথা ভাবছি, কখনো আবার মানে প্রকৃতি বলতে আমরা যে বুঝি, ঋতুগুলো বুঝি, নির্দিষ্ট সময়ে আসে যায়, সেটা কোথাও যেন হারিয়ে যাচ্ছে। সব কিছু একটা ভারসাম্যহীনতা। তো এটা তো সারা পৃথিবী জুড়ে চলছে, আর সেই কারণেই বোধহয় আজকে আমাদের ভাবতে হচ্ছে যে সেভ আওয়ার আর্থ, অর্থাৎ পৃথিবীকে আমরা কিভাবে রক্ষা করব। তো এই বিষয় নিয়ে আজকে আমরা অঙ্গনার আসরে আলোচনা রেখেছি। আলোচনায় অংশগ্রহণ করবেন বাংলা শিক্ষিকা মহুয়া চৌধুরী, আমরা এর আগেও পেয়েছি আমাদের অঙ্গনার আসরে। নমস্কার মহুয়াদি।
1: নমস্কার। অঙ্গনার আসরের সমস্ত শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানাই।
0: হ্যাঁ, যে কথা যে অঙ্গনার আসর মানে সব সময় একটা যে অনুপ্রেরণা, এখান থেকে মানুষ শিখুক, হ্যাঁ, সে জীবনের লড়াই হোক বা কোনো জায়গায়
1: সচেতনতা
0: হোক, বৃদ্ধি
1: পাক। না না, যেমন ধরো পৃথিবী, এই ধারণাটা তো মানুষকে নিয়ে, আমার চেতনার রঙে,
0: একদম একদম। আর পৃথিবী ছাড়া আমাদের আলাদা করে অস্তিত্বই বা কি আছে?
1: আমরা হলাম পৃথিবীর অংশ, পৃথিবী হলেন
0: আমাদের ধাত্রীমা, একদম ধাত্রীমা, দেবী বসুন্ধরা।
1: সেই ধাত্রীমাকে তো মানে নিয়ে চর্চা, ধাত্রীমাকে রক্ষা করার দায়িত্ব তো আমাদেরই, কারণ তিনি বাঁচলে আমরা বাঁচবো,
0: একদম।
1: তিনি তার, দেখো আমাদের ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি কি অনন্য, কি অসাধারণ
0: অসাধারণ। সেই চলার পথটা যে আমাদের যে উত্থান মানুষের,
1: অসাধারণ। দেখো মানে আজ থেকে বহু সহস্র বৎসর আগে উপনিষদের ঋষি প্রার্থনা করছেন, ইয়োদেব অগ্নৌ ইয়ো অপসু যো বিশ্বম ভুবনম আবিবেশ ইয়ো ঔষধিষু ইয়ো বনস্পতিষু তস্মৈ দেবায় নমো নমঃ।
0: এই যে পৃথিবী,
1: যিনি অগ্নি, যিনি বায়ু, যিনি জল, যিনি প্রকৃতির সমস্ত অঙ্গে প্রত্যঙ্গে ছড়িয়ে আছেন আমাদের সত্তা, যিনি ঔষধি, যিনি বৃক্ষরাজি থেকে প্রাপ্ত খাদ্য এবং ঔষধ, এবং যিনি বনস্পতি, বিশাল
0: বিশাল বৃক্ষ,
1: যারা আমাদের আশ্রয়, তাঁরা আমাদের দেবতা, কারণ তাঁরা আমাদের রক্ষা করছেন। আমাদের প্রাচীন ঋষিরা বুঝেছিলেন যে এই পৃথিবী, এই প্রকৃতি, এই প্রকৃতিই আমাদের মা, এই প্রকৃতিই আমাদের মূল অস্তিত্বের কারণ,
0: এবং
1: তস্মৈ তাঁরা দেবতা।
0: এবং সত্যি বলতে গেলে প্রকৃতি কিন্তু আমাদের প্রকৃত শিক্ষক।
1: অবশ্যই,
0: তাই না?
1: হ্যাঁ, প্রকৃতি আমাদের সমগ্র অস্তিত্বের মূল
0: ভূমি, একেবারে তাই। তো এই যে চলার শুরুটা তুমি অসাধারণ বললে, যে এরপরে আর কোনো কথা হয় না বললেই চলে, কিন্তু এই যে আমাদের যাত্রাপথ এবং উচ্চস্থল এবং মানুষের যে উদ্ভব বা সংস্কৃতি, সেই ধারাটা কখন থেকে শুরু হলো সেইগুলো একটু জানি। হ্যাঁ, যে যুগে যুগে তো চেতনা, মানে চেতনার আলোটা যদি আমাদের ভেতরে না আসে তাহলে তো আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে।
1: এখন বলা হয় যে ধরো আমাদের যে প্রাগৈতিহাসিক,
0: মানে যত দিন যাচ্ছে আরো মিষ্টি হয়ে উঠছে, তাই না? যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে,
1: অবশ্যই
0: মানবের মাঝে আমি বাঁচিবারে চাই,
1: এই মানবের যাত্রা
0: যতক্ষণ শ্বাস ততক্ষণই আস, মানে এই আস মিটবে না, মেটারও নয়।
1: তো একদম আমাদের এই যাত্রাপথ, তুমি যেটা বললে যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, তো মানব এর যাত্রাপথ শুরু হয়েছে একদম প্রাগৈতিহাসিক, প্রাচীন প্রস্তর যুগ, যেটাকে বলা হয় প্যালিওলিথিক পিরিয়ড আর কি। সেটা ধরো একটা দীর্ঘ সময়, কিন্তু প্রায় 30 লক্ষ বছর আগে থেকে ধরো এখন 10-12 হাজার বছর আগে পর্যন্ত, এই যে 30 লক্ষ বছর আগে থেকে 10-12 হাজার বছর আগে পর্যন্ত একটা বিস্তৃত সময়, এই সময়ের মধ্যেই কিন্তু মানুষ এসেছে, একদম আদিকালের যে মানুষ, নিয়ান্ডারথাল বলে আর কি, নিয়ান্ডারথাল যে মানুষ, তারা এসেছেন এবং আফ্রিকায়, এশিয়ার, ইউরোপের বিভিন্ন জায়গায় নিয়ান্ডারথাল মানুষদেরকে দেখা যাচ্ছে। এই প্রাগৈতিহাসিক যুগ যেটা, সেটাকে আমরা মূলত ভাগ করতে পারি তোমার পুরাতন প্রস্তর যুগ, তারপরে আসছে মধ্য প্রস্তর যুগ, তারপরে আসছে নব্য প্রস্তর যুগ। এই যে পুরাতন প্রস্তর যুগ আমরা জানি, মানুষ পাথর ছুড়ছে,
0: পাথর ছুড়ছে, তীর্ধনুক,
1: তারপরে আস্তে আস্তে মধ্যযুগে কি হলো, পোষ মানাতে শিখলো, কুকুর টুকুর এই সমস্ত কিছু। নব্য প্রস্তর যুগে মানুষ কি হলো, কৃষিকাজ শিখলো, চাকার আবিষ্কার করলো, তার আগে আগুনের আবিষ্কার হয়েছে, মানুষ আস্তে আস্তে এগোতে শুরু করলো। যখন কৃষিকাজ শিখলো, চাকার আবিষ্কার শিখলো, তখন সে কৃষক ফসলটাকে সঞ্চয়ের কথা ভাবলো, এবার সেই সঞ্চয়ের কথা ভাবার থেকে তখন সেখান থেকে গ্রাম গড়ে উঠলো, গ্রাম থেকে আস্তে আস্তে গ্রামগুলো বড় হচ্ছে, হ্যাঁ, তার থেকে বড় সভা হচ্ছে, এটা ওটা হতে হতে আস্তে আস্তে আরো উন্নত হতে হতে নাগরিক সভ্যতা আসছে। নাগরিক সভ্যতা
0: সভ্যতার জন্ম
1: হচ্ছে নাগরিক সভ্যতা, বিজ্ঞানের আবির্ভাব, ধাতু ব্যবহার করতে শিখছে মানুষ, তামা, ব্রোঞ্জ, হ্যাঁ, টিন, এই হতে হতে হতে হতে আস্তে আস্তে এগোতে এগোতে এগোতে আজকের জায়গায় আমরা পৌঁছেছি। এখন পৃথিবীর জন্য প্রশ্ন যেটা, সেটা হলো এই যে আমরা আমাদের উন্নতি করতে করতে কোনো একটা জায়গায় এসে যেটা হয়েছে, আমাদের উন্নতির জন্য আমরা ধ্বংস করে ফেলছি আমাদের প্রকৃতিকে,
0: আমাদের বিবর্তনের ধারাটাও কোথাও বিঘ্নিত হচ্ছে,
1: বিবর্তনের ধারাটা বিঘ্নিত হয়ে যাচ্ছে। আমরা আমাদের নিজেদের উন্নতির জন্য এক সময় ধরো ব্যবহার করছি যে প্রাচীন প্রস্তর যুগ থেকে নব্য প্রস্তর যুগে, নব্য প্রস্তর যুগ থেকে ধাতুর যুগে, এবং ধাতুর যুগ থেকে তার পরবর্তীকালে আরও উন্নত হতে হতে আমরা বিভিন্ন রকম বিজ্ঞানের মানে যন্ত্র এটা ওটা আবিষ্কার করতে করতে যেটা হচ্ছে, একটা সময় এসে আমরা প্রকৃতি যে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের আবিষ্কারে সেটা ভুলে যাচ্ছি।
0: ওই যে ইটের পরে ইট, মাঝে মানুষ, কীট,
1: এই নেশার মত্ত হয়ে গেছে, নেশার মত্ত হয়ে আমরা ভুলে যাচ্ছি যে আমরা কিন্তু এবার আমাদের মাত্রাটা ছাড়িয়ে যাচ্ছি। আমরা যার উপরে ভিত্তি করে আছি সেই ভিত্তি ভূমিটা আমাদেরই আবিষ্কারের জন্য, মানে বিজ্ঞান তখন আর আশীর্বাদ না থেকে অভিশাপ হয়ে যাচ্ছে। এই যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা রক্ষা করে চলতে না পারলে পৃথিবী কিন্তু ধ্বংস হয়ে যাবে।
0: তার জন্য সুস্থ চিন্তাধারা দরকার, তাই না? সুচিন্তিত, মানে শুধুমাত্র আমরা বলি না যে যত দিন যাচ্ছে হয়তো আমরা শিক্ষিত হচ্ছি, কিন্তু যতক্ষণ পর্যন্ত বোধোদয় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বোধহয় আমাদের এই শিক্ষার কোনো দাম নেই।
1: এই যে আজ আমরা দেখো এত এত পরিমাণে প্লাস্টিক ব্যবহার,
0: একদম,
1: এই যে আজ আমরা কম্পিউটার থেকে আরম্ভ করে সমস্ত যন্ত্রপাতির যে বিপুল পরিমাণে বর্জ্য, এই যে আমরা ব্যবহার করছি যে বিভিন্ন ধরো পেট্রোল, হ্যাঁ, বিভিন্ন যে গ্যাসগুলো যেগুলো মানে দহনের ফলে কি হচ্ছে, প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এই যে কলকারখানায় আমরা অনেক আধুনিক জিনিস পাচ্ছি, আমাদের জীবনে সুবিধে হচ্ছে, এটা যেমন ঠিক কথা, ফ্রিজ আমাদের সুবিধে করছে, এটা যেমন ঠিক কথা, তেমনি ফ্রিজ কিন্তু ক্লোরোফ্লোরো কার্বন, ক্লোরোফ্লোরো মিথেন বের করে ওজন স্তরে ফুটো করে দিচ্ছে, এটাও কিন্তু আমাদের, তাহলে আমাদের প্রয়োগে, আমাদের ব্যবহারে যদি আমরা নিয়ন্ত্রণ না আনতে পারি তাহলে কিন্তু সভ্যতা আস্তে আস্তে ক্ষয়ের দিকে এগোবে। এই যে একটা বিপুল ঐশ্বর্যের শিখরে প্রবেশ করেছে সভ্যতা, সেই ঐশ্বর্য শিখর থেকে পড়ে যেতে, ধ্বংসের দিকে যেতে তার সময় লাগবে না। কেননা ইতিমধ্যেই দেখো গ্রিন হাউস এফেক্ট হওয়ার জন্য বিশ্ব উষ্ণায়নের ফলে কি হচ্ছে না, যেটা হচ্ছে বিভিন্ন জায়গায় বরফগুলো গলে যাচ্ছে, এই বরফ গলতে শুরু করলে কি হবে, তবে আমরা তো দেখছি বিজ্ঞানীরা বলছেন যে আগামী 100 বছরের মধ্যে যদি এই হারেই গলতে শুরু করে তাহলে কলকাতা শহর হয়তো জলে ডুবে যাবে।
0: বিশুদ্ধ পানীয় জলের অভাব,
1: ভীষণভাবে বিশুদ্ধ পানীয় জলের অভাব হবে, আমরা জল তুলে তুলে চাষের কাজে এতে ওতে এমন মানে অনিয়ন্ত্রিতভাবে প্রয়োজনে আমরা ব্যবহার করি।
0: আমাদের চারপাশে তাকালেই দেখতে পাচ্ছি খুব গরমের সময় যে জল পাচ্ছি না, জলস্তর নেমে যাচ্ছে,
1: ভারতবর্ষের বিভিন্ন শহরে এটা হচ্ছে, কিন্তু বেঙ্গালুরু, বোম্বেতে এটা প্রচন্ড উন্নত
0: জায়গা, সেখানে জল নিয়ন্ত্রণ করা হচ্ছে,
1: যে বৃষ্টির জলকে আবার ব্যবহার করা, পুরো জলটাকে সংগ্রহ করা, এই যে একটা বিস্তৃত পরিকল্পনার প্রয়োজন, এই বিস্তৃত পরিকল্পনা আজকে অত্যন্ত দরকার।
0: আবার এই যে বৈদ্যুতিকের এত ব্যবহার যন্ত্রপাতির, তাই না, সেখানেও তো একটা ঘাটতি দেখা যাচ্ছে, তাই না? সেই কারণেই বোধ হয় আমাদেরকে আগামীতে ভাবতে হচ্ছে সৌর শক্তি নিয়ে, তাই না? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি উনি সৌরশক্তির ব্যবহার সম্পর্কে মানুষকে সচেতন করছেন এবং বিভিন্ন রকম সাহায্যের আশ্বাস দিচ্ছেন, তাই না?
1: দিচ্ছেন তো। দেখো রবীন্দ্রনাথ সভ্যতার প্রতি কবিতায় সচেতন মানুষ তো, কতদিন আগে দেখো,
0: বিশ্বকবি, বিশ্ব দার্শনিক,
1: দার্শনিক, কতদিন আগে লিখছেন দেখো, দাও ফিরে সে অরণ্য লৌহে নগর, লহ যত লৌহ লোষ্ট্র কাষ্ঠ ও প্রস্তর, হে নব সভ্যতা, নব সভ্যতা, তোমার বানগুলো আছে, কিন্তু তুমি যত তোমার যত লোহা কাঠ প্রস্তর যেগুলো আমাদের উপরে জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে সেগুলোকে সরিয়ে নাও। হে নিষ্ঠুর সর্বগ্রাসী, কে নিষ্ঠুর সর্বগ্রাসী? না, এই যে অতিরিক্ত চাহিদা, অতিরিক্ত চাহিদা যুক্ত মানুষ যে সভ্যতাটা তৈরি করছে, এই সভ্যতা কিন্তু দীর্ঘস্থায়ী হবে না। কবি তো দার্শনিক, কবি তো দেখতে পাচ্ছেন ভবিষ্যৎটাকে, তাই কি বলছেন? হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপবন পূর্ণ ছায়া রাশি গ্লানিহীন দিনগুলি। কেন দিনগুলো গ্লানিহীন? না, তখন কিন্তু মানুষ সচেতন ছিল এই বিষয়ে যে আমি কাঠ আহরণ করে নিয়ে আসবো সমীদ, কিন্তু কেমন কাঠ? শুকনো কাঠ। আমি গাছকে
0: কেটে নিয়ে চলে আসবো,
1: আসবাবপত্র করার জন্য আমি গাছকে কেটে নিয়ে চলে আসবো না। তাই দিনগুলো কেমন গ্লানিহীন, আমি কারো ক্ষতি করব না। দেখো কি অপূর্ব করে লেখা হচ্ছে মহাভারতে, যে শকুন্তলা তাকে কি অপূর্ব করে কালিদাস আমাদের দেখিয়ে দিচ্ছেন যে শকুন্তলা কি যত্ন করে ওই যে মৃগ শিশুগুলোকে লালন করছে। তার মানে কি, যারা সরাসরি তো বলা শেখানো হচ্ছে না যে প্রকৃতি বাঁচাও, প্রকৃতি বাঁচা তা নয়, এই যে প্রকৃতির অঙ্গদের ভালোবাসা, যত্ন করে লালন করা। যখন দুষ্যন্ত যাচ্ছেন বলছেন যে এটা আশ্রম, কি করে বুঝলেন? বিদূষক জিজ্ঞেস করছেন যে কি করে বুঝলেন যে এটা আশ্রম, বলছে দেখছো না এইখানকার হরিণগুলো মানুষ দেখে ভয় পায় না, এরা আমাদেরকে দেখে একদম স্থির চোখে তাকাচ্ছে। তার মানে কি, এরা অভ্যস্ত মানুষের স্নেহ ভালোবাসা পেতে, এই যে প্রকৃতিকে
0: ভালোবাসা,
1: সহাবস্থান, এটা কিন্তু ভারতবর্ষ বহুদিন আগে থেকে বলছে, যেটাকে রবীন্দ্রনাথ আরো সুন্দর করে এই সভ্যতার চৈতালি কাব্যগ্রন্থের তো অসাধারণ কবিতা বলছেন। দেখো, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপবন পূর্ণ ছায়া রাশি গ্লানিহীন দিনগুলি, সেই সন্ধ্যা স্নান, সেই শান্ত সামগান, সেই তপপ্রাণ সরলতা, উচ্ছলিয়া উঠুক আবার অন্তরের প্রেমধারা, ধৌত হোক আর এ পাষাণ কারাগার, এসো তবে ফিরে যাই বনতলে মোরা নিখিলের নেড়ে, ত্যাজিয়া এ কোলাহল, মুছিয়া এ কালি, এসো তবে ফিরে যাই সেই বনমালী প্রকৃতির ক্রোড়ে। সেই প্রকৃতির কোলে ফিরে যাওয়াটাই হলো কিন্তু পৃথিবীকে বাঁচানোর একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক। জগদীশ চন্দ্র বসু তিনি কি বলে দিলেন, না মানুষ বা অন্যান্য প্রাণীর মতন উদ্ভিদেরও কিন্তু স্নায়ুতন্ত্রের উত্তেজনায় সাড়া দেওয়ার তীব্র ক্ষমতা আছে। তার মানে ওরাও আমাদেরই মতন অনুভূতি প্রবণ সংবেদনশীল প্রাণ, ওরা কিন্তু জড় নয়, ওরা কিন্তু বুঝতে পারে না এমন নয়। কি অপূর্ব একটা ভাবনা যে ওদেরকে বাঁচালে আমরা
0: বাঁচবো।
1: একটা অসাধারণ গ্রন্থ আছে জানো, ডক্টর তারকনাথ গঙ্গোপাধ্যায়ের পৃথিবী কি শুধু মানুষেরই জন্য, তো সেখানে উনি খুব সুন্দর করে বিশ্লেষণ করে করে দেখাচ্ছেন যে পৃথিবী যদি শুধু মানুষের জন্য হয়ে যায় তাহলে আজ থেকে কয়েক শত বৎসর পরে পৃথিবী আর থাকবে না। যে ক্ষুদ্র কীটাণু কীট থেকে আরম্ভ করে একদম নীলতিমি পর্যন্ত, মানে জঙ্গলের সমস্ত ছোট ছোট প্রাণী থেকে হাতি পর্যন্ত,
0: বাস্তুতন্ত্রের
1: যে বিস্তৃত একটা পরিসর, প্রকৃতি মা বহু যত্নে নির্মাণ করেছেন বহু লক্ষ বছর ধরে, সেইটার প্রতি যদি আমরা সচেতন না হই তাহলে পৃথিবী বাঁচবে না। যতই আমরা বিজ্ঞানের উন্নতি করি না কেন, যতই আমরা আধুনিক যুদ্ধাস্ত্র নির্মাণ করে একটা দেশ অন্য দেশকে ধ্বংস করে দিই না কেন, যতই আমরা নানা রকম আরামের উপাদান সংগ্রহ করি না কেন, এগুলো সব সাময়িক। কারণ মহাকালের যে যাত্রা তা বহু দীর্ঘ বছরের, সেই দীর্ঘ বছরের মহাকালের যাত্রাকে যদি টিকিয়ে রাখতে হয়, যদি পৃথিবীকে বাঁচিয়ে রাখতে হয়, তাহলে আজ আমাদের বাস্তুতন্ত্র সম্পর্কে সচেতন হতে হবে, আজ আমাদের প্রকৃতি সম্পর্কে সচেতন হতে হবে, এবং সবচেয়ে বড় কথা আমাদের জীবনে আমাদের চাহিদার নিয়ন্ত্রণ
0: রাখতেই হবে,
1: দেখো সম্মাননীয় প্রধানমন্ত্রী তিনি যে বলছেন না যে আপনারা ঘর থেকে বসে কাজ করুন, তেলের ব্যবহারটা কমান,
0: এনার্জি লকডাউন,
1: হ্যাঁ এনার্জি লকডাউন হোক, এর কিন্তু শুধুমাত্র যে আর্থিক দিক আছে তা নয়,
0: শুধুমাত্র পরিবেশ বান্ধব, মানে পরিবেশের কথা ভেবে
1: এটা ভীষণভাবে পরিবেশ পলিউশন
0: আজকে বিরাট ফ্যাক্টর হয়েছে
1: একদম খুব। আমরা কিছুদিন আগে উদাহরণ দেখলাম যখন করোনার

0: আর যাত্রাকে আমাদের দীর্ঘস্থায়ী করতে তাহলে এই এনার্জি লকডাউন, এই যে অতিরিক্ত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এই সমস্ত গ্যাসগুলোর নির্গমন, হ্যাঁ, ক্লোরোফ্লোরো মিথেন, ক্লোরোফ্লোরো কার্বন, এগুলোর নির্গমন, এগুলোকে কিন্তু নিয়ন্ত্রণে আনতেই হবে। আর নিয়ন্ত্রণে আনতে গেলে আমাদের কিন্তু জীবনযাত্রায় পরিবর্তন
1: আনতেই হবে, সেই সঙ্গে আমাদের খাদ্যাভ্যাস।
0: হ্যাঁ, দেখো আমাদের মানে ইউএনও থেকে এবং বিভিন্ন যে স্বাস্থ্য সূচক যে গোটা বিশ্ব জুড়ে যে সংস্থাগুলো আছে তারা বলছে যে পৃথিবী রক্ষা করতে গেলে আমাদের কি কি, আধুনিক পৃথিবী রক্ষা করতে গেলে আমাদের কি কি করতেই হবে। একটা, প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে, আমাদের যে শক্তি সাশ্রয়ী সরঞ্জাম সেগুলোকে ব্যবহার করতে হবে, তার মানে কি আমরা সোলার এনার্জি এই সমস্ত কিছুকে, জলের এনার্জি, বাতাসের এনার্জি এগুলোকে ব্যবহার করতে হবে। এবং তোমরা জানো যে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা নিয়ে আজকে গোটা পৃথিবীতে বিপুল আলোচনা চলছে, সেটা হলো যে আমাদের কার্বন ফুটপ্রিন্ট কমাতে উদ্ভিদ ভিত্তিক খাবার বেশি পরিমাণে খেতে হবে। কেন না, আমরা যদি অতিরিক্ত মাংস এবং দুগ্ধজাত খাবার গ্রহণ করি তাহলে গ্রিন হাউস গ্যাস প্রচুর পরিমাণে আসে। হ্যাঁ, পরে বিস্তারিত আলোচনায় আসি। আমরা আমাদের যে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক যেটাকে আর রিসাইকেল করা যাবে না, সেইগুলো কি হচ্ছে, আমরা ব্যবহার করছি, ফেলে দিচ্ছি, মাটিতে পড়ছে, সমুদ্রের জলে পড়ছে, মাটির চাষবাসের ক্ষমতা কমে যাচ্ছে, সমুদ্রের জলে পড়ছে, বন জঙ্গলের দিকে চলে যাচ্ছে, সমুদ্রের জলে বিভিন্ন সামুদ্রিক প্রাণী সেগুলো খেয়ে নিচ্ছে, মরে যাচ্ছে, পচে যাচ্ছে, আমরা প্রায়শই দেখছি, তাই না? আমরা যে জলকে অতিরিক্ত ব্যবহার করছি, অপ্রয়োজনীয় ব্যবহার করছি, যে বিদ্যুৎ অতিরিক্ত ব্যবহার করছি, পাচ্ছি তাই ব্যবহার করছি, দিনে আলো জ্বলছে, চলছে, স্ট্রিট লাইট দিনের বেলাতেও
1: জ্বলছে,
0: হ্যাঁ, এটা তো আমাদের নির্মাণ করতে হচ্ছে, এবং নির্মাণ করতে হচ্ছে কিন্তু আমাদের যে প্রাকৃতিক সম্পদ, সেই যে প্রাকৃতিক সম্পদগুলো আর পাওয়া যাবে না সেগুলোকে খরচের মাধ্যমে, কাজে একে মানে নিয়ন্ত্রণ করতে হবে। কাজেই আমাদের আমাদের এই যে বারবার বলা হচ্ছে ব্যক্তিগত গাড়ি, একজন মানুষ যাচ্ছে না একটা বিরাট বড় গাড়ি নিয়ে, ব্যক্তিগত গাড়িগুলো বর্জন। হ্যাঁ, আমরা উন্নত দেশগুলো দেখছি কিন্তু তারা প্রচুর পরিমাণে হাঁটছে। এই যে দেখো একটা বিষয়, যদিও এটা অনেকে একটু মানে ঋণাত্মকভাবে নিচ্ছেন, ফুটপাথগুলো এই যে মুক্ত হচ্ছে, তাই না? ফুটপাথ মুক্ত হলে কি হচ্ছে দেখো, এতে দরিদ্র মানুষদের কিছু জনের নিশ্চয় জীবিকা চলে যাচ্ছে, নানা রকম ব্যাপার আছে, কিন্তু তারা ঠিক কিছুদিন পরে আবার অন্য জীবিকা গ্রহণ করে নেবে,
1: কিন্তু তারা শুরু থেকেই জানতো
0: ফুটপাথগুলো যে দখল মুক্ত হচ্ছে। আমরা তো ফুটপাথে
1: হাঁটতে পাচ্ছি
0: কলকাতা শহরে, তুমি বলো তো ফুটপাথে গিয়ে হাঁটা যেত? আমি তো কোনোদিনও হাঁটতাম না, আমরা মফস্বলের লোক, আমার ভীষণ ভয় লাগতো যে রাস্তা দিয়ে হাঁটলে আমার অ্যাক্সিডেন্ট
1: হবে।
0: এই যে হাঁটা, এই যে তোমার সাইকেলে করে যাওয়া, অতিরিক্ত মাংস খাওয়া, হ্যাঁ, অতিরিক্ত মানে এই যে এইগুলোকে বারণ করা হচ্ছে, জাতিসংঘ থেকে একদম একদম প্রতিবেদন করে বলা হয়েছে। একজন বড় বিজ্ঞানী, তার নাম হলেন, তিনি একজন অধ্যাপক এডগার্ড হার্টউইক, হ্যাঁ, একজন অধ্যাপক এডগার্ড হার্টউইক এবং তার সঙ্গে আরো কয়েকজন, তারা বলছেন যে এই যে আমরা অতিরিক্ত পরিমাণে মাংস খাচ্ছি, দুগ্ধজাত জিনিস খাচ্ছি, এর ফলে কি হচ্ছে না, আমরা প্রচুর পরিমাণে পশু পালন করছি, এবার পশু পালন করার জন্য কি হচ্ছে, প্রচুর পরিমাণে আমরা গাছ মানে তোমার কাটছি, এবং কি হচ্ছে জানো, বিভিন্ন জায়গায় সয়াবিনের চাষ করা হচ্ছে, গরু ছাগল, হ্যাঁ, বা ধরো এই গবাদি পশুদেরকে খাওয়ানোর জন্য সেখানে জঙ্গল টঙ্গল কেটে সেখানে চাষ করা হচ্ছে। এবং এই যে পশুগুলো, যে পশুগুলো মানে আমরা খাচ্ছি, তাদের শরীর থেকে প্রচুর পরিমাণে তাদের পরিপাকতন্ত্রে প্রচুর পরিমাণে মিথেন উৎপন্ন হচ্ছে। হ্যাঁ, পুরো ফলত আজকের কিন্তু খুব সচেতন মানুষ বলছে মাংস খাওয়া আপনি কমান, অন্তত পক্ষে একটা দিন। ইউরোপে আন্দোলন শুরু হচ্ছে, অন্তত ওরা তো প্রচুর পরিমাণ, আমাদের দেশে আর আমরা কি পরিমাণ মাংস, মাছ তুলনামূলকভাবে ভালো বলা হচ্ছে, বা পাখি জাতীয় যেগুলো, মুরগি টুরগি তুলনামূলকভাবে ভালো, হ্যাঁ, কিন্তু ছাগল গরু বা ধরো তোমার ঘোড়া, এই যাদের মাংস বিস্তৃতভাবে অন্যান্য জায়গাতে খাওয়া হচ্ছে, তাদের পালনের জন্য যে পরিমাণ জমিকে ব্যবহার করা হচ্ছে গাছপালা কেটে, সেটা কিন্তু, এবং তাদের পরিপাকতন্ত্র থেকে যে পরিমাণ মিথেন গ্যাস ব্যবহার হয়ে আসছে,
1: পরিবেশের হৃদয়ের বিষয়, তাই না,
0: গুরুত্বপূর্ণ ক্ষতিকারক। বলা হচ্ছে একটা দিন করুন মাংসহীন দিন,
1: এটা কিন্তু আমাদের ভবিষ্যতের কথা ভেবে, আমাদের অস্তিত্বের কথা ভেবে। অবশ্যই আরো একটি কথা আমাদের এই আলোচনার আসরে না বললেই নয়, দেখো আমরা নদীমাতৃক সভ্যতা, সেই নদীমাতৃক সভ্যতায় আমাদের কিন্তু সংস্কৃতি গড়ে উঠেছে, তাই না?
0: অবশ্যই,
1: হ্যাঁ, সেই নামামি

0: অঙ্গে।
1: আজকে গঙ্গাটাকে মাটিটা ভয়ঙ্কর ভাবে দূষিত হচ্ছে প্লাস্টিক, অতিরিক্ত সার ব্যবহার, হ্যাঁ অতিরিক্ত পরিমাণে বিষের ব্যবহার, মাটি দূষণ হচ্ছে। সেই দূষিত মাটি থেকে বৃষ্টিতে যে জল হচ্ছে, সেই তুমি জানো, আমি একটি আমি গ্রামাঞ্চলের মেয়ে, আমরা দেখেছি ছোটবেলায় ছোট ছোট মাছ প্রচুর পরিমাণে হতো,
0: এখন আর দেখা যায়
1: দেখা যায় না,
0: ওই ওই রাসায়নিকের ব্যবহারের
1: জন্য দেখা যাচ্ছে না, একদম দেখা যাচ্ছে না, বহু মাছ একদম অবলুপ্ত হয়ে গেছে, কাছিম দেখা যেত প্রচুর বুঝেছো, আর দেখা যায়
0: যায় না।
1: তাহলে দেখো মাটি দূষিত হচ্ছে, জল দূষিত হচ্ছে,
0: আর বাস্তুতন্ত্রের যে রীতি সেটা কোথাও একটা বিঘ্নিত হচ্ছে,
1: সেই জল দূষিত থেকে আমাদের বাতাস দূষিত হচ্ছে, বাতাস দূষিত হওয়ার জায়গার থেকে আমরা একটা সামগ্রিক দূষণ পাচ্ছি। যে বিভিন্ন দেখো বলা হচ্ছে না এখন যে শব্দের দূষণ কমাও, শব্দের দূষণ কমাও, মাইক বাজানোকে কম কম করো, এগুলো কিন্তু অত্যন্ত দরকার। আমাদের দেশে আইনগুলো আছে কিন্তু আইনের প্রয়োগ নেই, আমাদের প্রয়োগ করা দরকার,
0: সচেতনতা দরকার,
1: সচেতনতা দরকার। যে আমরা অতিরিক্ত উৎপাদনের লোভে প্রচুর পরিমাণে রাসায়নিক ব্যবহার করব না, আমরা চেষ্টা করব আমাদের যে গোবর সার, আমাদের যে যে
0: জৈব
1: সার, হ্যাঁ জৈব সার, সেইগুলো ব্যবহার করব, বিষ যতটা সম্ভব কম ব্যবহার করব, তাতে কিছুদিন আমাদের একটু অর্থনৈতিক একটা মানে একটা চাপ আসবে, কিন্তু সেটা আবার কেটে যাবে,
0: কেটে যাবে,
1: অবশ্যই কেটে যাবে। আমরা যদি সচেতন হই তাহলে আমাদের এটা অবশ্যই কেটে যাবে। আর দীর্ঘস্থায়ী একটা ভালোর জন্য সাময়িক একটা সমস্যা তো একটু স্বার্থই স্বার্থের প্রধান উপায়, বৃহত্তর স্বার্থের জন্য আমাদের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতেই হবে, তা না হলে আমরাই টিকে থাকতে পারবো না। তুমি জানো ডক্টর সালিম আলী বিখ্যাত পক্ষীতন্ত্রবিদ, তিনি বহুদিন আগে বলেছেন যে যেভাবে কৃষি ব্যবহারের জন্য আমরা গাছপালা কেটে ফেলছি, হ্যাঁ সেই গাছপালা কেটে ফেলাটা প্রচণ্ড অন্যায়, কারণ পাখি জীবজন্তু এরা হলো পরিবেশের একটা গুরুত্বপূর্ণ অংশ, এদের যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে দীর্ঘস্থায়ী যে আমাদের টিকে থাকা তাতে আমাদের কিন্তু সমস্যা আসবে,
0: আসবেই আসবে,
1: আমাদের পৃথিবী মাকে বাঁচানো যাবে না।
0: তাহলে আমাদের আজকের যে অঙ্গনার আসর, সেই আসরে আলোচনার বিষয় ছিল সেভ আওয়ার আর্থ, অর্থাৎ পৃথিবীকে আমরা কিভাবে রক্ষা করব। তো সে কথা বলতে গিয়ে আমাদের একেবারে সভ্যতার যে উদ্ভব এবং যাত্রাপথ বা উচ্চস্থল সেখান থেকে শুরু হয়েছিল এবং তারপর আমরা বিবর্তনের ধারায় পৌঁছে গেছি, এবং সবচেয়ে বড় কথা যে আধুনিক মুনি ঋষিদের কথাও আমরা যেমন জানলাম যে আমাদের
1: আধুনিক,
0: হ্যাঁ এবং পাশাপাশি কিন্তু আমাদের যে আধুনিক দার্শনিক এবং আমাদের বিশ্বকবি তার যে ভাবনা সে কথাও কিন্তু আমাদের আলোচনায় বহুবার উঠে এসেছে।
1: আমাদের ভারতবর্ষে খুব বিখ্যাত বিজ্ঞানী রমন সুকুমার, ডক্টর রমন সুকুমার, রামদেব মিশ্র, হ্যাঁ এছাড়াও
0: এবং বিজ্ঞানীদের কথা আচার্য জগদীশচন্দ্র বসু, হ্যাঁ
1: এরা একটা মানে সূত্র দিয়েছেন যে আমরা কী কী করতে পারি, আমরা একদম মানে শেষের দিকে একবার সূত্রটাকে দেখে নিই আমরা কী কী করতে পারি। এক নম্বর যেটা সেটা হলো আমরা গাছ প্রয়োজনে যখন কাটবো তখন একটা গাছ কাটার বিনিময়ে আমরা অন্তত পক্ষে যেন তিনটে গাছ লাগাবো, লাগাই, জলের অপচয় আমরা একেবারেই
0: করতে হবে,
1: আমরা যে
0: পরিমিত ব্যবহার,
1: পরিমিত ব্যবহার, আমরা যে শক্তিগুলো ব্যবহার করছি বিদ্যুৎ মানে তেল আমাদের, এই শক্তিগুলোর ব্যবহার আমাদের কিন্তু খুব নিয়ন্ত্রণে রাখতে হবে, হাঁটা, সাইকেলে চড়া, অনেকজন মিলে একটা গাড়িতে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ, গ্রিন হাউস
0: নিয়ন্ত্রিত জীবন,
1: হ্যাঁ গ্রিন হাউস এফেক্ট যে সমস্ত গ্যাসে হচ্ছে কলকারখানা থেকে আরম্ভ করে সব জায়গায় একটা সচেতনতার প্রচার, যে আমরা যেন এইটাকে অতিরিক্ত যে প্রয়োগ সেটাকে আমরা যেন দূষণটাকে আমরা যেন কম
0: নিয়ন্ত্রণ করতে পারি।
1: আর আপামর আমরা যে জনসাধারণ আমরা সচেতন থাকবো, আমরা প্লাস্টিক ব্যবহার করছি প্রয়োজনে কিন্তু সেটাকে সঠিক জায়গায় ফেলছি, আমরা যা যা প্রয়োগ করছি জীবনে আমাদের দরকার তো মানে অস্বীকার করার কিছু নেই, কিন্তু আমরা ব্যবহারের সময় সেটাকে নিয়ন্ত্রিতভাবে ব্যবহার করব, হ্যাঁ এবং সেটাকে যথাযোগ্য স্থানে ফেলে এলোমেলো করে নষ্ট করব না, কারণ প্রকৃতি মাকে যদি আমরা বাঁচাই তাহলে আমরা নিজেরাই বেঁচে থাকব।
0: এই হচ্ছে আজকের অঙ্গনার আসরের মূল কথা, যে প্রকৃতি মাকে বাঁচালে আমরা নিজেরা বাঁচব, অর্থাৎ আমাদের প্রত্যেককে সভ্যতায় টিকে থাকতে গেলে পরিবেশ বান্ধব হতে হবে। এই আজকের যে আলোচনা, যে
1: চলো আমরা সেই প্রার্থনা করি একত্রিত হয়ে, যো দেব অগ্নৌ যো অপ্সু যো বিশ্বম ভুবনম আবিবেশ যৌষধিষু য়ো বনস্পতিষু তস্মৈ দেবায় নমো নমো, সেই প্রকৃতি মাকে, যিনি ছড়িয়ে আছেন অগ্নিতে, সূর্যে, চন্দ্রে, আমাদের বিশ্বভুবনের প্রতিটি কণায়, তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে
0: আজকের অঙ্গনের আসর শেষ করছি। আলোচনায় অংশগ্রহণ করলেন বিশিষ্ট বাংলা শিক্ষিকা মহুয়া চৌধুরী, সঙ্গে ছিলাম আমি সুমনা মণ্ডল, অনুষ্ঠানটি সম্পাদনা করলেন উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দে, আকাশবাণী মুর্শিদাবাদ।

অঙ্গনা অনুষ্ঠানটি শেষ হলো। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জে এফএম প্রচার তরঙ্গে।

Voilà.

এতক্ষণ শুনছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টসে এফএম প্রচার তরঙ্গে, একই সঙ্গে নিউজ অন এআইআর অ্যাপে। এখন জানিয়ে দিই চলতি অধিবেশনের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। একটু পরেই রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতির অনুষ্ঠান 5:15। কিষাণবাণী 5:30। সন্ধে 6:05 শুনবেন দ্বিজেন্দ্রগীতি, অতুল প্রসাদের গান এবং রজনীকান্তের গান। ভক্তিগীতির অনুষ্ঠান সন্ধে 6:40। 7:10 আজ সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের কাহিনী অবলম্বনে, রাত 8:10 থাকবে নাটক নূরজাহান। আধুনিক গানের অনুষ্ঠান রাত 8:40, রাত 10:00 বেতার সাহিত্য পত্রিকা শ্রুতি। মেহফিল লাইভ ফোন ইন অনুষ্ঠান শুনবেন রাত 10:15। আগর তুম সাথ হো শিরোনামে শুনবেন অলকা ইয়াগনিকের কণ্ঠে হিন্দি ছবির নির্বাচিত গান। শুনলেন চলতি অধিবেশনের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী মুর্শিদাবাদ। এখন রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, প্রথম গান অদিতি গুপ্তর কণ্ঠে।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত, আকাশবাণী মুর্শিদাবাদ। এখন নজরুল গীতির অনুষ্ঠান, প্রথম গান অঞ্জলি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: বিভিন্ন শিল্পীর কণ্ঠে এতক্ষণ শুনছিলেন নজরুল গীতি। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান শুনছেন এফএম 102.2 মেগাহার্টসে, নিউজ অন এআইআর অ্যাপে।
1: শুরু হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষান বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন, এসব কিছু জানতে শুনুন কিষান বাণী।

0: শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী। বন্ধুরা, আমরা যারা গোপালন করি, বিভিন্ন গোপালন করি বা মোষ পালন করি বা বিভিন্ন ধরনের প্রাণী পালন করি, যারা আমরা বছরের বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন ধরনের ঋতু পরিবর্তন হয় এবং এই ঋতুর পরিবর্তনের কারণে কিন্তু প্রাণীদের বিভিন্ন ধরনের রোগ হয়। এখন যেমন প্রচণ্ড গরম, গ্রীষ্মকাল চলছে এবং এই গ্রীষ্মকালের পরেই কিন্তু বর্ষা আসছে। এই গ্রীষ্ম এবং বর্ষা তার সন্ধিক্ষণে যারা আমরা গোপালন করি বাণিজ্যিকভাবেই বা গোপালন করি, বা অনেকেই আছি আমরা যারা হয়তো 5-6টা গরু পালন করে আমরা কিন্তু সেই গরুর দুধ বিক্রি করে কিন্তু আমাদের সংসার প্রতিপালন হয়। অতএব এটা একটা ব্যবসার সঙ্গে যুক্ত, একটা আমাদের পরিবারের সঙ্গে যুক্ত। কিন্তু এই গরুগুলো যে কি ধরনের রোগ হয়, কি ধরনের তাদের সমস্যা হয় এই সময়, সেই সব বিষয় নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছি জেলার প্রাণী দপ্তরের বেলডাঙ্গা 1 নম্বর ব্লকের ব্লক লাইভস্টক ডেভেলপমেন্ট অফিসার ডক্টর অজিত সিংকে। অজিতবাবু, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার।
1: নমস্কার।
0: যে কথা বলছিলাম যে সারা বছর তো আমাদের সিজন চেঞ্জ হয় এবং বিভিন্ন সিজনে বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন ধরনের প্রাণীদের রোগ হয়, এই সময় এই যে গরম এই সময় কি ধরনের হয়, বা সন্ধিক্ষণ এই যে গরম চলে যাচ্ছে, বর্ষা আসছে, বা বর্ষার মরশুমে কি কি ধরনের গাভীদের বা প্রাণীদের রোগ হয় সেই সম্পর্কে যদি একটু বলেন।
1: নমস্কার। জেনারেলি দেখা যায় যেটা, যে সাধারণভাবে বছরের বিভিন্ন সময়ই প্রায় সব রোগই লেগে থাকে, কিন্তু একটা সিজন চেঞ্জের সময় বা একটা যখনই একটা শিফট হয়, একটা ওয়েদারের একটা চেঞ্জ হয় বড় রকমের, সে অর্থাৎ গরম থেকে বর্ষা হলো বা বর্ষা থেকে শীতকাল এলো, এই যে এই চেঞ্জের সময় আমরা দেখেছি যে বেশ কিছু রোগ খুবই প্রমিনেন্টলি খুবই বেশি করে দেখা যায়, বিশেষ করে হচ্ছে গরু বাছুরের ক্ষেত্রে এবং ছাগলের ক্ষেত্রে, এদের ক্ষেত্রে খুবই বেশি করে দেখা যায়। তো সাধারণভাবে এই রোগগুলো অনেক রকমেরই হয়, তার মধ্যে মূলত যেটা সেটা কিছু হচ্ছে যেগুলো ইনফেকশাস, অর্থাৎ একটা রোগটা যেটা ছড়াতে পারে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়াতে পারে, ইনফেকশাস ডিজিজগুলোই মেনলি আমাদের ক্ষেত্রে বেশি সমস্যা সৃষ্টি করে। আর দ্বিতীয় রকম হচ্ছে যেটা, সেটা হচ্ছে সিজনের সাথে সাথে, চেঞ্জের সাথে সাথে আরও কিছু কিছু রোগ যেগুলো ইনফেকশাস নয়, অর্থাৎ নির্দিষ্ট কোনো প্রাণীতে হয় কিন্তু সেইভাবে কিন্তু ছড়ানোর কোনো বিষয় থাকে না। তো এই দুই ধরনের রোগ সাধারণত হতে পারে। এখন যেহেতু এই গ্রীষ্মকাল, এই গ্রীষ্মকাল আমরা দেখলাম যে এইবারের গ্রীষ্মকালের চরিত্রটাও একটু অন্যরকম, মাঝে মধ্যে বৃষ্টিও হচ্ছে, আবার বৃষ্টি পাচ্ছি, ওয়েদারটা ঠান্ডাও হয়ে যাচ্ছে, আবার গরমও হচ্ছে। তো একটা মানে ওয়েদারের একটা বড় রকমের চেঞ্জ, যেটা সাধারণত আমরা অনেকটা এই তাপ বা এই টেম্পারেচারটাকে নিয়ন্ত্রণ করতে পারি, বিভিন্নভাবে করতে পারি আর কি, আমরা আমাদের সুযোগ সুবিধার জন্য এসি থেকে শুরু করে ফ্যান থেকে শুরু করে বিভিন্ন রকম সুবিধা আছে, গরম পড়লে আবার শীত পড়লে তদনুরূপ আমরা যা যা পরিবর্তন দরকার সেটা আমরা আমাদের ক্ষেত্রে করতে পারি, কিন্তু গরু বাছুরের ক্ষেত্রে তার সেভাবে হয় না,
0: সম্ভব নয়,
1: সেটা সম্ভবও নয়, তাদের মাঠেই চড়াতে হয়, ফলে স্বাভাবিকভাবে রোদ হোক আর বর্ষা হোক তাকে তাদের সেইটাকে ফেস করতে হয় এবং তার সঙ্গে সঙ্গে তাদের শরীরে বিভিন্ন রকমের পরিবর্তন দেখা যায়। তো মূলত দুটো অংশে বলা যেতে পারে, একটা হচ্ছে যেগুলো যেসব রোগ সংক্রামক ছড়ায়, যেগুলো নিয়ে আমরা বেশি চিন্তিত হই সাধারণত, তার কারণ এই রোগ একবার ছড়িয়ে যাওয়া মানে একটা বেশ কিছু একটা অঞ্চলের বেশ কিছু গরুকে কাবু করে ফেলা বা ছাগলকে কাবু করে ফেলা, এটা হয়। তো আমরা সেক্ষেত্রে বেশ কয়েকটা রোগ আছে যে রোগগুলোকে আমরা সাধারণত চেষ্টা করি যে এই রোগগুলো হবার আগেই, অর্থাৎ প্রিভেনশন করার চেষ্টা করি, অর্থাৎ প্রতিরোধের চেষ্টা করি, যাতে কারণ এই রোগগুলো সাধারণতভাবে হয়ে গেলে পরে প্রোডাকশন লস যেটা হবার সেটা হয়েই যায়। হয়তো অনেক সময় প্রাণীটি হয়তো দেখা গেল যে মারা গেল না, কিন্তু প্রোডাকশন লস, যে অর্থাৎ দুধ কমে যাওয়া বা অন্য কোনোভাবে তার মাংসের যে কোয়ালিটি সেটা নষ্ট হয়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু খুব কমন এবং খুব সাধারণ হওয়ার জন্যই অক্ষম হয়ে যায় একেবারে। তো স্বাভাবিকভাবে সেটা আর লাভজনক থাকে না, চাষিদের পক্ষেও একটা বার্ডেন হয়ে যায়। তো সেজন্য কিছু এই সংক্রামক রোগগুলোর ক্ষেত্রে আমরা সাধারণত ভ্যাকসিনেশনের উপরই জোর দিয়ে থাকি। রোগ হওয়ার আগেই সুস্থ থাকা অবস্থাতেই
0: তাদের
1: ভ্যাকসিনটা যদি দেওয়া যায়, বিভিন্ন রোগ আছে সেই রোগগুলোর ভ্যাকসিন যদি আমরা দিতে পারি তাহলে অনেকটাই এই রোগগুলোকে আমরা কন্ট্রোল করে ফেলতে পারি এবং সেইভাবে কিন্তু প্রোডাকশন লসটা হয় না।
0: ভ্যাকসিনটা কোথায় কীভাবে নেবে?
1: আচ্ছা, ভ্যাকসিনের ক্ষেত্রে সাধারণত আমরা এখন এই মুহূর্তে আমাদের গভর্নমেন্টের যে ভ্যাকসিনগুলো অ্যাভেলেবেল থাকে বা যেগুলো সাধারণত কন্ট্রোল প্রোগ্রামের আন্ডারে আছে, ভারত সরকারের কন্ট্রোল প্রোগ্রামের আন্ডারে আছে বেশ কিছু ভ্যাকসিন আছে যেগুলো রুটিন মাফিক হয়, যেমন আমরা যেটা বলি ফুট অ্যান্ড মাউথ ডিজিজ বা FMD বা খুরাই বা এসো, বিভিন্ন জায়গায় এক এক রকম নাম, বা খুরেত অনেক জায়গায় নাম যেখানে খুরে এবং মুখে ঘা হয়, এক্ষেত্রে আমরা ভ্যাকসিনটা সাধারণত বছরে দুবার করে থাকি কারণ এটা বাইঅ্যানুয়ালি করার কথা আছে, ছ মাস অন্তর অন্তর করে থাকি। আর এছাড়া লাম্পি স্কিন ডিজিজ, অর্থাৎ যে রোগে খুব নতুন এই রোগটা, গত 3-4 বছর 5 বছর ধরে আমরা এটা দেখতে পাচ্ছি কিন্তু এই রোগটায় একটা হিউজ প্রোডাকশন লস হয়। আমরা দেখেছি যে পক্সের মতো গোটা গায়ে গোটা গোটা ভরে যায় এবং সেখান থেকে সেই গুটিগুলো পরবর্তীতে ফেটে যায় এবং একেবারেই প্রোডাকশন লস হয়ে যায়, এবং কিছু কিছু ক্ষেত্রে বাছুর যারা তারা ওই অতিরিক্ত জ্বর সহ্য করতে না পেরে মারাও যায়, তো বাছুরের ক্ষেত্রে মৃত্যু হওয়ার হারটাও অনেকটা বেশি। এছাড়া হচ্ছে আপনার আমরা দেখি যে তরকা বা অ্যানথ্রাক্স, যেটা খুবই সংক্রামক, অত্যন্ত সংক্রামক, এবং এর একটা জুনোটিক পয়েন্ট অফ ভিউ আছে, অর্থাৎ এখান থেকে মানুষের মধ্যেই রোগটা চলে যেতে পারে এই ক্ষেত্রে। এছাড়া হচ্ছে আপনার HS বা হেমারেজিক সেপ্টিসেমিয়া বা গলা ফুলা রোগ যেটা, এবং ব্ল্যাক কোয়ার্টার যেখানে আমরা দেখেছি পায়ের পিছন দিকের পা জেনারেলি পচে যায় এবং বাছুরদের ক্ষেত্রে বেশি হয়। তো এই গোটা পাঁচেক রোগ আছে, এই গোটা পাঁচেক রোগ অত্যন্ত ইনফেকশাস বা সংক্রামক গরুর ক্ষেত্রে বা বাছুরের ক্ষেত্রে, এবং এগুলোর বিরুদ্ধে যাতে এই রোগগুলো যাতে না হয় সেজন্য আমরা ভ্যাকসিন করে থাকি CP প্রোগ্রামের আন্ডারে বা কন্ট্রোল প্রোগ্রামের আন্ডারে। নির্দিষ্ট শিডিউল মেনেই ভ্যাকসিনগুলো হয়, অর্থাৎ ভ্যাকসিন আসে এবং সেই ভ্যাকসিনগুলো বাড়ির দোরগোড়ায় পৌঁছে, যারা সাধারণত এক্সটেনশন ওয়ার্কার আছেন, প্রাণীবন্ধু, প্রাণী সেবী বা প্রাণীমিত্রা, তারা এগুলো করে থাকেন বা মৈত্রী এরা করে থাকেন। আর তাছাড়া যেগুলো কন্ট্রোল প্রোগ্রামের বাইরে যে ভ্যাকসিনগুলো আছে জেনারেলি, যেগুলো যেমন যেগুলো পরিমাণে কম হয়, যেগুলো হচ্ছে যেমন গলা ফোলা বা HS বা হেমারেজিক সেপ্টিসেমিয়া বা ব্ল্যাক কোয়ার্টার, এগুলোর ক্ষেত্রে আমরা জেনারেলি যে যে জোনগুলোতে এইগুলো এন্ডেমিক জোন আছে, যেসব জায়গাগুলোতে আমরা দেখি যে এগুলো সাধারণত গত বছর বা তার আগের বছর বা সেই সব জায়গাতে হয়েছে, সেই সব জায়গাগুলো দেখে আমরা সাধারণত সেই জায়গাগুলোতে এই ভ্যাকসিনগুলো রেগুলার করে থাকি। সমস্ত ভ্যাকসিনটাই ব্লক লেভেল আধিকারিক যারা আছেন, ব্লক লাইফস্টক ডেভেলপমেন্ট অফিসার, তাদের কাছ থেকে কিন্তু খুব সহজে পাওয়া যায়, অর্থাৎ তাদের এন্ডে এই ভ্যাকসিনগুলো অ্যাভেলেবেল থাকে এবং সেই ভ্যাকসিন তারা ভেটেনারি অফিসারের সাহায্যে এই ভ্যাকসিনটাকে দিয়ে থাকেন, ভেটেনারি অফিসারের সাহায্যে এবং প্রাণীবন্ধু, প্রাণীমিত্রা, প্রাণীসেবী এদের মাধ্যমে এই ভ্যাকসিনটা করিয়ে থাকেন। তো যে কোনো ভ্যাকসিনের ক্ষেত্রে যদি আপনাদের সুবিধা পাওয়ার বিষয় থাকে, জেনারেলি যেগুলো কন্ট্রোল প্রোগ্রাম সেগুলো তো বাড়িতেই পৌঁছে যায় ভ্যাকসিনটা করার জন্য সাধারণত এক্সটেনশন ওয়ার্কাররা, কিন্তু যেগুলোর ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে আপনারা বাড়িতে কন্ট্রোল প্রোগ্রাম অনুযায়ী তারা সেগুলো আসছে না সেই ভ্যাকসিনগুলো, সেগুলোর জন্য আপনারা একটু যোগাযোগ যদি করেন BLDO অফিসে যোগাযোগ করেন, ব্লকের প্রতিটা ব্লকে BLDO অফিস আছে, সেখানে যদি যোগাযোগ করেন সেই প্রাণী সম্পদ দপ্তর সেই অংশের ভ্যাকসিনেশনের দায়িত্ব নেয়।
0: আচ্ছা, এটা তো গেল ধরুন সংক্রামক রোগ, এছাড়া আর কি কি ধরনের রোগ হতে পারে?
1: এছাড়া আমরা দেখেছি যেমন খুবই কমন কিছু কিছু রোগ যেমন খুবই কমন হয়, যেমন গরমের সময় আমরা দেখেছি, গরমের সময় একটা এক্সেসিভ হিট হওয়ার জন্য অনেক সময় অ্যানিমেল অসুস্থ হয়ে পড়ে। তো খুব মানে এগুলো হচ্ছে যে ওয়েদার থাকে সেই ওয়েদারের সাথে রিলেটেড কিছু রোগ, এবং তখন দেখা যায় যে হয়তো তারা খেতে চাইছে না অথবা ঝিমিয়ে আছে, তাদের অ্যাক্টিভিটিটা অতটা ঠিক নেই, এই জাতীয় যেগুলো, এই রোগগুলো কিন্তু সাধারণত রোগ বলবো না, এগুলো বেশ কিছু লক্ষণ যেগুলো কিন্তু আমরা আমাদের ক্ষেত্রেও কিছুটা লক্ষ্য করে থাকি। তো এর জন্য আমরা সাধারণভাবে কি করি, গরমকালে আমরা বিশেষ সুবিধা নেওয়ার চেষ্টা করি, যেমন অন্তত যেটা যেগুলো আমাদের ক্যাটেল শেড আছে সেখানে অন্তত একটা ফ্যানের ব্যবস্থা করা, বা একেবারে দুপুর রৌদ্রে গরুগুলোকে বাইরে না চড়ানো যতটা পারা যায়, তাদের অন্তত দিনে যদি একবার যখন মোটামুটি মধ্যাহ্নের সময় যদি আমরা তাদের গাটা একটু ধুয়ে দিতে পারি, অর্থাৎ টেম্পারেচারটাকে কন্ট্রোল করার চেষ্টা করি যখন আমরা গ্রীষ্মকাল হয়। একই রকমভাবে বর্ষাকালে যাতে অতিরিক্ত না ভেজে তার জন্য যে যে মেজারমেন্টগুলো নেওয়া দরকার সেগুলো আমরা নিয়ে থাকি। শীতকালেও তেমনি আপনারা দেখবেন যে গ্রামের দিকে বেশ কিছু চটের বস্তা টস্তা
0: গোটা গোয়াল ঘরটাকে ঢেকে
1: দেওয়া হয় এবং তার সাথে গরুর গায়ে অনেক সময় দিয়ে দেওয়া হয় এবং এক কোণে হয়তো দেখা যাচ্ছে একটু আগুনও জ্বেলে দেওয়া হয় যাতে ঘরটা গরম থাকে এবং তাপটা যাতে নিয়ন্ত্রিত হয়। কারণ এইগুলো হচ্ছে আপনার বিভিন্ন ঋতুতে যেরকম যেরকম পরিবর্তন হয় তার সাথে শরীরকে খাপ খাইয়ে নেওয়ার জন্য যেরকম দরকার সেই রকম কিছু চেঞ্জেস আমরা করে থাকি। এগুলো আমরা হ্যাবিচুয়েশনে আছে, যার জন্য বেশ কিছু এই টেম্পারেচার রিলেটেড হোক বা সিজন রিলেটেড রোগ কিন্তু খুব বেশি কিন্তু হয় না পরিমাণে। আমরা দেখি যে কখনো সখনো কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ করে যদি কেয়ার ম্যানেজমেন্টের একটু ঘাটতি হয় কি গাফিলতি হয় কি কোনো ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে তিনি দু একদিন হয়তো সেভাবে যত্ন নিতে পারছেন না, সেক্ষেত্রে আমরা দেখি এই জিনিসগুলো ঘটে, নতুবা এই জিনিসটা খুব একটা বেশি আমরা লক্ষ্য করি না।
0: তার মানে আমি যদি ঠিক টাইমে যদি আমি ভ্যাকসিনগুলো গরুর করতে পারি, প্রাণীর করতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকটাই রোগমুক্ত থাকতে পারি, তাই তো?
1: একদমই ভ্যাকসিনটা যদি ঠিক সময় মতো করতে পারি এবং বারে বারে আমরা ভ্যাকসিনের যে এফেক্টিভিটি, ভ্যাকসিনটা শরীরে কাজ করবে কি করবে না সেটা বেশ কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। তার কারণ হচ্ছে যদি শরীর যদি সেই ভ্যাকসিনটা নিয়ে সেই ভ্যাকসিনটাকে প্রসেস না করতে পারে তাহলে সেইভাবে কিন্তু ভ্যাকসিন কাজে লাগে না। যেটা আমরা দেখেছি যে শরীরে যদি কৃমির পরিমাণ খুব বেশি হয় অথবা শরীর যদি খুবই দুর্বল হয় বা অ্যানিমিক যদি হয়, দেখা যাচ্ছে রক্তাল্পতায় ভুগছে সেই গরুটা বা সেই প্রাণীটা, তাহলে কিন্তু ভ্যাকসিন সেক্ষেত্রে ভালো কাজ করে না। তাই আমরা সাধারণত চেষ্টা করি যে অন্তত যে ভ্যাকসিন দেওয়ার আগে সেই গরুটাকে বা সেই ছাগলটাকে আমরা যাতে একটু কৃমির ওষুধ দিতে পারি। যদি রক্তাল্পতায় ভোগে তাহলে রক্তাল্পতার জন্য যে ওষুধের দরকার, যেরকম খাবারের দরকার, সেইটাকে যদি একটু মেনটেন করতে পারি, অর্থাৎ হেলদি যদি কন্ডিশন যদি থাকে, সুস্থ সবল যদি হয়, তাহলে সেই অবস্থায় যদি আমরা ভ্যাকসিন করি আমরা প্রায় 70-80% নিশ্চিন্ত থাকতে পারি যে তার রোগ হবে না।
0: তো এই সামনে যে বর্ষা আসছে, বর্ষার সময় যে ধরনের রোগগুলো হয় তার জন্য প্রাথমিক পর্যায়ে মানে যারা গোপালন করেন তারা কী করবেন?
1: হ্যাঁ, প্রাথমিক পর্যায়ে যেটা করবেন আমার মনে হয় এবং ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও বলি, অনেক সময় কি হয়, অনেক সময় আমরা দেখেছি যে অনেক দামি দামি ভ্যাকসিন যেটা আমরা খুবই মানে কোনো পয়সা ছাড়াই একেবারেই নিখরচায় আমাদের বাড়ির দোরগোড়ায় পাই, তো সেইটাকে আমরা অনেক সময় অ্যাকসেপ্ট করতে পারি না, আমরা নিতে পারি না, আমরা সেই ভ্যাকসিনটা হয়তো কোনোভাবে করাতে পারি না। অথচ সরকার অনেক টাকা খরচা করে ভ্যাকসিনের প্রোডাকশন থেকে শুরু করে এতগুলো লোককে তার মধ্যে ইনভলভ করিয়ে নিয়ে ভ্যাকসিনটাকে বাড়ি অবধি পৌঁছে দেয়। তো আমার প্রাণীপালকদের ক্ষেত্রে বিশেষ করে এটাই ইয়ে থাকবে যে আপনারা ভ্যাকসিনটা যেটা সেই ভ্যাকসিনটার পুরোপুরি সুযোগ সুবিধা আপনারা নেবেন এবং বাড়িতে গেলে পরে ভ্যাকসিনটাকে কোনোভাবে আপনারা স্কিপ করবেন না। কোনোভাবে যদি স্কিপ করে যান, কারণ এটা যেহেতু কন্ট্রোল প্রোগ্রামের আন্ডারে, কন্ট্রোল প্রোগ্রামের মধ্যে কিন্তু ভ্যাকসিন সারা বছর ধরে চলে না, একটা নির্দিষ্ট পক্ষকাল বা একটা নির্দিষ্ট মাসে
0: চলে
1: এই ভ্যাকসিনটা চলে। এবার একবার যদি আপনি সেটাকে স্কিপ করে যান তাহলে 6 মাস বা 1 বছর কিন্তু আপনি নিরাপদ আর থাকতে পারছেন
0: না।
1: তো এবং এটা অনেকে অনেক সময় হয়তো কিছুটা বোঝেন না বা কিছুটা হয়তো এই নলেজের একটু ঘাটতি আছে, তারা ভাবেন যে কৃমির ওষুধ খাওয়াতে বলা হয়েছে তো আমি আজকে কৃমির ওষুধটা খাইয়ে দিয়েছি, হয়তো তারপর 1 বছর খাওয়ালেন না, খাইয়েছিলাম, তো সেটা হয় না। এগুলো সাধারণত
0: কোর্স থাকে
1: 3 মাস অন্তর অন্তর মিনিমাম, তার আপনি 2 মাসেও করতে পারেন, তার মিনিমাম 3 মাস অন্তর অন্তর আপনাকে করতেই হবে। 3 মাসের বেশি আপনি যদি ফেলে রাখেন তাহলে কিন্তু সেক্ষেত্রে কৃমিটা অতটা কাজ মানে কৃমি ওষুধটা অতটা কাজে দেবে না। এবং ভ্যাকসিনের ক্ষেত্রেও কিন্তু যে ভ্যাকসিন যেমনভাবে বলা আছে, সাধারণত যেমন খুরাই বা এসো রোগের ক্ষেত্রে আমরা বছরে 2 বার করি, আবার যখন LSD বা লাম্পি স্কিন ডিজিজ যেটা গায়ে গুটি হয়ে যায় তার ক্ষেত্রে বছরে 1 বার করা হয়, 1 বছর ওই ভ্যাকসিনের ভ্যালিডিটি থাকে। আবার PPR যেটা আমরা ছাগলের ক্ষেত্রে দেখে থাকি, যে ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রচুর পরিমাণে জ্বর চলে আসে, প্রচণ্ড হিট হয়ে যায় এবং তার সাথে পাতলা পায়খানা শুরু হয়ে যায়, চোখ নাক দিয়ে জল পড়ায় এবং তার সাথে সর্দির ভাব থাকে, ঘর ঘর করে এবং প্রায় একটা লোকের যতগুলো আছে সবকটাই দু একদিনের মধ্যে অসুস্থ হয়ে পড়ে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে মারাই যায়। সেক্ষেত্রেও সাধারণত PPRP ইরাডিকেশন প্রোগ্রাম আমরা চালাই, সেটাও বছরে একবার ভ্যাকসিন হয়। আসলে মুশকিল যেটা হয় সেটা হচ্ছে এই ভ্যাকসিনগুলো কিন্তু স্কিপ করলেই পরে, মানে আমরা ধরেই নিই যে আমরা যে ভ্যাকসিনটা এনেছি আমরা যাতে গোটা এন্টায়ার পপুলেশনটাকে যাতে কভার করতে পারি, তো এটা স্কিপ করে গেলে স্বাভাবিকভাবে একটা চিন্তার বিষয় থেকেই যায় যে রোগটা হতেই পারে। এবং এই রোগটা হওয়ার ক্ষেত্রে আরও বড় সমস্যা যেটা, যেহেতু এগুলো হচ্ছে সংক্রামক রোগ, একজনের হলে একজনের মধ্যেই সীমাবদ্ধতা থাকবে না, এবং ছড়িয়ে পড়বে এবং ম্যাসিভ একটা লস হতে পারে।
0: বর্ষাকালে দেখা যায় যে প্রচুর বৃষ্টি হয় এবং তার জন্য গোটা গোয়াল ঘর হয়তো ভিজে থাকে, স্যাঁতস্যাঁতে থাকে, এর জন্য কি প্রাণীর কি রোগ হতে পারে?
1: একদমই, আমরা দেখেছি, কারণ হচ্ছে যখন একটা স্যাঁতস্যাঁতে ওয়েদার থাকে, একটা ভিজে ওয়েদার থাকে, তখন আমরা দেখেছি আমাদের বাড়িতেও ঘরেও আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের ফাঙ্গাস সেখানে তৈরি হয় এবং স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই রকম ঘটনা কিন্তু আমাদের এর ক্ষেত্রে গোয়ালের ক্ষেত্রে আমরা দেখি। যেহেতু গোয়ালটা স্বাভাবিকভাবে বাড়িরই একটা এক্সটেন্ডেড পার্ট আমরা মনে করি অন্তত, যে একটা গোয়াল ঘরটাও একটা ঘর যেখানে গরু থাকে, তো স্বাভাবিকভাবে সেখানেও আমরা দেখেছি যে এই জিনিসটা কিন্তু খুবই হতে থাকে। বিশেষ করে যাদের ক্ষেত্রে ফ্লোরিংটা মাটির তাদের ক্ষেত্রে তো সম্ভাবনা খুবই বেশি, এবং এই বর্ষাকালে রোগের প্রকোপও অনেক বেশি হয়, যেহেতু একটা প্রলং টাইমে গরু হয়তো দেখা যাচ্ছে যে কোনোভাবে রোদ পাচ্ছে না বা বেরোতে পারছে না, ঘরের মধ্যেই ম্যাক্সিমামটা থাকছে, এক জায়গায় দাঁড়িয়ে থাকা বা এক জায়গায়, যেহেতু তার যাতায়াতটা একেবারে পুরোপুরি একটা রেস্ট্রিক্ট হয়ে যায়, তো এই জন্য স্বাভাবিকভাবে ওই সময় কিন্তু রোগের প্রকোপ বাড়ে, প্রচণ্ড পরিমাণে বাড়ে। এবং আমরা দেখেছি যে তুলনামূলক বর্ষাকালে কিন্তু রোগের প্রকোপ প্রায় 20-30% কিন্তু বেড়ে যায়। এবং এখানে আর একটা বড় সমস্যা হয় যেটা, সেটা হলো যেহেতু ওয়েদারটা খারাপ, সেহেতু স্বাভাবিকভাবে একটা প্রাণী অসুস্থ হলে পরে চট করে ডাক্তারের কাছে যাওয়া বা চিকিৎসকের কাছে যাওয়া বা কারোর সাথে যোগাযোগ করা, এটাও তুলনামূলক মানুষও খুব একটা বেশি করতে পারে না, তো এখানে অসুবিধাটা, সেক্ষেত্রে অসুবিধাটা অনেক সময় একটু বেশি হয়ে যায়।
0: তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা এই সময়ে গবাদি প্রাণীর কি কি ধরনের রোগ হতে পারে বা তার কি প্রতিকার মানে আছে সেই বিষয়ে আমরা আলোচনা করলাম। আর এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম জেলার প্রাণী দপ্তরের ব্লক লাইফস্টক ডেভেলপমেন্ট অফিসার ডক্টর অজিত সিংকে। অজিতবাবু, আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
1: ধন্যবাদ, নমস্কার।

0: प्रधानमंत्री किसान मानधन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित
1: और 60 वर्ष की आयु से 3000 रुपए मासिक पेंशन होगी सुनिश्चित
0: 55 रुपए से 200 रुपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान
1: इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान
0: सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जनसेवा केंद्र में जाएं
1: और अपना निःशुल्क नामांकन कराएं
0: प्रधानमंत्री किसान मानधन योजना अन्नदाता के परिश्रम को संबल पेंशन से सुरक्षित उनका कर
2: कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनहित में जारी
3: এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান
4: আজ আমরা এসে উপস্থিত হয়েছি ভরতপুর এক নম্বর ব্লকের সুনিয়া গ্রামে আর এই গ্রামে এসেই আমরা মুখোমুখি হয়েছি কয়েকজন কৃষক বন্ধুর সঙ্গে তাদের চাষবাসের অভিজ্ঞতার কথা আমরা শুনব তার আগে একটু পরিচয় করে নিই আপনার নাম
5: স্বপন মণ্ডল
6: আপনার নরেশ মণ্ডল
4: আপনারা কী চাষ করেন
5: আমি আখ চাষ করি কলাই চাষ করি সর্ষে চাষ করি ধান চাষ করি
4: আপনার
6: আমার আখ চাষ সর্ষে চাষ আলু চাষ আছে ধান চাষ
4: মানে সব রকমই করেন আর সবজির মধ্যে কেউ কিছু করেন নাকি আপনারা
5: না
4: আমি শুধু আলুই করেন সবজির মধ্যে আলু আলুটাই করেন
5: আলু চাষ করেন
4: অন্য কিছু করেন না
5: আচ্ছা
4: আপনি কবে থেকে করছেন আখ চাষ
6: আখ চাষ মোটামুটি আমি 10 বছর আগে থেকে করছি
4: 10 বছর তো আগেও তো আপনার আখ লাগিয়েছেন
5: হ্যাঁ আমরা দীর্ঘদিন ধরেই লাগাচ্ছি
4: লাগাচ্ছেন তো আগে কেমন আখ হতো আর
5: এখন খুব ভালো আখ হতো
4: এখন
5: এখন মোটামুটি হয়েছে
4: এখন ভালো হচ্ছে
6: খুব

0: কেন হচ্ছে না? পোকা লেগে গিয়েছে আর এই রোগ বালাই আসছে দিয়ে ভালো হচ্ছে না,
1: ভালো হচ্ছে না। তার আগে একটু আপনার থেকে আমি জিজ্ঞাসা করি যে জমির মাটি কি পরীক্ষা করেছেন?
0: না, জমি পরীক্ষা করেন
1: আপনারা? করেন কি সার ব্যবহার করেন?
2: ডিএপি
0: রাসায়নিক সার, ওই খোল ইউরিয়া 10-26 এইরকম।
1: মানে রাসায়নিক সারটাই ব্যবহার করেন বেশি, জৈব সার কিছু ব্যবহার করেন না?
0: অল্প
1: অল্প, মানে জমি তৈরির সময় অল্প।
0: হ্যাঁ, মশে গাড়ি করে দু এক গাড়ি করে দিই।
1: দু এক গাড়ি করে আপনার বিঘা প্রতি কতটা জমিতে লাগিয়েছেন?
0: আখ, আখ আমি 10 কাঠা জায়গা লাগাইছি।
1: আপনার কতটা?
2: আমার 5 কাঠা।
1: 5 কাঠা, তো ওই 2-1 গাড়ি করে দিলে তো আর আপনার জমি ভালো হবে?
0: আমরা সব জমিতে দিতে পারি না, করি অল্প অল্প করে দিই সব জমি।
1: আপনার মতে কতটা দিলে ভালো হয় ওই জমিতে?
0: ওই ওই জমিতে 2 গাড়ি সার দিতে হবে।
1: 2 গাড়ি?
0: হ্যাঁ।
1: দিন কত?
0: আমরা দিই 1 গাড়ি করে।
1: 1 গাড়ি করে, মানে 1 গাড়ি করে ঘাটতি থেকেই
2: আছে। 1 গাড়ি মানে কম থাকে।
1: এটা একটা আপনার কারণ জমি আপনার ভালো তৈরি করতে পারছেন না, তার মানে আপনার ফলন তো অবশ্যই কমবে। এবার আখ যখন লাগান তখন কি শোধন করে লাগান? বীজটা যখন লাগান
2: বিছনে এনে মানে ওই হয়তো পাবড়া ইয়া দিয়ে পোকা লাগার জন্য দানা বীজ
0: এইসব দিয়ে?
1: সে তো যখন পোকা লাগে তখন,
0: কিন্তু
1: ওটা যখন লাগানোর সময়
2: দিই মাটির তলাতে দিই।
1: কিন্তু আখের যে যে পাবগুলো লাগান যেগুলো সেগুলো কি মানে এখন কিন্তু আপনার ওই রাসায়নিক সার ব্যবহারের জন্য বা চারিদিকে ওয়েদারের উপর এর জন্য এখন রোগ পোকার আক্রমণটা অনেক বেশি আগের থেকে। তো আপনারা আখটা কখন লাগান? আপনি কখন লাগান?
2: আখটাই ফাল্গুন মাস, ফাল্গুন মাস কি চৈত মাস শেষ তার বেশিলে
0: চৈত মাসের মধ্যে শেষ, চৈত মাসের
1: প্রথম
0: সেটা তুললে আবার পাট চাষ করবো না, তিল চাষ করবো।
1: তিল চাষ করবো?
2: আর এটা তখন আবার এই বেচন কেটে তখন আবার লাগানো যাবে,
1: আবার তার পরের বছর লাগাবে।
0: হ্যাঁ, সরষে কলাই যে সব জমিতে লাগাইছে আবার লাগাইছে
1: 1 বছর পর পর লাগা।
2: ওই জমিটাতে 1 বছর আগ লাগিয়ে আর তারপর বছর আবার লাগাইলে
1: হয়। ভালো, মানে এক রোটেশন ওয়াইজ যদি আপনি করেন, ক্রপ রোটেশন
0: পাল্টে পাল্টে লাগাইতে হয়,
1: পাল্টে পাল্টে লাগাতে হয়। তো আপনাদের ফলন কেমন হয় আখ চাষে?
0: ফলন 4-3 কাঠা 1 কুইন্টাল, ওই 80 কেজি।
1: 80 কেজি কি হয়?
0: গুড় হয়।
2: 80 কেজি গুড় হয়?
0: হ্যাঁ।
1: আচ্ছা, আপনারা এমনি মাপেন না?
0: না,
1: মানে ওই
0: সালে লি যায় ওই টিন, কানেসার টিন আছে, ওই টিনের 4-3 করে 3-3 করে হয়।
1: বেশ, আপনাদের চাষবাসের অনেক অভিজ্ঞতার কথা আমরা শুনলাম, এর জন্য আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
3: এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান।

এখন জেলার কৃষক বন্ধুদের জন্য আবহাওয়ার বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, গত ২৪ ঘন্টায় মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। আগামী ৭ দিন জেলার বিক্ষিপ্ত অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়া। দিন রাতের তাপমাত্রা আগামী মঙ্গলবার থেকে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী কয়েকদিনে আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন হবে না। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন এফএম প্রচার তরঙ্গে ১০২.২ মেগাহার্টজে। অনুগ্রহ করে অপেক্ষা করুন আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদের জন্য।

পরের গান এসো প্রাণ ও সখা এসো প্রাণে, দ্বিজেন্দ্র গীতির শিল্পী নূপুর ছন্দা ঘোষ।

এতক্ষণ অতুল প্রসাদের গান এবং দ্বিজেন্দ্র গীতি শুনলেন। শিল্পীরা ছিলেন মিতা হক, পায়েল কর, নূপুর ছন্দা ঘোষ এবং ইন্দ্রাণী মুখোপাধ্যায়। আকাশবাণী মুর্শিদাবাদ জানিয়ে দিয়ে চলতি অধিবেশনের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে। ভক্তিগীতি শুনবেন সন্ধে 6:40, 7:10 আজ সন্ধ্যায়। কাজী নজরুল ইসলামের কাহিনী অবলম্বনে 8:10 শুনবেন নাটক নূরজাহান। আধুনিক গানের অনুষ্ঠান 8:40, 10:00 থাকবে সাহিত্য পত্রিকা শ্রুতি। মাত্র 6 বছর বয়সে শুরু তার সঙ্গীত সফর। অসামান্য সুরময়ী কণ্ঠ নিয়ে 4 দশক ধরে গান গেয়েছেন 25টি ভাষায়। তিনি আলকা ইয়াগনিক। আজ 10:15 মেহফিল অনুষ্ঠানে থাকছে তার জীবন ও গানের প্রসঙ্গ। আগার তুম সাথ হো অনুষ্ঠান জুড়ে আলকা ইয়াগনিকের গাওয়া হিন্দি ছবির নির্বাচিত গান। সরাসরি কথা ও বার্তা এই নম্বরে 9434921300 অথবা 0348225968। শুনলেন চলতি অধিবেশনের কয়েকটি অনুষ্ঠানের কথা। আগামীকাল রবিবার সকাল 8:00 লাইভ ফোন ইন শুভ সকাল অনুষ্ঠানে উপস্থাপনা জয়িতা সরকার, বিষয় সেই সব লোভনীয় আচারের সন্ধানে। কথাবার্তা এই নম্বরে 9434921300 অথবা 0348225968।

আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার বিজ্ঞপ্তিতে জানানো হচ্ছে, গত 24 ঘন্টায় মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। আগামী 7 দিন জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ঘন্টায় 30-50 কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়া। দিন রাতের তাপমাত্রা আগামী মঙ্গলবার থেকে 2-3 ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী কয়েকদিনের আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন হবে না।

আকাশবাণী মুর্শিদাবাদ। এখন জীবিকার জন্য অনুষ্ঠানে শুনুন কর্মসংস্থানের খবর। ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কর্তৃপক্ষ 2026 সালের জন্য সহকারী লোকো পাইলটের শূন্যপদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র আহ্বান করছে। মোট শূন্যপদের সংখ্যা 11,127। আগামী 1 জুলাই 2026 তারিখ অনুসারে প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 30 বছর। তপশিলি ওবিসি ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীরা যথানির্দিষ্ট নিয়মে বয়সের ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক উত্তীর্ণ ও নির্দিষ্ট ট্রেডে আইটিআই অথবা মাধ্যমিক সহ সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ অথবা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিগ্রি অথবা ডিপ্লোমা। প্রার্থী নির্বাচন হবে কম্পিউটার অ্যাপটিটিউড টেস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ফলাফলের মাধ্যমে। বেতনক্রম কেন্দ্রীয় সরকারের পে লেভেল 2 অনুসারে মূল বেতন মাসে 19,900 টাকা থেকে 63,200 টাকা। আবেদন প্রক্রিয়া চলবে আগামী 14 জুন 2026 তারিখ পর্যন্ত। বিশদে জানতে এবং অনলাইন আবেদন করতে ক্লিক করতে হবে এই ওয়েবসাইটে www.rrbapply.gov.in। শুনছিলেন কর্মসংস্থান বিষয়ক ঘোষণা জীবিকার জন্য অনুষ্ঠানে আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টসে FM প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। খুব শীঘ্রই আয়ুষ্মান ভারতসহ বিভিন্ন কেন্দ্র স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গের মানুষ পেতে শুরু করবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর আজ নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, জুলাই মাস থেকেই পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যসাথীর 6 কোটির বেশি উপভোক্তাকে আয়ুষ্মান ভারতের আওতায় আনার কথাও ঘোষণা করেন তিনি। স্বাস্থ্যক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নেও জোর দিয়েছে সরকার। বর্তমানে রাজ্যে 117টি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র চালু রয়েছে, তা বাড়িয়ে 469টি করার প্রস্তাব কেন্দ্রকে পাঠানো হয়েছে। এতে সাধারণ মানুষের ওষুধের খরচ প্রায় 10 গুণ পর্যন্ত কমে যেতে পারে বলে মুখ্যমন্ত্রীর দাবি। এদিন শ্রী অধিকারী আরও বলেন, একই সঙ্গে আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং আসানসোলে মেডিকেল কলেজ গড়ার প্রস্তাব কেন্দ্রকে পাঠানো হবে। উত্তরবঙ্গে এইমস তৈরির প্রস্তাবও কেন্দ্রের কাছে পাঠানোর কথা বলেন তিনি। বর্তমানে স্বাস্থ্যক্ষেত্রে অনুমোদিত পদের তুলনায় নিয়োগ মাত্র 53% হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। আগামী 3 মাসে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালুর আশ্বাস দেন তিনি। রাজ্যে খুব শীঘ্রই কেন্দ্রের পিএম বিশ্বকর্মা প্রকল্প চালু হচ্ছে। অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রক জানিয়েছে, ঐতিহ্যবাহী শিল্পের কারিগর ও শ্রমজীবী মানুষের আর্থিক উন্নয়ন এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রকল্প দ্রুত কার্যকর করা হবে। এর ফলে উপকৃত হবেন প্রায় 8 লক্ষ কারিগর ও তাঁদের পরিবার। প্রকল্প বাস্তবায়ন নিয়ে মুখ্যসচিব মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠক করেছেন এমএসএমই মন্ত্রকের অতিরিক্ত সচিব ও ডেভেলপমেন্ট কমিশনার ডক্টর রজনীশ। বৈঠকে উপভোক্তা চিহ্নিতকরণ, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং ঐতিহ্যবাহী শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের কাছে প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। রাজ্যে ইতিমধ্যে 7,79,000-এর বেশি কারিগর এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন বলে সরকারি সূত্রে জানা গেছে। তারা সকলেই এই প্রকল্পের সুযোগ পাবেন। নতুন করে প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করা যাবে। উল্লেখ্য, 2023 সালের 17ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম বিশ্বকর্মা যোজনা চালু করেছিলেন। দুর্নীতি ও স্বজনপোষণ রুখে মেধাবী চাকরি প্রার্থীদের স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে রাজ্য সরকার এখন থেকে ওএমআর শিটের কার্বন কপি দেবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। আজ শিয়ালদহে রোজগার মেলায় অংশ নিয়ে তিনি বলেন, মৌখিক পরীক্ষায় একটি ন্যূনতম নম্বর রাখা হবে। রাজ্যে নতুন নিয়োগ নীতি চালু করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নিয়োগে দুর্নীতিরোধেও কড়া বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। শিয়ালদহে বিধানচন্দ্র রায় অডিটোরিয়ামে আয়োজিত এদিনের অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিধায়ক তাপস রায় ও রিতেশ তিওয়ারি উপস্থিত ছিলেন। এদিনের অনুষ্ঠানে নিয়োগপত্র পাওয়া 185 জনের মধ্যে 90 জনের রেলে নিয়োগ হয়েছে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে দক্ষিণ পূর্ব রেলের সুপারভাইজার ট্রেনিং সেন্টারে কেন্দ্রীয় সরকারের 19তম রোজগার মেলা অনুষ্ঠিত হয়েছে। খড়গপুরের এই কেন্দ্র থেকে ভারতীয় রেল, ডাক বিভাগ এবং বিভিন্ন ব্যাংকিং ক্ষেত্রে মোট 147 জন চাকরিপ্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় জাহাজ চলাচল প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ সহ দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনের বিশিষ্ট আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইবোলা সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে সতর্কতা জারি করেছে কেন্দ্র। গণপ্রজাতন্ত্রী কঙ্গো ও উগান্ডায় ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক মান্য কার্যবিধি বা এসওপি প্রকাশ করেছে। নির্দেশিকায় বলা হয়েছে, আক্রান্ত দেশগুলি থেকে ভারতে আসা যাত্রীদের জন্য বিমানবন্দর ও সমুদ্রবন্দরে কড়া নজরদারি চালানো হবে। গত 21 দিনের ভ্রমণ ইতিহাস খতিয়ে দেখা, থার্মাল স্ক্রিনিং, সেলফ ডিক্লারেশন ফর্ম জমা এবং উপসর্গ থাকলে অবিলম্বে আইসোলেশনের নির্দেশ দেওয়া হয়েছে। আক্রান্ত দেশ থেকে আসা উপসর্গহীন যাত্রীদেরও 21 দিন পর্যবেক্ষণে রাখা হবে। উপসর্গ দেখা দিলে নির্দিষ্ট হাসপাতালে ভর্তি করে নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হবে। এসওপিতে স্পষ্ট বলা হয়েছে, ইবোলা রোগীদের চিকিৎসায় ফুল পিপিই, N95 মাস্ক, ডাবল গ্লাভস ও কড়া সংক্রমণ নিয়ন্ত্রণ বিধি মানা বাধ্যতামূলক। সরকার নাগরিকদের মতামত গ্রহণের জন্য বিকশিত ভারত জিরামজি আইন 2025-এর খসড়া বিধি প্রকাশ করেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছেন, যে কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান আগামী মাসের 21 তারিখের মধ্যে এ সংক্রান্ত পরামর্শ জানাতে পারবে। উল্লেখ্য, এই আইনটি 20 বছরের পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন এমজি নারেগাকে প্রতিস্থাপিত করে। নতুন এই আইনের লক্ষ্য হল, একটি অর্থবছরে বিধিবদ্ধ কর্মসংস্থানের নিশ্চয়তা 100 দিন থেকে বাড়িয়ে 325 দিন করা। নদিয়ার আমবাগানগুলিতে ফলন বৃদ্ধির লক্ষ্যে এবং ভালো দাম পেতে আমকে এক বিশেষ ধরনের জামা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। এবারই প্রথম এই জামার ব্যবহার হচ্ছে নদিয়ায়। শান্তিপুর, ফুলিয়া, কৃষ্ণগঞ্জের একাধিক বাগানে আমের গায়ে জামা পরানো হচ্ছে। জনপ্রিয় হিমসাগর আমকে আরও আকর্ষণীয় রাখতে এই উদ্যোগ নিয়েছেন আমচাষীরা। আমচাষীদের বক্তব্য, এই জামার কারণে আমের গায়ে পোকামাকড়ের আক্রমণ, পাতার ঘষা ও ডালের আঘাতে দাগ পড়ার সম্ভাবনা কমছে। আশা করা যাচ্ছে এই নতুন পদ্ধতির ফলে চাষিদের আয় বাড়বে, পাশাপাশি বাজারে আরও উন্নত মানের আম পৌঁছে দেওয়া সম্ভব হবে। এসআইআর প্রক্রিয়ায় নাম বাদ যাওয়া মতুয়াদের দ্রুত সিএতে আবেদন করার আহ্বান জানালেন রাজ্যের খাদ্য সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া। উত্তর চব্বিশ পরগনার বাগদার মালিপোতা গ্রাম পঞ্চায়েতের নিমিঝিমি গ্রামে আজ রাজ্যের খাদ্য সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া মতুয়াদের একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করেন। সেখানে যেসব মতুয়াদের নাম এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়েছে তাদের দ্রুত সিএতে আবেদন করার আহ্বান জানান তিনি। গ্রামীণ সংবাদ শেষ হলো, পরের খবর 7:35।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, এখন ভক্তিগীতির অনুষ্ঠান। প্রথম শিল্পী শম্পা কুণ্ডু।

0: বিভিন্ন শিল্পীর কণ্ঠে এতক্ষণ শুনছিলেন ভক্তিমূলক গান।
1: সবার জন্য সামাজিক সুরক্ষা, অটল পেনশন যোজনা, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সংকল্প
2: যোজনা উন নওজবানো কে লিয়ে হ্যায়, তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে, আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
1: এই যোজনার আওতায় এখনো পর্যন্ত 7 কোটিরও বেশি

0: সুবিধাভোগী যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18 থেকে 40 এর মধ্যে, তাহলে মাসিক অটল পেনশন যোজনার 3টি নিশ্চিত উপকার পেতে আপনার ব্যাংক শাখার সঙ্গে যোগাযোগ করুন।
1: এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান।

0: নানা সুরে নানা ছন্দে
1: উৎসব অনুষ্ঠানে কেনাকাটার বাজার মারি অভিজাত বস্ত্র প্রতিষ্ঠান সুনিতা। আপনার পছন্দের পোশাক চলে আসুন সুনিতায়। সুনিতা এখন শুধু বহরমপুরেই নয়, লালবাগ পাঁচরাহার মোড়েও শাড়ি বেনারসি ও পোশাকের বিপুল সম্ভার নিয়ে সুপ্রতিষ্ঠিত।
2: নমস্কার নমস্কার নমস্কার,
3: সুনিতা গানে গানে অনুষ্ঠানে সকলকে জানাচ্ছি স্বাগত।
2: বন্ধু, আপনাদের সঙ্গে আছি আমরা দুজনে, সুমন
3: শুভ্রা।
4: রক্তদান মহৎ দান, এই আদর্শকে সামনে রেখে প্রতি বছরই সুনিতার উদ্যোগে বহু মানুষ রক্তদান করেন। সুনিতার উদ্যোগে রক্তদান শিবির হয়ে গেল তাদেরই প্রাঙ্গণে। এই আয়োজনে বহু মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এসে রক্তদান করেছেন, শুধুমাত্র বহরমপুর শহর বা তার আশেপাশের থেকে নয়, সারা মুর্শিদাবাদ জেলা এমনকি জেলার বাইরে থেকেও মানুষ এসে রক্তদান করেছেন। গত দু এক বছরে রক্তদানের সংখ্যা 500 ছাড়িয়েছিল, সংখ্যার ক্ষেত্রে এবছরও ব্যতিক্রম হয়নি। আমরা আজকের এই সুনিতা গানে গানে অনুষ্ঠানে রক্তদান শিবিরের কিছু ঝলক আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই আমরা কিছু কথা শুনে নেব সুনিতার কর্ণধার শেখর মারাঠির কাছ থেকে।
5: নমস্কার। সুনিতার কর্তৃপক্ষ কর্মীবৃন্দের যৌথ উদ্যোগে রক্তদান শিবির যেটা আজকে চলছে, এটা আমাদের 9.5 বছর হলো। মানে আমরা আগে একটা বড় ক্যাম্প করেছি, এটা একটা স্টেপনি ক্যাম্প। গরমে রক্তের খুব চরম অভাব, হাসপাতালে এখন রক্তের একদম আকাল চলছে, আর গরমের লোকে রক্ত দিতে চায় না, যার জন্য ক্যাম্পটা আমরা করলাম। আমরা বহরমপুর মেডিকেল কলেজ এবং লালবাগ সদর হাসপাতালকে রক্তটা দিয়ে থাকি। আমাদের নিজস্ব ক্লাব, আমাদের দোকানের কর্মীরা এবং বিভিন্ন কলেজ টলেজ থেকে আমাদেরকে প্রচুর ডোনার পাঠায়। মোটামুটি ধরুন আমাদের ক্যাম্পটা বড়ই হয়, এখন পর্যন্ত মোটামুটি 150 মতন হয়েছে, আশা করছি 500 হওয়া উচিত।
3: বেনারসি, লেহেঙ্গা, পাঞ্জাবি,
2: কোট প্যান্ট, শেরওয়ানি,
3: বিপুল সম্ভার এখন সুনিতায়।
2: সুনিতা এখন আরো বড়,
3: আরো বেশি স্টক এখন সুনিতায়।
2: সুনিতা বহরমপুর,
3: সুনিতা লালবাগ।
4: এবারে আমরা পায়ে পায়ে কিছু রক্তদাতার কাছে পৌঁছে যাব যারা এখনো পর্যন্ত রক্তদান করেছেন। দাদা, আপনার নাম?
6: সুজয় কুমার দাস।
4: আপনি জীবনে এবারে কি প্রথম রক্ত দিচ্ছেন?
6: হ্যাঁ, প্রথম।
4: কেমন লাগছে?
6: ভালো লাগছে।
4: কেন রক্ত দিচ্ছেন?
6: মানুষের যাতে উপকার হয়,
4: একটা মুমূর্ষ রোগীর যাতে প্রাণ বাঁচতে পারে।
6: একদম একদম একদম।
4: এবার যে শুরু করলেন, আগামী বছরগুলোতে কি দেওয়ার ইচ্ছে থাকলো?
6: অবশ্যই দেবো, দেবো। এটা দেওয়ার ভয় ছিল, ভয়টা কেটে গেল আমার, এর ভয় পেতাম।
4: আপনার নাম?
7: আমার নাম পিউ সরকার শিকদার।
4: আপনি কি এবার প্রথম রক্ত দিচ্ছেন না এর আগে দিয়েছেন?
7: না, প্রথম দিচ্ছি না, এখানেই দীর্ঘ গত 10 বছর থেকে এখানেই দিচ্ছি, কিন্তু বর্তমানে লাস্ট টাইম জানুয়ারিতেও দিয়েছি এখানে।
4: আচ্ছা, রক্ত দিতে কেমন লাগে?
7: রক্ত দিতে সত্যি কথা বলতে খুবই ভালো লাগে, আর এখানে রক্ত দিয়ে খুবই ভালো লাগে। এখানকার মানুষের ব্যবহার, প্রত্যেকটি সুনিতার যিনি প্রতিষ্ঠান রয়েছেন ওনারা, ওনাদের যারা কর্মচারী রয়েছেন, যারা প্রত্যেকে দাদা দিদি ভাই, এরা এত ভালো আর এত সুন্দর করে সবাইকে আপ্যায়ন করে নিজের মতন করে ডেকে যে রক্ত দিচ্ছি, সেটা মাঝে মাঝে ভুলেই যায় যে রক্ত দিচ্ছি, খুবই ভালো লাগে।
4: রক্ত কেন দেন?
7: রক্ত দিলে শুনেছি ডাক্তারবাবুরা বলেন যে শরীর ভালো থাকে, সত্যি শরীর ভালো থাকে। যদি 3 মাস অন্তর রক্ত দেওয়া হয় তাহলে বলা হয় যে ভালো থাকে, এবং রক্ত দেওয়ার অনেক নিয়ম আছে, সেগুলো মেনেই তাদের দেওয়া উচিত। যেমন একটু ওয়েট দেখে, শরীর ভালো আছে নাকি, এসবগুলো দেখে অন্তত পক্ষে রক্তটা তার দেওয়া উচিত যে দেয়।
4: আপনি রক্ত দিলেন?
8: হ্যাঁ।
4: আপনার নাম?
8: সুমনা চ্যাটার্জি মজুমদার।
4: আপনার বাড়ি কোথায়?
8: বাড়ি এখানে খাগড়াতে।
4: আপনি কি প্রথম রক্ত দিলেন না এর আগে রক্ত দিয়েছেন?
8: না না, প্রথম দিনই, আগেও দিয়েছি।
4: সুনিতাতে প্রথম না এর আগে দিয়েছেন?
8: না, আমার সুনিতাতেই দিয়া, আগেও দিয়া, এখনো দিয়া।
4: সুনিতাতেই কেন রক্ত দেন?
8: অ্যাকচুয়ালি সত্যি কথা যদি বলি, আমার মা ক্যান্সার পেশেন্ট ছিলেন, তো ওনার সেই টাইমে প্রচুর রক্ত দরকার পড়েছিল, তো শেখর আঙ্কেল আমাকে প্রচুর হেল্প করেছিল, তো আমার এক বোতল রক্ত হয়তো কারোর হেল্প করবে সেই ভেবেই দিয়া। সত্যি কথা বলতে পরিষেবাটা অসাধারণ, তার জন্য আরো দেয়া, খুব কোঅপারেটিভ এরা।
4: রক্ত দিতে কেমন লাগে?
8: এক্সপিরিয়েন্সটা খুব দারুণ, সত্যি খুব দারুণ।
4: এখনো যারা ধরুন কোনোদিন রক্ত দেয়নি তাদের জন্য কি বলবেন?
8: একটু যদি হিম্মত করা যায়, একটু যদি চেষ্টা করা যায়, তারাও পারবে, আর তাদের এক বোতল রক্ত হয়তো কারোর প্রাণটা বাঁচাবে, এটুকুই বলবো, তারা যেন চেষ্টা করুক একবার দেওয়ার।
4: আপনার নাম?
9: আমার নাম সাইফুল মীর।
4: আপনি কি এবার প্রথম রক্ত দিলেন?
9: আমি প্রথম দিলাম।
4: কেমন লাগছে রক্ত
9: দিয়ে? খুবই ভালো,
4: খুবই ভালো লাগছে। কোনো ভয়?
9: না, কোনো কিছু নেই, সবার উৎসাহতে আনন্দতে দিলাম।
4: বাড়ি কোথায়?
9: নারায়ণপুর, নদিয়া। নাজিরপুরের পাশে আমতলা ঘাট পার হয়ে গেলে তাড়াতাড়ি হয়। ওটা
4: তো অত দূর থেকে এখানে
9: আসলাম, আমাদের সংগঠন আছে বিপদের বন্ধু, ওর থেকে আমরা এসেছি।
4: আপনার নাম?
10: রিপম মন্ডল।
4: আপনার বাড়ি কোথায়?
10: বাড়ি নদিয়া, নাজিরপুর।
4: আপনি নদিয়া থেকে এসেছেন?
10: হ্যাঁ, আমাদের একটা সংস্থা আছে, আমরা পুরো টিমই এসেছি।
4: আচ্ছা, তো হঠাৎ এখানে কেন, এখানে সুনিতার এই আয়োজনে আপনারা হঠাৎ সবাই মিলে এসেছেন কেন?
10: আমাদের সংস্থারই ইনভাইট আছে এখানে, এবার স্বেচ্ছায় রক্তদানের আমাদের একটা গ্রুপ আছে যারা আমরা এই স্বেচ্ছায় রক্তদান করে বেড়াই।
4: আপনি কি এবার প্রথম রক্ত দিচ্ছেন?
10: না, আমাদের এবার দিয়ে 14 বার হচ্ছে।
4: 14 বার কেমন লাগে রক্ত দিতে?
10: খুবই ভালো লাগে।
4: যারা নতুন এখনো রক্ত দেয়নি কোনোদিন, তাদের উদ্দেশ্যে কি বলবেন?
10: রক্ত দেওয়া তো শুধু যে অন্যের কাজে লাগে তাও না, নিজের শরীরও ভালো থাকে, রক্ত দেওয়া অবশ্যই ভালো। যারা এখনো দেয়নি রক্ত তাদেরও উচিত সবসময় রক্ত দেওয়া।
4: আপনার নাম কি?
11: আমার নাম এমডি মতিউর রহমান।
4: আপনি রক্ত দিলেন?
11: হ্যাঁ স্যার।
4: কেমন লাগলো রক্ত দিতে?
11: তো ভালোই লাগে, প্রথমে একটু ভয় লাগে, তারপরে ভালো লাগে।
4: আজকে প্রথম দিলেন না?
11: গোটা 6 বার
4: এখনো পর্যন্ত। 6 বার এই যে যারা এখনো পর্যন্ত রক্ত দেয়নি বা রক্ত দিতে ভয় পায়, তাদের জন্য কি বলবেন?
11: আসলে মানসিক ভয়টাকে আগে সরিয়ে দিতে হবে,
4: জয় করতে হবে,
11: তবেই ভালো লাগবে।
4: প্রথমে একটু ভয়, সেই ভয়টাকে জয় করলেই সবচেয়ে ভালো লাগা, তাই তো?
11: অবশ্যই।
4: আপনি সুনিতার এখানে প্রথম রক্ত দিলেন?
11: এমনি বাইরেও দিয়েছি, হসপিটালেও দিয়েছি।
4: সুনিতার এখানে প্রথম?
11: না না, এখানে আপনার 3 বার চলছে।
4: আপনার বাড়ি কোথায়?
11: আমার বাড়ি গোড়াবাজার।
4: গোড়াবাজার।

0: সুনিতার এই আয়োজনে রক্তদান প্রসঙ্গে আমরা কিছু কথা এবারে শুনে নেব বিশিষ্ট চিকিৎসক ডক্টর জয়ন্ত বিশ্বাসের কাছ থেকে।
1: রক্তদান সব জায়গায় বলে মহৎদান, আমার মনে হয় মহতের থেকে আরো বড় কিছু, যারা দিচ্ছে এই গ্রীষ্মের দাবদাহের ভিতরে, এদের রক্তগুলোই বাঁচতে সাহায্য করবে কিছু থ্যালাসেমিয়া, কিছু ক্রনিক কিডনি ডিজিজ যাদের ডায়ালিসিসে আছে তাদেরকে। এই সময় রক্তদানের প্রবণতা এমনি কম থাকে, তো আজকের দিনে এই যে ক্যাম্পটা হচ্ছে সুনিতা ক্লথ স্টোরের সহযোগিতায়, এটা একটা বিরাট পাওনা। এখানে লালবাগ এবং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ দুটো ব্লাড ব্যাঙ্কই ক্যাম্প করছে। রক্তদানের উপকারিতা জিনিসটা অনেকেই জানে না। ব্লাড ব্যাঙ্কে যে রক্তটা টানা হয় সেটা একটা ডোনারকে চেক করার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে। বয়স একটা ফ্যাক্টর, 18 বছর হতে হবে, ওজন একটা ফ্যাক্টর, 45 কেজি মিনিমাম হতে হবে, তার সঙ্গে হিমোগ্লোবিন একটা ফ্যাক্টর 12.5 হতে হবে, এর সঙ্গে প্রেশার এবং তার বিল্ট সব কিছুই দেখা হয়। সেগুলো যদি সঠিকভাবে পাস করে তবেই সে রক্ত দিতে পারবে। আর একটা যেটা রক্তদানের উপকারিতা আছে প্রচুর, যেমন ফ্যাটি লিভার কমাতে রক্তদান বিরাট সাহায্য করে, ওভারওয়েট কমাতে রক্তদান বিরাট সাহায্য করে, লিভার ক্যান্সার, স্টমাক ক্যান্সার, জিআই ক্যান্সার এগুলোর প্রবণতা যারা রক্তদান করে তাদের ভেতরে অনেক কম। এর সঙ্গে যেটা সেটা হচ্ছে একটা মানসিক প্রফুল্লতা, অনেকটা নতুন ব্লাড একসাথে তৈরি হয়, তার জন্য তার অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি বেড়ে যায় এবং শারীরিক একটা প্রফুল্লতা সে অনুভব করে। তো যারা দিচ্ছে এগুলো তো আছেই, এর সঙ্গে আমরা 6টা ম্যান্ডেটরি টেস্ট করি, HIV-1, HIV-2, হেপাটাইটিস B, হেপাটাইটিস C, RPR দ্যাট ইজ সিফিলিস এবং ম্যালেরিয়া। এই রোগে কেউ আক্রান্ত আছে কি না সেইটা জানা যায় এবং তার সঙ্গে তাদের চিকিৎসার ব্যবস্থা সরকারি জায়গা থেকে করানো হয়। তো যারা আসছে রক্ত দিতেই পারে, ছেলেরা বছরে 4 বার রক্ত দেবে 90 দিন অন্তর, মেয়েরা বছরে 3 বার রক্ত দেবে 120 দিন অন্তর। রক্তদানের মতো মহৎ দান কিছু নেই। যেটা বলার সেটা হচ্ছে হয়তো IC ব্যাপারটা অনেক কম রয়েছে আমাদের। এই যে রক্তদান সম্পর্কে ব্যাপারগুলো, সেগুলো যদি আরও প্রপাগান্ডা করা যায় তবেই রক্তদানটা আরও ভালো জায়গায় যাবে।
0: নতুন যারা রক্তদাতা তাদের জন্য কি বলবেন?
1: 18 হলে এগিয়ে আসুন, চেক করুন, আপনি দিতে চাইলেই দিতে পারবেন, এরকম কোনো ঘটনা নেই। যদি আপনি ফিট থাকেন তাহলে রক্ত দিন, রক্তদানের উপকারিতা তো আছেই।
0: আমরা তো জানি রক্তদান মহৎ দান, প্রতি বছর সুনিতার উদ্যোগে এখানে রক্তদান হয়, কিন্তু আমাদের বহু শ্রোতা বন্ধু রয়েছেন এখনো পর্যন্ত যারা রক্তদান করতে তেমনভাবে উৎসাহী নন, নানাভাবে ভাবেন যে রক্তদান করলে হয়তো শরীরে ক্ষতি হয়। এ প্রসঙ্গে আপনার মতামত একটু জানতে চাইব।
1: রক্তদানের অনেক উপকারিতা আছে, তার ভিতর প্রথম উপকারিতা হচ্ছে রক্তদান করলেই একটা একগুচ্ছ নতুন রক্ত কণিকা তৈরি হয়, যেটা আমরা বের করে নিচ্ছি, তার ভিতরে ভ্যারাইটিস এজ গ্রুপের রক্ত কণিকা আছে, কিন্তু যখন তৈরি হচ্ছে তখন একটা গ্রুপ অফ রক্ত কণিকা তৈরি হয়, যেটা কিন্তু আমাদের শারীরিক, মানসিক এবং ফিজিক্যাল সব কিছুর কর্মক্ষমতা বাড়িয়ে দেয়, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে রক্তদান করলে অনেকগুলো ডিজিজ সম্বন্ধে আমরা জানতে পারি যে সেগুলো দ্বারা সংক্রামিত হয়েছি কি না, যেমন হেপাটাইটিস আছে, এছাড়া ম্যালেরিয়া আছে, VDRL যেটা আমরা সিফিলিস গনোরিয়ার ক্ষেত্রে, যেটা HIV-H1, HIV-1-2 এইগুলো আছে, এগুলো জানতে পারি। তৃতীয় যেটা সেটা হচ্ছে রক্তদান করলে কতগুলো ক্যান্সারের প্রবণতা কমে যায়, যেমন আমাদের কোলোনিক ক্যান্সার, স্টমাক ক্যান্সার, এই ক্যান্সারের প্রবণতাগুলো কমে যায়। এছাড়া রক্তদান করলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে। রক্তদান করলে সব থেকে বড় যেটা ব্যাপার সেটা হচ্ছে আরেকজন পেশেন্ট বাঁচে। রক্ত এমনই একটা জিনিস যেটা আমরা কারখানায় বা ওষুধের কোম্পানিতে তৈরি করতে পারি না, এটা মানুষের শরীর থেকে নিয়েই আমাদের চলতে হয়। সেই ক্ষেত্রে একটা মানুষ বাঁচছে, যে রক্ত দিচ্ছে তার একটা বিরাট অবদান এটা। তো সেই বিষয়ে তাকিয়ে রক্তদান করা উচিত। 18 থেকে 60 বছর বয়স অবধি প্রত্যেকেই রক্তদান করতে ইচ্ছা প্রকাশ করতে পারে এবং সেটা আমাদের ডাক্তার দেখে ঠিক করে নেবে সে দেওয়ার উপযুক্ত কি না। সুতরাং আপনি ইচ্ছে করলেই দিতে পারবেন, এইরকম চিন্তাধারা না থাকাই ভালো। প্রত্যেকে আসবে, চেক করবে, যদি সঠিক হয়, দেওয়ার মতো উপযোগী হয়, তবেই আমরা তার থেকে রক্ত টানতে পারি।
0: আচ্ছা, থাইরয়েড রয়েছে এরকম কোন পেশেন্ট, প্রতিদিন সে এলট্রক্সিন খায়, তারা পারবে রক্ত দিতে?
1: কম এলট্রক্সিন খায় যারা 50 বা তার নিচে, তাদের ক্ষেত্রে যদি তার তিন মাসের রিপোর্ট সঠিক থাকে এবং ওই একটা মেডিসিনই চলে, অন্যান্য কোনো আনুষঙ্গিক প্রতিবন্ধকতা না থাকে, তাহলে দিতে পারে।
0: সুগার, হার্ট এরকম পেশেন্ট?
1: সুগার পেশেন্ট যারা ইনসুলিন নেয় তারা কোনোদিনই রক্ত দিতে পারবে না, তবে যারা এমনি মেডিসিন খায় তাদের ক্ষেত্রে আমরা চেক করে দেখতে পারি। তবে এই জিনিসটা আমরা মাঠে ঘাটে করতে ভয় পাই। তবে সুগারের সিঙ্গেল মেডিসিন চলে, গত তিন মাসে তার কোনো ওষুধ পাল্টায়নি, তার হার্টের কন্ডিশন ভালো, তার লিপিড প্রোফাইল বা অন্যান্য আনুষঙ্গিক ব্যাপারগুলো ভালো, সেক্ষেত্রে আমরা অনেক সময় টানি।
0: হার্টের
1: অসুখ থাকলে দেওয়া উচিত না।
0: স্টেরয়েড খেয়েছে?
1: স্টেরয়েড খেলে দেওয়া যাবে না, এটা টেম্পোরারি ডেফার। স্টেরয়েড বন্ধ হলে আবার দিতে পারবে। অ্যান্টিবায়োটিক খেলে টেম্পোরারি ডেফার। আমি যদি আজকে একটা টিটেনাসের ভ্যাকসিন নিই, আমার একটা টেম্পোরারি ডেফার থাকবে কয়েকদিন। হ্যাঁ, যেমন ধরুন আমি যদি কোনো লাইভ ভ্যাকসিন নিই, লাইভ ভ্যাকসিন নিলে সেখানে 28 দিন আমি রক্ত দেব না। জলাতঙ্কের ভ্যাকসিন নিয়েছি বা কুকুরে কামড়েছে এরকম কিছু, আমি 1 বছর রক্ত নেব না।
0: শুধু রক্তদান নয়, এ যেন সুনিতার উৎসব। প্রত্যেকটা উৎসবে উপহারে সুনিতা যেমন সমস্ত মানুষের পাশে থাকেন, তেমনি সুনিতার এই আয়োজনে বহু মানুষ এসেছেন বহু দিক থেকে, বহু জায়গা থেকে। তাঁরা এসে একত্রিত হয়েছেন এই আনন্দ অনুষ্ঠানে। আনন্দ অনুষ্ঠানই তো বটে। একটা মানুষের রক্ত যখন একটা মানুষকে বাঁচায়, সেই আনন্দের মতো আর অন্য কোনো আনন্দ সমকক্ষ হয়ে উঠতে পারে।

0: সমগ্র অনুষ্ঠানটি নিবেদন করলেন সুনিতা। কারিগরি সহায়তায় চম্পক পাল, পরিকল্পনা উজ্জ্বল বন্ধু।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, একটু পরেই আজ সন্ধ্যায়।
2: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেন সরণি, কলকাতা 13।

আজ সন্ধ্যায় অনুষ্ঠানে সবাই স্বাগত। প্রণাম আমার রাখবো কোথায়, সবখানে তার চরণ পাতা। আপনাদের পাঠানো চিঠি, আজকের প্রথম চিঠি লিখছেন ফুলকুমার বেরা। কোজাগরি বারচণ্ডী ভেটি, আমতলিয়া কাঁথি, পূর্ব মেদিনীপুর জেলা থেকে। কবিপক্ষে তোমার বিষয় নির্বাচনের মধ্যে নিহিত আছে এক চিরন্তন সত্যের অমলিন প্রকাশ। আমাদের মন ও মননে, চিন্তায় ও চেতনে, চলায় ও চলনে, কথায় কথনে জড়িয়ে আছে যে সুন্দরের পূজারীর স্মৃতি, তার আরাধনায় ধূপের সুবাস আর রজনীগন্ধার মালাই নয়, তার প্রতি শ্রদ্ধার ভালোবাসার ডালি সাজানো সার্থক হবে যদি তার সৃষ্টির প্রতি আমরা শ্রদ্ধাশীল থাকি। সুন্দরের আরাধনায় মানবতার পূজায় তিনি সৃষ্টির পঞ্চ প্রদীপ জ্বালিয়ে যে আরতি করে গেছেন, সেই সুন্দর স্বপ্নের কারিগরকে আজ আমাদের ভীষণ প্রয়োজন। আমাদের অন্তঃসত্ত্বার মর্মে মর্মে রবীন্দ্রনাথের ভাবসত্তা অনুপ্রবিষ্ট। আমাদের হাসি কান্নার আনন্দ বেদনার প্রকাশ তার ভাষার ছত্রে ছত্রে। রবীন্দ্রময় আমাদের জীবনের আঙিনার সর্বত্রই তার সূচি শুভ্র পরশ। আমাদের জীবনের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে রবীন্দ্রনাথ বিচরণ করেননি, তাই তার পূর্ণ জন্মমাসে তাকে প্রমাণ করতে গিয়ে মনে হয় প্রণাম আমার রাখবো কোথায়, সবখানে তার চরণ পাতা। একথা আজ অনস্বীকার্য যে স্রষ্টার বিস্ময়কর এই মানব সন্তান দূর গ্রহের অধিবাসী হলেও, তার চলে যাবার দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও বর্তমান প্রেক্ষাপটে তাহার অভাব আরো বেশি করে অনুভূত হচ্ছে আমাদের জীবনে। ফুলকুমার বেরা চিঠি লিখেছেন কোজাগরি বারচণ্ডী ভেটি, আমতলিয়া কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে।

পরের চিঠি লিখছেন দেবাশিস খাঁ, আড়গোড়া ঘাটাল, পশ্চিম মেদিনীপুর থেকে। কবিগুরু রবীন্দ্রনাথের উপর নিবেদিত অত্যন্ত জনপ্রিয় আর আবেগময় ভক্তি রসাত্মক একটি কবিতা দীনেশ দাস লিখেছেন। কবি ঈশ্বরের সর্বব্যাপী রূপের অবস্থানের কথা বলছেন। পরমাত্মা কেবল মন্দির, মসজিদ, গির্জা বা কোনো নির্দিষ্ট ধর্মস্থানে সীমাবদ্ধ নয়, তার বিশ্ব চরাচরে তিনি সর্বত্রই বিরাজমান। তিনি প্রকৃতির প্রতিটি ধূলিকণায়, মানুষের মনে এবং সৃষ্টিতে অণুপরমাণুতে চরণ রাখেন। কবিগুরুও ঠিক তেমনি সর্বস্তরের মানুষের চরিত্র সৃষ্টি তার রচনায় করে গেছেন। কবি অবাক হয়ে ভাবছেন যে তিনি তাকে প্রণাম করবেন কোথায়, মাথা নত করবেন কোন নির্দিষ্ট স্থানে। সামনে পেছনে সবখানে তাঁর অস্তিত্ব, প্রতিটি স্থানে পবিত্র, সবখানে তাঁর চরণ পাতা। কবি কোথায় প্রণাম রাখবেন? এই কথাটি যে আমাদেরও, কারণ আমরাও তো বসে আছি তার চরণধ্বনি শোনার জন্য, তার অমৃতময় বাণী শোনার জন্য।

পশ্চিম মেদিনীপুরের আড়গোড়া ঘাটাল থেকে দেবাশিস খাঁয়ের চিঠির পর আমরা শুনছি রবীন্দ্রনাথের গান জয়তী চক্রবর্তীর কণ্ঠে।

আজকের শেষ চিঠি লিখছেন দেবীদাস বন্দ্যোপাধ্যায় দেখবার বাঁকুড়া থেকে। প্রিয় আকাশবাণী মুর্শিদাবাদ, রবির কিরণে ঋদ্ধ আমি, সবখানে তার আসন পাতা, আমার প্রণাম তার চরণে, ভালোবাসার হৃদয় বারতা, জমিহারার উপেনের জন্য তার অন্তরের গভীর ব্যথা, নিজে জমিদার তবুও সোচ্চার আগ্রাসনের বিরুদ্ধে কাতরতা। তিনি চেতনার বাতি ঘরেতে জ্বালিয়েছেন দিশার আলো, সেই আলোকে আলোকিত মোরা ঘুরে গেছে যত অন্ধকার কালো। তোমার আসন চারিদিকে আছে রবীন্দ্রনাথ মহান নাম, জন্ম জয়ন্তীতে তোমায় জানাই হাজার হাজার প্রণাম প্রণাম। দেবীদাস বন্দ্যোপাধ্যায় দিগপাড় বাঁকুড়া থেকে লিখছেন চিঠি।

আজকে যাদের চিঠি পড়লাম, আমতলিয়া কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে ফুলকুমার বেরা, ঘাটাল পশ্চিম মেদিনীপুর থেকে দেবাশিস খাঁ এবং দিগপাড় বাঁকুড়া থেকে দেবীদাস বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্র গানে শাহানা বাজপেয়ী।

প্রণাম আমার রাখবো কোথায় সবখানি তার চরণ পাতা। 150 শব্দে এখনো সময় আছে বন্ধুরা, লিখুন আজ সন্ধ্যায় অনুষ্ঠানে। আজ সন্ধ্যায় প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ 742101। ইমেল আইডি akashbanimurshidabad@gmail.com। আজ এখানে শেষ করতে হচ্ছে। আমাদের সমস্ত শ্রোতা বন্ধু, পত্রদাতা সহ অন্যান্য শুভার্থীদের শুভেচ্ছা আর নমস্কার জানিয়ে শেষ করছি আপনাদের বন্ধু মুক্তি হক।

0: আকাশবাণী মুর্শিদাবাদ, এখন বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান
1: শুরু করছি। অনুষ্ঠান ভকত আই কেয়ার, নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, ঠিকানা 45 KK ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 7797407250। আবারও বলছি 7797407250।
2: নমস্কার, কেমন আছেন সবাই? ভকত আই কেয়ার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন, বহরমপুর শহরের প্রাণকেন্দ্র গোড়াবাজার এলাকায় গড়ে উঠেছে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, যেখানে ন্যূনতম খরচে চোখের যাবতীয় চিকিৎসা, চেক আপ থেকে ছানি অপারেশন করাতে পারছেন রোগীরা, পাচ্ছেন সুপার স্পেশালিটি পরিষেবা। ইতিমধ্যেই বহু রোগী নিয়মিত চিকিৎসা করাতে আসছেন এখানে। এখানে রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জনরা, যারা এখানে নিয়মিত রোগীদের চোখ দেখছেন, ছানি অপারেশন করছেন। তো চোখের সমস্যা কম বেশি তো সকলেরই থাকে, সেক্ষেত্রে ভালো মানের চোখের চিকিৎসার জন্য ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার বেস্ট কোয়ালিটির পরিষেবা দেওয়ার চেষ্টা করছে রোগীদের। এই তো আপনারা শুনলেন আমার কথা, কিন্তু এখন আপনারা শুনবেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভকতের কথা।
3: শুধু চক্ষু ছানি নয়, চোখে বর্তমানে আরও একটি সমস্যা প্রবলভাবে দেখা দিচ্ছে, তা হলো গ্লুকোমা। ডাক্তারবাবুর কাছে এখন আমরা জেনে নেব গ্লুকোমার সাধারণ লক্ষণগুলি কী কী, এর চিকিৎসা কী আছে।
4: গ্লুকোমা একটা রোগ, রানিং রোগ, এটা এখন ভারতবর্ষের ন্যাশনাল প্রোগ্রামে চলে এসেছে। 1% পপুলেশনের গ্লুকোমা আছে। গ্লুকোমাটা কী জিনিস, আমাদের শরীরে যেমন প্রেশার মাপি, বলে দিলাম 120/80 আপনার প্রেশার আছে, যার নর্মাল প্রেশার, কারো দেখা গেলো 200/100 প্রেশার আছে। প্রেশার থাকলে তার হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, অনেক কিছু হবে, প্রেশার থেকে বহু কিছু ঘটবে। তেমনি চোখের একটা নিজস্ব প্রেশার হয়, চোখের নিজস্ব একটা প্রেশার হয়, সেই প্রেশার যদি বেড়ে যায় তাহলে চোখের ভেতর যে নার্ভ ফাইবারগুলো আছে, মিলিয়ন মিলিয়ন নার্ভ ফাইবার আছে এর ভেতর, সেগুলো শুকিয়ে যায়। এটা রুগী বুঝতে পারে না, যখন রুগী একদম অনেক অ্যাডভান্স স্টেজে গ্লুকোমা হয় তখনও বুঝতে পারে, ব্যথা যন্ত্রণা না হলে কেউ ডাক্তারখানায় আসবে না, মোটামুটি দেখতে পাচ্ছি সে আর আসছে না। এটা আমরা বলবো না, 40 বছরের পর এমনি আপনাদের চালসে হয় মানুষের, তারা এমনি চোখ চেক করতে আসে, আর ডাক্তারদের সবাই এটা ট্রেন্ড এখন, তারা দেখে নেবে যদি গ্লুকোমা থাকে, তারা নিজেরাই ডায়াগনোসিস করে বলবে যে আপনি গ্লুকোমাটা চেক আপ করুন। তা গ্লুকোমা মানুষ কী করে বুঝবে, গ্লুকোমা হয়েছে হচ্ছে কি না, সেটা মানুষ বুঝবে কী করে? সাধারণ মানুষেরও কিছু বোঝার জায়গা আছে, যেমন কারো ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লুকোমা থাকে, যেমন ধরো থ্যালাসেমিয়া কারো আছে, তো তার বাড়ির থ্যালাসেমিয়া হতে পারে, সে চেক করে দেবে। এরকম ব্যাপার, কারো বাড়ি বাবার গ্লুকোমা ছিল, সে একটু গ্লুকোমাটা চেক করে নেবে। হাই মায়াপিয়া আছে কি এরকম আছে, হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি আছে, সে গ্লুকোমাটা চেক করলো। এর বাইরেও কতগুলো সিস্টেম আছে, যেমন ধরুন কারো পেসম্যাপিক গ্লাস, মানে 40 বছরের পরে যে চর্চাটা ফ্রিকোয়েন্ট চেঞ্জ যদি হয় তাহলে গোজ ইন ফেভার অফ গ্লুকোমা। এবারে ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ পেসম্যাপিক গ্লাস, ওইটা হলো চোখের সামনে রেনবো হ্যালো দেখছে, রাবধনুর রক দেখছে, বা চোখে মাঝে মাঝে একটা ব্যথা হয়, ব্যথা অসুবিধা হয়, ব্যথা হয়, সেটার ক্ষেত্রে ওগুলো গ্লুকোমা। আর একটা গ্লুকোমার দুটো ভাগ আছে, একটা কর্নিক সিম্পল গ্লুকোমা, ওয়াইড অ্যাঙ্গেল, একটা ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা। ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা সবসময় মেডিকেল এমার্জেন্সি, ও ঘরে থাকতেই পারবে না, ছুটে আসবে ডাক্তারের কাছে, ডাক্তার ডায়াগনোসিস করবে, চিকিৎসা করে দেবে, অ্যাকুট কনজেস্টিভ গ্লুকোমা। কিন্তু ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা কোনো ঘরে ঘরে, প্রতি ঘরে ঘরে, মানুষ এটা সম্বন্ধে একদম অ্যাওয়ার নয়। যেমন আমার দাঁতে যতই কেনিস হোক, যতক্ষণ না ব্যথা হবে আমি নিজে ডাক্তার হবো, দাঁতের ডাক্তারের কাছে যাবো না, ব্যথা হওয়া ভালো, সেই যে গ্লুকোমায় ব্যথা হচ্ছে না, লোক আমাদের কাছে আসছে না। কিন্তু আমি বলবো একটু যারা অ্যাডভান্স লোক তারা দয়া করে আসুন, খুব সামান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বের করে পড়লো, বেশি আছে যে গ্লুকোমা সামান্য হয়েছে, এখন হয়তো তার 10 বছর বাদে গ্লুকোমার ইফেক্ট হতো, আমরা আজই বের করে ফুলবো গ্লুকোমা আছে, অথবা বলে দেবো আপনার গ্লুকোমা নেই, আপনি মারি যান, নিশ্চিন্তে আপনি জীবনযাপন করুন। গ্লুকোমা থাকলে সেটা কোনো ব্যাপার নয়, দু একটা ওষুধের মাধ্যমে তাকে সারা জীবন আমরা রাখবো, বছরে হয়তো একবার ফলো আপ করবো, 6 মাস 9 মাস ছাড়া ফলো আপ করবো, করে সে গ্লুকোমার মধ্যে থাকবে। সেই জন্য গ্লুকোমা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
1: আপনারা শুনলেন ভকত আ আই কেয়ার নিবেদনে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকু সার্জারি সেন্টার, ঠিকানা 45 KK ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 7797407250। আবারও বলছি, খুব সহজেই যোগাযোগ করুন 7797407250।
0: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন FM প্রচার তরঙ্গে 102.2 MHz-এ, একই সঙ্গে নিউজ অন AIR অ্যাপে। এখন কলকাতা কেন্দ্রের বাংলা খবর।

0: আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও আজ ভারত মার্কিন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেছেন। সারা বিশ্বের কল্যাণের স্বার্থে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গ সহ সারা দেশে আজ 59তম রোজগার মেলায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যেও ভারতের অর্থনৈতিক সমৃদ্ধি অক্ষুণ্ণ রয়েছে বলে বাণিজ্য শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল জানিয়েছেন। সরকার নাগরিকদের মতামত গ্রহণের জন্য বিকশিত ভারত জি রামজি আইন 2025-এর খসড়া বিধি প্রকাশ করেছে। বাংলাদেশে মহিলা ও শিশুদের ওপর ক্রমবর্ধমান হিংসার ঘটনায় রাষ্ট্রসংঘ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এশিয়ান অনূর্ধ্ব 23 কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতের সুরজ বশিষ্ঠ এবং সাগর সিং পুরুষদের গ্রেকো রোমান বিভাগের ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও আজ নতুন দিল্লিতে ভারত মার্কিন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের ধারাবাহিক অগ্রগতি পর্যালোচনা করেছেন। আঞ্চলিক ও আন্তর্জাতিক একাধিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা হয়। রুবিওর সঙ্গে বৈঠকের পর সমাজমাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, সারা বিশ্বের কল্যাণের স্বার্থে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও এই বৈঠকে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, মার্কিন সেক্রেটারি অফ স্টেট আজ প্রধানমন্ত্রীকে প্রতিরক্ষা, কৌশলগত প্রযুক্তি, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, যোগাযোগ, শিক্ষা এবং জনগণের মধ্যে সম্পর্ক সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার ধারাবাহিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন। পশ্চিম এশিয়ার উত্তেজনা পরিস্থিতি সহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আমেরিকার দৃষ্টিভঙ্গির কথাও তুলে ধরেন রুবিও। শ্রী মোদী শান্তি প্রচেষ্টায় ভারতের ধারাবাহিক সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং আলোচনা ও কূটনীতির মাধ্যমে সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী রুবিওকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দিতে অনুরোধ করেছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে রুবিও আগামীকাল দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। উল্লেখ্য, চলতি মাসের 26 তারিখে হতে চলা কোয়াড বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও 4 দিনের সফরে ভারতে এসেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের যুবকদের বিকশিত ভারত গড়ে তোলার কাজে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। 59তম রোজগার মেলায় আজ সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার পর তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই অনুষ্ঠানে ভাষণ দেন। দেশের 47টি স্থানে এই রোজগার মেলার আয়োজন করা হয়। এর মধ্যে আছে পশ্চিমবঙ্গের 2টি। কলকাতার শিয়ালদা বিসি রায় মেমোরিয়াল হলে রেলের পক্ষ থেকে 185 জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরেও দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে 142 জনের হাতে নিয়োগপত্র তুলে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। শিলিগুড়িতে আর এক অনুষ্ঠানে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী কমলেশ পাসওয়ান নিয়োগপত্র তুলে দেন নবনিযুক্তদের হাতে। খুব শীঘ্রই আয়ুষ্মান ভারত সহ বিভিন্ন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গের মানুষ পেতে শুরু করবেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর আজ নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি জানান, জুলাই মাস থেকেই পশ্চিমবঙ্গে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা কার্যকর করার লক্ষ্য নেওয়া হয়েছে। একই সঙ্গে স্বাস্থ্যসাথীর 6 কোটির বেশি উপভোক্তাকে আয়ুষ্মান ভারতের আওতায় আনার কথাও ঘোষণা করেন তিনি। চলতি অর্থবর্ষে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় পশ্চিমবঙ্গের জন্য 2,103 কোটি টাকা এবং আয়ুষ্মান ভারতের জন্য 976 কোটি টাকা কেন্দ্র বরাদ্দ করেছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। জুনের প্রথম সপ্তাহে দিল্লিতে আয়ুষ্মান আরোগ্য মন্দির সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হবে বলেও জানান তিনি।
1: আমরা জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এগ্রিমেন্ট দিল্লিতে করার সিদ্ধান্ত নিয়েছি। সেখানে পশ্চিমবঙ্গ সরকার এবং ভারত সরকার মন্ত্রী স্তরে আধিকারিক স্তরে উপস্থিতিতে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমরা এটা করব।
0: জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে পশ্চিমবঙ্গে আগামী 30শে মে টিকাকরণ কর্মসূচি শুরু হবে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ওইদিন বিধাননগর মহকুমা হাসপাতালে ওই কর্মসূচি সূচনা করবেন তিনি। রাজ্যের জন্য এই টিকার 7 লক্ষেরও বেশি ডোজ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল বলেছেন, বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যেও ভারত তার শক্তিশালী অর্থনৈতিক সমৃদ্ধি বজায় রেখেছে। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের শ্রী গোয়েল বলেন, ক্রমবর্ধমান উৎপাদন খরচ থেকে কৃষকদের স্বস্তি দিতে সরকার সারের বর্ধিত মূল্যের বোঝা বহন করেছে। মন্ত্রী আরও বলেন, দেশের স্বাক্ষরিত 9টি মুক্ত বাণিজ্য চুক্তি এবং প্রধানমন্ত্রীর সাম্প্রতিক 5 দেশ সফরে দেশের আত্মনির্ভরশীলতা এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে উন্নয়ন যাত্রা প্রতিফলিত হয়েছে। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং আজ নতুন দিল্লিতে সাংহাই সহযোগিতা সংগঠন SCO-র সেক্রেটারি জেনারেল নুরলান ইয়ের মেক বাইহেভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় বিদেশ প্রতিমন্ত্রী জানিয়েছেন, SCO-কে শক্তিশালী করা, আঞ্চলিক স্তরে যোগাযোগ বাড়ানো, নিরাপত্তা সহ একাধিক বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সরকার নাগরিকদের মতামত গ্রহণের জন্য বিকশিত ভারত জি রামজি আইন 2025-এর খসড়া বিধি প্রকাশ করেছে। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক জানিয়েছে যে কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠান আগামী মাসের 21 তারিখের মধ্যে এ সংক্রান্ত পরামর্শ জানাতে পারবে। উল্লেখ্য, এই আইনটি 20 বছর পুরনো মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন MG নারেগাকে প্রতিস্থাপিত করে। উল্লেখ্য, চলতি বছরের পয়লা জুলাই থেকে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে এই আইন কার্যকর হতে চলেছে। ইবোলা সংক্রমণ প্রতিরোধে দেশ জুড়ে সতর্কতা জারি করেছে কেন্দ্র। গণপ্রজাতন্ত্রী কঙ্গো ও উগান্ডায় ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক মান্য কার্যবিধি বা SOP প্রকাশ করেছে। নির্দেশিকায় বলা হয়েছে, আক্রান্ত দেশগুলি থেকে ভারতে আসা যাত্রীদের জন্য বিমানবন্দর ও সমুদ্র বন্দরে কড়া নজরদারি চালানো হবে। গত 21 দিনের ভ্রমণ ইতিহাস খতিয়ে দেখা, থার্মাল স্ক্রিনিং, সেলফ ডিক্লারেশন ফর্ম জমা এবং উপসর্গ থাকলে অবিলম্বে আইসোলেশনের নির্দেশ দেওয়া হয়েছে। আক্রান্ত দেশ থেকে আসা উপসর্গহীন যাত্রীদেরও 21 দিন পর্যবেক্ষণে রাখা হবে। ভারত কানাডা সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি CEPA দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল আগামী 25 মে 3 দিনের কানাডা সফরে যাচ্ছেন। দেশের একাধিক শীর্ষস্থানীয় ব্যবসায়ী তাঁর সফরসঙ্গী হবেন বলে বাণিজ্য ও শিল্পমন্ত্রক জানিয়েছে। শ্রী গোয়েল কানাডার ওটাওয়া এবং টরেন্টোতে বাণিজ্য, বিনিয়োগ এবং সুসংহত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি CEPA-র অগ্রগতি বিষয়ে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিসের অবসরপ্রাপ্ত আধিকারিক ত্রিলোকীনাথ প্রয়াত, বয়স হয়েছিল 79 বছর। দীর্ঘ রোগভোগের পর আজ সকালে নতুন দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ত্রিলোকীনাথ অল ইন্ডিয়া রেডিওর বার্তা সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্বভার সামলেছেন। তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ একাধিক বিভাগেও তিনি কাজ করেছেন। রাষ্ট্রসংঘের শিশু সুরক্ষা সংগঠন ইউনিসেফ বাংলাদেশে মহিলা ও শিশুদের ওপর ক্রমবর্ধমান হিংসার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। অবিলম্বে সেদেশের সুরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে হিংসায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য সুবিচারের লক্ষ্যে উপযুক্ত পদক্ষেপের আহ্বান জানিয়েছে। গতকাল বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এক বিবৃতিতে বলেছেন, সাম্প্রতিক সময়ে সেদেশে শিশুদের বিরুদ্ধে যৌন হিংসা এবং হত্যার ঘটনায় তারা অত্যন্ত উদ্বিগ্ন। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর সুমিতে রাশিয়ার ড্রোন হামলায় একজন নিহত, আহত আরও 9 জন। এর আগে লুহানস্ক অঞ্চলের রুশ নিয়ন্ত্রিত স্টারোবিলস্কের একটি কলেজে ছাত্রাবাসী ইউক্রেনের ড্রোন হামলায় 11 জন নিহত হন। এই ঘটনার প্রেক্ষিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাল্টা হামলার হুঁশিয়ারি দেওয়ার পর রাশিয়া আজ এই অভিযান চালায়। ভারতীয় কুস্তিগীর সুরজ বশিষ্ঠ এবং সাগর সিং আজ এশিয়ান অনূর্ধ্ব-23 কুস্তি চ্যাম্পিয়নশিপে পুরুষদের গ্রেকো রোমান বিভাগের ফাইনালে উঠেছেন। এর ফলে অন্তত 2টোর উপর নিশ্চিত করেছে ভারত। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও আজ ভারত মার্কিন সার্বিক কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেছেন। সারা বিশ্বের কল্যাণের স্বার্থে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একযোগে কাজ করবে বলে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গ সহ সারা দেশে আজ 69তম রোজগার মেলায় 51,000-এরও বেশি নবনিযুক্তের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। খবর শেষ হলো এরপরে খবর 7:50।
2: আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন এফএম প্রচার তরঙ্গে 102.2 মেগাহার্টজে। অনুষ্ঠান একই সঙ্গে শোনা যাচ্ছে নিউজ অন এআইআর অ্যাপে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা। মাত্র 6 বছর বয়সে শুরু তাঁর সঙ্গীত সফর। অসামান্য সুরময়ী কণ্ঠ নিয়ে 4 দশক ধরে গান গাইছেন 25টি ভাষায়। তিনি আলকা ইয়াগনিক। আজ শনিবার রাত 10:15 লাইভ ফোন ইন মেহফিল অনুষ্ঠানে থাকছে তাঁর জীবন ও গানের প্রসঙ্গ। আগর তুম সাথ হো অনুষ্ঠান জুড়ে থাকবে আলকা ইয়াগনিকের গাওয়া হিন্দি ছবির নির্বাচিত গান। সরাসরি কথা ও বার্তা এই নম্বরে 9434921300 অথবা 0348225964 হোয়াটসঅ্যাপ মেসেজ 9434921300। অনুষ্ঠান সম্পর্কে আরেকটি ঘোষণা। রবিবার আগামীকাল সকাল 8টায় লাইভ ফোন শুভ সকাল অনুষ্ঠানে বিষয় থাকছে সেই সব লোভনীয় আচারের সন্ধানে। উপস্থাপনা জয়িতা সরকার। সরাসরি কথা হবে এই নম্বরে 9434921300 এবং 0348225964 হোয়াটসঅ্যাপ মেসেজ 9434921300। শুনলেন অনুষ্ঠান সম্পর্কে ঘোষণা।

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, গত ২৪ ঘন্টায় মুর্শিদাবাদ জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বৃষ্টি হয়েছে। আগামী ৭ দিন জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সেই সঙ্গে জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে ঘন্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়া। দিন রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী কয়েকদিনে আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন হবে না। আবহাওয়া বিজ্ঞপ্তি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন আকাশবাণী কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ এবং রাত আটটায় যথাক্রমে আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি এবং আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি খবরের জন্য।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড আগামী জুলাই মাস থেকেই রাজ্যবাসীর হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিয়েছেন।

0: নগরদখল মুক্ত করতে গিয়ে সাধারণ মানুষের জীবিকায় যাতে টান না পড়ে রাজ্য সরকার সেদিকে সতর্ক দৃষ্টি রাখছে বলে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। বকরি ঈদ উপলক্ষে রাজ্য সরকার 28 মে একদিনের ছুটি ঘোষণা করেছে। রাজ্যে আরও 4 দিন এই গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস। আজ সেই বিস্তারিত খবরে, চলতি বছরের জুলাই মাস থেকেই কেন্দ্রের আয়ুষ্মান ভারত প্রকল্পের কার্ড রাজ্যের মানুষের হাতে তুলে দেওয়া সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডার সঙ্গে ভার্চুয়াল বৈঠকের পর আজ নবান্নে মুখ্যসচিব মনোজ কুমার আগরওয়াল ও প্রধান উপদেষ্টা সুব্রত গুপ্তর সঙ্গে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের সঙ্গে যুক্ত 6 কোটির বেশি মানুষ সরাসরি আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আসবেন।
1: আয়ুষ্মান ভারতে ইতিমধ্যে এনরোলমেন্টের কাজ শুরু হয়েছে। আমাদের বিশ্বাস যে জুলাই মাস থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আমরা দিতে পারবো এবং তার বেনিফিট গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত কার্ড হোল্ডাররা পাবেন। আমরা আশা করছি যে স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যুক্ত এমন 6 কোটিরও বেশি যারা কার্ড হোল্ডার তাদেরকে আয়ুষ্মান ভারতে এক্ষুনি নিয়ে যেতে পারবো। পরে পরে এই সংখ্যা আরো বৃদ্ধি পাবে এবং যারা নতুন করে আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চান, স্বাস্থ্যসাথীতে যুক্ত হননি, তাদের ক্ষেত্রেও অপরচুনিটি থাকছে।
0: মুখ্যমন্ত্রী জানান, আয়ুষ্মান ভারতের জন্য 976 কোটি টাকা কেন্দ্র ইতোমধ্যেই বরাদ্দ করেছে। চলতি অর্থবর্ষে ন্যাশনাল হেলথ মিশনের আওতায় এরাজ্যের জন্য বরাদ্দ হয়েছে 2103 কোটি টাকা। ইতোমধ্যেই 500 কোটি টাকার বেশি রাজ্যের অ্যাকাউন্টে ঢুকেছে। কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয়ের অভাবে স্বাস্থ্যক্ষেত্রে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা থেকে পশ্চিমবঙ্গের মানুষ বঞ্চিত থেকেছেন বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। জুনের প্রথম সপ্তাহে দিল্লিতে মন্ত্রী আধিকারিকদের উপস্থিতিতে আয়ুষ্মান আরোগ্য মন্দির সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হবে বলেও তিনি জানান। এরাজ্যে প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্রের সংখ্যা 117 থেকে বাড়িয়ে 469 করার প্রস্তাব কেন্দ্রকে পাঠানো হয়েছে। এতে ওষুধ কেনার খরচ প্রায় 10 গুণ কমে যেতে পারে বলে মুখ্যমন্ত্রী জানান। রাজ্যের শিশু মৃত্যুর হার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শ্রী অধিকারী। স্বাস্থ্যক্ষেত্রে আগামী 3 মাসে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া চালুর আশ্বাস দেন তিনি। আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং আসানসোলে মেডিকেল কলেজ গড়ার প্রস্তাব কেন্দ্রকে পাঠানো হবে। উত্তরবঙ্গে এইমস তৈরির জন্য পদক্ষেপ করা হবে বলেও জানান শ্রী অধিকারী। জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এরাজ্যে আগামী 30 মে টিকাকরণ কর্মসূচি শুরু হবে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, ওই দিন বিধাননগর মহকুমা হাসপাতালে ওই কর্মসূচির সূচনা করবেন তিনি। রাজ্যের জন্য এই টিকার 7 লক্ষেরও বেশি ডোজ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। তিনি অভিযোগ করেন, অন্যান্য রাজ্যে এই টিকাকরণ কর্মসূচি প্রায় সম্পূর্ণ হয়ে গেলেও পশ্চিমবঙ্গে এখনও তা শুরু হয়নি। HPV ভ্যাকসিন আগেই রাজ্যে পাঠানো হলেও তৃণমূল কংগ্রেস সরকারের গাফিলতির কারণেই টিকাকরণ শুরু করা যায়নি বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী।
1: পশ্চিমবঙ্গে 7 লক্ষের বেশি ডোজ ভারত সরকার তারা দিতে চান 14 থেকে 15 বছরের আমাদের বোনেদের বা বালিকাদের, তাদেরকে আমরা এটা দিতে পারি যেটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে কমপ্লিট হয়ে গেছে। আগামী 30 মে পশ্চিমবঙ্গে এটা অফিসিয়ালি লঞ্চ হবে।
0: ইবোলা সংক্রমণ প্রতিরোধে মান্য কার্যবিধি বা SOP প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। গণপ্রজাতন্ত্রী কঙ্গো ও উগান্ডায় ইবোলা সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতেই এই সতর্কতামূলক পদক্ষেপ। নির্দেশিকায় বলা হয়েছে, আক্রান্ত দেশগুলি থেকে ভারতে আসা যাত্রীদের জন্য বিমানবন্দর ও সমুদ্র বন্দরে কড়া নজরদারি চালানো হবে। গত 21 দিনের ভ্রমণ ইতিহাস খতিয়ে দেখা, থার্মাল স্ক্রিনিং, সেলফ ডিক্লারেশন ফর্ম জমা এবং উপসর্গ থাকলে অবিলম্বে আইসোলেশনের নির্দেশ দেওয়া হয়েছে। ওইসব দেশ থেকে উপসর্গহীন যাত্রীদেরও 21 দিন পর্যবেক্ষণে রাখা হবে। উপসর্গ দেখা দিলে নির্দিষ্ট হাসপাতালে ভর্তি করে নমুনা পরীক্ষা হবে। আরজিকর কাণ্ডে সাসপেন্ড হওয়া পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসক অভিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্যভবনের তরফে আজ এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। একই সঙ্গে সার্ভিস কোটা ব্যবহার করে কিভাবে তিনি স্নাতকোত্তরে ভর্তি হয়েছিলেন তা খতিয়ে দেখতে পৃথক তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 2024-এর 9ই আগস্ট আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধারের পর ঘটনাস্থলে SSKM হাসপাতালে জেনারেল সার্জারি বিভাগে প্রথম বর্ষের স্নাতকোত্তর ট্রেনি অভিকের উপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে। এরপরই তাকে সাসপেন্ড করা হয়। আরজিকরের ঘটনার পর রাজ্যের সরকারি মেডিকেল কলেজগুলিতে থ্রেট কালচারের একাধিক অভিযোগ প্রকাশ্যে আসে, এতেও নাম জড়ায় অভিকের। এদিকে রাজ্য সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ডাক্তারদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। এক বিবৃতিতে এই ঘটনায় জড়িত সকল দোষীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।

0: কাহিনী কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ বুদ্ধদেব বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি, নাটক নূরজাহান।
1: মজলিসে আইতে পারি মিয়া সাহেব?
2: আদাব আদাব
1: আদাব মিয়া সাহেব, আদাব ফকিসা সাহেব, আদাব আদাব।
2: আচ্ছা মনসুর ভাই, তা দেশকালের খবর কি?
1: খবর তো আপনার লগেই নসি মিয়া, শুনছি কায়ের বাইর কইরে তাহার পাহাড় হইছে আপনাকে।
2: লোকের কথায় কান দিও না মনসুর। হ্যাঁ, বাজার বড় মন্দা ভাইজান।
1: আপনার টাকি দেখেই বুঝার ভার যে মন্দা চলতেছে।
2: টাইকের কথা আর কইও না মনসুর ভাই, বড় পীড়া দেয়।
1: পীড়া দেয় কেন?
3: টাইক পইড়া আমাগ মিয়ার হন্দর বদন বিগড়াইয়া গেছে নি।
2: এইটা অক কথা হইল না, মনে রাখবা টাইক আর টাহা এ দুটারে লুকাইয়া রাখতে হয়।
1: লুকাইয়া রাখুন, এটার কি আছে?
2: নইলে মানুষ বড় নজর দেয় গো।
1: নজরের কথা বাদ দেন মিয়া সাহেব, কুলি কামাইনার মাথায় তো আর টাইক জোগায় না।
3: আলতো বাদ ধরি আমায় ডাল মনসুর। হমিয়া, তোমার মায়াডার কথা কি ভাবতেছো কও দেখি?
2: সাসা, কন্যার আমার লেখাপড়ায় বড় মন।
3: দেখো দেখো মিয়া, আমাগো দেশে মাইয়াদের অতল লেখাপড়া কাম কি? বিদির বিয়া দাও, সকলে খানা পিনা করি, মস্তি বানাই।
2: হ্যাঁ সাসা গো, আমার নূরজাহান বড় সমাজ দিল আর কি, বাড়িত পড়া শেষ কইরা অহন উর্দু আর ফার্সি পড়তেছে।
3: শুনছি বটে। সবুর নামে পলাডার কি সব ছাই পাস পড়ানি তোমার বেডিরে?
2: হাসা, সবুর পলাডা বড় ভালো।
3: অহন ইমানদারির দিন নাই মিয়া, এই কথাটা কইয়া দিতাছি, ভাইবা কাম কইর কইরা ভাইব না।
2: হ ঠিক কইছো সাসা, কথাটা মন্দ কও নাই। আরে অ জামিল, জামিল রে, নাস্তা লই আয়।
4: এই যে বাবু আইয়া পড়ছি।
3: নসিম মিয়া,
2: হ্যাঁ ক
3: অহন যাই গিয়া।
1: হসা সা, সকলে আগাইয়া পড়ি।
2: আচ্ছা আচ্ছা, আইয়েন আইয়েন, আবার সকলে আইয়েন।
3: আদাব।
5: পেসা মিয়া, বক দেখবা বক, পেসা মিয়া গো, ডাহো তুমি ডাহো। উই পেসা মিয়া গো, খেসকাসাও একটিবার খেসকাসাও।
6: এই সবপুর কি হইল তোর? হ্যাঁ একটিবার একটিবার
5: বেটা বড় শেয়ানা হইছে, কথা কয় না।
6: কথা না কইয়া কথা যাইবা বাবজান।
5: এই
6: সব লইল পেসা গিয়া উঠল
5: গা, দেহ দেহ গত্তে সাদাইছে তাল বিলি। একবার খেসকা চাও, গর্ত থেকে ফুসকি দাও,
6: ফুসকি হাস্যা কাও কথা, পেসারে মোরে কাও মাতা।
5: ও মা দেহ দেহ,
6: পেসা
2: এই বলেছে তল আবার তোরা সব বুড়ে তত্ত্ব কইতাছিস নূরজাহান অনুরজাহান
7: বিডি তোমার কাইন্দা বুক ভাসাইতেছে গো
2: হ্যাঁ সে কি বিবি বিডি আমার কান্দে কেন কই কোথা গেলে মা ও এই তো ইহানে দেহি দেহি দেহি দেহি তোর মুখ খান দেহি তোর চোখে আসু কি হয়েছে মা তোর
7: রোজ তোমার সুবুরে শ্বাস কইরা দিতেছে
2: হ্যাঁ ডারো দুষ আছে মা
7: ওলা স্যার গরিব তোমার দয়ায় খাই পড়ে পয়সা নাই বললা স্কুলে যাইবার বিল্লি নাই মাদ্রাসায় পড়ে বললাম আরে তাল বিল্লি বললা উঠাইয়া শেষ করে রুস্তম্মার দল
2: স্যাম রাডা পেশার লহেন বাড়িত বইয়া রইব একটা কথা কইব না তাইন সেন ওয়ারে পেশা কয়
7: আপনি আর কইবেন না আব্বা হ্যাঁ বেড়ার করে বইয়া কান্দে আর আপনি হাসেন আমি পোলা হইলে এই দুনিয়া এক চটক না দিতাম রুস্তম মারে আর ওই ইবলিশও পোলা পানে রে যে ওইখানে পইরা যাইতো উৎকা মাইরা আর দনা পানি খাইবার পাইত না
2: ফের পোলারা আইলে মুন্সি বেড়ারে কইয়া দিবাম ওই রুস্তমারে ধইরা তার কান দুটা একরা মুত্তা কইরা কাইটা হালাইবে
7: আব্বাজান
2: হ্যাঁ
7: হ্যাঁ চা খাইবেন নি
2: অহন থাক অহন থাক অহন

0: মুনসেন, এই নূরজাহানের লেখা চিন্তায় আমার বুক ফাইটা যায়।
1: আমার বেডি তোমার কি দাগা দিল বিবিজান?
0: আপনি তো হাইশাই খালাস। নূরজাহান পনেরোয় পড়ল, ওর আহির পানি সাকাইতে পারি না।
1: নূরজাহান, নূরজাহান, হকলে কয় বেডি আমার বিরামপুরের জ্যোতি, জোহরা সে তারা সইলা গেলে ঘর আমার আধারে ডুববা যাইবে গো।
0: লোকে সভ্যরে লইয়া কানাকানি করে, শুইনা আমার বুক শুকাইয়া যায়।
1: হ্যাঁ, না না, তুমি চিন্তা করো না বিবিজান, চিন্তা করো না। সবুর যে বইল্যা দিবাম, ও যেন আমার নূরজাহানের ভালো কইরা উর্দু বলতে শিখায়।
0: আপনাগো পরিহাস, বুকের মধ্যে তান দইরা কাইটা যায়। বেটির সাথীর কথা ভাইলে পরাণ জুড়ায়।
1: চুপ দাও, চুপ দাও বিবিজান। আল্লাহর রহম, বেডির পরাণ চুরাইবাম, এ তোমার কইয়া দিতেছি। শুনছো, কাল রাতে আমাগো বাড়িতে মৌলুদ শরীফ আর ওয়াজান সিহত আইব। হ্যাঁ, সবুজে মৌলবী সাহেবের খিদমতগিরির ভার দিবাম।
0: আপনি যা আদেশ করবেন তাই হইব। যাই যাই, এখন দেহি কামকাজ কদ্দুর হইছে।
1: আসো আসো।

0: হলো অভিশাহে পাইছেন, দেখবে খাইদিমির কাছে ভুল সুখ না হয়।
1: জানি না পারবাম কি না।
0: আপনি পোলা না, এমন ডরপু কইলে হকলে কাটতে লাগবে।
1: আমার বড় ডর লাগে নুজাহান।
0: আমার মুখের পানে চাইতেও আপনি ডর লাগে?
1: সে কথা তো কই নাই নুজাহান।
0: সব কথা কইবার লাগে? মাইনষে কয় আমি নাকি বীররামপুরের জোহরা সেতারা, আপনি তো কখনো কর নাই।
1: আমার বড় ডর লাগে।
0: ডর ডর ডর, আপনার লাইগা আমার বুক ফাইটটা যায়। আর আপনি বাড়ির বইয়ে একটা কথা কইবেন না, সাহস কইরা দেখবেন না আমার বুকে কত দুঃখ জইরা যায়।
1: অন যাই নুরজাহান,
0: যাই বলতে নাই, বলেন আসি।
1: ও
0: আপনার লাইগা আমার মন কাইন্দা মরে সুব্বুর মিয়া।
2: নুরজাহান, অনুরজাহান, দিদি
0: যাই আম্মা। আপনি বই খাতা খুইলা রাখে, কেউ কিছু বুঝবেন না পায়। যাই আম্মা।
3: বলো বাচ্চা,
1: জি
3: তোমার তারিফ
1: জানা। আমি এখানেই থাকি, আমি তালেবে আইলাম।
3: বহুত খুব বহুত খুব। মাদ্রাসা মে ধ্যান লগা কর পড়ো,
1: জি
3: জোর সে ধ্যান লগা কর পড়ো।
4: পেসা মিয়া কি কইলো রে, শুনলি? পেসা কইলো মুই তাল বিলিম।
5: কেডা তাল বিললি পেসা মিয়া?
4: পেসা আইলো তাল বিল্লি, দেওবন যাইয়া যাইব দিল্লি।
5: আইয়া করব সিল্লা সিল্লি, কুত্তার চাওয়া
4: ইল্লি বিল্লি।
3: শোর মচাতা হ্যায় কিউ, হ্যায় কিউ শোর মচাতা হ্যায়?
6: আফজল, ইয়ে মৌলভী বাবা তা পেট জ্যাসা হ্যায়। চল
4: উল্লু আয়া লাহর সে আজ পড়েগা আলেম বে।
3: বেওকুফ, হ্যায় বেওকুফ, আজ তুম সবকো জান নিকাল লেঙ্গে।
5: ঠিক হ্যায়, আজ হাম লোগ ভি ফির মিলেঙ্গে
7: মিলেঙ্গে
4: মিলেঙ্গে
7: মিলেঙ্গে।
3: গুজুর্গো নে কাহা হ্যায় কাজী মত পিও, হজ করো, জাকাত লগাও, ঈমানদারি সে হর পল জিও, আয়াত সূরা সিপারা মে ধ্যান লগাও।
6: বেটা খুব বকনি সাইডসে, আলার হাল হুনি বিগ্রাইয়া দিবাম। আলার আলা তাল বিল্লাড়া গেল কোথায়?
4: ও বেটা পায়খানায় ওর পদনাটা উড়া গেল আইম।
6: হা হা, আলা তাল বিল্লি রে আইসা কইরা টাইট দে দিহি। এই ফাজল ব্যাংগুলান কই দিহি,
4: এগুলান আমার জিম্মায় রাখছি।
6: চল চল, ওয়াজের মজলিসে ব্যাংগুলান সাইড়া দে দিহি। চল চল চল।
3: লাহকা রহম হ্যায়, উনহোনে হাম সবকো ইস ধরতি মে ভেজা। ইব্রাহিম জব বুড্ঢা হো গিয়া, খোদা মালিক তুরন্ত ইসমাইল অর ইসহাক কো ভেজ দিয়া। আল্লাহ আকবর।
8: হায় বাপ রে বাপ রে, এই সাপ সাপ সাপ, ও মাই গো, সাপে কাইটলো নাকি? হ্যাঁ, ছোটা ছুটি করতেছে। এই এই এই হকলি উঠে পড়ো। আরে বাবা, শাসে বইয়া বইয়া মরবো নাকি? উঠো উঠো উঠো উঠো,
4: ভাগো
8: ভাগো। আরে ওরে বাবা,
3: ইয়ে তো বড়ি আজীব বাত হে।
4: উলু বলে কহে সাপ, উলু বলে বাপ রে বাপ, কাল নসিহত হোগা ফের, উলু বলে কের কের কে।

0: এ হাতি এখানে আইলো কেমনে?
1: ও মা, জানেন না, এ তো গফর গাঁয়ের জমিদারের হাতি, মাঝে মাঝে ঘুরতে পাইরায়।
0: ইডার ওজন কত?
1: ওই দেখো, রুস্তমার দলাইয়া পড়ছে।
2: কেন
1: সাইডা দিবাম, এত ডর কিসের আপনার? শোনেন, আর সুপ দিয়া থাকেন না, আপনি বেডা না, আপনার লইয়া ইবলিশা পোলা পান যা কইব, আর আপনি হুইন্না ল্যাজ উঠাইয়া চইলাইবেন। আল্লাহ আপনারে হাত মুখ দিছে না?
0: ওই ওই পোলা পানের যদি জবাব দি তুমি খুশি হও নুরজান?
1: কে জবাব দিব? আপনি?
0: হ,
1: তাহলেই হইছে, এই ভাগ্য আমার হইব না কোনোদিন।
0: ব্যাস, এখন হাত ছাইড়া দাও।
1: দিবাম না, দিবাম না, দিবাম না।
3: রাগ করস না, কাইছে আয় বুকের মধ্যে লাইকা যা সবুরে। ও নাই বইলাম নূর জাহান, একবার ভালোবাসা পরক কইরা দেহ ডার্লি।
4: পেসা মিয়া গো, ডাহো তুমি, ডাহো
3: পেসা রে তুমি, ডাহো
4: ডাহো
0: তোফাত জাজু সম্মা।
4: ওই রে দল বিল্লি, বড় সাহস হয়েছে তোর, আফজালের গায়ে হাত তুলস।
3: একেবারে
0: মরণের স্বাদ হইছে,
3: মরার লগে তার স্বাদ মুখ লাগতেছে।
5: সবুর খুন করছে, এই কথা শুনলে ঘোড়ায় হাসবে।
4: আপনি আপনি আর আপনার পেডি ওর মা তাকাইছেন, কোন সামাল দেন।
5: হেই রুস্তমা, ডাক্তার ডাইকান, পয়সা আমি দিমু। সবুর, চ চ বাড়িতে চল গিয়া, চ চ।

0: হয়েছিল, কেন এমনটা করলে?
1: তুমি তুমি খুশি হও নাই নুরজাহান?
0: তোমার জেল হইলে আমি খুশি হই? আল্লাহ এই বুদ্ধি দিয়েছেন তোমারে।
2: সুখে সুখে বেটি, সুখ দে, দারোগার লগে আমি কথা কম, তুই ঘর যা বেটি, যা যা ঘর যা ঘর যা।
3: কেডা,
4: দরজা খোলেন, দরজা খোলেন।
2: আহা, দারোগা সাহেব, আইয়েন আইয়েন আইয়েন, ভিতরে আইয়েন।
4: সবুর পোলাটা এখানে থাকে?
2: হ দারোগা বাবু, এখানে থাকে।
4: পোলাডার নামে সিরিয়াস চার্জ আছে মিয়া সাহেব।
2: হ্যাঁ দারোগা বাবু, সবুর পোলাডা আফজল রে মারি নাই।
4: কে কারে মারছে কোর্ট তা দেখবে, পোলাডারে অহন থানা লইয়া যামু।
2: হুজুর, আফজল বেটা অহন কেমন রইছে? বাইসা যাইবে তো?
4: হে অহন হসপিটালে শুইয়া কাতরাইতেছে, যদি বাইসা যায় তো খালাস। আফজলের বাপের লগে কেস মিটাইয়া লইবেন।
5: জাহানের আব্বা, আপনি হুজুরে কইয়া দেন, সব্বুর আমাকে পোলা, আমি 10,000 টাকা দিবাম।
2: চলেন
1: হুজুর, খুদা মেহরবান, আপনার লগে ফির ফির আইবাম, ফির ফির আইবাম আম্মা।
0: দারোগা বাবু, সবুর খুন করে নাই, ওরে সাইরা দেন হুজুর।
1: কাইন্দো না নুরজাহান, কাইন্দো না, ভালো কইরা লেহা পড়া কর।
4: হেই পোলা পাই, ওয়াক্ত বরবাদ করস না, জলদি চল, জলদি চল।
1: যাই অহন, যাই নুরজাহান।
0: যাই কইও না, আশি কইয়া যাও, তোমারে না দেখা মাঝুম কি কইরা সবুর মিয়া।
6: ই কমু ফকির সাসা, দিন কাল যা পড়ছে কেউ তো কারো কথা শোনেই না, যে যা পারে করতাছে, যে যা পারে করতাছে।
7: আরে আরে হুনছো, আফজল পোলাডার ইন্তেকাল হইছে।
8: ইন্তেকাল হইছে?
9: কি কইছো ভাইজান? মইনুল ভাইয়ার বাইটা নাই?
7: হ, সবুর পোলাডা ওরে খুন কইরা ফলাইছে।
6: মিনমিনা, মিনমিনা কইছিলাম
9: আমি, আগেই কইছিলাম, অমন মিনমিনা বাইটা ছেলে ভালো হয় না।
7: হুনছি নসিব মিয়ার ভিটিটা ওরে নাকি আগাইয়া দিছে, পিরিত কইরা পোলাডারে কেড়ে খাইয়া লইছে।
9: এই তো সকলে জানে, মাইয়াটা লাজ নাই, সকলের সামনে সবুরার পা ধইরা কাইন্দা মরে, হে পাপ রাইখবার নাই।
6: সবুরের কি ফাঁসি হইব মনছু চাচা?
7: কি কমু ভাই, ওই ফাঁসি হইতে পারে, দ্বীপ চালানো হইতে পারে। নসিব মিয়া যত টাহাই দি, পোলাডা সারা নাই কইয়া দিলাম।
6: আচ্ছা চাচা, পোলাডার অহন কি বিলি হইছে?
7: অহন পুলিশ কাস্টডিতে আছে, জেল হইলে হইলে
9: টানা 10 বছর ঘানি টাইম তৈব। আল্লাহ মেহরবান, যারা বাইলে আল্লাহ জানেন কেমন কইরা কমাইতে হয়।
7: চাচা হসপিটাল পানি যাইবা নাকি?
2: বিবিজান পোলাডারে বাঁচাইতে পারলাম না, বিবিজান বাঁচাইতে পারলাম না।
0: 7 বছর জেল হইল, পোলাডা কে মইরা যাইব গো?
2: পোলাডার ওইয়া কেউ খাড়াইল না বিবিজান, কেউ খাড়াইল না। আফজলের আব্বা বেবাক কইয়া দিল আমাকে, বেডির সাথে ওর বেটার গুপ্ত প্রণয় ছিল বইল্যা সব্বুর ওরে খুন কইরাছে।
0: আল্লাহ, বাপ হইয়া এক কথা কইতে পারল?
2: নুরজাহানের আম্মা, অনাইকে পিছে ইমানদারি নাই, সবুল পোলাডাও আজীব মুখে একটা কথা নাই। জজ সাহেব তো কইলেন লাসার পোলাটারে দণ্ড দিয়া উয়ার বুক ফাইটা যাইতেছে।
0: কি হইল মা, কি হইল, কান্দিস কেন, কান্দিস না?
2: ঠিক কইছস বেটি, ঠিক কইছস, চল চল আমরা মক্কায় গিয়া সাতটা বছর কাটাইয়া দি, এই পাপ পুরিতে আর থাকবাম না, আর না।
0: সত্য কইছো আব্বাজান, সত্য কইছো।
2: হামা আর আল্লাহ যদি বাঁচাইয়া রাখে বেটা তাল বিল্লিরে কইয়া যাইবাম, হে যেন একদিবার আমাদের দেখা যায়। বেটা তাল বিল্লি সব্বুর রে ওলা আমার সব্বুর।

0: ভাবি নাই
1: বাপ আমার গড়াতে নজদিক হাগাই আসো গড়া তোমার সৈন্য লয় বাপ আমার
2: আমার
0: লইয়া যাইবেননি
2: তুমি আমাদের দেখতে মক্কায় আইবা সবুর
0: আসা সাত বৎসর পর আমি যাইবাম আপনার লগে পরাণ জোড়াইতে কথা দিতেছি আব্বা আম্মা কথা দিতেছি নূরজাহান তুমি একটা কথা কইবার না কাইন্দ না নূরজাহান আব্বা আম্মার লগে কথা দিতেছি আমার যদি এই দুনিয়ায় তোমার দেহবার না দেয় যে দুনিয়াতে তুমি যাও আমি আমি তোমার ঠিক কুইসা লইবা ঠিক কুইসা লইবা
1: তাই দোয়া করো আল্লাহ দোয়ায় তোমার যেন তার দুনিয়ায় খুঁজা পায়
2: কান্দনামা আল্লাহর উপর ভরসা রাখ সবুরে তোমার টিকা কেউ সিনাইয়া লইতে পারবে
1: না
2: সুতে বেটি সুতে মক্কা যাওনে তৈয়ারি কইরা লই
1: চলো আব্বা যান চলো আম্মা
2: বেটি বেটি তুই হইলি এই দুনিয়ার জ্যোতি স আমরা অকলে তিন দুনিয়ার জ্যোতির দেখা পড়ান দূরাই স
1: আব্বা যান চলো
2: চল চল
1: আম্মা চলো
2: Oh, my God.

0: কাজী নজরুল ইসলামের কাহিনী অবলম্বনে নূরজাহান নাটকটি শেষ হল। বেতার নাট্যরূপ বুদ্ধদেব বন্দ্যোপাধ্যায়। অভিনয় করেছেন নসীব মিয়া, মুরারী চক্রবর্তী, ফকির চাচা গৌতম কুমার বসু, মনসুর হারাধন সাহা, আফজল পার্থপ্রতিম মজুমদার, রুস্তম পার্থপ্রতিম নাথ, মৌলবী সাহেব দেবব্রত বন্দ্যোপাধ্যায়, দারোগা বাপ্পা ঘোষ, ফিরোজা বিপাশা রায়, সবুর দেবাশিস ধারা এবং নূরজাহান কেয়া মুখোপাধ্যায়। সম্পাদনা রফি উদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন আশিস গিরি।
1: নূরজাহান নাটকটি পরিবেশিত হল আকাশবাণী কলকাতার সৌজন্যে।
2: দশ লাখের লটারি জিতেছি আমি।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, এখন আধুনিক গান, প্রথম শিল্পী আরতি মুখোপাধ্যায়।

আধুনিক গানের শিল্পীরা ছিলেন। আরতি মুখোপাধ্যায়, মানবেন্দ্র মুখোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, মান্না দে এবং মৌসুমী ভৌমিক। আকাশবাণী মুর্শিদাবাদ। একটু পরেই আকাশবাণী দিল্লি কেন্দ্রের ইংরেজি খবর। অনুগ্রহ করে অপেক্ষা করুন।

0: এতক্ষণ শুনছিলেন বিবিধ ভারতীর অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। শুরু হচ্ছে বেতার সাহিত্য পত্রিকা শ্রুতি।
1: নমস্কার, সকল শ্রোতা বন্ধুকে জানাই শ্রুতির আসরে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমরা হাজির হয়েছি এই শ্রুতির আঙিনায় কিছু কবি এবং লেখকদের নিয়ে। আর এই লেখক এবং কবিরা হলেন আজকে শহর এবং গ্রামের কিছু কবি ও লেখক, যাদের সাথে কথা বলেছেন এবং সাক্ষাৎকার নিয়েছেন, তাদের কবিতা শুনেছেন সৌরভ হোসেন।
2: শ্রুতির আসরে আমরা পেয়েছি এই সময়ের উল্লেখযোগ্য কবি, যিনি কবিতা চর্চা করছেন, তার সঙ্গে সঙ্গে কলেজে শিক্ষকতা করেন, এছাড়াও সাহিত্যের অন্যান্য যে বিষয় রয়েছে সেখানেও তার অবাধ বিচরণ। চলুন শুরুতে তার সঙ্গে আলাপ করি। রয়েছেন কবি সমিত মণ্ডল। নমস্কার।
3: নমস্কার।
2: আপনার এই কবিতা চর্চা শুরু কিভাবে হয়েছে?
3: কবিতা চর্চা শুরু আমার সেই ছেলেবেলা, খুব নস্টালজিক বিষয়টা, মানে আমি গ্রামের ছেলে, গ্রামে মানে মুর্শিদাবাদের একটি গ্রাম কাতলামারি, সেই গ্রামে আমার বসবাস, সেখানে জন্ম, সেখান থেকে বেড়ে ওঠা। তবে গ্রাম্য প্রকৃতি, সংসারের চাওয়া না পাওয়া, এইসব জয় সামাজিক সমস্যা, এগুলো আমাকে খুব প্রভাবিত করতো। সেইখান থেকে আস্তে আস্তে আমার লেখা শুরু।
2: আপনার জন্মস্থান কোথায়?
3: আমার জন্মস্থান হচ্ছে রানীনগর থানার কাতলামারি গ্রাম।
2: এ পর্যন্ত আপনার কোন কোন বই প্রকাশিত হয়েছে?
3: এ পর্যন্ত আমার 3টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।
2: তো কবিতা ছাড়াও আর কি কি লেখেন?
3: কবিতা ছাড়া আমার নাটক ভীষণ ভালো লাগে, নাটকের রিভিউ বা নাটক দেখে সেই বিষয়ে লেখা। এছাড়া চাষবাসের উপরে বা মুর্শিদাবাদের বিভিন্ন সংস্কৃতি, যেমন রায়বেশে, এরপরে লেখা ঐতিহাসিক স্থানগুলির উপর আমার লিখতে খুব ভালো লাগে।
2: এছাড়াও আমরা জানি যে আপনি একটা সময় সাংবাদিকতার সঙ্গে যুক্ত ছিলেন।
3: সাংবাদিকতা এই মুহূর্তে আমি একটু বিটাচে আছি,

0: কিন্তু আমি সাংবাদিকতার মধ্যেই আছি, কারণ সেসব বিষয় নিয়ে লেখাচেখা করি দীর্ঘদিনই। আমি বিশেষ করে সাপ্তাহিক কাগজগুলোকে লেখাচেখা করি। তো আপনি তো বললেন যে কবিতা ছাড়াও যেগুলো লিখেন আর কি, সে সম্বন্ধে এই যে আঞ্চলিক যে ইতিহাস বা যে আঞ্চলিক লোক সংস্কৃতি যে ব্যাপারটা, তার উপরে অনেক লেখা।
1: বিশেষ করে আমার
0: রায় বেশের উপরে একটি ভালো লেখা বেরিয়েছিল। এছাড়াও অন্যান্য সংস্কৃতিক বিষয় যেমন আলকা, তারপরে বোলান গান, এইসব বিষয়গুলোর উপর কখনো একটি লিখেছি। চলুন আমরা শুনে নিই আপনার স্বরচিত কবিতা পাঠ। কবি মাস চলছে, কবিপক্ষের মাস। প্রথমে আমি স্মরণ করি রবীন্দ্রনাথ ঠাকুরকে, তাকে নিয়ে আমার একটি কবিতা। লম্বা দাড়ি জোব্বা পরা ঈশ্বর, মনে মনে হাঁটো পঁচিশে বৈশাখ থেকে বাইশে শ্রাবণ। লম্বা দাড়ি জোব্বা পরা ঈশ্বর, মানুষের পড়ার ঘর তুমি, জীবনের ক্যালেন্ডার, সকলের ভাষা শৈশব থেকে মৃত্যুর। মন্দির মসজিদ গির্জা একাকার, মনে মনে হাঁটেন লম্বা দাড়ি জোব্বা পরা ঈশ্বর। মোবাইল রিংটোন ট্রাফিক সিগন্যালে সুর হয়ে বাজো, অনন্তকাল এভাবেই বাজতে বাজতে হাঁটো। তোমাকে আঁকড়ে ধরে অন্ধকলি খুঁজে পাক ভুবনডাঙার টাটকা ভোর। লম্বা দাড়ি জোব্বা পরা ঈশ্বর, মনের ভেতর উঁকি মারো রবি ঠাকুর। পরের কবিতা সাতার। হারিয়ে গেলে যাক, হারিয়ে গেলে যাক, এত যে নদী বাক, বুকের ভেতর পুষেছি তোকে নির্বাক। পথ মাঝে দাঁড়িয়ে আজ রাত্রি করি ভাজ, দেখি খেলা তোর কেমন রংবাজ। মাঠ সীমানার কুড়ে ঘর উড়ে যায় মেঘদল, ঘুমের মাঝে এমন কেন এত জ্বর। এই মনের কত না বাতিক, হৃদি জলে খেলবে সাঁতার, ভোরের আলো মৃদু ঢেউ কি ম্যাজিক। পরের কবিতা গ্রাম পুকুরে মেঘ। নিঝুম দুপুর, নিঝুম দুপুর, ছিপ ফেলেছি ছেলেবেলার গ্রাম পুকুর। চড়ে বেড়ায় রোদ, চোখ মাপে যদ্দূর, জল আয় নাই দুরন্ত মেঘ ভরপুর। কে ভেসে এলো কে হেসে গেল তোলপাড় কার মুখ, বৃষ্টি ভেজা সারাটা মাঠ খেলা করছে রোদ্দুর। পরের কবিতা সুখ। ধান রঙা সুখ হেমন্তের মাঠে, ধান রঙা সুখ হেমন্তের মাঠে, এসো বসি এই আল পথে, হৃদি ভেজে জ্যোৎস্না রাতে। পরের কবিতা ক্লাস নাইনের মেয়ে। বিকেলবেলা ভোকারটা ঘুরি, বিকেলবেলা ভোকারটা ঘুরি, এক দৌড় এক দুই তিন চার, মোহন মোড় ব্যারাক স্কোয়ার, কত রঙ্গ, পিং পং টুর্নামেন্ট, ফুচকা ঝালমুড়ি, বন্ধুরা মিলে একেবারে হুড়োহুড়ি। একটু পরেই সূর্য পাটে, ডাকছে পড়ার ঘর, বইয়ের ভেতর ময়ূর পুচ্ছ, এই মন পড়ার ভানে কাকে খুঁজছ। বাবার ফিরে আসা, মায়ের রান্নাঘর, ঠাম্মা বলে ভালো করে পড়, ভালো করে পড়, মিলবে চাকুরে বর। ক্লাস নাইনের মেয়ে স্বপ্ন দেখে, জলকে চল জলকে চল, মন মাঝি তুই খেয়াপাড়ের গল্প বল, পাড়া ঘুমলো ঘুমোতে চল, নীরব পড়ার ঘর, কি হবে চাকুরে বর। পরের কবিতা ফুরুত উড়ে যা। চড়ুই পাখি চড়ুই পাখি ফুরুত উড়ে যা, রামধনু রং মাখা চুরুই আমার সারা গা। গায়ের ধারে খালে বিলে পদ্ম সাদুক ফোটে, মায়ের আদর লেগে আছে আমার নরম ঠোঁটে। মনের উড়ান লিখছি আমি মেঘের ভেলায় চড়ে, ভুলিয়ে রাখার খেলাপাতি অবহেলায় পড়ে। চড়ুই পাখি চড়ুই পাখি ফুরু তুরে যা, মায়ারোদের স্বপ্নগুলো দুটো পুটি খা। পরের কবিতা একলা ভেসে। এসো একটু বসি, এসো একটু বসি, দেখি প্রান্তিক মেঘ উড়াউড়ি, ঢেউ খেলছে রিজু মন, তিত্তির হাওয়া জল ছুঁয়ে ফেলে বট ঝুরি, এসো মৃদুভাষী নদী, এসো মৃদুভাষী নদী, সান্ধ্য আলোয় কলতানে হৃদি উচ্চারণে ভাসতে পারি যদি। ঝাপসা মতো দূরে নৌকো পাল তুলেছে বেশ।

0: একলা বসে মগ্ন ভেসে মাঝি কিংবা দরবেশ। পরের কবিতা আত্মকথন। মিলেমিশে থাক, মিলেমিশে থাক মাটির ভেতর জল, মেঘের আড়ালে চাঁদ, বহতা নদীর ঘাটে পা ভিজিয়ে যুগল বসে থাক। আর আমি স্মৃতির আলপথে কিছুটা হেঁটে যাই, দেখি জমিতে জমা জলে মিলেমিশে আছি নিজের সাথে কেমন যেন আর একটা নিজেই।
1: এতক্ষণ আমরা শুনলাম কবি সমিত মণ্ডলের স্বরচিত কবিতা এবং সেই সঙ্গে সঙ্গে তার লেখালেখির জীবন নিয়ে কিছু কথা।
2: শ্রুতির আসরে এবারে আমাদের সঙ্গে রয়েছেন গল্পকার মোহাম্মদ জিকরাউল হক। মোহাম্মদ জিকরাউল হক জন্মসূত্রে মালদার মানুষ হলেও কর্মসূত্রে মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। তিনি 100 বেশি গল্প লিখেছেন, একাধিক উপন্যাস পেয়েছেন, নানান পুরস্কার। সেই সঙ্গে সঙ্গে তিনি পাসওয়ার্ড নামে একটি লিটল ম্যাগাজিন সম্পাদনা করে থাকেন। আজ শ্রুতির আসরে আমরা শুনব তার স্বরচিত গল্প পাঠ।
3: গল্পের নাম মিথ্যুক। গতকালকের পর আজও ফোন করলেন আসাদ সাহেব, জিজ্ঞেস করলেন কোথায়। আমি বললাম দক্ষিণ কোরিয়ার সাউলে। তিনি বিস্মিত হলেন আমার কথা শুনে, বললেন কাল ছিলে মালদায়, আজ আবার কোরিয়ায় কেন। বললাম ইয়ং হ্যায়ের বাড়ি। আমার কথার মাঝেই ছোট ছেলে পাশ থেকে উঠে মায়ের ঘরে চলে গেল। আমি কথা চালিয়ে যেতে লাগলাম, বললাম হাংকাং। তিনি কথা বাড়াতে না দিয়ে মাঝখানে বলে উঠলেন, বুঝেছি, আর বলতে হবে না, কদিন থাকবে তাই বলো। বেশি দিন অবশ্যই নয়, ছোট সফর, ফিরে এসে আরিফাদের বাড়ি যাবে তো, নাকি সেখান থেকে আবার অন্য কোথাও। আর অন্য কোথাও নয়, এসেই সটান আরিফাদের বাড়ি। আমি আপনাকে কথা দিয়েছি মাঝখানে দুদিনের জন্য শুধু থাক, আর কৈফিয়ত দিতে হবে না। আশ্চর্য তো, পরে কথা হবে, রাখছি। দুই, বাবা আজকাল অনেক মিথ্যা কথা বলে, আমার সামনেই বলে, কালকেও বলেছে, আজও বলল। বাবার বিরুদ্ধে অভিযোগ করে মায়ের মুখের দিকে বিরক্তি নিয়ে চেয়ে আছে আয়ান। এই বিরক্তি প্রকাশ বাবার প্রতি, মায়ের প্রতি নয়। মা সেটা বুঝতেও পারে। মা আয়ানকে পাশে বসিয়ে গলা জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, বাবা কি এমন মিথ্যা বলেছে যা তুমি শুনেছ। গলগল করে আয়ান অনেক কথা বলে, আমাকে পড়ানোর সময় কাল বাবার কাছে একটা ফোন আসে, বাবা বলে সে আরিফাদের বাড়ি আছে, আর এখন বলল কোরিয়াতে আছে। বাবা এত মিথ্যুক হয়েছে না। তিন, ফিরতে পেরেছ? আসাদ সাহেব কোনো ভনিতাই না গিয়ে সরাসরি জিজ্ঞেস করলেন। আমার না উত্তর শুনে বললেন, জানতাম ফিরতে পারবে না, ফেরা সহজও না। তুমি এখন মঙ্গোলিয়ান দাগের খোঁজ করছো, করো, জাজ্জল্যমান গাছেরা তোমাকে কিন্তু ছাড়বে না, টেনে নিয়ে যাবে তার কাছে, বেশ সব কিছু সেরেই ফিরো। আমি কিছু বলার জন্য স্বরে বিনয়ের ভাব ফুটিয়ে তুলতে যাচ্ছি, এমন সময় তিনি বলে উঠলেন, আচ্ছা রাখছি, পরে কথা হবে। এসব কথাও হলো আমার ছেলের সামনে, সে উঠে চলে গেল না, শুনলো সব কথা আমার পাশে বসেই। চার, কদিন তিনি ফোন করেননি, তার ফোন আসার আগেই আমি ফোন করি, বলি আমি ইত্যবসরে বুঝতে পারি মা ছেলে দরজায় দাঁড়িয়ে আমার কথায় কান রেখেছে, আমি যে ফোনে মিথ্যা কথা বলি তার প্রমাণ দেবার জন্য মাকে ডেকে নিয়ে এসেছে ছেলে। কিছুক্ষণ আগেও সে আমার কাছে বসে পড়ছিল, আমার ফোন করা দেখেই সে উঠে গিয়ে মাকে ডেকে এনেছে। আমি তাদের উপস্থিতিকে উপেক্ষা করে ফোনে বলতে থাকি, আমি আশালতাদের বাড়ি, ও ঘুম থেকে উঠে স্নানে গেল, ওর মা আর আরিফা গল্প করছে, আশালতার বিয়ে নিয়ে গল্প। আমি মিথ্যা বলতে গিয়ে মা ছেলের কাছে ধরা খেয়েছি এমন ভান করে তাদের দিকে তাকিয়ে আটকে উঠি, ফোনটা কেটে দিই। পাঁচ, মা শুনলে তো বাবার মিথ্যে কথা, প্রমাণ পেলে তো যে বাবা মিথ্যে কথা বলে, ছেলের মুখে রাজ্য জয়ের হাসি, মাও যেন কেমন সন্দেহ

0: দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। ফোন রেখে দিতেই কর্কশ প্রশ্নবাণ নিয়ে ঝাঁপিয়ে পড়লো আমার উপর, তুমি নাকি সাধুপুরুষ? মিথ্যে বলো না কখনো, তবে কেন ফোনে এত এত মিথ্যের বুলিয়া ওড়াও? তাও আবার ছোট ছেলের সামনে কি শিক্ষা দেবে তুমি ছেলে মেয়েদের? তাদের সন্দেহ প্রকট করার অভিলাষে আমি হ্যাবলা কান্তের মতো বলি, আসাদ সাহেবকে ফোন করছিলাম। মা ঝাঁঝিয়ে উঠে আরেকবার, তা যিনি হন প্রশ্নটা সেটা নয়, প্রশ্নটা হলো এত ভুরি ভুরি মিথ্যে কথা বলো কেন? বাড়িতে বসেই কখনো বলো আরিফাদের বাড়ি আছি, কখনো বলো আশালতাদের বাড়ি, ই আবার কেমন কথা? ছয়, প্রতি সকালে ছেলেকে পড়তে বসাই, এখন ওর পঞ্চম শ্রেণী, আর এই সময়টাতেই আশা সাহেবের ফোনটা আসে। অধ্যাপক মানুষ, সারাদিন কাটে নানান ব্যস্ততায়, তাই সকালে প্রয়োজনীয় কাজগুলো সেরে ফেলেন। আমাকে ফোন করে এই যে খোঁজ নেন, এটা তার কাজের মধ্যেই পড়ে। সদ্য তার একটি উপন্যাস বেরিয়েছে, তিনি সেই উপন্যাসের কতটা পড়া হলো জানার জন্য ফোন করেন। শুরুটা করেছিলাম পড়তে, মাঝখানে এ বছরে নোবেল জয়ী লেখিকা হাংকাংয়ের দ্য ভেজিটেরিয়ান হাতে পেয়ে পড়তে শুরু করি। এটি একটি ট্রিলজি, প্রথম অংশ দ্য ভেজিটেরিয়ান, ভেবেছিলাম এটা পড়ে ক্ষান্ত দেব, তা হয়নি। দ্বিতীয় অংশ মঙ্গোলিয়ান দাগ, তৃতীয় অংশ জাজ্বল্যমান গাছেরা, পুরোটা পড়ে শেষ করে তবে আশার সাহেবের উপন্যাস শুরু করি। সাত, সন্ধ্যাবেলা চা খাচ্ছি, পাশে রাখা আছে আশার সাহেবের উপন্যাসখানা, চায়ে চুমুক দিয়ে ভাবছি সারাদিন তো গেল, এবার মা ও ছেলের ভুল ধারণাটা দূর করতে হবে। ছেলে বলে উঠল, মা দেখছো ধরা পড়ে বাবার মুখটা কেমন কালো হয়ে গেছে? আমি কথার খেই পেলাম, বললাম একটা বই পড়া শেষ করে আরেকটা শুরু করেছি, উপন্যাসখানা হাতে নিয়ে তাদের দেখাই। বইটি আশার সাহেবের লেখা, তিনি ফোন করে খোঁজ নেন পড়া কদ্দূর এগোলো। আমি ঠিক যে জায়গায় পড়ি তার বর্ণনা দিই, তিনি বুঝতে পারেন আমি কোথায় পড়ছি। আমাদের মনে হয় আমি মিথ্যা কথা বলি, আমি মিথ্যুক।
1: তাহলে বন্ধু, শ্রুতির আসর আজ এ পর্যন্তই। শব্দগ্রহণ ও সাক্ষাৎকার সৌরভ হোসেন, সম্পাদনা উজ্জ্বল বন্ধু।
2: শ্রুতি উপস্থাপনায় ছিলেন মানসী মিত্র। আকাশবাণী মুর্শিদাবাদ, একটু পরেই মেহফিল।
3: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি, এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে, জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেল লেনিন সরণি, কলকাতা 13।
2: আকাশবাণী মুর্শিদাবাদের মেহফিল থেকে বলছি আপনাদের গানের সখা মুক্তি হক।

তার কণ্ঠের মিষ্টি সুর মন কেড়েছে আট থেকে আশির। প্রায় চার দশক ধরে ভারতীয় সঙ্গীতের ময়দান যিনি দাপিয়ে শাসন করছেন, সে প্রতিভার নাম অলকা ইয়াগনিক। মাত্র ছ বছর বয়সে শুরু তার সঙ্গীত সফর। অসামান্য সুরময়ী কণ্ঠ নিয়ে চার দশক ধরে গান গাইছেন পঁচিশটি ভাষায়। আজ 23 মে শনিবার রাতের লাইভ ফোন ইন মেহফিল অনুষ্ঠানে থাকছে তার জীবন আর গানের প্রসঙ্গ। আগার তুম সাধ হো, আজ সারা অনুষ্ঠান জুড়ে তিনি আর অলকা ইয়াগনিকের গাওয়া হিন্দি ছবির গান। সরাসরি কথা বলুন এই নাম্বারে 9434921300 অথবা 0348225964 হোয়াটসঅ্যাপ মেসেজ 9434921300।

1966 সালের 20 মার্চ তিলোত্তম কলকাতার বুকে এক গুজরাটি পরিবারে জন্ম নিয়েছিলেন অলকা। মা শোভা ছিলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী। মাত্র 4 বছরের শিশু অলকার সঙ্গীত শিক্ষা শুরু হয় মায়ের হাত।

আর অবাক করার কথা, মাত্রই ছ বছর বয়সে আকাশবাণী কলকাতায় গান গাইবার সুযোগ পান আলকা ইয়াগনিক। 1981 সালের লাভারিস ছবির অমিতাভ বচ্চনের গানটি তো সবাই চেনেন, কিন্তু রাখি গুলজারের লিপে আলকা ইয়াগনিকের গান আলাদাভাবে সবার মন জয় করেছিল রাতারাত।

0: নমস্কার, কোন বন্ধু আছেন? হ্যালো, 03482259648। হ্যালো,
1: বলছি, হ্যাঁ বলছিলাম যে অলকায় আপনি 54 বছর ধরে গান গাইছেন, জানতে ইচ্ছা করে ওনার আন্তর্জাতিক এবং জাতীয় স্তরে কয়েকটি পুরস্কার পেয়েছেন, যদি বলেন কোন পুরস্কার গুলি পেয়েছেন।
0: সেসব কথা নিশ্চয়ই হবে, কোথা থেকে কে বলছেন?
1: কোন কোন ভাষায়?
0: হ্যালো,
1: বলছি আন্তর্জাতিক স্তরে এবং জাতীয় স্তরে তিনি যে পুরস্কার গুলো পেয়েছেন সেগুলো সম্বন্ধে একটু জানতে চাইছি, আর বিদেশি যে সমস্ত ভাষায় গিয়েছেন কি কি ভাষায় গিয়েছেন বিদেশি,
0: অন্তত 13টি বিদেশি ভাষায় গান করার অভিজ্ঞতা এই শিল্পীর আছে, সেসব কথা নিশ্চয়ই বলবো। তবে কোথায় থেকে কে বলছেন সেটা একটু জানতে ইচ্ছে করছে। ভালো থাকুন, কথা হবে। কেমন আচ্ছা বলবো, সবাইকে জানাচ্ছি আজকের মেহফিলের বিষয়। আগর তুম সাথ হো অলকা ইয়াগনিকের গাওয়া হিন্দি ছবির গান নিয়ে সরাসরি কথাবার্তা এই নাম্বারে 9434921300 অথবা 03482259648।

1980 সালে প্রথম পায়েল কি ঝানকার ছবির গান গেয়ে ইন্ডাস্ট্রিতে সঙ্গীত শিল্পী হিসেবে পা রাখেন আলকা ইয়াগনিক। তারপর একাধিক ছবিতে গান করলেও তাকে প্রথম প্রচারের আলো এনে দিল তেজাব। 1988 সালের এই ছবির গান এক দো তিন আজও সেই ছন্দে দুলে উঠবেন না এমন মানুষ মেলা ভার।

আপনাদের বার্তা আসছে। শুভ সন্ধ্যা আমার খুব প্রিয় গানের সখা মুক্তি দাদা ভাই, নমস্কার। চুয়াপুর জলকল থেকে রীতা দেব বলছি, ভালো থাকুন দিদি।

0: কোন বন্ধু আছেন ফোনে? নমস্কার। হ্যাঁ
1: হ্যাঁ নমস্কার দাদা ভাই।
0: বলুন দাদা।
1: হ্যালো।
0: হ্যাঁ শুনতে পাচ্ছি।
1: অজস্র ধন্যবাদ এবং শতকোটি প্রণাম দাদা ভাই, কারণ আপনি আমাদের পছন্দটা জানেন এবং সেইভাবেই গানগুলো শোনাচ্ছেন। সত্যি করে এইটা আপনাকে শতকোটি প্রণাম দাদা ভাই। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইটুকু বললাম। হ্যাঁ
0: সঙ্গে থাকুন এইভাবে আনন্দের সঙ্গে, কেমন? আপনাদের ভালো লাগা গান শোনানোর জন্যই চেষ্টা করছি আমরা। মনোজ কুমার পাল লিখছেন তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে, নমস্কার নেবেন, খুব সুন্দর অনুষ্ঠান। শ্রদ্ধেয়া আলকা ইয়াগনিক একজন সুপার ডুপার সঙ্গীত শিল্পী, বলিউড এবং টলিউডে তাঁর গাওয়া অনেক সুন্দর গান, মনমোহিত করে দেওয়া গান আমাদের উপহার দিয়েছেন তিনি। চাহত না হতি, এই গানটি শোনার অনুরোধ।

যারা একটুখানি দেরি করে রেডিওটা খুলেছেন তাদের জানাই, সবাইকে জানাই আজকের মেহফিলের বিষয়, আগর তুম সাথ হো, অলকা ইয়াগনিকের গাওয়া হিন্দি ছবি।

মাত্র 10 বছর বয়সে ছোট্ট অলকাকে মুম্বাই নিয়ে চলে এলেন মা শোভা। কিন্তু তখনও তার কণ্ঠ পরিপূর্ণতা পায়নি। সেই সময় রাজ কাপুরের থেকে একটি চিঠি পেয়েছিলেন ছোট্ট অলকা। যোগাযোগ করা হয়েছিল সঙ্গীত পরিচালক লক্ষ্মীকান্তের সঙ্গে। তিনিই প্রস্তাব দিলেন অলকার সামনে দুটি পথ। এক, সে এখনই ডাবিং শিল্পী হিসেবে নিজের কেরিয়ার শুরু করতে পারে, অথবা উপযুক্ত শিক্ষা নিয়ে গলা একটু তৈরি হলে সঙ্গীত শিল্পী হিসেবে পা রাখতে পারে ইন্ডাস্ট্রিতে। সঙ্গীতানুরাগী মা বেছে নিলেন দ্বিতীয়টাই। আপনাদের বার্তা, ছবির নাম আন্দাজ, গান কিতনা পাগল দিল হ্যায়, নূর জামাল মন্ডল, তালপুকুর, হাড়ি ভাঙা, মুর্শিদাবাদ থেকে গানের কথা।

0: বন্ধু আছেন কেউ? নমস্কার।
1: হ্যালো বন্ধুরা,
0: হ্যালো,
1: নমস্কার।
0: কোথা থেকে কোন বন্ধু আছেন?
1: এই তো বহরমপুর পাঁচশো দক্ষিণা পরি থেকে কার্তিক দা বলছি।
0: বলুন কার্তিক দা।
1: বলছি সাজন বইয়ের একটা গান শুনিয়ে দিলে ভালো হয় আমার এক দিকের আছে সাজন বইয়ের।
0: সাজন ছবিটা দেখা হয়েছে?
1: হ্যাঁ দেখেছি তো। হালকা আপনার কোনটা গান আছে?
0: দেখা হ্যায় পহেলি বার।
1: হ্যাঁ হ্যাঁ দেখা হ্যায় পহেলি বার, সাজন কি আঁখো মে প্যার।
0: ভালো থাকুন, শুনতে থাকুন।

পলাশ দিয়ে ঝিকটা থেকে বার্তা পাঠিয়েছেন। আলকা ইয়াগনিকের গান আমার খুব প্রিয়, এমনকি দেশি বিদেশি বহু বিখ্যাত অখ্যাত মানুষের খুব প্রিয় শিল্পী তিনি। আমার একটি গান শুনতে পেলে খুব ভালো লাগবে, ছবির নাম কাম চোর। তুমসে বাড়কার দুনিয়া মে, কিশোর কুমার এবং আলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে। ধন্যবাদ দাদা।

0: কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখছেন, যে কথাটি যে তথ্যটি জানতে চাইছেন সে তথ্যটি সম্ভবত ঠিক নয়। ভালো থাকবেন, শুনতে থাকুন, সঙ্গে থাকুন।
1: জিন্দগানি হে মেরি।

শুভ সন্ধ্যা দাদা ভাই, আপনার হাসিতে মুক্ত ঝরছে। আজকে আলকাজির গান খুব ভালো লাগছে, ওনার আর উদিতজির গাওয়া একটি দ্বৈত গান শোনালে ভালো লাগবে। লিখছেন দীপিকা, পলশুন্ডা নদিয়া থেকে, শোনা যাক।

গোটা ক্যারিয়ারে সেরা ফিমেল সিঙ্গার হিসেবে 7টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন অলকা। প্রথমটি ছিল 1-2-3, পরবর্তী সময়ে তিনি জানিয়েছেন এই গান রেকর্ডিংয়ের সময় প্রচণ্ড জ্বর নিয়ে অসুস্থ ছিলেন তিনি, তাই নিয়েই এমন সুরেলে উপহার সাজিয়েছিলেন সকলের জন্য।

নমস্কার দাদা, আমি তালবাগান থেকে আমিনুল হক সরকার বলছি। প্রতি সপ্তাহের মতো আজও বসে পড়েছি মেহফিল শুনতে। আজকের বিষয় বিশিষ্ট সঙ্গীত শিল্পী অলকা ইয়াগনিকের গান। আমার একটা অনুরোধ, ফুল ওভার অ্যাঙ্গার ছবির চোরি চোরি দিল তেরা চুরাইঙ্গে কুমার শানু অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে গানটি শোনানোর জন্য। নিরাশ করবেন না আশা করি, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। নিরাশ করব না, নিরাশ হবেন না, আনন্দে থাকুন, সঙ্গে থাকুন।

0: নমস্কার, কোন বন্ধু আছেন? হ্যালো,
1: নমস্কার, আমি মোহাম্মদ খোরশেদ আলী মোড়বিটি তালপুকুর থেকে। ভালো
0: আছেন? হ্যাঁ, বলুন। ভালো আছি, ধন্যবাদ।
1: আপনাকে খুব ভালো লাগে শুনতে, আপনার অনুষ্ঠান প্রত্যেকটাই ভালো লাগে। তার মধ্যে আপনি একটা জিনিস পারেন, একটা গান শোনাবেন আমাকে, মা তুজে কসম, এই সালাম, মা তুজে সালাম।
0: ঠিক আছে, সঙ্গে থাকুন।

আগে বলেছি, দীর্ঘ সঙ্গীত জীবনে 25টি ভাষায় গান গেয়েছেন আলকা। আর বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিও অবশ্য তাকে ফেরায়নি, যশ খ্যাতি থেকে শুরু করে ভালোবাসা শ্রদ্ধা সবই পেয়েছেন এই প্রথিতযশা শিল্পী।

গ্রাম রাতমা রামপুরহাট থেকে রতন বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠান শুনছি, আপনি যেরকম গানগুলি নির্বাচন করেন তাতে আমাদের কিছু বলার থাকে না, তাই কোনো গানের অনুরোধ রাখছি না। আপনি অনুষ্ঠান এইভাবে উপস্থাপনা করুন, আমরা মুগ্ধ হয়ে শুনি। খুব ভালো থাকবেন দাদা, ধন্যবাদ আন্টি। রতন ব্যানার্জি, রাতমা, রামপুরহাট, বীরভূম থেকে ভালো থাকুন।

আমাদের শ্রদ্ধেয়। একজন বলছেন, দিল তো পাগল হ্যায় গানটি শুনতে চাই বয়স্ক শ্রোতা। মাউন্ট আলিদে বিরাটি থেকে ভালো থাকবেন মুক্তি ভাই। আলকা ইয়াগনিকের গান শোনাতে পারছি না, কেননা যে গানের কথা বলছেন সেই গানের অবিসংবাদিত শিল্পী লতা মঙ্গেশকর। ধন্যবাদ জানবেন।

0: কোনো বন্ধু আছেন? নমস্কার।
1: নমস্কার, খুব সুন্দর অনুষ্ঠান, যাগদানপূর্ণ অনুষ্ঠান, খুব ভালো লাগলো। আমার গানটা রিকোয়েস্ট ছিল চাহাত না হতি, এই গানটা বাজানো হলে আমি খুব সুন্দর ভাবে, মানে আমি খুব আনন্দিত আর কি।
0: এই আনন্দ অক্ষয় থাকুক দাদা, কোথা থেকে কে?
1: হ্যাঁ, আমি তেতুলিয়া থেকে মনোজ কুমার পাল বলছি।
0: ঠিক আছে, এইভাবে সঙ্গে থাকবেন, কেমন?
1: হ্যাঁ,
0: নমস্কার জানবেন।
1: নমস্কার জানবেন।

আলকা ইয়াগনিক অদ্ভুতভাবে সেকাল ও একালের নায়িকাদের মধ্যে একটা সেতুর কাজ করেছেন। যেমন তিনি গান করেছেন রেখা, হেমা মালিনী, রাখি গুলজার, শ্রীদেবীর লিপে, তেমনি তাঁর গানে লিপ দিয়েছেন 80-90 দশকের এবং এই সময়ের অজস্র নায়িকা অভিনেত্রীরা, জুহি চাওলা, কাজল, মাধুরী দীক্ষিত, করিশ্মা কাপুর, করিনা কাপুর, ঐশ্বর্য রায়, প্রীতি জিন্টা, গ্রেসি সিং, রানি মুখার্জি, রবীনা টন্ডন, শিল্পা শেঠি, উর্মিলা মাতন্ডকর, বিপাশা বসু, টাব্বু, সুস্মিতা সেন, দিয়া মির্জা, যুক্তামুখী, টিউলিপ যোশী, আমিশা প্যাটেল এবং দীপ।

0: কোন বন্ধু আছেন? নমস্কার। হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: নমস্কার।
0: পাঁচ গ্রাম বলুন।
1: হ্যাঁ স্যার, আজকে দুর্দান্ত অনুষ্ঠান দিয়েছেন অলকা ইয়াগনিককে নিয়ে। তো গান অনেকক্ষণ প্রথম থেকে শুনছি স্যার। তো গান আমি একটা বলছি, প্রথম দিকের গান, ওই চরণ কি সওগান, আজা আজা মেরে মিঠু মিয়া, তুই যে পিঞ্জিরে মে বন্ধ করলু। এই গানটা খুব ভালো, তখনকার কালীনে খুব ভালো করেছিল গানটা।
0: কতদিন আগের গান মনে হচ্ছে?
1: মিঠুনের ছবি স্যার, যমুনার মিঠুন, দুর্দান্ত গান, আজা আজা মেরে মিঠু মিয়া।
0: হ্যালো
1: হ্যালো স্যার।
0: হ্যাঁ

আপনাদের পাঠানো বার্তা। স্বর্ণময়ী বহরমপুর মুর্শিদাবাদ থেকে শচীশ মিতা লিখছেন, প্রাণ ভরে গান শুনছি, আর কিছু গান অতীতের কিছু বিশেষ দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছে। যেমন কোনো কোনো চোখের দিকে তাকালে মনে হতো যে সব ভুলে গেছি, কিছুই মনে নেই, কেননা তেমন কোনো শব্দের দরকার হতো না একটা সময়ে। গানের কথা বলেছেন তামাশা ছবির, রণবীর কাপুর দীপিকা পাড়ুকোনের লিপে আগার তুম সাথ হো। ভালো থাকবেন, সুচিস্মিতা। যারা রেডিওটা শুনছেন তাদের সবাইকে বলি, বেশ কিছুদিন ধরেই নিজেকে প্রকাশ্য জীবন থেকে আড়ালে রেখেছিলেন অলকা ইয়াগনিক। 17 জুন 2024 সোশ্যাল মিডিয়ায় একটা ছোট্ট বার্তায় ভেসে এসেছিল এক খবর। সোশ্যাল মিডিয়া পোস্টে স্বয়ং অলকা ইয়াগনিক লিখলেন, আমার সমস্ত অনুরাগী বন্ধু আর শ্রোতাদের বলছি, কয়েক সপ্তাহ আগে বিমান থেকে বেরোনোর সময় হঠাৎই অনুভব করি যে আমি কিছুই শুনতে পাচ্ছি না। এই ঘটনার বেশ কয়েক সপ্তাহ পরে আমার বন্ধু অনুরাগীদের সত্য কথা জানাতে এসেছি। যে সমস্ত শুভাকাঙ্ক্ষী আমাকে প্রায়শই জিজ্ঞেস করছেন কেন আমি নিজেকে এমন আড়ালে রেখেছি, তাদের উত্তর, আমার চিকিৎসকেরা পরীক্ষা করে জানতে পেরেছেন এক বিরল স্নায়ু রোগে আক্রান্ত আমি, যে কারণে আমার শ্রবণ শক্তি সম্পূর্ণ নষ্ট হতে পারে, একটি ভাইরাল অ্যাটাকের কারণে এই ঘটনা, চেষ্টা করছি এর সঙ্গে মানিয়ে নিতে। অলৌকিক গানের পাখি অলকা ইয়াগনিক এই সময় এক বিরল স্নায়ু রোগে আক্রান্ত। অসুখটির নাম সেন্সরি নিউরাল হিয়ারিং লস, যা ধীরে ধীরে কেড়ে নিতে পারে তার সম্পূর্ণ শ্রবণ শক্তি। অর্থাৎ ক্রমশ তিনি চলে যেতে বাধ্য হচ্ছেন এই শব্দময় প্রকৃতির সুর তাল লয় ধ্বনি মূর্ছনা সব কিছুর আড়ালে। নিঃশব্দ এক জগতের অনিবার্য আশ্রয় হবে তার ঠিকানা, যা যে কোনো মানুষের পক্ষে সহ্য করা শুধু কঠিন নয়, প্রায় অসম্ভব। কিন্তু তিনি, আমাদের প্রিয় কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক, একজন লড়াকু সৈনিক, তিনি তার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন আত্মীয় বন্ধু শুভার্থীদের সঙ্গে। আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে তার জন্য আমরা জানাই শুভকামনা, খুব দ্রুত ভালো হয়ে উঠুন আমাদের প্রিয় শিল্পী।

রাত হলো অনেক, শেষ করি আজকের প্রসঙ্গ। সুন্দর থাকুন সবাই। এই আয়োজনের কারিগরি সখা ছিলেন অমিতাভ চ্যাটার্জি। সকলকে ধন্যবাদ আর ভালোবাসা জানাচ্ছে আপনাদের গানের সখা কথার বন্ধু মুক্তি হক। নমস্কার।

আগামীকালকের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে জানাই। আগামীকাল আমাদের অধিবেশনের শুরু ভোর 5:50, সকাল 6:00 অমৃতবাণী ভক্তিমূলক গান, রবীন্দ্রসঙ্গীত 6:30, নজরুল গীতি শুনবেন 6:50, সকাল 8:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান শুভ সকাল, উপস্থাপনা জয়িতা সরকার, বিষয় সেই সব লোভনীয় আচারের সন্ধানে। বেলা 2:20 অনুরোধের আসর, উপস্থাপনা ফেরদৌস আরা বেগম। রাত 10:00 যুবজগৎ চিত্রগীত অনুষ্ঠানে হিন্দি ছবির গান, রাত 10:30। আবহাওয়ার খবর, আগামী 7 দিন জেলার বিচ্ছিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে বইতে পারে ঘন্টায় 30-50 কিলোমিটার গতিবেগের ঝোড়ো হাওয়া। দিন ও রাতের তাপমাত্রা 2-3 ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার সম্ভাবনা। পরবর্তী কয়েকদিনের আবহাওয়ার বিশেষ কোনো পরিবর্তন হবে না। শুনলেন আবহাওয়া বিজ্ঞপ্তি, সেই সঙ্গে শেষ হচ্ছে আমাদের আজকের অধিবেশন। স্টুডিওর ঘড়ি বলছে সময় রাত 11:00। জয় হিন্দ।